চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

ভয় ভীতি আশঙ্কার মধ্যে টিভি দেখতে দেখতেই কেটে গেল। প্রায় প্রতিদিন কোনো না কোনো ছেলে মেয়ের সঙ্গে মোবাইলে কথা হতো, যেটা গ্রামের বাড়িতে খারাপ নেটওয়ার্কের জন্য সবসময় সম্ভব হতো না। বৌমা তো প্রত্যেক রবিবার জুম কল না কি যেন বলে, তাতে সব ছেলে মেয়ে ও তাদের পরিবারকে একসঙ্গে জড়ো করত ল্যাপটপের পর্দায়। প্রথম মেয়েকে এতদিন পর পর্দায় দেখে সে কি কান্না, এদিকে উনি কাঁদছেন আর ওদিকে অর্ণা। বড় বৌমা তো দুজনকে বুকে ঝুঁকে চুপ করায়। ধীরে ধীরে নিজেকে একটু একটু করে এই সংসারটার সঙ্গে সইয়ে মানিয়ে খাপ খাইয়ে নিচ্ছিলেন তিনি। তারপর এলো গান্ধী জয়ন্তীর দিন, ছুটি ছিল। সেদিন জুম কলে মেজ ছেলে অপু বলেছিল, মা অনেকদিন তো দাদার বাড়ি থাকলে, এবার পূজোর আগে তোমায় আমি আমার বাড়ি নিয়ে আসবো। আশালতা দেবী অস্ফুটে শুধু বলতে পেরেছিলেন, আবার ঠাঁই নাড়া। আজ অচেনা পথে পাড়ি দিয়েছেন তিনি এক অজানা পরিবেশের উদ্দেশ্যে। মা, ও মা, এসে গেছি আমরা। অপুর ডাকে চোখ খুলে দেখেন একটা বাগান ঘেরা বাংলো বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে পাথর বিছানো পথ ধরে আশালতা দেবী হেঁটে এসে থমকে দাঁড়ালেন মেজ ছেলের বাড়ির চৌকাঠের সামনে। এই চৌকাঠটা ডিঙলেই আজ ওর তৃতীয় গৃহপ্রবেশ।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

আসলে এক একজন মানুষের জীবনের গল্প এক এক রকম। কিভাবে কোন মুহূর্তে মানুষের জীবন বদলে বদলে যায়, তার সঠিক নির্ণয় কেউই হয়তো আমরা করতে পারি না। কখন কোন মুহূর্তে জীবন বদলে যায়, কোন দিকে আমাদের জীবন নিয়ে যায়।

এটা সত্যি অনুমান করা অত্যন্ত দুষ্কর। শুরুতেই বলেছিলাম আমাদের এই যাত্রাপথে সঙ্গে নেব আপনাদেরও, আপনাদের বার্তার ঝুলি খুলে বসলাম। প্রথম বার্তাটি যিনি পাঠিয়েছেন তিনি হীরক ভট্টাচার্য বামুনগাছি থেকে, লিখছেন সুপ্রভাত দাদা ভাই। ভোরের আলোয় রাখির ডোরে মিশুক ভালোবাসা, ভাইয়ের হাতে বোনের স্নেহ, মুছে যাক সব হতাশা, জীবন জুড়ে থাকুক এই নির্মল টানখানি, রাখির বন্ধন হয়ে থাকুক চিরন্তনী। পরের মেসেজটি লিখছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, অনেকদিন পর চিরন্তনীতে পেলাম, রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। শ্রবণ সাথী সৌম্য সুপ্রভাত, শোনায় গল্প শোনায় গান, পাতি তাই গান, পথ চলাকে আসান করতে চিরন্তনী রাখে অবদান, উত্তর বাওয়ালি থেকে লিখছেন সুভাষ চক্রবর্তী। তারপরের মেসেজটি পেয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে, লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সাতসুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী, সৌম্য সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন, সবার জীবন আধার ঘন, খুঁজি আলোর রেখা, এ জীবনের সাধনা সাফল্যের চাই দেখা, জীবনের কথা গল্পের অপূর্ব ক্ষণ, সাপ্তাহিক নিবেদনে ভরে প্রাণ মন।

আশালতার গল্প শুনলাম, নামগুলো আ দিয়ে। লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, শিলিগুড়ি থেকে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন সুপ্রভাত চিরন্তনীকে, রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। পূর্ণিমার চাঁদ হাসে আকাশ জুড়ে আলো, রাখির সুতোর বন্ধনে থাকুক সবাই ভালো। ভাই বোনের এই টান মধুর চিরদিন, সুখে দুঃখে পাশে থেকো রাঙুক প্রতিটি দিন। রাখি পূর্ণিমার শুভেচ্ছায় ভরে উঠুক মন প্রাণ, ভালোবাসার বন্ধনে হোক সম্পর্ক অম্লান। তারপরের মেসেজটি পাঠিয়েছেন শেওড়াফুলি থেকে নিবেদিতা সেন। লিখছেন গুড মর্নিং সৌমদা, আজ রাখি পূর্ণিমা, আপনাকে ও সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশালতার গল্প শুনলাম, ভরাট সংসার, জীবনের শেষ সময় আসে তখন বড্ড একা লাগে, কিছুই করার থাকে না, এটাই মনে হয় আমাদের ভবিষ্যৎ।

রাখি বন্ধনে বাঁধা আজি ভাই বোনের প্রাণ, ভোরের ঘাসে ঘাসে আজ বন্ধনের এই গান, ভোরের পাখি আজ তাই উঠল দেখো গে, হৃদয় আজ চলছে তাই খেয়া তরিবে। পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘড়িয়া থেকে। রাজবন্ধু শোষণা থেকে লিখছেন, চিরন্তনী শুনতে ভালো লাগছে। রাখি বন্ধনের শুভেচ্ছা পাঠিয়েছেন শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল।

সৌম্য ভাই, আজ আশালতা দেবীর জীবনের গল্প আর গানের ডালি খুব ভালো লাগছে। এইভাবেই এগিয়ে চলুক আমাদের প্রিয় চিরন্তনী। শতবর্ষে আলোকিত আকাশবাণী কলকাতা নিজস্ব গৌরব ও মর্যাদা নিয়ে এগিয়ে চলুক, এই আশা রাখি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ঢাকুরিয়া থেকে আমাদের বন্ধু মৌলি লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো। তারপরের মেসেজটি কি পাঠিয়েছেন, সুপ্রভাত ভাই সৌম্য, রাখি বন্ধনের শুভেচ্ছা, সুন্দর উপস্থাপনা, আশালতা দেবীর জীবনের গল্প শুনছি, গ্রামের সবুজ প্রকৃতির নির্মল খোলামেলা পরিবেশে যারা থাকতে অভ্যস্ত তাদের কাছে বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য নিতান্তই কম। মানুষের জীবনের গল্প সত্যি বড় বৈচিত্র্যময়। লিখছেন শিপ্রা সাঁত, পশ্চিম মেদিনীপুর থেকে। গুড মর্নিং সৌম্যদা, অনেকদিন পর আপনাকে পেলাম চিরন্তনীর আসরে, ভালো থাকবেন দাদাভাই। লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে। সুপ্রভাত সৌম্য দাদাভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকের গান ও আশালতা দেবীর গল্প সত্যি মন ছুঁয়ে গেল। শহরের ব্যস্ত বাক্সবন্দী জীবন আর গ্রামের খোলামেলা জীবনের কথা ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন, লিখছেন মাধব শীল হুগলি থেকে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন সুধীর কুমার দে বাঁকুড়া থেকে। লিখছেন সুপ্রভাত দাদাভাই ও চিরন্তনী, আশালতার গল্পে লতা পাতার ফাঁকে ফাঁকে শোনা গেল নস্টালজিয়া দীর্ঘশ্বাস। জীবন সে তো পদ্মপাতার শিশির বিন্দু, তার স্নিগ্ধতা মেখে সুন্দর হোক আগামী দিনগুলো। প্রিয় সৌম্যবাবু, শুভ সকাল, ঘুম ভাঙানো শুক্রবারের চিরন্তনী, শুভ রাখি বন্ধনে সবাইকে জানাই শুভেচ্ছা। অসাধারণ উপস্থাপনায় আশালতা দেবীর ভরা সংসারের গল্প শুনলাম। লিখছেন শিবশঙ্কর সাঁত, পশ্চিম মেদিনীপুর থেকে। আসলে এইভাবেই জীবনের গল্পগুলো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মিলে যায় আমাদের প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের জীবনের সঙ্গে। আর তাই আমরা শুধুমাত্র সেই গল্পগুলোর সঙ্গে নয়, সেই গানগুলোর সঙ্গেও কোনো না কোনোভাবে রিলেট করতে পারি। এই মুহূর্তগুলো নিছক অন্য কারোর মুহূর্ত হয়ে থাকে না, কোনো না কোনোভাবে আমাদের নিজেদের

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ শুক্রবার 28 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 31 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 36 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে নদী অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ 28 আগস্ট ও আগামীকাল 29 আগস্টের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। তবে আগামী 30 ও 31 আগস্ট 2026 ঝোড়ো আবহাওয়া ও সঙ্গে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা বাতাস, যা কখনও কখনও বেড়ে গিয়ে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আগামী 30 ও 31 আগস্ট সমুদ্র যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তাটি শুনলেন আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন মাইকেল মধুসূদন দত্তর রচনা থেকে পাঠ।

পর্বতে যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে, ছিন ঘোর বনে নাম পঞ্চবটি মর্তে সুর বন সম, সদা করিতেন সেবা লক্ষণ সুমতি, দণ্ডক ভাণ্ডার যার ভাবি দেখো মনি কিসের অভাব তার, যোগাতে নানি নিত্য ফল মূল বীর সৌমিত্রী, মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবন আসে শতত বিরত, সখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে, ভুলিনি পূর্বের সুখ রাজার নন্দিনী রঘুকুল বধু আমি, কিন্তু এ কাননে পাইনু সরমাশই পরম পীড়িতি, কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনি, পঞ্চবটি বনচর মধু নিরবধি জাগাত প্রভাতে মোরে কুহরী সুস্বরে পিকরাজ, কোন রানী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালিক গীতে খোলে আঁখি, শিখিসহ শিখিনী সুখিনী নাচিত দুয়ারে মোর, নর্তক নর্তকী এ দোহার সম রামা আছে কি জগতে, অতিথি আসিত নিত্য করভ করভি মৃগ শিশু বিহঙ্গম স্বর্ণ অঙ্গ কেহ কেহ শুভ্র কেহ কালো কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বরশিরে অহিংসক জীব যত, সেবিতাম সবে মহাদরে পালিতাম পরম যতনে, মরুভূমি স্রোতস্বতী ত্রিসাতুরে যথা আপনি সুজলাবতী বারিদ প্রসাদে, সরসী আরসি মোর তুলি কুবলয়ে অমূল রতন সম পরিতাম কেশে, সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু বনদেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে, হায় সখী আর কিল পাব প্রাণনাথে, আর কি এ পোড়া আঁখি এ ছাড় জনমে দেখিবে সে পাদুখানি, আশার সরসে রাজি নয়নমণি, হে দারুণ বিধি কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে কাঁদিলা সরমা সতী তৃতীয় শ্রুণীরে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধু, সরমা কহিলা সতী সীতার চরণে সরিলে পূর্বের কথা, ব্যথা মনে যদি পাও দেবী থাক তবে কি কাজ সরিয়া, হেরি তব অশ্রুবারি ইচ্ছি মরিবারে, উত্তরিলা প্রিয়ংবদা কাদম্বা যেমতি মধুস্বরা, এ অভাগী হায়লো সুভগে যদি না কাঁদিবে তবে কি আর কাঁদিবে এ জগতে,

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী। প্রথমে রাগ বৈরাগী।

প্রথমে বৈরাগী ও পরে জৌনপুরী রাগে শরদ শুনলেন, বাজিয়েছেন রাজীব চক্রবর্তী। এই সঙ্গেই শেষ হল সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো, আকাশবাণী মৈত্রী। একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, নেপালে ভয়াবহ হড়পাপানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389, এখনও নিখোঁজ 1500-এরও বেশি মানুষ, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। দুর্গত মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 6 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে চার দিনের সফর শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। আজই শেষ হচ্ছে জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা। ভারতের মহিলা হকি দল FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে। আসি বিস্তারিত খবরে। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। এর মধ্যে রয়েছে 290 জন ভারতীয় পর্যটকও। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এখনও পর্যন্ত 1,500-এরও বেশি মানুষের খোঁজ মিলছে না। এরা অধিকাংশই বিদেশি নাগরিক। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টি দেশেরও বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপালের পুলিশের মুখপাত্র কাফলে জানিয়েছেন, 1,500-এরও বেশি আটকে পড়া মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, রাসুয়া গাড়িতে তিমুরের ভোটে কোশি নদীর শাখা লেন্ডে প্রবাহে তুষার ধসের কারণে বাধাপ্রাপ্ত হওয়ায় এই হড়পাবানের সৃষ্টি হয়। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি এক প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 290 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
1: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra, then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timure, which is in Rasuwa district where this particular disaster has happened.
0: এদিকে নেপালে হড়পাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এরা সকলেই একটি পর্যটন সংস্থার সঙ্গে সেদেশ সফরে গিয়েছিলেন। দুর্গত মানুষের সহায়তায় ভারতের বিদেশমন্ত্রক নতুন দিল্লিতে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে 9111230887188 এবং 9111230887819 এই নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য 9199682919888 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ইমেলের ঠিকানা হল situationroom@meme.gov.in। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের নম্বর হল 9779851316807, 9779701075007500 এবং 9779810326117। নেপালের ছোচেন খোলা ও পুরোপু সাংমে নদীর মিলনস্থলের কাছে সৃষ্ট ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক বাঁধ সৃষ্ট হ্রদটি আগামী 3 দিনের মধ্যে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছেন, হ্রদটিতে আনুমানিক 20 লক্ষ ঘনমিটার জমা জল ছিল গতকাল পর্যন্ত। হ্রদটির ধারণ ক্ষমতা থেকে তা অনেকটাই বেশি হওয়ায় জল উপচে পড়তে দেখা যায়। মন্ত্রক সতর্ক করে দিয়েছে, আগামী 3 দিনে হ্রদটিতে আরও 30 লক্ষ ঘনমিটার জল প্রবেশ করতে পারে, এর ফলে তা ভেঙে পড়ার ঝুঁকি আরও বাড়বে। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং তিব্বতে নেপাল সীমান্ত সংলগ্ন গিরং টাউনশিপ গতকাল পরিদর্শন করেন। সেখানে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি 558 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। কয়েকজন শিল্পকর্তার সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: শনিবার উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাচ্ছেন। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাশখান্দে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে মাসের 31 তারিখ বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী জনধন যোজনায় 78% অ্যাকাউন্টই খোলা হয়েছে গ্রামীণ অথবা আধা শহরাঞ্চলে, 56% অ্যাকাউন্টই মহিলাদের। জনধন গ্রাহকদের 41 কোটিরও বেশি রূপে কার্ড বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার মতো উদ্যোগের ফলে ভারতের অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক সূচক 2018 সালে যেখানে ছিল 53.9, 2026 তা বেড়ে হয়েছে 67। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা করা ও সবরকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রাখি বন্ধনের পবিত্র এই উৎসব দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। রাখির পবিত্র এই বন্ধন শুধুমাত্র ভাই ও বোনের মধ্যে নয়, পরিবার, সমাজ ও বন্ধুদের মধ্যেও মর্যাদা, পারস্পরিক দায়বদ্ধতা এবং ভালোবাসার উষ্ণতাকেই প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করেন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক দেশবাসীকে তিনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার শপথ গ্রহণের আহ্বান জানান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে রাখি বন্ধন উৎসবের দিন আজ জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে পবিত্র দণ্ড ছড়ি মুবারক গুহা মন্দিরে পৌঁছনোর মধ্যে দিয়ে এই যাত্রার সমাপ্তি হয়ে থাকে। একই সঙ্গে বার্ষিক বৌদ্ধ অমরনাথ যাত্রাও আজই শেষ হচ্ছে। ভারতের মহিলা হকি দল FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে গতকাল 5ম স্থান দখলের লড়াইয়ে ভারত 3-1 গোলে জার্মানিকে পরাজিত করে। নবনীত কৌর 2টি এবং ঈশিকা 1টি গোল করেছেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন ভারতের ভেলাভান সেন্থিল কুমার। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশী বীর ছোটারানীকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে ভয়াবহ হরপা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389, এখনও নিখোঁজ 1,500-এরও বেশি মানুষ, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। দুর্গত মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন নন্দলাল বসুর জীবন কথা।
2: নন্দলাল বসুর ছাত্র শিল্পী ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্মন বলছেন, মাস্টারমশাই প্রায়ই বলতেন, হাতে ধরে শেখাতে হবে না, মানুষটাকে শিল্পী করে দাও। হাত পাকিয়ে তোলার চেয়ে

0: তৈরি করে দেওয়া, দৃষ্টির উন্মেষে সাহায্য করা বেশি জরুরি। সত্যজিৎ রায় বলেছিলেন, নন্দলালের কাছে যদি শিক্ষা না পেতাম তাহলে পথের পাঁচালি করা সম্ভবই হতো না। বিখ্যাত চিত্রকর কৃষ্ণ রেড্ডি বলছেন, এখন বুঝতে পারি মাস্টারমশাই কেন ফুল চিরতে বারণ করতেন। বলতেন, স্বাভাবিক অবস্থায় অর্থাৎ গাছের ডালে পাতার ফাঁকে ফুলকে দেখতে হয়। উনি আমাদের নিয়ে মাইল মাইল হাঁটতেন প্রকৃতি চেনানোর জন্যে, পোজ দিয়ে কারুকে বসিয়ে আঁকার কথা ভাবতেনই না। তাদের নিজের চলাফেরা, বসা, দাঁড়ানো এইসবই জীবনের যে ছন্দ, সেইভাবে মানুষকে আঁকার কথা বলতেন। আচার্য নন্দলাল বসু পরিচ্ছন্নতা, সৌন্দর্যবোধ ও রুচির ওপর খুব জোর দিতেন। এলোমেলো, অপরিচ্ছন্ন, অগোছালো জীবনযাত্রা পছন্দ করতেন না। জীবনযাত্রার পরিচ্ছন্নতা ও শিল্পভাবনার পরিচ্ছন্নতাকে এক করে দেখতেন। নিজে ছিলেন পরিশ্রমী, পারিপাট্যহীন, সংকল্পে কঠিন ও অন্তর্মুখী। রবীন্দ্রনাথ, ভগিনী নিবেদিতা ও মহাত্মা গান্ধীর তিনি স্নেহধন্য ছিলেন। মহাত্মাজির প্রভাবে তিনি জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হন। 30-এর দশকে কংগ্রেস সম্মেলনে তিনি গান্ধীজির নির্দেশে মণ্ডপ সাজান। পোস্টার ধর্মী সেসব ছবিগুলো ছিল অসামান্য। নন্দলালের প্রভাবে কলাভবনে দেশীয় পদ্ধতিতে তৈরি হতে থাকে হাতে তৈরি কাগজ ও দেশি রং। জৈন শাস্ত্র থেকে বর্ণ প্রস্তুত করার যে প্রণালী, সেটা তিনি চালু করেন। বিশ্বভারতীতে তিনি চেয়েছিলেন ভারতীয় শিল্পের চর্চা প্রতিষ্ঠা পাক। তাঁর ছবিতে বেঙ্গল স্কুল অনুসারে ভারতীয় দেব দেবী শুধু নয়, এসেছে শান্তিনিকেতনের আশেপাশের মানুষ, সাঁওতাল জনগোষ্ঠীর জীবনধারা, বাউল, গ্রাম, পশুপক্ষী, মেলার ছবি, হিমালয়, সমুদ্র, রাজগীর। জগদীশচন্দ্রের নির্দেশে বসু বিজ্ঞান মন্দিরে 6টি দেওয়াল চিত্র তিনি করে দেন। রবীন্দ্রনাথের সঙ্গে গেছেন জাপান, শিখেছেন জাপানি ছবির কৌশল। নিবেদিতা যখন মিথস অফ হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্ট লেখেন, তখন তিনি তার ছবি এঁকে দেন। রবীন্দ্রনাথের সহজ পাঠ তাঁরই হাতে আঁকা। ভারতীয় সংবিধানের একটি হাতে লেখা বয়ানের অলঙ্করণে তাঁর অবদান রয়ে গেছে। তাঁর সঙ্গে অবশ্য কয়েকজন ছাত্রছাত্রীও কাজ করেছিলেন। মাঠঘাট থেকে কুড়িয়ানা নানা সামগ্রী দিয়ে তিনি শিল্পকর্ম সৃষ্টি করতেন। গ্রামের উন্নয়ন ও গ্রামীণ সংস্কৃতির উজ্জীবনে তিনি ছিলেন উৎসাহী। শিল্পকে জীবনের সঙ্গে জুড়তে হবে, দৈনন্দিন জীবনের সঙ্গে শিল্পকে কাছাকাছি আনতে হবে, এরম সব গুরুত্ব তিনি বুঝতেন। বিশ্বভারতীতে যে শিল্প উৎসব শুরু হয়, তার মূল উৎসাহদাতা ছিলেন আচার্য নন্দলাল। পেয়ালা, পিরিচের ডিজাইন, ফুলদানির ডিজাইন করেছেন, যা অনেক সময় শোভা পেত রবীন্দ্রনাথের ঘরে। বলা যায় ওটাই ছিল ভারতবর্ষের প্রথম ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনিংয়ের শুরু। শ্রীনিকেতনের ক্রাফটের শিক্ষণ ও উন্নতিতে তার বিশেষ ভূমিকা ছিল। আলপনাকে তিনি শিল্পের আসনে তুলে আনেন। 1951-তে কলাভবনের অধ্যক্ষ পদ থেকে অবসর নেন 69 বছর বয়সে। ভারত সরকার তাকে দেয় পদ্মবিভূষণ, বিশ্বভারতী দেয় দেশিকোত্তম। তিনি ফেলো ছিলেন ললিতকলা একাডেমি ও এশিয়াটেক সোসাইটির। 1882-তে তার জন্ম। পিকাসো জন্মেছিলেন তার আগের বছর। নন্দলালের মৃত্যু 1966-তে। খড়গপুর বিহারে বড় হয়ে ওঠা নন্দলালের বাবা পূর্ণচন্দ্র দ্বারভাঙা এস্টেটের ম্যানেজার ছিলেন। ওই রকম পরিবেশ থেকে অবনীন্দ্রনাথের সাহচর্যে আসা, রবীন্দ্রনাথের স্নেহধন্য হয়ে ওঠা, তারপরে রামকিঙ্কর বেজ, সুধীর রঞ্জন খাস্তগীর, ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্মন, শঙ্খ চৌধুরী, এস্থার, জয়া আপ্পাস্বামী, কৃষ্ণ রেড্ডি, সত্যজিৎ রায় প্রমুখের মতো ছাত্রছাত্রী তাঁরই হাতে তৈরি। মার্ক সাগাল যেমন বৃদ্ধ বয়সে বলেছিলেন, সার্থক জীবন একটা ফুলের বোকের মতো। নন্দলালের জীবনে সে কথা সত্য। নন্দলাল বলতেন, যে নিজে সৃষ্টি করে না সে সৃষ্টির কাজে অনুপ্রেরণা দেবার অধিকারও রাখে না। শঙ্খ চৌধুরী মাস্টারমশাইয়ের স্মৃতিচারণ করে বলছেন, শিল্পশিক্ষা মানে তো কেবল ছবি আঁকা নয়, জীবনকে জানা, এসবই নন্দলালের শিক্ষা।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন নন্দলাল বসুর জীবন কথা। আকাশবাণী মৈত্রী,
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত।

0: মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফুল থেকে সুগন্ধি তেল তৈরি। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর জয়তী মজুমদার।
2: একটা কথা বলি আপনাদেরকে সবাইকে, আমরা তো যে কোনো আচার অনুষ্ঠান অবশ্যই যাই এবং সেখানে আমরা অবশ্যই চেষ্টা করি নিজেকে খুব সুন্দর করে পরিবেশন করতে, তাই তো? সেটা গ্রাম বা শহর বলে না।

0: তৈরি করতে পারবো, আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে আভাস দেব। সবার আগে বলে রাখি, পশ্চিমবঙ্গে তো অনেক রকম ফুল তৈরি হয়, তার মধ্যে রজনীগন্ধা কিন্তু অন্যতম, তাই না? প্রত্যেক বছর অনেক রজনীগন্ধা ফুল এমনিতেই নষ্ট হয়। কেন? তখন যখন বাজার কম থাকে রজনীগন্ধার, ফুলগুলোকে চাষি ভাইরা কষ্ট করে বাজারেও নিয়ে যান না, মাঠের মধ্যে এমনি ফেলে রাখেন, তাই না? দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান ছাড়া রজনীগন্ধা সেরকম চাহিদা কম, কিন্তু প্রচুর ফুল তৈরি হয় সেই সময় যখন এই ফুলগুলোকে আর কোনোভাবে সেই বাজারে নিয়ে যাওয়া যায় না বা ঠিক দাম পাওয়া যায় না। এবার এই ফুলগুলো থেকে আমরা কি করব, তার একটা অন্যরকম উপায় বার করব যাতে চাষি ভাইয়েরা আর লোকসানের মুখ না দেখেন, সেটা হচ্ছে গিয়ে রজনীগন্ধার থেকে সুগন্ধি তৈরি। একটা কথা বলে রাখি, শুধুমাত্র এই সুগন্ধিটা কিন্তু রজনীগন্ধা থেকেই তৈরি হয় না, গোলাপ, চাঁপা, বেল ইত্যাদি ফুল থেকেও এই সুগন্ধি তৈরি হয়। এবার এই সুগন্ধি তৈরি করবার জন্য আমাদের কি কি দরকার সেই বিষয়ে একটু আপনাদের ধারণা দিই। মনে করুন আমার ফুলটা গোলাপ, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যদি আমরা জলের মধ্যে গোলাপ ফুলটাকে ফুটিয়ে নিই এবং সেই বাষ্প যেটা তৈরি হবে সেটাকে আস্তে আস্তে ঠান্ডা করি এবং কনডেন্সারের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে দেখা যাবে তেল যে ফুল থেকে বেরোবে সেটা আস্তে আস্তে পৃথক হয়ে বা আলাদা হয়ে অন্যভাবে পড়বে, এবং যে জলটা পড়ে থাকবে সেটাও কিন্তু আমরা ফেলে দেব না, সেটাকেও আমরা ব্যবহার করতে পারি গোলাপ জল হিসেবে। তাহলে দেখতে পাচ্ছেন, তেল তৈরি করতে গিয়ে কিন্তু আমরা একটা অন্যরকম রাস্তাও পেয়ে গেলাম কি করে এই গোলাপের চাহিদাটাকে আরো বাড়ানো যায়। দ্বিতীয়ত হচ্ছে কি, রজনীগন্ধা, রজনীগন্ধা থেকে যে তেলটা তৈরি করব সেটা কিন্তু জল দিয়ে ফুটিয়ে নিলে আমরা পাব না, কারণ রজনীগন্ধার যে গন্ধটা সেটা খুব সূক্ষ্ম। তাই আমরা কি করব, তার মধ্যে বেনজিন দেব এবং বেনজিন ছাড়া অনেক সময় পেট্রোলিয়াম ইথার দেওয়া হয়, এবং তারপরে সেটাকে আমরা ডিস্টিলার বলে একটা যন্ত্র পাওয়া যায় সেই ডিস্টিলারের মধ্যে নেব। যখন ডিস্টিলার থেকে এই বাষ্প যেটা উঠবে সেটা তেলটাকে নিয়েই উঠবে এবং আস্তে আস্তে সেটা কনডেন্সারের মধ্যে যাবে, এবং যাওয়ার পরে সেটাকে আমরা ঠান্ডা করে নিয়ে সেটাকে আমরা একটা পৃথকভাবে তেলটাকে আহরণ করব বা পাব। এবার কি করব, এই যে তেলটা হবে এর মধ্যে অনেক রকম অপরিশোধিত জিনিস থাকে, সেগুলোকেও আবার পৃথক করা যায়, সেগুলোকে আবার ছেঁকে নেওয়া যায়। তার জন্য আমাদেরকে আবার এটাকে পেট্রোলিয়াম ইথার থেকে বার করে ইথাইল অ্যালকোহলের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে আমাদের পরিশোধিত করতে হবে। এই হল রজনীগন্ধার পদ্ধতি। এবার আমি বলি যে এই রজনীগন্ধা ছাড়াও জুঁই এবং অন্যান্য ফুল যেরকম চাঁপা, সেই ফুল থেকেও কিন্তু আমরা বিভিন্ন উপায়ে তেল তৈরি করতে পারব। এই তেলের ব্যবহার শুধুমাত্র পারফিউম বা সেন্ট তৈরির কাজেই লাগে না, এই তেল কিন্তু সাবান অথবা বিভিন্ন রকম কসমেটিক্স প্রতিনিয়ত এই তেলের ব্যবহার হয়েছে। এবং তাহলে চাষি ভাইরা দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র আমরা ফুলটাকে বাজারে যদি বিক্রি করতে না পারি তাহলে সেটাকে কিভাবে অন্য উপায়ে তার থেকে আমরা আয় করতে পারব। আমার অনুরোধ রইল চাষি ভাইদের এবং বোনেদেরকে, তারা কি যদি সামান্য প্রশিক্ষণ নিতে পারেন এই ফুল থেকে তেল তৈরি করবার, যে বিভিন্ন রকম কেভিকে অথবা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে কিন্তু অতি সহজেই তারা স্বনির্ভর হতে পারবেন।
1: এতক্ষণ শুনলেন ফুল থেকে সুগন্ধি তেল তৈরি, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর জয়তী মজুমদার।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:23, বাংলাদেশ সময় সকাল 7:30 হয়ে 28 সেকেন্ড। এখন আজ অর্থাৎ শুক্রবার 28 অগস্ট 2026 মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান দেবরিগড় অভয়ারণ্য ওড়িশা, 7:35 সকালের আড্ডা, 8:30 কলকাতার ডায়েরি, ডালিয়া রায়ের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। আজ এই সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিয়াকি টোড়ি রাগে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী। 9টা বেজে 30 মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10টা বেজে 30 মিনিটে

আমধনু, প্রথমে ভজন শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, এরপর আধুনিক শিল্পী সুচরিতা সাহা। 11টায় বিকাশ পথ, উপস্থাপনায় লাকি বণিক, প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়। 11টা বেজে 15 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিরুদ্ধ সিনহা, রম্যগীতি 11টা 30-এ। বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সৌরিক ঘোষ। 12টা বেজে 30 মিনিটে সাঁওতালি গান, দুপুর 1টায় নাটক সড়ক, রচনা অমিতাভ চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ, বাংলা ব্যান্ডের গান দুপুর 1টা 40-এ। দুপুর 2টা বেজে 30 মিনিটে অনুরোধের আসর, দুপুর 3টে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায়, 5টা 5-এ আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী, 5টা 50-এ ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে ক্ষেত খামারের কথা, টেকসই সমন্বিত কৃষি ব্যবস্থাপনা, ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্রের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। সন্ধ্যা 6টা 50-এ আপনার স্বাস্থ্য, বিষয় সার্জারিতে এআই এর ব্যবহার, এ বিষয়ে বলবেন ডাক্তার রাকেশ খান। সন্ধ্যা 7টায় সড়ক নাটকটি পুনঃপ্রচারিত হবে, 7টা বেজে 45 মিনিটে হাউসফুল, অভিনেত্রী মানসী সিনহার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, রাত 8টা 15-এ মহিলাদের আসর, রোজ নামচা, অতিথি ডক্টর সুপর্ণা চট্টোপাধ্যায় দত্ত, উপস্থাপনায় অঙ্কিতা পাল। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9টা বেজে 15 মিনিটে বিশ্ব পরিক্রমা, 9টা বেজে 45 মিনিটে সঙ্গীত শিক্ষার আসর, খেয়াল রাগ ইমন, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। রাত 10টা 15-এ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী রাগে বেহালা, শিল্পী দেবাশিস চন্দ। 10টা বেজে 45 মিনিটে উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ অর্থাৎ শুক্রবার 28 আগস্ট 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

এখন জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। গ্রামোফোনের কালো চাকতিতে বন্দী থাকা গান আসলে শুধু গান নয়, একটি সময়ের দলিল। গ্রামোফোন রেকর্ডের খাঁজে খাঁজে ধরা আছে বাংলা গানের রূপ বদলের ইতিহাস আর বাঙালির শ্রবণ সংস্কৃতির দীর্ঘ যাত্রাপথ। গত শতকের দ্বিতীয় দশকের শেষে ইথার তরঙ্গে তার সঙ্গে জুড়ে গেল এক আশ্চর্য মাধ্যম, রেডিও। গান পৌঁছে গেল বাঙালির ঘরে ঘরে। আসুন আজ রাত ভারতীয় সময় ১১টায় এবং বাংলাদেশ সময় ১১টা বেজে ৩০ মিনিটে আবার একবার রেডিওর নব ঘুরিয়ে দিই। ভেসে আসবে কোনো পুরনো গান, পরিচিত কোনো কণ্ঠ, আর তার সঙ্গে ফিরে আসবে আমাদের হারানো সময় ও স্মৃতি। সেই স্মৃতির হাত ধরে হারানো দিনের গানের সাম্পানে চড়ে গ্রামোফোন থেকে রেডিও, বাংলা গানের ১০০ বছরের বিবর্তনের গল্প। আপনাদের সফর সঙ্গী হিসাবে থাকবেন কেয়া মুখোপাধ্যায়। শুনলেন আজকের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে আকাশবাণী মৈত্রী। এখন লোকগীতির অনুষ্ঠান, প্রথম শিল্পী পূর্ণদাস পাউল।

শুরু করছি আসুন বেরিয়ে যান ভারতে। সঙ্গে আছি আমি অরিজিৎ ঘোষ। প্রাকৃতিক বৈচিত্র্যে আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের দেশ ভারতবর্ষের বিভিন্ন পর্যটন কেন্দ্র তথা ভ্রমণ ঠিকানার সুলুক সন্ধানমূলক ও বর্ণনামূলক এই অনুষ্ঠান। ভ্রমণপ্রিয় বা ভ্রমণরসিক তথা ভ্রমণ পিপাসু পর্যটকদের ভ্রমণ পিপাসা মেটাতে

শিশুরা অবশ্যই যেমন মায়ের কোলে সুন্দর, তেমনি বন্যেরা বনে সুন্দর, তাই তো? একদমই তাই। চিড়িয়াখানায় গিয়ে খাঁচার মধ্যে থাকা বন্য জীবজন্তুদের দেখা আনন্দের বটে, তবে সবুজ ঘন জঙ্গলে বা বনের মধ্যে প্রাকৃতিক বন্য পরিবেশে বন্য প্রাণীদের দেখার আনন্দ বা রোমাঞ্চ, সর্বোপরি তার সৌন্দর্য, এক কথায় অতুলনীয়। আর এই বর্ষার মরশুমে বৃষ্টির জলে ভেজা ঘন সবুজ বনানীর মাঝে বন্যপ্রাণীদের চাক্ষুষ করার অভিজ্ঞতা, যাদের অর্জিত হয়েছে তারাই শুধুমাত্র জানেন সেই অভিজ্ঞতার মাহাত্ম্য, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আপনিও এমন দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুর ও বারগড় জেলার নিকটবর্তী দেবীগড় বা দেবরিগড় অভয়ারণ্যে বেড়াতে এসে। হ্যাঁ বন্ধু, আজ আপনাকে বলবো ওড়িশার দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অর্থাৎ দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্যের কথা। কিভাবে আসবেন দেবরিগড় অভয়ারণ্যে? কলকাতা থেকে সড়কপথে ওড়িশার দেবরিগড় আসতে আপনাকে প্রায় 590 থেকে 600 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। সময় লাগবে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা মতো। 16 নম্বর জাতীয় মহাসড়ক ধরে আপনাকে আসতে হবে। আর ট্রেনে করে আসার ক্ষেত্রে হাওড়া স্টেশন কিংবা শালিমার স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন পাবেন সম্বলপুর জাংশন স্টেশনে পৌঁছানোর জন্য। সম্বলপুর জাংশন স্টেশন থেকে ভাড়ার গাড়ি করে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পথ ঘণ্টাখানেকের মধ্যে অতিক্রম করে আপনি চলে আসতে পারেন দেবরিগড় অভয়ারণ্যে। পূর্ব ভারতের একটি মনোমুগ্ধকর অভয়ারণ্য হল এই দেবরিগড় অভয়ারণ্য। এটি এখনও ভ্রমণার্থীদের কাছে ততখানি পরিচিতি লাভ করেনি, তাই বেশ খানিকটা কোলাহলমুক্ত পরিবেশে আপনি এখানে ছুটি কাটাতে বা অবসর যাপন করতে পারবেন। ওড়িশার বিখ্যাত হীরাকুদ বাঁধ ও জলাধারের সন্নিহিত অংশে প্রায় 350 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। জীববৈচিত্র্যে ভরপুর এই অভয়ারণ্যটি। দেবরিগড় অভয়ারণ্যকে ল্যান্ড অব বাইসন অর্থাৎ বাইসনের দেশ বলে অভিহিত করা হয়। এর কারণ এই বনাঞ্চল বিশেষভাবে ভারতীয় বাইসন বা গাউরের আবাসস্থল। এখানকার অন্যান্য বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে চিতল, সাম্বার হরিণ, বন্য শুয়োর, হনুমান, ভাল্লুক, চিতাবাঘ, ভারতীয় বন্য কুকুর সহ আরও বিভিন্ন প্রজাতির প্রাণী। বন্যপ্রাণীদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল বিপন্ন প্রজাতির চারশৃঙ্গী বা চৌসিংহা হরিণ। হ্যাঁ, চারশৃঙ্গী বা চৌসিংহা হরিণ অর্থাৎ চারটি শিং বিশিষ্ট হরিণ। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী। অসংখ্য প্রজাতির পাখি তো আছেই, তবে শীতকালে হীরাকুদ বাঁধের জলাধারে প্রায় 100 প্রজাতির পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এই অভয়ারণ্যে 200টিরও বেশি

প্রজাতির উদ্ভিদ রয়েছে, যেগুলির মধ্যে বেশ কিছু উদ্ভিদ ভেষজ ঔষধি গুণসম্পন্ন। দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রবেশপথের শুরুতেই রয়েছে স্থানীয় বন বিভাগের কার্যালয়, যা ধোদ্র কুসুম ফরেস্ট অফিস নামে পরিচিত। এই ফরেস্ট অফিস থেকেই অনুমতিপত্র সংগ্রহ করে পর্যটকরা জঙ্গল সাফারি কিংবা ট্রেকিংয়ে যেতে পারেন। সকাল ছটার আশপাশে শুরু হয়ে প্রায় দুপুর তিনটে পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি সময়সূচি মেনে চলে এই জঙ্গল সাফারি। এক একটি জঙ্গল সাফারি সফর প্রায় আড়াই ঘন্টা মতো হয়, আর ট্রেকিং করানো হয় ফরেস্ট গার্ডদের তত্ত্বাবধানে। হীরাকুদ বাঁধের বিশাল জলাধারে আপনি বোটিংয়ের আনন্দও উপভোগ করতে পারবেন।

দেবরিগড় অভয়ারণ্যে বেড়াতে এসে থাকবার জন্য পাবেন স্থানীয় নেচার ক্যাম্প, যেখানে ইকো ট্যুরিজম কটেজে দ্বিসজ্জা ও চারসজ্জা বিশিষ্ট ঘর রয়েছে। এছাড়াও সম্বলপুর ও বারগড়ে হীরাকুদ বাঁধ সংলগ্ন অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি হোটেল এবং রিসর্ট। দেবরিগড় নেচার ক্যাম্পের কটেজগুলির বৈশিষ্ট্য হল এগুলি হ্রদের দিকে মুখ করা, কাঁচের দেওয়াল বিশিষ্ট এবং কাঁচের ছাদ যুক্ত। এগুলির ভেতর থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য চাক্ষুষ করা যায়। তাহলে আর দেরি কেন, লাগেজ গুছিয়ে ফেলুন এবং টিকিট বুক করে নিন, অর্থাৎ যাতায়াতের বন্দোবস্তটিও সেরে ফেলুন, আর চলে আসুন, বেরিয়ে যান ভারতের ওড়িশার দেবরিগড় অভয়ারণ্য থেকে। আসুন বেরিয়ে যান ভারতে, এই অনুষ্ঠানে আপনিও আপনার ভ্রমণ অভিজ্ঞতা বা আপনার দেখা ভারতের কোনো পর্যটন কেন্দ্রের বর্ণনা আমাদেরকে লিখে জানাতে পারেন চিঠির মাধ্যমে অথবা ইমেল করে। চিঠি পাঠানোর ঠিকানা আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর আমাদের ইমেল আইডিটি হল maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। তবে ইমেল করার ক্ষেত্রে ছবি তুলে বা পিডিএফ করে আপনার লেখা পাঠাবেন না, সরাসরি ইমেলের পাতাতেই লিখুন। তাহলে আজকের মতো শেষ করলাম আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় ছিলাম আমি অরিজিৎ ঘোষ, আকাশবাণী মৈত্রী। একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389, এখনও নিখোঁজ 1500-এরও বেশি মানুষ, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে চালু করেছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 6 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফর শুরু হচ্ছে আগামীকাল। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। ভারতের সেন্থিল কুমার পিএসএ

0: স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। এর মধ্যে রয়েছে 290 জন ভারতীয় পর্যটক। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এখনও পর্যন্ত 1,500-এরও বেশি মানুষের খোঁজ মিলছে না। এর অধিকাংশই বিদেশি নাগরিক। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টিরও বেশি দেশের বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানিয়েছেন, 1,500-এরও বেশি আটকে পড়া মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উল্লেখ, রাসুয়া গাড়িতে তিমুরের ভোটে কোশি নদীর শাখা লেন্ডের প্রবাহ তুষার ধসের কারণে বাধাপ্রাপ্ত হয়ে এই হড়পাবানের সৃষ্টি হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন,
1: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project. The first group of 73 people who are working on Trishuli 1 power project. Then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra. There are a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timore, which is in Rasuwa district where this particular disaster has happened.
0: তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যাহত হওয়ায় ত্রাণ ও উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। নেপালে চলতি ত্রাণ ও উদ্ধার কাজে ভারত এ পর্যন্ত 47 টন আপৎকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এদিকে সাধারণ মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। এর নম্বর হল +9111230888718 এবং +9111230888719। এছাড়া হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য +9199682919888 নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেলের ঠিকানা হল situationroom@meme.gov.in। অন্যদিকে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের নম্বর হল +9779851316807 এবং +9779709107500। নেপালে হড়পাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গে এরা সেদেশ সফরে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে দুর্গত পরিবারগুলিকে সাহায্যের জন্য নবান্নে বুধবার থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা চলেছে। পাশাপাশি দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। এগুলির নম্বর হল 0332479311 এবং 914789018১। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোয় বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলোস্কি সেন্টার ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারামন। শিকাগোয় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে নির্মলা সীতারামন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর হবে এই সম্মেলন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাশখন্দে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এ মাসের 31 তারিখে বিশ্বকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের

0: শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যামিয়ান ফার্নান্দো বর্তমানে ভারত সফরে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, বুধবার থেকে শুরু হওয়া তাঁর এই সফরের লক্ষ্য হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা এবং দুদেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও কর্মসূচি বৃদ্ধি করা। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন, আহত আরও কয়েকজন। নিহতদের মধ্যে দুজন গাজা শহরের বাসিন্দা। গাজার স্থানীয় প্রশাসনের অভিযোগ, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের একটি আশ্রয় শিবিরে হামলা চালানো হয়, সেখানে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে, হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এদিকে রাষ্ট্রসংঘের এক বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি বিষয়ক প্যানেলের প্রধান নিকোলাই ম্লাদেনা গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকার বিষয়টির সমালোচনা করেছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় দপ্তরের সচিব সিবি জর্জ গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত রাষ্ট্রসংঘ সহযোগিতা, দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনের সহায়তা, এআই এর প্রভাব, বিপর্যয় মোকাবিলা হ্রাস এবং রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। আগামী মাসগুলিতে পেঁয়াজের সরবরাহ সুনিশ্চিত করতে এবং মৌসুমী মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নতুন দিল্লির কৃষি ভবন থেকে উপভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে গতকাল পেঁয়াজবাহী ভ্যানগুলির যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, ন্যাফেড ও কেন্দ্রীয় ভান্ডারের আউটলেট এবং দিল্লিতে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা করা ও সব রকম সহায়তার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখি বন্ধনের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে পবিত্র দণ্ড ছড়ি মুবারক গুহা মন্দিরে পৌঁছানোর মধ্যে দিয়ে এই যাত্রার সমাপ্তি হয়ে থাকে। একই সঙ্গে বার্ষিক বুদ্ধ অমরনাথ যাত্রাও আজ শেষ হচ্ছে। ভারতের ভেলাভান সেন্থিল কুমার বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশী বীর ছোটারানীকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ফাইনালে ভেলাভান মুখোমুখি হবেন হাঙ্গেরির তারকা খেলোয়াড় ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 55 নম্বরে থাকা বালাজ ফারকাসের। খবর পড়া আপাতত এ পর্যন্তই, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী সকালের আড্ডা।

আজ আপনার আড্ডা সঙ্গী আমি অরিজিৎ ঘোষ। আজ শোনাব জন্মদিন উপলক্ষে তিনজন বিশিষ্ট জনের কথা, একটি বিশেষ পক্ষকাল ও কয়েকটি সপ্তাহ পালন সম্পর্কে কিছু কথা, সেই সঙ্গে দৃষ্টিকোণ ও জানা অজানা। শুনুন প্রথম গান, শিল্পী মান্না দে।

জানেন তো, কণ্ঠ সঙ্গীত বা গানের আকর্ষণ বা শ্রুতি মাধুর্য বৃদ্ধিতে যন্ত্রসঙ্গীতের তথা যন্ত্রসঙ্গীত শিল্পীদের একটি বড় ভূমিকা রয়েছে। এই বাদ্যযন্ত্রগুলির মধ্যে কিছু হল তালবাদ্য, যেমন তবলা, ঢোল, পাখোয়াজ, আর কিছু হল সুরবাদ্য, যেমন হারমোনিয়াম, তানপুরা, সরোদ, বেহালা, সারেঙ্গি, কিংবা ধরুন সেতার। আজ এমন এক কিংবদন্তি সেতার বাদকের জন্মদিন যাঁর সেতার শুনে মনে হতো যেন তার সেতারই মানুষের মতো গান গাইছে, যা তাঁর অনন্য সৃষ্ট গায়কি আং নামে খ্যাত। তিনি মাত্র 8 বছর বয়সে প্রথমবার তার সেতার বাদন রেকর্ড করেন। তাঁর সাংগীতিক জীবনের বিস্তৃতি সুদীর্ঘ 67 বছর। ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে তিনি লাভ করেছিলেন আফতাবে সিতার বা সান অব দ্য সিতার, অর্থাৎ সেতারের সূর্য সম্মান। আর্টিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া

তাঁকে ভূষিত করেছিল ভারত সীতার সম্রাট সম্মানে। সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর ছবিতে সুর সংযোজনা করার জন্য তিনি 1959 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রৌপ্য পদক লাভ করেন। তিনি জেমস আইভরি পরিচালিত ইংরাজি ছবি দ্য গুরু এবং এইচ কে বর্মা পরিচালিত হিন্দি ছবি কাদম্বরীতেও সঙ্গীত পরিচালনা করেন। কাদম্বরী ছবিতেই সর্বপ্রথম তাঁর সুরেই হিন্দি গান গেয়েছিলেন বিশিষ্ট গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি। 1944 সালে তৎকালীন বম্বেতে সেই সেতার বাদকের সেতার বাদনকে সংবাদপত্রে অভিহিত করা হয় ইলেকট্রিফাইং সিতার, অর্থাৎ বিদ্যুৎ সম শিহরণ জাগানো সেতার বলে। 1928 সালের আজকের দিন অর্থাৎ 28 আগস্ট উস্তাদ এনায়েত খাঁ ও তাঁর স্ত্রী বশিরন বেগমের ঘরে জন্ম নেওয়া সেই মানুষটি হলেন কিংবদন্তি সেতারবাদক উস্তাদ বিলায়েত খাঁ। উস্তাদ বিলায়েত খাঁর আজ 98তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

0: এখন সচেতনতার বার্তা।
1: আমাদের দেশে বিয়ের জন্য ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
2: এই বয়সের নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
1: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
2: যে সমাজ সতর্ক সেই সমাজই সুস্থ।
0: শুনছেন সকালের আড্ডা, এবারে শুনুন ব্রহ্মা জানেন গোপন কর্মটি ছায়াছবির গান, শিল্পী সোমলতা আচার্য চৌধুরী।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: আচ্ছা, জোড়া সাঁকো এই নামটি শুনলেই আপনার কি মনে পড়ে বলুন তো? নিশ্চয়ই জোড়া সাঁকোর ঠাকুর বাড়ি ও ঠাকুর পরিবারের কথা, আর তার সঙ্গে নিশ্চয়ই মনে পড়ে বাঙালির চিন্তন, মনন, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সেই মহান স্রষ্টার কথা, সেই ধ্রুবতারার কথা, অর্থাৎ রবি ঠাকুরের কথা। আজকের তারিখটি জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের চেয়ে ছ বছরের বড় তাঁর দিদির সঙ্গে। হ্যাঁ, রবি ঠাকুরের অগ্রজা দিদি, যিনি প্রথম লেখিকা রূপে সকলের সামনে তুলে ধরেছিলেন মহিলাদের লেখনীর ক্ষমতা ও শক্তিকে। তিনি মহিলাদের সাহিত্য সৃষ্টিশৈলীকে এক অত্যন্ত সম্মানজনক পর্যায়ে উন্নীত করেছিলেন। যে কয়েকজন বাঙালি মহিলা সাহিত্য রচয়িতা কিংবা লেখিকা রূপে সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তিনি তাঁদের মধ্যে অগ্রগণ্য। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর কন্যা স্বর্ণকুমারী দেবী। তাঁর জন্ম হয়েছিল 1855 সালের আজকের দিন, অর্থাৎ 28শে অগস্ট। 1886 সালে তিনি গড়ে তোলেন বাংলার প্রথম মহিলা সংস্থা সখী সমিতি, যার উদ্দেশ্য ছিল দরিদ্র মহিলাদের সহায়তা করা। 1889 ও 1890 সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম দুজন মহিলা প্রতিনিধি ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আর স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী তৎকালীন মাসিক সাহিত্য পত্রিকা ভারতীতে লেখিকা ও সম্পাদকের দায়িত্ব পালন করেন 3টি দশকেরও বেশি সময় যাবৎ। তিনি 25টি পুস্তক ও বেশ কয়েকটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা করেছিলেন। তাঁর উপন্যাসের মধ্যে কয়েকটি হল

0: দীপ নির্বাণ, ছিন্ন মুকুল, মালতী, বিদ্রোহ, বিচিত্রা। নাটকের মধ্যে কয়েকটি হল কোণে বদল, পাকচক্র, রাজকন্যা। তিনি 300-এরও বেশি গান রচনা করেছিলেন। ঠাকুর বাড়ির সদস্যদের মধ্যে সেদিক দিয়ে তাঁর স্থান রবি ঠাকুরের ঠিক পরেই। তাঁর বিজ্ঞান বিষয়ক রচনা হল পৃথিবী। স্বর্ণকুমারী দেবীর প্রতি আজ তাঁর 171তম জন্মজয়ন্তীতে জানাই আন্তরিক শ্রদ্ধা।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: এবারে পরপর দুটি গান শুনুন। প্রথমে সোনার খাঁচা ছবি থেকে লতা মঙ্গেশকর ও পরে শেষ পর্যন্ত ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এখন চলচ্চিত্র পরিচালক ঋষিকেশ মুখার্জির স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

0: সময়টা পাঁচের দশকের শেষ। চিরাচরিত বাণিজ্যিক ছবি আর নির্ভেজাল শিল্পধর্মী বলে খ্যাত সমান্তরাল সিনেমা বা আর্ট ফিল্মের মাঝামাঝি একটি তৃতীয় ধারার উদ্ভব হয় ছবির দুনিয়ায়। বেশ কয়েকজন পরিচালকের হাত ধরে উঠে আসে মিডল সিনেমা। রুচিশীল শিক্ষিত সাধারণ দর্শককুল পান পরিষ্কার ঝকঝকে নির্মল বিনোদনের ছবি, যেখানে বাণিজ্যিক উদ্দেশ্য কখনোই শিল্পবোধ আর সামাজিক বার্তাকে ছাপিয়ে যায় না। দর্শক পান এক নিটোল গল্প, এই মধ্যধারার অন্যতম পথিকৃৎ ঋষিকেশ মুখার্জি।
1: 1, 2, 3,

0: জন্ম ১৯২২-এর ৩০শে সেপ্টেম্বর। প্রথমে ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু, পরে চিত্র সম্পাদক, তারপর ছবির সহ নির্দেশক। নিজের পরিচালনায় প্রথম ছবি ১৯৫৭-এ মুসাফির। প্রথম ছবি বাণিজ্যিক নিরিখে তেমন সফল না হলেও বেশ প্রশংসিত হয় তার দ্বিতীয় ছবি আনাড়ি ১৯৫৯-এ। এই ছবির কুশীলব্দ বটেই, ছবিটিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। ছবিটির ভাণ্ডারে আসে মোট ৫টি পুরস্কার, রাষ্ট্রপতির রৌপ্য পদকও পায় এই ছবি।
1: পুরানা তাজমহল ইত্যাদি শানদার হ্যাঁ, কিতনা ফার্স্ট ক্লাস হোগা।

0: জাতীয় ফিল্মফেয়ার পুরস্কার এসেছে আরো অনেক। হাসি কান্না জীবনের নানান রসরঙে মোড়া তার কিছু ছবি দর্শক মননে কালজয়ী হয়ে রয়ে গেছে, তার মধ্যে অন্যতম অভিমান। খুবই জনপ্রিয় হয় তার কমেডি ছবি গোলমাল, চুপকে চুপকে, খুবসুরত। একেবারে অন্য ধারায় জীবনের আর এক দিকের ছবি সত্যাকাম। শুধু পুরস্কারের নিরিখে নয়, জীবন মৃত্যুর আরেক গল্প হয়ে চিরকালীন আবেদন রেখে গেছে তাঁর আনন্দ।
1: বাবুমশাই, জিন্দগি আর মৌত উপরওয়ালে কে হাতে, যাহাঁ পর উসে না তো আপ বদল সকতে না মে। হম সব তো রঙ্গমঞ্চ কি কটপুতনিয়া হ্যায়, জিনকি ডোর উপরওয়ালে কি উঙ্গলিয়ো মে বন্দি হ্যায়। কব কন কেসে উঠেগা ইয়ে কোই নি বাতা সকতা হ্যায়।
0: 1999 পান দাদা সাহেব ফালকে পুরস্কার, 2001 পদ্মবিভূষণ সম্মান, 2001 এনটিআর ন্যাশনাল অ্যাওয়ার্ড। সমস্ত স্বপ্ন পিছনে রেখে স্বপ্ন গড়ার এই কান্ডারি 2006 27 অগস্ট পাড়ি দেন অন্য লোকে। তার ফেলে যাওয়া স্বপ্নগুলো আজও ছবির জগতে জীবনের রঙকে উজ্জ্বল করে ফুটিয়ে তোলে।

শুনলেন চলচ্চিত্র পরিচালক ঋষিকেশ মুখার্জির স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। এবারের গান সবিতা চৌধুরীর কণ্ঠে।

0: আচ্ছা বন্ধু, ছোটবেলায় রূপকথার গল্প শুনতে খুব ভালো লাগতো কি আপনার? আমার তো লাগতো, এখনও লাগে। সেই যে রাজা রানী, রাজপুত্র রাজকন্যা, ময়ূরপঙ্খী ঘোড়া, রাক্ষস খক্ষস, সোনার কাঠির উপর কাঠি ও আরও কত কি। হঠাৎ কেন এসব কথা বলছি ভাবছেন তো? আসলে আজ এক রাজকন্যা তথা রানীর জন্মদিন। একই সঙ্গে তিনি ছিলেন সাংগীতিক প্রতিভার অধিকারিণী। ১৯২২ সালের ২৮শে অগাস্ট কর্ণাটকের তৎকালীন মহীশূরের ওয়াদিয়ার রাজপরিবারে যুবরাজ কান্তিরাভা নরসিংহরাজা ওয়াদিয়ার ও তাঁর স্ত্রী কেম্পু চেলুভাজা আম্বানির ঘরে জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান মহারাজা কুমারী বিজয়ালক্ষ্মী আম্বানি দেবী, অর্থাৎ রানী বিজয়া দেবী। মহীশূরের চামুণ্ডী বিহার রাজপ্রাসাদে তাঁর বেড়ে ওঠা। শৈশবেই তিনি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন। পরবর্তী সময়ে তিনি বীণা ও পিয়ানো বাজানো শিখেছিলেন। রানী বিজয়া দেবী প্রতিষ্ঠা করেন ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল মিউজিক অ্যান্ড আর্টস সোসাইটি। রানী বিজয়া দেবী পিয়ানো শিখেছিলেন লন্ডনের ট্রিনিটি কলেজের আলফ্রেড মিস্টোস্কির কাছে। তিনি রুশ সুরস্রষ্টা সের্গেই র্যাশমানিনফের সঙ্গেও পরিচিত হন। জীবনের পরবর্তী পর্যায়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জুলিয়ার্ড স্কুল অব মিউজিকে সঙ্গীত কলা বিষয়ে শিক্ষালাভ করেছিলেন এডওয়ার্ড স্টিওয়ারম্যানের তত্ত্বাবধানে। রানী বিজয়া দেবীর স্মৃতির প্রতি আজ তাঁর ১০৪তম জন্মজয়ন্তীতে জানাই আন্তরিক শ্রদ্ধা। এখন সচেতনতার বার্তা।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় ২ দিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
0: এবারে জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ থাকতে পারে, দু এক পশলা বৃষ্টি কিংবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.

3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন পরিমাণ ছিল 70%। গতকাল সকাল 6:30 থেকে আজ সকাল 6:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 12.6 মিলিমিটার। মৎস্যজীবীদের আজ 28 আগস্ট ও আগামীকাল 29 আগস্ট আবহাওয়াজনিত কোনো সতর্কবার্তা জানানো হয়নি। তবে আগামী 30 থেকে 31 আগস্ট 2026 ঝোড়ো আবহাওয়া ও সঙ্গে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া, যা কখনো বেড়ে গিয়ে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আগামী 30 আগস্ট ও 31 আগস্ট সমুদ্র যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আপনি শুনছেন সকালের আড্ডা। নেত্রদান মহাদান, হ্যাঁ, মরণোত্তর চক্ষুদানের মধ্যে দিয়ে একজন মানুষ প্রয়াত হওয়ার পরেও তিনি বেঁচে থাকতে পারেন সর্বোচ্চ 2 জন ব্যক্তির দৃষ্টিশক্তির মধ্যে দিয়ে, তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে। গত 25 আগস্ট থেকে শুরু হয়ে আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত ভারতে পালিত হচ্ছে ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট বা জাতীয় চক্ষুদান পক্ষ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে 1985 সাল থেকে প্রতি বছর 2 সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি পালিত হয়ে আসছে। জনসাধারণকে চক্ষুদান সম্পর্কে সম্যক ধারণা ও শিক্ষা প্রদানের মাধ্যমে বেশি বেশি সংখ্যক মানুষকে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারে উদ্বুদ্ধ করার মহৎ উদ্দেশ্যেই এই পক্ষকাল উদযাপিত হয়। অগস্ট মাসের শেষ 7টি দিন অর্থাৎ 25 থেকে 31 আগস্ট, এই একটি সপ্তাহের 7টি দিনই সহানুভূতিমূলক এবং জনহিতকর উদ্দেশ্য সাধনের জন্য চিহ্নিত। যেমন সোমবারে গাড়ি চালকেরা নিজেদের এবং পথচারীদের নিরাপত্তা সম্পর্কে বিশেষ সচেতন হয়ে গাড়ি চালান। মঙ্গলবার কঠিন পরিস্থিতিতে থাকা কোনো মানুষের পাশে থাকা। বুধবার আমাদের আশপাশের মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বৃহস্পতিবার কাউকে একেবারেই অপ্রত্যাশিতভাবে কোনো উপকার করা। শুক্রবার সকল দ্বন্দ্ববিরোধ ভুলে গিয়ে ভাঙা সম্পর্ককে জোড়া লাগানো। শনিবার সকলের সঙ্গে ভালো ব্যবহার করা এবং মিষ্টি কথা বলা। এবং রবিবার নিজের থেকেও অপরের প্রয়োজনকে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া। মানুষে মানুষে এই প্রীতিকর প্রয়াসের মাধ্যমে প্রতি বছর 25 থেকে 31 আগস্ট পর্যন্ত পৃথিবী জুড়ে পালিত হয় বি কাইন্ড টু হিউম্যান কাইন্ড উইক অর্থাৎ বিশ্ব মানবতার প্রতি সদয় সপ্তাহ। শুনুন পরের গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: মানে মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এবারে শুনুন বিজ্ঞানের কথিকা জানা অজানা।

0: খেলাধুলোয় ডেটা সায়েন্স শুনছেন জানা অজানায়। আজ দ্বিতীয় পর্ব, বলছেন পল্লব রায়গুপ্ত।
1: দ্বিতীয় পর্বে আজ আমরা আলোচনা করব কিভাবে অঙ্ক, পরিসংখ্যান ও মেশিন লার্নিং এই তিনের মিলনে খেলাধুলোয় এমন সব তথ্য সামনে আসছে যা সাধারণ চোখে ধরা পড়ে না। ফুটবলের কথাতেই আসি। সমগ্র বিশ্বে ক্রিকেট নয়, জনপ্রিয়তা নিরিখে ফুটবলের পাল্লা অনেক বেশি ভারী। বলাই বাহুল্য, সেখানে ব্যবসার দিকটাও দারুণ। শুধু ইউরোপের ফুটবল ক্লাবগুলোই ফুটবলের ডেটা সায়েন্সে যে পরিমাণ ব্যয় করে তা চোখ কপালে তোলার মতো। আর তাই লিভারপুল, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের নিজস্ব ডেটা সায়েন্টিস্ট আছে, কারো কারো নিজস্ব একাডেমি পর্যন্ত আছে। এছাড়াও সারা পৃথিবী জুড়ে বেশ কিছু বড় কোম্পানি রয়েছে, আর তাদের সংগ্রহে রয়েছে ক্লাব ও আন্তর্জাতিক খেলাগুলোর রেকর্ডিংয়ের বিশাল এক ভাণ্ডার। তাদের ডেটা সায়েন্টিস্টরা সেই সব তথ্য ভাণ্ডার থেকে ভিডিওগুলোর এমনভাবে বিশ্লেষণ করেন যে ছোট থেকে ছোট প্যারামিটার বা বিষয় ধরা পড়ে। শুধু তাই নয়, এই সব বিষয় যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা বুঝতেও সাহায্য করে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা বোঝা যাবে। এক ব্রিটিশ সংস্থা এক্সপেক্টেড গোলের মতো এক প্যারামিটারকে জনপ্রিয় করেছে। এক্সপেক্টেড গোল হল কোনো শট থেকে গোল হওয়ার সম্ভাবনার একটা হিসেব। ধরুন একটি দল ম্যাচে 15টি শট নিল আর অন্য দল নিল মাত্র 5টি। শুধু শটের সংখ্যা দেখলে মনে হবে প্রথম দলই ভালো খেলেছে, কিন্তু এক্সপেক্টেড গোল হিসাব করে দেখা গেল প্রথম দলের মোট এক্সপেক্টেড গোল 0.6 আর দ্বিতীয় দলের 2.1। অর্থাৎ কম শট নিয়েও দ্বিতীয় দল অনেক বেশি ভালো গোলের সুযোগ তৈরি করেছিল। এইসব সূক্ষ্ম পরিসংখ্যান দুই দলের পারফরমেন্সের এক দারুণ তুলনা করে দিতে সাহায্য করে। এইসব প্রযুক্তির পিছনে রয়েছে পরিসংখ্যান, মেশিন লার্নিং এবং গাণিতিক মডেলের মিশ্রণ। এগুলোর সাহায্যে এমন অনেক ধরনের প্রবণতা খুঁজে বার করা যায় যা খালি চোখে সহজে ধরা পড়ে না। কোচেরা এর সাহায্যে দলের কৌশল আরও ভালোভাবে সাজাতে পারেন। বিশ্লেষকরা খেলোয়াড়ের পারফরমেন্সকে শুধু চোখের আন্দাজে নয়, সংখ্যার সাহায্যে নিরপেক্ষভাবে বিচার করতে পারেন। তাহলে আরেকটা গল্প বলি। শ্রোতাদের মধ্যে অনেকেই হয়তো লিভারপুলের ফ্যান আছেন। 2018 সালে লিভারপুল ইউরোপের অন্যতম সেরা ফুটবল দল হয়েছিল। জুর্গেন ক্লপের দলে ছিলেন বিশ্বমানের সব খেলোয়াড়, দুর্দান্ত আক্রমণ ভাগ, শক্তিশালী রক্ষণ।

0: কিন্তু দলের বিশ্লেষকরা এমন একটা ব্যাপার খেয়াল করলেন যেটা নিয়ে সাধারণত কেউ মাথায় ঘামায় না, তা হল থ্রো ইন। আগের মরশুমের ম্যাচগুলোর তথ্য ঘেঁটে তারা দেখলেন নিজেদের থ্রো ইন থেকেই লিভারপুল অনেক সময় দ্রুত বলের দখল হারিয়ে ফেলেছে। কখনো থ্রো ইন নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বল চলে যাচ্ছে প্রতিপক্ষের কাছে। একটা দুটো ম্যাচে ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু পুরো মরশুমের হিসাব করলে দেখা গেল এমন ঘটনা ঘটছে শত শত বার। অধিকাংশ কোচ হয়তো ব্যাপারটা এড়িয়ে যেতেন, থ্রো ইন তো আর গোল করার মতো গুরুত্বপূর্ণ কিছু নয়। কিন্তু বিশ্লেষকরা অন্য কথা বললেন। একটি দল একটি ম্যাচে গড়ে 40 থেকে 50টি থ্রো ইন নেয়, তার মধ্যে যদি কয়েকটাও বেশি সময় নিজেদের দখলে রাখা যায় তাহলে পুরো মরশুমে সেই ছোট্ট লাভটাই বড় হয়ে দাঁড়াতে পারে। ক্লপ তাই বিষয়টাকে গুরুত্ব দিলেন। তিনি নিয়োগ করলেন থমাস গ্রোনেমার্ককে, তিনি ছিলেন থ্রো ইন নিয়ে কাজ করার এক বিশেষজ্ঞ। প্রথমে ব্যাপারটা লিভারপুলের খেলোয়াড়দের কাছে খানিকটা মজার মনে হয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগে খেলা একটা দল থ্রো ইন নিয়ে আলাদা অনুশীলন করছে। কিন্তু গ্রোনেমার্কও ভিডিও আর তথ্য বিশ্লেষণ করে খেলোয়াড়দের দেখালেন সমস্যাটা কোথায় হচ্ছে। প্রতিপক্ষ সাধারণত কোনো একটা জায়গা বন্ধ করে দিচ্ছে, বল পাওয়ার আগে খেলোয়াড়দের কিভাবে নড়াচড়া করা উচিত, কোন কোন থেকে থ্রো করলে বল নিজেদের দখলে রাখার সম্ভাবনা বাড়ে, সবই খুঁটিয়ে দেখা হলো। এরপর লিভারপুলের থ্রো ইনের ধরন বদলে গেল, কিছুদিনের মধ্যেই তার ফলও দেখা গেল। থ্রো ইন থেকে বলের দখল ধরে রাখার ক্ষেত্রে লিভারপুল প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল হয়ে উঠল। লিভারপুল শুধু থ্রো ইনের জন্য চ্যাম্পিয়ন্স লিগ বা প্রিমিয়ার লিগ জেতেনি, কিন্তু এই ঘটনা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিল। ফুটবলে বড় পরিবর্তন সবসময় বড় কোনো কৌশল থেকে আসে না, কখনো কখনো একটা ছোট্ট প্রায় উপেক্ষিত ব্যাপার নিয়ে জমে থাকা ডেটার মধ্যেই লুকিয়ে থাকে নতুন কৌশলের সূত্র।
1: খেলাধুলায় ডেটা সায়েন্স দ্বিতীয় পর্ব শুনলেন, জানা অজানায় বললেন পল্লব রায়গুপ্ত।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে। বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কারের সহায়তায় মানব সভ্যতা ক্রমশই উন্নত হয়েছে। দৈনন্দিন জীবন থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও আরও নানান ক্ষেত্রে এমন অনেক নতুন নতুন বস্তু বা সামগ্রী বিজ্ঞানের কল্যাণে আমরা পেয়েছি, যা প্রতিটি ক্ষেত্রেই আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করেছে। মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে, যানবাহন ও পরিবহনের ক্ষেত্রে, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন, এমনকি খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত এ ধরনের ক্রম উন্নত সামগ্রীকে বলা হয় কম্পোজিট মেটেরিয়াল বা কম্পোজিট উপকরণ। ভারতে 24 থেকে 28 অগস্ট পর্যন্ত পালিত হচ্ছে ন্যাশনাল কম্পোজিট উইক। কম্পোজিট উপকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতার প্রসারে এই সপ্তাহটি পালিত হয়। হাসপাতাল বা নার্সিংহোম এমন একটি জায়গা যেখান থেকে কেউ যখন সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় কোনো ডাক্তারবাবুকে কিংবা নার্সকে বা ধরুন কোনো অচিকিৎসক কর্মীকেও ধন্যবাদ দেন, প্রত্যুত্তরে তাঁরা কিন্তু সেই রোগীটিকে ইউ আর ওয়েলকাম বা আপনাকে স্বাগত জানাই বা আবার আসবেন কখনোই বলেন না। কারণ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র এমন একটি জায়গা সেখানে যেন আপনাকে পুনরায় আসতে না হয় সেটাই কাম্য। তবে কখনো ভেবে দেখেছেন কি, একটি বিশাল বড় স্বাস্থ্যকেন্দ্রের অসংখ্য ডাক্তারবাবু, অসংখ্য নার্স, অসংখ্য রোগীদের চিকিৎসা, চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী, বিভিন্ন সময়সূচি, চিকিৎসা সামগ্রীর সঠিক সরবরাহ ও যোগান এবং চিকিৎসা বিষয়ক বিভিন্ন নথিপত্র ও সময়সূচি অনুযায়ী কাজ করা, এই সব বিষয়ে যারা সামলান, সঠিক সমন্বয় ঘটান, তাঁদের গুরুত্ব কতখানি? হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত অপরিহার্য প্রশাসনিক কর্মীদের গুরুত্ব বোঝাতেই তাঁদের যোগ্য মর্যাদা প্রদানের ক্ষেত্রে 23 থেকে 29 অগস্ট পালিত হয় হেলথ ইউনিট কোঅর্ডিনেটর্স উইক, অর্থাৎ স্বাস্থ্য ইউনিট সমন্বয়কারী সপ্তাহ। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত

প্রতিটি অচিকিৎসক কর্মীদের অবদান আমরা যেন সর্বদাই মনে রাখি। শুনুন সকালের আড্ডার শেষ গান আনন্দ আশ্রম ছবি থেকে শ্যামল মিত্র ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত অতিথি হিসেবে ডক্টর ডালিয়া রায়, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, একজন ইতিহাসকার, একজন গ্রন্থকার, যার কথা আপনারা শুনেছেন আগের পর্বে। আজ দ্বিতীয় ও শেষ পর্বে আমরা আলোচনা করব তার লেখা দুটো বইয়ের বিষয় নিয়ে। একটা হচ্ছে কলকাতার পার্সিরা, ইংরেজি বইটার নাম হচ্ছে দ্য পার্সিস অফ কলকাতা, আর আরেকটা হচ্ছে হাতে টানা রিক্সা, সে বইটার নাম হচ্ছে হ্যান্ডপুল রিক্সা, আ হেরিটেজ অফ ক্যালকাটা। দুটো জায়গাতেই ক্যালকাটা শব্দটা কিন্তু এখনো রয়েছে, কলকাতা হয়নি, ঐতিহ্যটা এভাবে ধরে রাখা হয়েছে। আরও একবার স্বাগত জানাই ডালিয়া রায়কে আমাদের অনুষ্ঠানে। এবং প্রথম যে প্রশ্ন হবে সেটা হচ্ছে, ইহুদিদের নিয়ে আপনার কাজ আমরা শুনেছি, পার্সিদের নিয়ে কাজ করাটা কি তখনই মাথার মধ্যে এলো নাকি?
1: কারণ কলকাতায় আমি তখন যেহেতু রিসার্চের লাইনে ঢুকে পড়েছিলাম, মানে অ্যাক্সিডেন্টালি, তারপরে দেখলাম যে স্যার যেমন করছেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে, যেগুলো কলকাতার প্রচুর বিষয় আছে লেখা যায়, কিন্তু এসব নিয়ে কোনো গবেষণা আজ পর্যন্ত হয়নি। যাই হোক,

0: অনেকগুলো এরকম মাইনরিটি ফরেন কমিউনিটি আছে, এদের আমরা বলি মার্জিনাল কমিউনিটি, দে আর লিভিং ইন ক্যালকাটা এবং ফর মেনি ইয়ার্স, কিন্তু এদের নিয়ে কেউ কোনোদিন মাথা ব্যথা করেনি কিছু করবার, কোনো কাজ, কোনো গবেষণামূলক কাজ বা কিছু। একটা দুটো স্ট্রে আর্টিকেল এদিক ওদিক আছে, বা বোম্বেতে যে পার্সি কমিউনিটি যেখানে রমরমা, মানে ওদের ওখানে ম্যাক্সিমাম পার্সিরা থাকে তো বোম্বে গুজরাট, ওইখানে কিছু পার্সি এক দুটো বই লিখেছে, কিন্তু কলকাতা পার্সি নিয়ে আমার বইটার আগে কিন্তু কোনো বই হয়নি, আমার বইটার পরে হয়েছে একটা দুটো বই। তো তখন আমার মনে হলো এই কমিউনিটিটাও একটা বর্ধিষ্ণু কমিউনিটি ইন ক্যালকাটা, অ্যান্ড দে হ্যাভ কন্ট্রিবিউটেড মাচ টু দ্য ইকোনমিক কমার্শিয়াল লাইফ অ্যান্ড কালচারাল লাইফ অফ ক্যালকাটা, অলসো টু স্পোর্টস লাইফ অফ ক্যালকাটা। কারণ অনেক পার্সি আছেন এর মধ্যে যারা খুব ভালো স্পোর্টসম্যান এবং এরা ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলেও খেলেছেন, এটা আমি জানি কারণ আমি এদের নিয়ে একটু পড়াশুনো করেছিলাম। তো তারপরে আমি দেখলাম যে তাহলে এদের নিয়ে একটা বই লেখা যায়। আবার স্যারের কাছে গেলাম, স্যারকে কনসাল্ট করলাম, স্যার বলতে আমি পিটিনারকে বলছি, যিনি আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড এবং মাই ফাদার অলসো, লাইক মাই ফাদার। উনি বলেন হ্যাঁ তুমি এটা করতে পারো, কলকাতা পার্সি নিয়ে কোনো কাজ নেই। তারপরে উনি কিছু গাইডলাইন্স দিয়ে দিলেন, বই তো পড়েছি, বই এবং আর্কাইভসে আর্কাইভাল ডকুমেন্টসগুলো পড়েছি, তাছাড়া আমাকে ফিল্ড স্টাডি করতে হয়েছে যেখানে যেখানে ওদের ইনস্টিটিউশনসগুলো রয়েছে, যেমন ওদের টাওয়ার অফ সাইলেন্স, আফটার এ পার্সি পাসেস অ্যাওয়ে টাওয়ার অফ সাইলেন্স সেটাকেই বলে, যেখানে ওদের একটা সিট আছে, ওখানে ওদের বডিটা রেখে দেওয়া হয়, কিন্তু এখন আর সেই সিস্টেমটা নেই, সেটা কথা পরে বলবো। এবং পার্সিদের এখানে এখন কিছু রেস্টুরেন্ট হয়েছে, আগে অবশ্য কিছু রেস্টুরেন্ট ছিল না। যাই হোক, ওদের একটা ক্লাব আছে এখানে, স্পোর্টস ক্লাব, যেখানে ওরা বিভিন্ন ধরনের খেলার সাথে যুক্ত, তাছাড়া ওল্ড ওমেন অ্যান্ড মেন তারা ওখানে আসে প্রতি সপ্তাহে, ওরা নিয়ে আসে ফর আউটিং, এইসবগুলো আছে। তো ওদের ইনস্টিটিউশনসগুলো আমি ঘুরেছি এবং ওদের বাড়ি বাড়ি গিয়েও ইন্টারভিউ নিয়েছি, এবং দে আর ভেরি হসপিটেবল, লাইক দ্য জুস, দে আর ভেরি হসপিটেবল, ভেরি ফ্রেন্ডলি এবং ভেরি কোঅপারেটিভ। কিন্তু ওরা প্রথমেই আমাকে যে প্রশ্নটা করতো, না বলে পারি না, যে হঠাৎ তুমি আমাদের নিয়ে লিখতে কেন গেলে? আমি বললাম কারণ কেউ লেখেনি, কেউ কিছু কাজ করেনি, তাই আমার ইন্টারেস্টটা এসছে যে তোমাদের নিয়ে কিছু একটা কাজ করি। তো এইভাবেই কাজটা শুরু পার্সিদের নিয়ে।
1: আচ্ছা, এই যে পার্সিদের কথা যখন আমরা বলতে থাকি, তখন তাদের উৎসে তো ফিরে যেতে হয়। আমরা সব থেকে বড় যে পার্সির নাম জানি, তার নাম জামশেদজি নাসিরভানজি টাটা। সেই টাটা শিল্প গড়েছেন, সেই টাটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের মতো প্রতিষ্ঠান করেছেন, সেই নামে অর্থাৎ সেই পদবি রয়েছে এমন বহু প্রতিষ্ঠান, শিক্ষার রয়েছে, প্রশিক্ষণের রয়েছে। তো আমাদের কলকাতার পার্সিরা তুলনায় কোথায় পৃথক, নাকি একই ধারার মধ্যেই রয়েছে?
0: না, টাটা যেটা করে গেছে সেটা আপনার জামশেদপুরে টাটার ফ্যাক্টরি এবং আরো অনেক কিছু করে গেছে, যেটা টাটা, যেটা পরবর্তীকালে ঋষি মোদি একটা ওয়েল নোন ফিগার অ্যামাং দ্য ক্যালকাটা পার্সিস, এবং মোদি সাহেবের সাথে আমার সৌভাগ্যবত আলাপ হয়েছিল, এবং উনি আমার এই বইটা যেদিন লঞ্চ হয় উনি বুক লঞ্চটা করেছিলেন। তো মোদি এখানে ওয়ান অফ দ্য স্টল বার্ডস অ্যামাং দ্য পার্সিস, উনি চলে গেছেন, এখন নেই পৃথিবীতে, যাই হোক, এবং উনিও টাটা থেকে কিছু কম জানে, এবং উনি অনেক কিছু সোশিও ওরিয়েন্টেড ওয়ার্ক প্রচুর করে গেছে, ভারতীয়দের অনেক কাজের স্কোপ দিয়ে গেছে জামশেদপুরে। ওনাকে আমি নিমন্ত্রণ করতে গেছিলাম আমার এই বুক লঞ্চের জন্য, উনি এসে ড্রয়িং রুমে আমাকে বসালেন, মুচকি হাসলেন, এসে বললেন কি খাবে বলো? তা আমি বললাম একটু চা বা কফি যা দেবেন আপনি, এবং অনেকক্ষণ গল্প করলেন, এবং ওর বসার ঘরটা একটা যেন মিউজিয়াম, মানে বিভিন্ন দেশের পৃথিবীর কত কিউরিয়াস, কত কি যে উনি কালেকশন করেছেন, রেয়ার কালেকশন, যেগুলো আপনি বাইরে কোথাও মিউজিয়াম ছাড়া অন্য কোথাও দেখতে পাবেন না, বা মিউজিয়ামে নেই এমন কিছু কালেকশনসও আছে দেখার মতো সেটা। এবং ওই বই ছাড়া অনেক কিছু গল্প করলেন, আমি বললাম স্যার আপনাকে বইটা দিয়ে যাচ্ছি, পড়ে নিয়ে আসবেন, কারণ ওখানে আপনাকে দু চার কথা বলতে হবে, বলে হ্যাঁ তুমি ভেবো না আমি ঠিক করব। তো উনি এসেছিলেন, এসে খুব সুন্দর ছোট্ট করে একটা স্পিচ দিয়েছিলেন, এবং আমার বইটা সম্বন্ধে খুব প্রশংসাও করেছিলেন যে আমাদের নিয়ে কেউ এতদিন ভাবেনি, এই ডালিয়ারায় প্রথম ভাবলো এবং একটা বই লিখলো, এর জন্য আমি ওকে ধন্যবাদ দিই। এটা কি বলবো, আমার কাছে খুব বড় পাওয়া।
1: পার্সিদের ক্ষেত্রে আরো একটা বড় জিনিস যেটা হয়েছে, যে সেটা হচ্ছে কমিউনিটিটা ছোট হয়ে গিয়েছে,
0: ছোট কমিউনিটি।
1: কলকাতাতে কমিউনিটিটার আকারটাও,
0: কলকাতায় পার্সি যে খুব ছিল তা না, আমি যখন কাজ করি তখন অ্যারাউন্ড 600 পার্সি ছিল, এখন সেটা কমে গেছে। ওদের ওই একই প্রবলেম, ম্যারেজেবল বয়েজ অ্যান্ড গার্লস নেই। এখন পার্সিরা কিন্তু অনেক বেশি রিলিজিয়নটা মানে, কিন্তু অত কট্টর নয় জুদের মতো, কম্পেয়ার টু দ্য জুস। ওরা ইন্ডিয়ান বিয়ে করে নিচ্ছে বেশিরভাগ, অনেকে গুজরাটি করছে, অনেকে বাঙালি করছে, আরো বিভিন্ন সম্প্রদায় করে নিচ্ছে।
1: এখন পার্সি কমিউনিটির যে জীবিকা, সেই জীবিকা কলকাতায় কি হয়ে রয়েছে?
0: এরাও জুদের মতো, এরা মেইনলি ট্রেড এন্ড কমার্সেই বেশি ইন্টারেস্টেড, এরা

0: ব্যবসায়ী ক্লাস, তবে হ্যাঁ এরা বুদ্ধিজীবীও অনেকে আছে, সব যে ব্যবসা করে তা নয়, সব রকম পেশাতেই এরা আছে।
1: এই জায়গাটা থেকে আমরা আরেকটা জায়গায় আসি, যেটা আপনার সাম্প্রতিকতম কাজ, সেটা হচ্ছে কলকাতার হাতে টানা রিক্সা। এখন কলকাতার কিছু আইকন থাকে, মানে সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে, সেটা ওই হুগলি নদীর পাড়ে কোনো ভবন হতে পারে, হতে পারে পুরনো সেই রাইটার্স বিল্ডিং, এরকম অনেক কিছু হতে পারে, একই সঙ্গে খুব হতে পারে সেটা হচ্ছে হাতে টানা রিক্সা। এই হাতে টানা রিক্সা নিয়ে আগে হয়তো টুকরো লেখা আমরা অনেক দেখেছি, কিন্তু আপনি 2024 সালে শেষে এসে একটা বই উপহার দিলেন, যে বইটার নাম হচ্ছে হ্যান্ডপুল রিক্সা হেরিটেজ অফ ক্যালকাটা। এখন এই যে একটা বই যেটা আপনার আগের কাজগুলোর থেকে পৃথকই বলতে হবে, কেননা এখানে কোনো ভাষাভাষী বা কোনো নির্দিষ্ট ধর্মের বা কোনো বিদেশ থেকে আসা জনগোষ্ঠী তাদের কথা নেই, পেশার ভিত্তিতে কিছু মানুষ তাদের কথা আছে যারা হাতে টানা রিক্সায় লোকজনকে সুবিধা দেন, বাহনের কাজটা করে দেন। তো তাদের কাজটা করার সময় আপনার সুবিধে অসুবিধাগুলো কি কি হয়েছে?
0: না, এরা কিন্তু খুব কোঅপারেট করেছে। এদের কাজটা যখন শুরু করি, আমার প্রথম মনে হয়েছে এদের নিয়ে কেউ কোনো ভাবনা চিন্তা করে না। ধরুন কলকাতাতে 1914 থেকে আজ এত বছর হয়ে গেল, তো কেউ কিছুই ভাবে না। আমাদের ইন্ডিয়ানরা লিখেছিল এবং বিদেশি দুজন অথার এসেছিলেন, তারা কয়েকজন রিক্সাওয়ালাকে ইন্টারভিউ নিয়ে, তারা শুধু কলকাতা নয়, এর সাথে হংকং, চায়না আর মোস্ট প্রবলি ভিয়েতনাম, এই যেখানে যেখানে রিক্সাগুলো এখনো আছে আমি দেখে এসেছি, ওইভাবে রিক্সাওয়ালাদের নিয়ে করেনি, রিক্সা অ্যাজ এ হোল বলে একটা বই করেছে। তো সেখানে কলকাতা রিক্সাওয়ালাদের নিয়ে তেমন কিছু নেই,
1: রোমান্টিক বাবল তৈরি হয়েছে একটা,
0: হ্যাঁ সর্ট অফ, মানে মেনশন করেছে, মেনশনিং হয়েছে, কিন্তু সেইভাবে কিছু লেখা হয়নি।
1: তো এই যে রিক্সার কথা, যারা ব্যবসা করেন এটা নিয়ে এবং যারা চালান, দুরকম মানুষের কাছে তো আপনাকে যেতে হয়েছে?
0: দুরকম না, চার রকম মানুষ।
1: আচ্ছা, কি রকম?
0: রিক্সা পুলার, যারা রিক্সা টানছে, রিক্সা ওনার, যারা রিক্সাটা ভাড়ায় খাটাচ্ছে, রিক্সা সর্দার, সর্দার বলতে এর মধ্যে পুলারও আছে আবার ওনারও আছে, যারা অন্যের রিক্সাগুলো নিচ্ছে, নিয়ে তাদের দায়িত্বটা সব পালন করছে, তাদের রিক্সাগুলো ভাড়া খাটাচ্ছে, টাকাগুলো মানে কালেকশন করছে, করে ওনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে, নিজে একটা পার্সেন্টেজ লাগে, তাতে ওর ব্যবসায়িক ক্ষেত্রে তার একটা লাভ হচ্ছে মানে আর্থিকভাবে। আর রিক্সা ক্রাফটসম্যান, এরা ভেরি ভাইটাল, এরা রিক্সা তৈরি করছে, রিক্সা রিপেয়ার করছে, এদের ওই কাজই, এরা অন্য কোনো কাজ জানে না, রিক্সা তৈরি করা আর রিপেয়ার করা।
1: আপনার বইয়ের প্রসঙ্গেই জানলাম যে রিক্সা কেনা যায় না, সেই অর্থে রিক্সা বানিয়ে নিতে হয়,
0: মূল্য বেশি হবে, কারণ এটা পুরোটাই কাঠামো। আমি সেদিন আমার লেকচারে বলেছিলাম কাঠামোটা পুরো কাঠের, শুধু অল্প জায়গাটা টিন আছে, তো যে কাঠ দিয়ে ওরা করে সে কাঠ কস্টলি কাঠ, অন্য কাঠ দিলে হবে না, একটা পার্টিকুলার কাঠ আছে, নামটা আমার বইতে উল্লেখ আছে, যেকোনো সেকোনো কাঠ দিয়ে রিক্সা হবে না। আমরা হয়তো ভাবি রিক্সা একটা ফাল্লা জিনিস, ওইরমভাবে হবে, তা কিন্তু নয়, দুটো মানুষ যে বসবে সেই ওজনটা বইবে যে নিয়ে যাবে, না হয়তো মানুষগুলো পড়ে যাবে, তার উপর সম্ভব হবে না, সুতরাং এটা আর্থিকভাবে এটা দাম হবেই।
1: আপনার বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে আমরা কথা বলেছিলাম রিক্সা ওনারদের সঙ্গে, তারা বলছেন যে বর্তমানে রিক্সা যারা টানেন তারা অন্য রাজ্য থেকে কম আসছেন, এ রাজ্য থেকেই বেশি পাওয়া যাচ্ছে তাদের, প্রায় 50%।
0: এটার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে ক্যালকাটা হ্যাগনি ক্যারেজ অ্যাক্ট 1919, এটা 2007 সালে যখন সরকার থেকে রিক্সা ওয়ার্ডটা ব্যান করে দিল, মানে ডিলিট হয়ে গেল, হ্যান্ডপুল রিক্সাটা ডিলিট করে দিল, তার মানে কি কলকাতাতে আর রিক্সার অস্তিত্ব রইল না লিগালি। তখন থেকে ওরা বুঝে গেল যে আমরা এখানে রিক্সা চালিয়ে মানে যত না টাকা রোজগার করবো তার থেকে সমস্যা বেশি, এবং সেই সমস্যাগুলোর মধ্যে প্রথমত ওদের লাইসেন্স আর ওরা রিনিউ করতে পারলো না। এখানে পুলারদের লাইসেন্স থাকে, ওনারদের লাইসেন্স আছে, এবং একটা পুলিশ লাইসেন্সও নিতে হয়, যেটা রোড লাইসেন্স বলি। তাহলে ওরা ভাবলো আমরা চলবো কি করে, পথে পথে আমাদের বাধা। তো এইসব কারণে ওরা দেখলো এর ভবিষ্যৎই খুব অনিশ্চিত। তো কিছু পুলার যাদের কিছু জমি টমি আছে, জমি মানে অনেক জমি তা নয়, কিন্তু কিছু জমি আছে, কিছু অন্যভাবে অন্য সংস্থান করতে পারবে, তারা কিন্তু ছেড়ে চলে গেল, যেহেতু এটা অনিশ্চিত হয়ে গেল ব্যবসাটা, তো ওরা ছেড়ে চলে গেল এবং ওরা আর ফিরল না। আরেকটা কারণ হচ্ছে এটা খানিকটা হেরিডিটারি বিজনেস, মানে ঠাকুরদা এই বিজনেসে প্রথম আসলো, ঠাকুরদা মারা গেল তো বাবা আসলো, বাবা মারা গেল তো ছেলে ধরল, কিন্তু এই জেনারেশনের ছেলেপিলেরা কেউ আর রিক্সা টানতে নারাজ। এক তো ওদের মনে হয় এটা একটা ডাউনট্রডেন বিজনেস, লোকে এটা নিচু মানে দেখে, দ্বিতীয়ত হচ্ছে তারা সব শিক্ষিত হচ্ছে, তারা স্কুল কলেজ পাশ করে বিভিন্ন লাইনে, তারা যেমন ধরুন কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে।

0: শিক্ষকতা কেউ কিছু করছে, এবং আপনি বললে আশ্চর্য হবেন এমন একজন পুলারকে পেয়েছিলাম, সে পুলার ছিল, তারপরে সে ছেলেকে শিখিয়ে পড়িয়ে, ছেলে এখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র ক্যালকাটা মেডিকেল কলেজে, সে তার মানে ভবিষ্যতে সে ডাক্তার হবে, এটা একটা গৌরবের কথা। এবং তার মেয়ে বলছে আমি আইএসএ বসবো, কলেজ পড়ছে কিন্তু এরপরে সে আইএসএ বসবে। তো এইসব কারণে ওরা জানে রিক্সার কোনো ভবিষ্যৎ নেই, খুব বয়স হয়ে যাচ্ছে তারা চলেই যাচ্ছে, কারণ তারা আর টানতে পারছে না। আর যাদের কম বয়স তারা, যাদের কিছু অন্য সংস্থান আছে, তারা কলকাতা থেকে নিজের দেশে ফিরে যাচ্ছে। আর কলকাতায় বেশ কিছু সংখ্যক আছে যারা আন্ডার পভার্টি লেভেলে বাস করে, বোথ ইন আরবান ডুয়েলার্স অ্যান্ড ভিলেজ ডুয়েলার্স, তারা এখন এসে এইভাবে জীবিকা আর্ন করছে, কারণ আর তারা কোনো জীবিকা পাচ্ছে না।
1: এই জায়গাটায় এই পুনর্বাসনটা একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
0: হ্যাঁ, পুনর্বাসনটা বিরাট সমস্যা। এখনো যারা রিক্সা চালাচ্ছে, বাঙালি অবাঙালি আমি ওভাবে যাচ্ছি না, কিন্তু সব নিয়ে ধরুন 2000-এর ওপর এখনো চালকেরা আছে, তো তাদের কি হবে, তাদের ভবিষ্যৎটা কি? একদমই অন্ধকার, বেশিরভাগের জমি জমা কিছুই নেই, দেশে গিয়ে কি করবে জানি না। সবার যে ছেলে মেয়ে কিছু চাকরি বাড়ি করছে তাও নয়, তারা শিক্ষার লাইনে ঢুকেছে কিন্তু তাদের নিজের পায়ে দাঁড়াতে তো টাইম লাগবে, সেই সময়গুলো তারা কি করবে, এগুলো একটা প্রশ্ন জেগে উঠেছে। তবে আমাদের যে রিক্সা ইউনিয়ন আছে, অল বেঙ্গল রিক্সা ইউনিয়ন, এটা এবিআরও বলি, তার যিনি সেক্রেটারি মিস্টার মুক্তার আলী, সেদিন তিনি আসতে পারেননি প্রোগ্রাম, তিনি অসুস্থ হয়েছিলেন, তো উনি বলছেন যে ওরা একটা স্কিম করেছে যে ওরা কিছু কিছু এদেরকে এড দেবে ফর দ্য পারপাস অফ এডুকেশন অফ দ্য চিলড্রেন অ্যান্ড অলসো ফর মেডিকেল এক্সপেন্সেস। কিন্তু এই ইউনিয়নের বা আর্থিক ক্ষমতা কত, সেখানেও ওদেরকে ডোনেশন চাইতে হবে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকের কাছ থেকে, সেই ডোনেশনের ভিত্তিতেই ওরা এড দেবে, ওদের তো নিজের বলতে পুঁজি কিছু নেই। তবে চিন্তাটা ভালো চিন্তা, জানি না কতটা এরা ফলপ্রসূ হবে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি ডক্টর ডালিয়া রায়ের সঙ্গে, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তিনি, তিনি ইতিহাসকার, গ্রন্থকার এবং কলকাতার বহু বিষয় নিয়ে বই লিখে আমাদের সমৃদ্ধ করেছেন। কথা বলতে বলতে অনেকগুলো প্রসঙ্গ চলে এলো পার্সিদের কথা, যারা কলকাতায় বসবাস করেছে, সংখ্যায় তারা যেমনই হন না কেন বর্তমানে, চলে এলো হাতে টানা রিক্সার কথা, যেটা নিয়ে অনেক সময় অনেক আলোচনা হয়, কিন্তু বিস্তারিতভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তাদের জীবন, তাদের ইতিহাস, তাদের পরিবারের কথা, এগুলো তুলে ধরা খুব একটা হয় না, তিনি করেছেন। আরেকটা জিনিস, তিনি খুব মূল্যবান কাজ করেছেন, যেটা ফোর্ট উইলিয়াম এবং কলকাতা ময়দান নিয়ে একটা কাজ করা। এই ফোর্ট উইলিয়াম আর কলকাতা ময়দান নিয়ে কাজ করতে গিয়ে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে?
0: অভিজ্ঞতা খুবই ভালো, কারণ আমি ছোটবেলা থেকে খুব একটা খেলাধুলার দিকে আমার ইন্টারেস্ট ছিল না, আমার পড়াশুনো দিকটাই বেশি ইন্টারেস্টেড, তো সুতরাং খেলাধুলা সেইভাবে স্কুল জীবনে বল বা কলেজ জীবনে আমি করিনি। কিন্তু স্পোর্টসে যে এত রকমের স্পোর্টস হয়, কাজ করতে গিয়ে আমি বিভিন্ন যত স্পোর্টস ক্লাব আছে ময়দানে, প্রায় 80-টার উপর ক্লাব আছে ছোট বড় মিলিয়ে মাঝারি, আমি প্রতিটা ক্লাবে গেছি, ক্লাবের যে সেক্রেটারি প্রেসিডেন্ট, চেষ্টা করেছি তাদের সাথে মিট করা, তাদের সাথে মিট না করতে পারলেও খেলোয়াড়দের সাথে মিট করেছি এবং তাদের প্রত্যেকের ক্লাবের হিস্ট্রি নেওয়ার চেষ্টা করেছি। ওরা আমাদের ক্লাব ম্যাগাজিন, তারপরে ক্লাবের ব্রোশার, এইসব বিভিন্ন পত্রিকা সব দিয়েছেন, আমাদের হেল্প করেছেন। আমাকে কোনোদিনই জানতাম না আজ অব্দি যে কলকাতায় ময়দানে এতগুলো ক্লাব আছে, এই প্রথম আমার লাইফে জানলাম এই বইয়ের কাজ করতে গিয়ে যে এতগুলো স্পোর্টস ক্লাব আছে এবং এদের অনেক ইতিহাস আছে জানবার মতো। সেই দিক দিয়ে আমি সত্যি উদ্বুদ্ধ হয়েছি, মানে আমি একদমই অজ্ঞ ছিলাম এই স্পোর্টসের ব্যাপারটা। ফোর্টিনামের বিশাল হিস্ট্রি, কেন ফোর্টিনা হলো, কেন ময়দানটা তৈরি হলো, এইটা আমার বইতে তুলে ধরার চেষ্টা করেছি যে ময়দানটা কিভাবে আসলো। তিনটে গ্রাম মিলিয়ে, সুধানী, গোবিন্দপুর, কলিকাতা, এই তিনটে গ্রাম মিলিয়ে মেনলি গোবিন্দপুরই হচ্ছে আমাদের কলকাতা ময়দান, তো কিভাবে হলো সেই ব্যাকগ্রাউন্ডটা এবং সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি সবিস্তারে আলোচনা করেছি এবং ফোর্ট উইলিয়ামটা নিয়েও সবিস্তারে আলোচনা করেছি। যদি আপনারা বইটা কোনোদিন হাতে পান বা কেনেন, এর মধ্যে জানতে পারবেন। প্লাস ব্রিটিশ আমলে ময়দান বলতে শুধু কিন্তু স্পোর্টস ক্লাব নয় বা এসে একটু ফুচকা খাওয়া আর ওই চাট খাওয়া, ময়দান বলতে কিন্তু ব্রিটিশ আমলে প্রচুর মনুমেন্টস ব্রিটিশরা তৈরি করে গেছিল যেগুলো কোনো কারণে এখন আর নেই, এবং সেই মনুমেন্টসগুলোর হিস্ট্রি আছে, সেইগুলো নিয়েও আমি সবিস্তারে আলোচনা করেছি ইন ডিটেল। এবং যতগুলো গঙ্গার ঘাট আছে সেগুলোও ময়দানের মধ্যে পড়ে, সেগুলোও আমি সবিস্তারে আলোচনা করেছি। আর যে কটা স্ট্যাচু আমি পেয়েছি সেগুলো ছবি আমার বইতে দিয়েছি, যেগুলো পাইনি সেগুলো তো আর দেবার প্রয়োজন হয় না, কিভাবে দেব। আর সব থেকে বড় কথা যে ময়দানের যে এতটা ইতিহাস ছিল এ ব্যাপারটাও আমি জানতাম না। ছোটবেলায় বাবার সাথে ময়দানে অনেক সময় এসেছি, ঘুরে বেড়িয়েছি, খেলা করেছি, খেয়েছি, ঘুরেছি, কিন্তু এই যে ময়দানের যে অন্য দিকটা আছে, এত বড় ময়দানের এত ইতিহাস আছে, এটা জানতাম না, এটা নিজে কাজ করতে গিয়ে আমি জানলাম।
1: ময়দানকে নিয়ে যখন কাজ করছেন তখন আলাদা।

0: করে ফোর্ট উইলিয়ামকে যুক্ত করা, এটা অনেকে করেন না। আপনি ফোর্ট উইলিয়ামটাকে আলাদা করে যুক্ত
1: কারণ
0: করেননি?
1: ফোর্ট উইলিয়াম তো একটা ভাইটাল পার্ট অফ ময়দান, ময়দানের মধ্যেই তো ফোর্ট উইলিয়াম, সো ইট ইজ এ পার্ট অফ ময়দান, সেটাকে আমি কি করে বাদ দিই? সেটা বাদ দিলে তো আমার ময়দানের একটা ইতিহাস বাদ চলে যাবে, একটা ভাইটাল পার্ট।
0: এবার ফোর্ট উইলিয়ামের সঙ্গে সামরিক বিভাগের যে যোগ বা সামরিক বিভাগের ওখানে
1: ময়দান তো ডিফেন্সারই আন্ডারে
0: হেডকোয়ার্টার, সেইটার সম্পর্কে তথ্য জোগাড় করতে আপনার কোনো সমস্যা হয়নি?
1: হ্যাঁ হয়েছে, বলা উচিত না কিন্তু বলছি, ডিএল খান রোডে যিনি ইনচার্জ তিনি লেফটেন্ট কর্নেল সাথে, আমি নাম এখন বলতে পারবো না ভুলে গেছি, তো তার সাথে আমি অনেক চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করতে যাই, তার চেম্বারে যাই, গিয়ে আমি আমার কথাটা সব বলি যে আমি ময়দান সম্বন্ধে জানতে চাই, তোমাদের যদি কিছু থাকে দলিল দস্তাবেজ আমাকে দাও, আমি একজন ঐতিহাসিক, আমার বইটা লেখার সুবিধা হবে। কিন্তু আমি কোনোভাবে ওদের কাছে কোনো সাহায্য পাইনি, ওরা টাইট লিপ থেকেছে, এমনি বলেছে হ্যাঁ খুব ভালো কাজ করছো, খুব ভালো কথা ইত্যাদি বলে আমাকে ওখান থেকে বিদায় জানিয়েছে।
0: আসলে সারা পৃথিবীতে সামরিক বিভাগের ইতিহাসটা কঠিন জায়গা, সেখানে ন্যাশনাল আর্কাইভস,
1: তবে সেক্ষেত্রে একটা ছোট্ট বলি, সেক্ষেত্রে মাউন্টেড পুলিশ একটা আছে না কলকাতায়, এটাও আমি জানতাম না, এদের একটা বিরাট ইতিহাস আছে, এবং এদের যে মেন হেডকোয়ার্টার সেখানেও আমি গেছিলাম, যিনি ওদের হেড তিনি মানে খুবই কোঅপারেটিভ, খুবই ভালো ভদ্রলোক, এবং তিনি আমাকে খুব হেল্প করেছেন, এবং সেখানে আমি কিছু তথ্য রিগার্ডিং ফ্রম দ্য পয়েন্ট অফ ডিফেন্স কিছুটা জানতে পেরেছিলাম, অল্প সবিস্তারে, খুব একটা জানতে পারিনি, যাই হোক। কিন্তু মাউন্টেড পুলিশ সম্বন্ধেও আমি নতুন জানলাম, আমি লাইফে জানতাম না যে মাউন্টেন পুলিশেরও কি কাজ, শুধু ভাবতাম ঘোড়াচড়ি, ওরা এমনি ঘুরে বেড়ায় ময়দানে, মানে ওদের যে ভালো ডিউটি আছে, স্পেশালি যখন ময়দানে একটা কিছু হয় ফেস্টিভ্যাল বা একটা মিটিং বা অমুক তমুক, সেখানে কিন্তু এমনি পুলিশের থেকে মাউন্টেন পুলিশদের রেসপন্সিবিলিটি সব থেকে বেশি, ওদের দায়িত্বটা অনেক বেশি, বা বড় খেলা হলে ময়দানের ভেতর সেখানে ওরাই মেন, এটা নাই সেফটি অ্যান্ড কি বলবো
0: সিকিউরিটি
1: সব জিনিসটাই ওরাই নাই, ওরাই ইনচার্জ, সেটাও আমার খুব ভালো লেগেছিল, এবং এত সুন্দর সুন্দর ঘোড়া, কি ওয়েল মেইনটেইন ওয়েল কেপ্ট, ভাবা যায় না, খুব ভালো লেগেছে।
0: সেটাও একটা দিক যা কলকাতার রোজকার চর্চায় আসে না।
1: সত্যি কথা বলতে কি, এই বিভিন্ন সাবজেক্ট নিয়ে গবেষণা করে এই সাবজেক্টের সম্বন্ধে নানা কিছু আমি নতুন জ্ঞান আহরণ করেছি, যেটা আমি অন্যভাবে পারতাম না করতে।
0: আমি একটু ফিরে আসতে চাই রিক্সা পুলারদের কথায়। এই রিক্সা পুলারদের জীবন যাপন সম্পর্কে আপনি যখন খোঁজ নিয়েছেন, সেগুলো তো বইতে ধরা আছে, কিন্তু নিশ্চয়ই দেখেছেন জীবনযাপনের যে পদ্ধতি বা জীবনের যে মান সেটা খুব নিচের দিকেই আর কি, এবং সেখানে সাহায্য করার মতো খুব বেশি লোকজন নেই। কিন্তু এই যে ব্যবসাটা চলবে কি চলবে না, সেটা তো ঠিক তাদের উপর নির্ভর করে না, নির্ভর তো করবে যারা ব্যবসাটা করেন তাদের উপর। তো তারা কি নিজেরা এটার থেকে লাভ করতে পারছেন, মানে তারা কি সন্তুষ্ট?
1: এটা সন্তুষ্ট সেটা তারা বলতে পারবে, তবে সন্তুষ্ট নিশ্চিত আছে, নয়তো তারা এখনো চালাচ্ছেন কি করে? এবং একজনা সেদিন আপনি যাদের জিজ্ঞেস করছেন, ওই ভদ্রলোকের 70-80টা রিক্সা আছে, এরকম যারা ওনারা বেশ কিছু ওনার এখনো আছে যারা রিক্সা চালাচ্ছে, তার সাথে ওরা কেউ কেউ একটু সাইড বিজনেসও করছে, কেউ ধরুন গাড়ি চালানো শিখেছে, সে ওই স্কুলের বাচ্চাদের নিয়ে যায় না কি বলে ওটাকে, পুলকার, পুলকারের ব্যবসা করছে, কেউ বা ট্রান্সপোর্টের অন্য কোনো বড় গাড়ি ট্রান্সপোর্টের ট্রান্সপোর্ট যে বিজনেসগুলো হয় তাতে কিছু একটা করছে, এরকম কিছু কিছু আছে যারা সাইড বিজনেস করছে। আর একজন রিক্সা ওনারকে আমি আবিষ্কার করেছিলাম, তার গয়নার দোকান আছে বউবাজারে,
0: রিক্সা পুলার মানে রিক্সা টানে যে,
1: হ্যাঁ হ্যাঁ রিক্সা পুলার না, রিক্সা ওনার, রিক্সা ওনার বউবাজারে তার একটা গয়নার দোকান আছে, রূপোর এবং সোনার গয়নার তিনি ভালো বিজনেস করেন, সেখানে গিয়েই তাকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম। তিনি বিহারি, বিহারের লোক, তার বাবা না ঠাকুরদাদা এসে প্রথম সেটেল করেন, তারপরে ওইভাবে চলছে, এখনো তিনি চালাচ্ছেন, জানি না তার পরবর্তী জেনারেশন কি করবে, তিনি বেশ ওয়েল অফ। তো এরকম যে ওরা শুধু যে ওনার রিক্সা ভাড়া খাটিয়ে করে তা নয়, এবং এই যে যারা পুলার এদের প্রতিদিনের সাপ্তাহিক একটা টাকার অংশ ও মালিককে দিতে হয়, মালিককে একটা দিতে হয়, বাকি টাকাটা ওরা পায়, ওরা রাখে, বুঝেছেন? সেই জন্য মালিক যে টাকা পায় না তা নয়, এবং মালিক করবে না, মালিকের নিশ্চিত কিছু আছে এতে ইন্টারেস্ট, তা না তো ওরা এখনো কেন পুলিং পুলারদের কাজ করাচ্ছে।
0: যে কোনো গাড়ির রাখার যে জায়গা সেটাকে গ্যারেজ বলা যেতেই পারে,
1: রিক্সা গ্যারেজ, রিক্সা খাটাল বলে ওরা, খাটাল, যে কটা খাটাল আছে সব গিয়েছি, ছবিও কিছু দিয়েছি এখানে বইতে।
0: আচ্ছা কটা এরকম
1: রিক্সা খাটাল? কোটা তিন চারেক আছে এখন, বেশিরভাগ উঠে গেছে,
0: নির্দিষ্ট জায়গা সীমাবদ্ধ নাকি?
1: হ্যাঁ, বউবাজারে ফিরিঙ্গিকালির পাশের ওই রাস্তাটা ধরেই ওনার বাড়ি, মিস্টার শর্মা, রামধনি শর্মা, ওনার ওইটা খাটাল, ওখানে গেলে দেখবেন প্রচুর রিক্সা ওই মেরামত করছে, ওনার রিক্সা চালায়, ওইখানে এসে রাত্রে রিক্সাটাকে রেখে দেয়। আর পিকনিক গার্ডেন রোডে একটা বড় খাটাল আছে, তারপরে আগামেন্দি রোডে একটা খাটাল আছে,

0: ও আরেকটা হচ্ছে নেবু বাগান। নেবু বাগান ওই যে বাগবাজারের ভেতরের একটা গলি, মানে যেটা শ্যামবাজার বাগবাজারের মোড়, ওখান থেকে ভেতরে যে গলি, নেবু বাগানে একটা বড় খাটাল আছে। এরকম চার পাঁচটা খাটাল আমি গিয়েছি। এবং খাটাল বলতে যে শুধু রিক্সা রাখে তা নয়, সেটাগুলো বইতে বলি, আমি ছোট্ট করে বলি, খাটালে না এমন ব্যবস্থা আছে যারা ওদের রিক্সা চালায়, রিক্সা পুলাররাও থাকতে পারবে, এরা তো গরিব, আদারওয়াইজ এরা কোথায় থাকবে? হয় একটা বস্তির ঘর ভাড়া করে চার পাঁচজন এক জায়গায় ঘুমাবে, তা না তো অনেকে রাস্তাতেই শুয়ে পড়ে, কিন্তু শীতকালেও তো কষ্ট হয় বা বর্ষাকালে। যাই হোক, এই খাটালে ওরা করে কি, ধরুন একতলা খাটাল তো, মাঝখানে একটা কাঠের পাটাতন লাগিয়ে দেয়, দিয়ে আমরা যেমন ট্রেনে বেড়াতে গেলে এই যে আপার বার্থ লোয়ার বার্থ আছে না, ওই রকম একটা আপার বার্থের মতো করে দেয় মাঝখানে কাঠ জুড়ে, বুঝেছেন? এটা কষ্টকর থাকতে, কিন্তু মানুষ মাথা ঘুরে ঠাঁই, লোকে যে বলে না ইনহিউম্যান ইনহিউম্যান, এরা টানে, কিন্তু এরা কি হিউম্যান কন্ডিশন থাকে সেটা আপনি ভাবুন, যারা শ্রোতা বন্ধুরা তারা ভাবুক, যে ওই কাঠের পাটাতনের ওপর ওরা শুয়ে কাটায়, আলো বাতাস আসে না, কিছু নয়, আমি নিজে গিয়ে দেখেছি, কিন্তু ওখানে ছবি ভালো উঠে না বলে ছবি তুলিনি। ওখানে গিয়ে ওরা থাকে, আর নিচে যেখানে রিক্সা রাখে ওখানে ওরা রান্না করে খায়, সবাই মিলে একটা মেসে রান্না করে, সেটা সবাই পয়সা দেয়, সেইভাবে শেয়ার করে, এই হচ্ছে ওদের লাইফ। খাটাল বলতে শুধু যে গাড়ি রাখার খাটাল তা নয়, ওখানে রিপেয়ারিং হয়, রিক্সাওয়ালারা থাকে, রান্না করে খায়, এবং রিক্সা পার্কিং তো থাকেই রাত্রে, এতগুলো জিনিস হয়।
1: অনুষ্ঠানের একেবারে শেষে পৌঁছে গিয়েছি, কথা বলতে বলতে আমরা জানলাম ধনীর গৃহ থেকে রিক্সার খাটাল সর্বত্র আপনার যাতায়াত, ইতিহাসের টানে, ইতিহাসকে মানুষের সামনে আনার জন্য কিভাবে পরিকল্পনা করেছেন নিজের ভবিষ্যৎ জীবনটা গ্রন্থকার হিসাবে, এরপরে কি ভাবছেন?
0: ভাবছি মানে কি, এই কাজটাই চালিয়ে যাওয়ার খুব ইচ্ছা, আরো প্রচুর টপিক আছে কলকাতার যেগুলো নিয়ে কোনো কাজ আজ অবধি হয়নি, ওই যা বললাম একটা দুটো হয়তো স্ট্রে আর্টিকেলস আছে, আরো অনেক টপিক আছে, আমারও তো বয়স বাড়ছে দিনে দিনে, যাই হোক যতদিন পারবো ততদিন করব। আর তাছাড়া আমি পিটিনারের ছাত্রী ছিলাম, তো পিটিনার স্যার সবসময় বলতেন যতদিন তুমি পারবে কলকাতার ওপর যতটা পারো কাজ করে যাবে, স্যারের কিছু নিউজ পেপার কাটিংস আনপাবলিশ কিছু লেখা স্যার আমাকে দিয়ে আসেন, সেই সূত্রে আজকে আপনাকে বলি, এই রিক্সাওয়ালার ওপর কিছু পেপার কাটিংস আমি স্যারের কাছ থেকে পেয়েছিলাম, তার মানে কি স্যারের ইচ্ছা ছিল একটা ফাইল আপ করে, স্যার খুব পেপার কাটিংসগুলো যত্ন করে রাখতেন, ওনার ইচ্ছা থাকতো যে পরবর্তীকালে আমি এই টপিকটা ধরবো, এইভাবেই রিক্সাওয়ালার টপিকটা আমি পাই। তখন কিন্তু স্যার ইজ নো মোর, স্যার তো চলে গেছেন অনেকদিন হলো, তো যাই হোক স্যার চলে গেছেন অনেকদিন হল, স্যার অসুস্থ হয়ে বেডরিডেন ছিলেন অনেকদিন, উনি দেশে ফিরে গেছেন অনেকদিন হল, 2018 উনি চলে যান চেন্নামঙ্গলমে, মানে উনি কেরালার লোক, আর মারা গেলেন উনি গত বছর জুন মাসে চলে যান, কিন্তু ওনার সাথে আমার ওই ফোনে ইদানিং যোগাযোগ আর থাকতো না, কারণ উনি আর কথাও বলতে পারতেন না ভালো করে, শরীর খারাপ ছিল, তো সেই জন্য স্যারের সেই লিঙ্কটা বাঁচিয়ে রাখতে যে আমি যতদিন বাঁচবো বা ভালো থাকবো ততদিন, তারপরে কি হবে জানি না।
1: কলকাতার নাগরিক রূপলী পর্দা থেকে থিয়েটারের মঞ্চ, গানের জলসা থেকে খাবার দাবারের মেলা, এগুলো নিয়েই হয়তো বেশি ব্যস্ত থাকেন, থাকতে হয়, থাকাটা মন্দও নয়, কিন্তু ব্যাপার আছে এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন কবি লিখে গিয়েছিলেন, হেঁটে দেখে সে জিনিসটা গ্রন্থাকারে পরিবেশন করার যে গুরুদায়িত্ব সেটা ডক্টর ডালিয়া রায় নিজে কাঁধে তুলে নিয়েছেন। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তিনি, কিন্তু একই সঙ্গে ইতিহাসের প্রতি তার টান এতটাই নিবিড়, এতটাই শক্ত যে তিনি এই কাজ ছাড়তে পারেন না। পিটি নায়ারের কথা হচ্ছিল, তাকে শ্রদ্ধা জানানোর হয়তো সেরকম সুযোগ আমরা পাইনি, তার ছাত্রীর মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাই, এই অনুষ্ঠান বোধহয় তাকেও নিবেদন করা। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।
0: নমস্কার।

0: শুনলেন কলকাতার ডায়েরি আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়।

অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন মিয়াকি টোরির আগে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকি চক্রবর্তী।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মিয়াকি টোরির আগে সেতার পরিবেশন শুনলেন। পরিবেশনায় শিল্পী দেবজিৎ চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করলেন পিনাকি চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় থাকব আমি রমা ঘোষ।

এপার ওপার দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান এই অনুষ্ঠান। সঙ্গে রয়েছি স্টুডিওর এ প্রান্তে আপনাদের মৈত্রী বন্ধু রমা। হার্ড ডিস্কের কোনো এক ডিলিটেড ফোল্ডার থেকে হঠাৎ উদ্ধার হওয়া একটা ঝাপসা ছবি, কিংবা সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভেসে ওঠা বেশ কয়েক বছর আগের মেমোরিজ, বা আলমারির সবথেকে প্রিয় জায়গাটা, সেখানে সযত্নে রাখা রয়েছে ফটো অ্যালবাম, এগুলো দেখতে দেখতে খানিক সময়কে আঁকড়ে ধরার চেষ্টা। বলা ভালো যে সময়টা পেরিয়ে এসেছি, তার সঙ্গে বর্তমানে আরও কিছুটা সময় কাটানো। মাধ্যম হার্ড ডিস্কের সেই ছবিটি, মেমোরিজ বা ফটো অ্যালবামের মধ্য দিয়ে। আসলে যা আমরা পেরিয়ে এসেছি, ভালো মন্দ যাই হোক, স্মৃতির পাতায় তা সতত উজ্জ্বল। আজ এই অনুষ্ঠানে বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে স্মৃতিকে ছুঁয়ে দেখার চেষ্টায় থাকব। তাহলে প্রথমেই মনের মতো গানই অনুষ্ঠানে গান তো বন্ধুদের শোনাব, এখন থাকবেন ইমন চক্রবর্তী।

স্মৃতি কি? এক কথায় এর উত্তর দেওয়া বেশ কঠিন। মনের অন্তরে জমে থাকা কিছু ধুলোমাখা অ্যালবাম, নাকি সুখে দুঃখে বেঁচে থাকার সবচেয়ে বড় রসদি স্মৃতি? স্মৃতি আসলে বিজ্ঞান আর অনুভূতির এক অপূর্ব সেতুবন্ধন। নিউরন আমাদের স্মৃতিকে ধরে রাখার কাঠামো তৈরি করে দেয়, আর অনুভূতি তাতে প্রাণ প্রতিষ্ঠা করে। আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন স্মৃতির জন্ম হয়, আর পুরনো স্মৃতিগুলোকে যত্ন করে তুলে রাখি আমরা হৃদয়ের কোনো এক গোপন কোণে। কখনো পুরনো কোনো ডায়েরির পাতা উল্টাতে গিয়ে হলুদ হয়ে যাওয়া পাতার মাঝে শুকনো গোলাপের পাপড়ি খুঁজে পাওয়ার অনুভূতি তো আলাদা। গানে গানে এখন থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান এই অনুষ্ঠান। আর আজ এই অনুষ্ঠানে বিভিন্নভাবে স্মৃতিকে ছুঁয়ে দেখার চেষ্টা, গানে, কথায়, গল্পে। ওই এলো ঝমঝমে বৃষ্টি, ঠিক স্কুল ছুটি হবে আর ওই সময়েই বৃষ্টিটা আসতে হবে, অথবা স্কুল যাওয়ার ঠিক আগেই এক পশলা বৃষ্টি বেশ অনেকটা সময় ধরে, ব্যাস তাহলে তো আজকে রেনি ডে। ছোটবেলা স্কুলের কথা কি মনে পড়ে গেল বন্ধুদের? স্কুল যাওয়ার বা আসার পথে লাল রাস্তায় জমে থাকা জল আর ছাতা মাথায় দিয়ে বন্ধুদের সঙ্গে হেঁটে যাওয়ার দিনগুলো আজও চোখের সামনে ভাসে। গাছের ডাল থেকে টুপটাপ ঝরে পড়া বৃষ্টির ফোঁটা আর ভেজা ঘাসের ঘ্রাণ সেই সময়ের নিত্য দিনের সঙ্গী। বৃষ্টির জমা জলে কাগজের নৌকা ভাসিয়ে কার নৌকা কতদূর গেল সেই নিয়ে প্রতিযোগিতা, সেই স্মৃতি আজও মনে পড়লে অজান্তেই একটা মৃদু হাসি ফুটে ওঠে। আর এই কথাগুলো বলতে গেলেই মনে পড়ে যায় বন্ধুদের কথা। সময়ের নিয়ম মানে না এরা। এলোমেলো বন্ধুদের একটা বিশেষ বৈশিষ্ট্যই হল ঘড়ির কাঁটার সঙ্গে এদের বনিবনা হয় না। কোথাও যাওয়ার সময় ধরুন আপনি রেডি হয়ে দাঁড়িয়ে আছেন আর বন্ধুটি ফোনের ওপ্রান্ত থেকে বলল, এই তো বেরোচ্ছি জাস্ট 5 মিনিট, মানেই জানবেন আরও অন্তত 1 ঘন্টা লেট। কিন্তু আশ্চর্যের বিষয় হল এত অনিয়ম আর এলোমেলো ব্যাপারগুলোর মধ্যেও তাদের ওপর রাগ করে থাকা যায় না, কারণ দিন শেষে তাদের এই এলোমেলো স্বভাবটাই আমাদের মুখে সবচেয়ে চহরা হাসিটা এনে দেয়। জীবন তো ছকে বাঁধা, নিয়মে চলতেই থাকে, কিন্তু এই এলোমেলো বন্ধুরা যদি না থাকে তাহলে জীবন

এটা সত্যি বড্ড একঘেয়ে হয়ে যাবে। এই বন্ধুদের নিয়েই আমাদের জীবনের এক অত্যন্ত নস্টালজিক অধ্যায় রয়েছে প্রত্যেকের জীবনে। এমন অনেক বন্ধু রয়েছে যাদের সঙ্গে আজকে হয়তো দেখা হয় না, যোগাযোগ নেই বা কোনোভাবে সাক্ষাৎ হয়ে ওঠেনি, কিন্তু তারা কিন্তু স্মৃতির পাতায় আজও অমলিন।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামাই,
0: বন্ধুরা গল্প পাঠায়।

এই যে বিভিন্ন ভাবে গানে কথায় আজ আমার সঙ্গে শ্রোতা বন্ধুরাও স্মৃতির সামনাসামনি এসে দাঁড়াচ্ছেন, তা নেহাতই মন্দ নয়। আমরা অর্থাৎ উপস্থাপক উপস্থাপিকারা এবং স্টুডিওর ওই প্রান্তের শ্রোতা বন্ধুরা, আমরা যেভাবে জুড়ে রয়েছি পরস্পরের সঙ্গে, তা শুধুমাত্র কিন্তু সম্ভব হয়েছে কার জন্য? বেতারের জন্য। আমাদের প্রিয় কলকাতা বেতার আকাশবাণী শতবর্ষে পদার্পণ করেছে। কত স্মৃতির ভাণ্ডারে পরিপূর্ণ এই প্রতিষ্ঠান, কত মানুষ জড়িয়ে আছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। রেডিওর গান এই সেগমেন্টটি কিন্তু শ্রোতা বন্ধুদের কাছে এক আলাদাই জায়গা করে নিয়েছে। এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আমাদের আমরা বিভিন্ন মাধ্যমে বন্ধুদের গান শুনিয়ে থাকি, কিন্তু আমাদের একবারও কি মনে এই প্রশ্ন জাগে যে সে প্রথম শুরুর দিনগুলোতে, একদম প্রথম দিকে বেতারে কেমন করে গান বাজত? সরাসরি লাইভ গান তখন গাওয়া হতো এবং তার পাশাপাশি রেডিওর অনুষ্ঠান মানে গ্রামাফোন কোম্পানির সেই কালো রঙের ভারী রেকর্ড। আজকের ডিজিটাল যুগে ক্যাসেট, সিডি বা পেনড্রাইভের ভিড়ে সেই ভারী গ্রামাফোনের রেকর্ডের দেখা না মিললেও তার সুর রয়ে গেছে আকাশবাণীর আর্কাইভের সযত্ন সংরক্ষণের। সেই পুরনো ঘরমোড়া গন্ধ, রেকর্ড প্লেয়ারের পিনের ঘষা খাওয়া সুর আর রেডিওর তরঙ্গে ভেসে আসা নস্টালজিয়া আজও আমাদের শিকড়ের টানে ফিরিয়ে নিয়ে যায়। সেই স্মৃতির পথ ধরে বন্ধুদের শোনাব বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে একখানি গান কলম্বিয়া রেকর্ডসের ডিস্ক থেকে। রইল বন্ধুদের জন্য বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

রেডিওর গানের কথা যখন বললাম, তখন আরও একটি বিশেষ সময়ের গানের কথা মনে পড়ে গেল, বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই গানের কথা মনে পড়ল কারণ এই গানও, এই বিশেষ সময়ের গানও হাজারো স্মৃতি বহন করে নিয়ে চলেছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, পুজোর গান। 80-90-এর দশকে পুজোর সময় জামাকাপড়, প্যান্ডেল হপিং এসবের মধ্যেও একটা মস্ত বড় আকর্ষণের জায়গা ছিল এই পুজোর গান। তখন দুর্গাপুজো মানেই ছিল গ্রামোফোন কোম্পানি বা অন্যান্য কোম্পানির নতুন গানের ক্যাসেট প্রকাশ। তখন সিডি কোথায়, ক্যাসেটই তখন ছিল সবথেকে বড় আকর্ষণের জায়গা এবং যা এখনও নস্টালজিয়া বহন করে চলেছে। সেই সময় দোকানের কাঁচের শোকেসে শাড়ি দিয়ে সাজানো থাকত নতুন ক্যাসেটগুলো। সেই প্লাস্টিকের মোড়ক ছিঁড়ে ভেতরে থাকা চকচকে ইনলে কার্ডটা বার করে পড়ার যে রোমাঞ্চ, তা আজকের ডিজিটাল যুগকে কিন্তু হার মানায়। ইনলে কার্ডের এক পিঠে শিল্পীর হাসি মুখের ছবি আর অন্য পিঠে গীতিকার ও সুরকারের নামের তালিকা। পেন্সিল দিয়ে ক্যাসেটের চাকা ঘুরিয়ে রিবন ঠিক করা বা টেপ রেকর্ডারের প্লে আর রেকর্ড বোতাম একসঙ্গে প্রেস করে রেডিও থেকে পুজোর গান রেকর্ড করার স্মৃতি আজও কিন্তু মনের অলিন্দে দোলা দেয়। বন্ধুরা কি ফিরে গেলেন সেই সময়ের, মানে সেই দুর্গাপুজোর সময়ের দিনগুলোতে? কিছুটা হলেও নিয়ে যেতে পেরেছি। আসলে এমন কিছু গান থাকে যা শুনলে মনে হয় পুজো এসে গেছে, তেমনই একখানি গান রইল আশা ভোসলের কণ্ঠে। শুনে দেখুন, একটু হলেও ফিরে যেতে পারবেন সেই সময়ের পুজোর দিনগুলোতে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। এই অনুষ্ঠান সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু রমা। আর আজ মনের মতো গান এই অনুষ্ঠানে কথায় গল্পে গানে স্মৃতিদের ছোঁয়ার চেষ্টায় রয়েছি। জীবনের কোনো এক বাঁকে এসে মানুষকে তার চেনা মাটির মায়া ত্যাগ করতে হয়। কখনো জীবিকার অন্বেষণে, কখনো উন্নত জীবনের হাতছানিতে, আবার কখনো বা নিছক নিয়তির টানে মানুষ তার নিজের জায়গা ছেড়ে এবং আপন পরিবারকে পিছনে ফেলে বহু দূরের অচেনা কোনো শহরে বা পরবাসে পাড়ি জমায়। বাইরে থেকে দেখলে হয়তো সেই মানুষগুলোর জীবন খুব চকচকে, খুব স্মুথ, আধুনিক সুযোগ সুবিধায় মোড়া, কিন্তু কংক্রিটের মসৃণ দেওয়াল আর নিয়ন আলোর ঝিলিমিলির আড়ালে চাপা পড়ে থাকে এক তীব্র গৃহকাতরতা। নিজের গ্রাম, নিজের শহর, মাটির গন্ধ, ফেলে আসা নদী আর প্রিয় মুখগুলোর স্মৃতি প্রতিনিয়ত মন কেমন করে তোলে। কিন্তু সেই মন কেমন করা স্মৃতি নিয়েই হয়তো তারা একদিন ফিরে আসবে তার নিজের জায়গায়।

এক সময় পরিবারের কেউ দূরে থাকলে তার সাক্ষাৎ পাওয়ার একমাত্র মাধ্যম ছিল নীল রঙের ইনল্যান্ড লেটার বা পোস্টকার্ড, সেই অপেক্ষায় থাকা আর কি। ডাকপিয়নের সাইকেলের বেল বাজলেই মন আনন্দে ভরে যেত, চিঠি এসেছে। সেই হাতে লেখা চিঠির প্রতিটি অক্ষরের ভাঁজে লেগে থাকত স্পর্শের উষ্ণতা, চোখের জলের দাগ আর অগাধ মমতা। চিঠি, পোস্টকার্ড, ডাকবাক্স সবই এখন প্রায় স্মৃতি। আজ প্রযুক্তির কল্যাণে দূরত্ব হয়তো কমেছে, সেকেন্ডের মধ্যে ভিডিও কলে বাড়ির মানুষগুলোর মুখ, বাড়ির বারান্দা বা উঠোনের গাছপালা দেখে নেওয়া যায় ঠিকই, কিন্তু স্ক্রিনের কাঁচের ওপর হাত বুলিয়ে কি কখনো রক্ত মাংসের মানুষকে ছোঁয়া যায়? ভিডিও কলে যখন মা তার সন্তানকে বলেন, ভালো আছিস তো, তুই কত রোগা হয়ে গেছিস, কিংবা বাবা যখন স্ক্রিনের ওপার থেকে চশমাটা ঠিক করে নিয়ে তাকিয়ে থাকেন উল্টো দিকের মানুষটা তার সন্তানের দিকে, তখন উনি সুন্দর প্রযুক্তি, এত কাছাকাছি আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি তাকে, একটা স্ক্রিনের ওপার, কিন্তু এই প্রযুক্তির এই সান্নিধ্য মনকে যেন একটু কঠিন কঠোর করে তোলে, একটু মন আমাদের বেশি উদাস হয়ে যায়। কথাগুলো হয়তো একটু ভারী হয়ে গেল না বন্ধুদের জন্য, পরিবেশটা একটু হালকা করে ফিরে আসছি স্মৃতির হাত ধরেই সোহম চক্রবর্তীর কণ্ঠে। এই গানটি রইল বন্ধুদের জন্য।

গান সময়ের এক অপূর্ব বাহক, যা স্মৃতির সিন্ধুকে, তালাবন্ধ থাকা ফেলে আসা দিনগুলোকে অনায়াসে জীবিত করে তোলে। গান হল অদৃশ্য সুবাসের মতো, বহু বছর আগে শোনা কোনো সুর হঠাৎ বেজে উঠলে মনে হয় সময় অনেকটা পিছিয়ে গেছে। সময় ঠিক পিছিয়ে যায়নি, বলা ভালো আমরা কিছুটা ফিরে গেছি সেই সব দিনগুলোতে। 90-এর দশকের শুরু, বাংলা গানের আকাশ তখন চেনা প্রেমের উপমা আর মেলোড্রামার বৃত্তে কিছুটা ক্লান্ত। ঠিক তখনই গিটারের তারে আর খসখসে বাস্তবতার শব্দে জন্ম নিয়েছিল এক নতুন সুর, জীবনমুখী গান। স্বর্ণযুগের পর বাংলা গানে যখন এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল, তখন ড্রয়িংরুমের পরিপাটি আবহ ভেঙে গান নেমে এসেছিল কলকাতার ফুটপাতে, বাসের ভিড়ে, ট্রামের ঘর ঘর শব্দে আর কলেজ স্ট্রিটের কফি হাউসে, বিভিন্ন জায়গায়, আড্ডার জায়গায়। সেই গানগুলো হয়ে উঠেছিল মূল কেন্দ্রবিন্দু, গানের বিষয় হয়ে উঠল চারপাশের অতি সাধারণ মানুষ, বেকার যুবক কিংবা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ফেরিওয়ালা, আর হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার আহ্বান।

অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস। অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ,

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

আমাদের কাছে ভালো স্মৃতিগুলো অনেকটা ঝরে পড়া বকুল ফুলের মতো, শুকিয়ে গেলেও তার সুবাস কখনো ফুরিয়ে যায় না। কখনো কখনো জীবনের পথে হাঁটতে গিয়ে যখন একাকিত্ব বা হতাশা ঘিরে ধরে, তখন হঠাৎ করে ভেসে ওঠা একটা ভালো স্মৃতি এক ঝলক মুক্ত বাতাসের মতো কাজ করে। অন্যদিকে দুঃখ স্মৃতিগুলো হলো না শুকানো ক্ষতর মতো, বাইরে থেকে দেখা যায় না, ভেতরটা চিনচিন করে। কোনো প্রিয়জনের হঠাৎ চলে যাওয়া, আস্থার মানুষের দেওয়া নীরব আঘাত, কিংবা চরম কোনো ব্যর্থতার মুহূর্ত, এই স্মৃতিগুলো মনকে ভারী করে তোলে, মনে করিয়ে দেয় সেই সব দিনগুলোর কথা যা আমরা ভুলে যেতে চেয়েও ভুলতে পারি না। কিন্তু এই স্মৃতিগুলো কেবল কি কষ্টের? না, আমার মনে হয় এরা আসলে জীবনের কঠোরতম শিক্ষক। প্রতিটি ভাঙা মন, প্রতিটি অশ্রুবিন্দু মানুষকে আরো বেশি বাস্তববাদী, সহনশীল আর পরিণত করে তোলে। গানে গানে এখন থাকবেন মোনালি ঠাকুর, বন্ধুদের জন্য রইল এই গানটি।

সকালের চায়ের কাপ থেকে ওঠা ধোঁয়াটার দিকে তাকিয়ে থাকলে মাঝে মাঝে কেমন যেন এক ঘোর লাগে। মনে হয় এই চেনা ধোঁয়ার ভেতরেই ভেসে উঠেছে কত ফেলে আসা মুখ, কত হারিয়ে যাওয়া হাসি, কত অসম্পূর্ণ কথা, যে কথাগুলো হয়তো কোনো

বর্ষণ মুখর বিকেলে বলা হয়ে ওঠেনি, কিংবা কোনো শীতের ভোরে কুয়াশার ভেতর হারিয়ে গিয়েছিল? স্মৃতি আসলে ঠিক এমনই। কখনো সে খুব শান্ত, স্নিগ্ধ, কোনো সুরের মতো মনের এক কোণে আলতো দোলা দিয়ে যায়, আবার কখনো বা সে হঠাৎ দমকা হাওয়ার মতো এসে সব কিছু এলোমেলো করে দিয়ে যায়। আমাদের চারপাশের সাজানো বাস্তবতাকে এলোমেলো করে দিয়ে যায় স্মৃতি। ওই দেখুন, ঘড়ির কাঁটা কিন্তু বলছে আজকের মনের মতো গান অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আসলে স্মৃতির কথা বলতে গেলে যেন এটুকু সময়ও কম পড়ে যায়, কিন্তু অনুষ্ঠান তো শেষ করতেই হবে, আমাকে বিদায় নিতে হবে। তাই স্মৃতির রেশ ধরে, সুরের হাত ধরে শেষ করব আজকের এই অনুষ্ঠান। কিন্তু যেতে যেতে বলে যাই যে অনুষ্ঠান কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে কিন্তু ভি নয়, রয়েছে বি, আকাশবাণী মৈত্রী। বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর এটি একমাত্র ফেসবুক পেজ এবং সেখানে যে পোস্টটি রয়েছে, সংশ্লিষ্ট পোস্টে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu, maitribondhu23@gmail.com, এখানে মেইল করে জানাতে পারেন অনুষ্ঠান কেমন লাগলো। এবং আমাদের চিঠি লেখার ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সময় একদম শেষ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। রেখে গেলাম নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এই গান।

শুনলেন মনের মতো গান অনুষ্ঠান, সঙ্গে ছিলাম আমি রমা ঘোষ। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনুতে প্রথমে শুনবেন ভজন, পরিবেশনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য।

এতক্ষণ রামধনু অনুষ্ঠানে শুনলেন ভজন, পরিবেশনায় শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুচরিতা সাহা।

শুনলেন আধুনিক গান পরিবেশনায় সুচরিতা সাহা। রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রথমে ভজন, পরিবেশনায় ছিলেন শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পরবর্তীতে শুনলেন আধুনিক গান, পরিবেশনায় ছিলেন শিল্পী সুচরিতা সাহা। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান বিকাশ পথ।
1: আকাশবাণী মৈত্রী, এখন বিকাশ পথ।

0: ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আরও সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই বিশেষ অনুষ্ঠান বিকাশ পথ। সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্প ভারত সরকারের একটি প্রধান কর্মসূচি। আইসিডিএস কর্মী রুম্পা দাসটাই জানালেন তাদের কাজের পরিধির কথা।
1: প্রথমেই আসি প্রাক বিদ্যালয় শিক্ষা নিয়ে। আমাদের কেন্দ্রে 3 থেকে 6 বছর বয়সী শিশুরা আসে। এটা তাদের জীবনের এমন একটা সময় যখন তাদের মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত হয়, আর আমরা এই বিকাশে বিভিন্নভাবে সাহায্য করে থাকি। যেমন খেলার ছলে শিক্ষা, আমরা এখানে শিশুদের শুধু বই খাতা নিয়ে পড়াশোনা করাই না, ছড়া, গান, গল্প এবং নানা রকম খেলার মাধ্যমে তাদের অক্ষরের সাথে, সংখ্যার সাথে পরিচয় করাই। প্রাক বিদ্যালয় শিক্ষার আসল উদ্দেশ্য হল শিশুর মনের ভিতর থেকে স্কুলের ভয় দূর করা। এখানে এসে শিশুরা একসঙ্গে বসতে শেখে, খাবার ভাগ করে খেতে শেখে, একে অপরকে সাহায্য করতে শেখে। এটাই তাদের ভবিষ্যতের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম মজবুত ভিত করে দেয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শেষ করার পর আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায় না। এর পরবর্তী ধাপটি আরো বেশি দায়িত্বের, যেমন স্কুলে ভর্তি নিশ্চিত করা। 6 বছর বয়স হলেই আমরা প্রতিটি শিশুকে এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করি। কোনো শিশুই যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেটা দেখা আমাদের লক্ষ্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যখন একটি শিশু প্রাথমিক স্কুলে যায়, তখন পরিবেশ বদলে যায়। শিশুটি যাতে নতুন স্কুলে ভয় না পায় এবং সহজেই মানিয়ে নিতে পারে, আমরা সেই মানসিক প্রস্তুতি তৈরি করতেও সাহায্য করি। এরপরে আসছে স্বাস্থ্য ও পুষ্টির ধারাবাহিকতা। বিদ্যালয়ে যাওয়ার পরেও যাতে শিশুরা সঠিক পুষ্টি পায়, তার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার ও মায়েদের সচেতন করার কাজও চলতে থাকে। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি শিশুর শারীরিক বিকাশও আমাদের নজরে থাকে। এছাড়া আছে টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা। শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময় মতো টিকাকরণ নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান কাজ। একটি গাছকে বড় করতে গেলে যেমন তার গোড়ায় জল দিতে হয়, তেমনি একটি শিশুকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাক বিদ্যালয় শিক্ষা হলো সেই গোড়ার জল। আমরা আইসিডিএস কর্মীরা শুধু খাবার দিই না বা শুধু অক্ষর জ্ঞান শেখাই না, আমরা একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে কাজ করি।
0: ভারত সরকার স্কুল শিক্ষার্থীদের পড়াশোনা ও পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প

0: প্রকল্প পরিচালনা করে। এ বিষয়ে বিশদে জানালেন শিক্ষক ও গবেষক ডক্টর লক্ষণ ঘোষ।
1: প্রাইম মিনিস্টার স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া, এটি একটি ভারত সরকারের প্রকল্প যা 2022 সালে চালু হয়। এর উদ্দেশ্য হল দেশের নির্বাচিত সরকারি বিদ্যালয়গুলিকে আধুনিক মডেল স্কুল হিসাবে গড়ে তোলা, যাতে এনইপি 2020 আদর্শ বাস্তবায়িত হয়। স্কুলগুলির প্রধান বৈশিষ্ট্যই হল স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, সেই সঙ্গে আধুনিক বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, স্কিল ভিত্তিক শিক্ষা, খেলাধুলা, শিল্পকলা ও সহপাঠ্য কার্যক্রমের ওপর জোর দেওয়া, পরিবেশ বান্ধব ক্যাম্পাস তৈরি করা, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ হল ভারতের কেন্দ্রীয় সরকারের স্কুল পুষ্টি কর্মসূচি, যা আগে মিড ডে মিল স্কিম নামে পরিচিত ছিল। এর উদ্দেশ্য হল সরকারি ও সরকার পোষিত স্কুলের শিশুদের পুষ্টিকর রান্না করা মধ্যাহ্নভোজ প্রদান করা, স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং। এটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি ডিপার্টমেন্টের একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য বিদ্যালয়কে একই সঙ্গে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, পরিবেশ বান্ধব ও জলবায়ু সচেতন করে তোলা। ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স, এটি জাতীয় স্তরের পেশাগত মানদণ্ড শিক্ষকদের জন্য। এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের শিক্ষাদানের গুণমান ও দক্ষতা নির্ধারণ করা। এখানে তিন ধরনের শিক্ষকের কথা বলা হচ্ছে, দক্ষ শিক্ষক অর্থাৎ প্রবীণ শিক্ষক, উন্নত দক্ষতার শিক্ষক অর্থাৎ অ্যাডভান্স টিচার, অত্যন্ত দক্ষ বা বিশেষজ্ঞ শিক্ষক অর্থাৎ কুশল শিক্ষকের কথা। স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন অর অ্যাসিওরেন্স ফ্রেমওয়ার্ক, শুধু পরীক্ষা বা পরিদর্শনের মাধ্যমে স্কুলকে বিচার করা নয়, বরং স্কুল নিজেই তার দুর্বলতা চিহ্নিত করবে, উন্নয়নের পরিকল্পনা করবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নও করবে। এটাকে বলা হয়ে থাকে স্কুলের হেলথ চেকআপ। তিনটি স্তর এখানে লক্ষ্য করা যায়। অভিলাষা অর্থাৎ নিডস ইম্প্রুভমেন্ট, প্রগতি পারফর্মিং স্যাটিসফ্যাক্টরিলি, জাগৃতি এক্সেম্পলারিলি পারফরমেন্স। সমগ্র শিক্ষা, সমগ্র শিক্ষা হল ভারতের স্কুল শিক্ষার জন্য একটি কেন্দ্রীয় সরকারের সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, 2018-19 সাল থেকে চালু, যা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে নিয়ে আসে। এদের লক্ষ্যই হচ্ছে শিক্ষার গুণমান ও লার্নিং আউটকামস বৃদ্ধি, সকল শিশুদের জন্য সমান ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, স্কুলের পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, ভোকেশনাল এডুকেশন, মেয়েদের শিক্ষা ও সামাজিক বৈষম্য কমানো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ইনক্লুসিভ এডুকেশন। এই প্রকল্প রূপায়ণে ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী বিদ্যালয়গুলি অনুদান পায়। ইকো ক্লাব, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত একটি পরিবেশ ভিত্তিক কার্যক্রম, যার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনযাপনের অভ্যাস তৈরি করা। নাশামুক্ত ভারত অভিযান, এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের একটি জাতীয় মাদক বিরোধী অভিযান। 2020 সালের 15 আগস্ট শুরু হয়েছিল এবং বর্তমানে দেশের সমস্ত জেলায় বাস্তবায়িত হচ্ছে। ছাত্রছাত্রী ও যুব সমাজকে মাদক ও নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে স্কুল কলেজকে নেশামুক্ত পরিবেশ হিসাবে গড়ে তোলা। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, এটি NCERT-র উদ্যোগে তৈরি জাতীয় স্কুল শিক্ষা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা 2017 সালে চালু হয়। অনলাইন শিক্ষক প্রশিক্ষণ ও বিভিন্ন কোর্স

0: টিচিং লার্নিং মেটেরিয়াল যেমন ভিডিও, পিডিএফ, ইন্টারেক্টিভ কন্টেন্ট, কুইজ ও অ্যাসেসমেন্ট, অটল টিঙ্কারিং ল্যাব, নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের একটি স্কুল ভিত্তিক উদ্যোগ। এদের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, কৌতূহল, সৃজনশীলতা, ইনোভেশন, প্রবলেম সলভিং এবং 21st century স্কিলস তৈরি করা, যেমন রোবোটিক্স, 3D প্রিন্টার্স, সায়েন্স ডে পালন, এগুলির ওপর জোর দেওয়া হয়। ICT সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল বোর্ড, ই কন্টেন্ট, ICT ল্যাব, প্রজেক্টর ইত্যাদির ব্যবস্থা করা হয়। ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, এটি ভারতের একটি দক্ষতা ও বৃত্তিমূলক শিক্ষার কম্পিটেন্সি বেসড ফ্রেমওয়ার্ক। শিক্ষার্থীর শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, কী কাজ করতে পারে, কী দক্ষতা অর্জন করেছে এবং কতটা দায়িত্ব নিতে পারে, এসব লার্নিং আউটকাম ভিত্তিতে যোগ্যতার স্তর নির্ধারণ করা হয়। প্রশাহস্ত, এটা একটি টুল যেটা CIET অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন টেকনোলজি তৈরি একটি স্কুল ভিত্তিক ডিসেবিলিটি স্ক্রিনিং টুল। এর উদ্দেশ্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্ভাব্য প্রতিবন্ধকতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা, যাতে পরবর্তীকালে অ্যাসেসমেন্ট, সার্টিফিকেশন ও সাপোর্টের ব্যবস্থা করা যায়। হলিস্টিক রিপোর্ট কার্ড, NAP 2020 অনুসরণে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন ধরনের শিক্ষার্থীর সামগ্রিক অগ্রগতি মূল্যায়ন পদ্ধতি। শুধু পরীক্ষার নম্বর নয়, শিশুর জ্ঞান, দক্ষতা, আচরণ, সৃজনশীলতা, সামাজিক মানসিক বিকাশ ও অন্যান্য সক্ষমতা বিবেচনা করে তাদের মূল্যবোধ ও জীবন দক্ষতাও তৈরি করে। বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা সন্তানকে বাঁচাও, কন্যা সন্তানকে শিক্ষিত করে তোলো, এটি ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতা ও কন্যা শিশুর উন্নয়নমূলক কর্মসূচি। কন্যা ভ্রূণ হত্যা ও লিঙ্গভিত্তিক বৈষম্য রোধ করা, কন্যা শিশুর বেঁচে থাকা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করা, মাধ্যমিক স্তরে মেয়েদের ভর্তি বাড়ানো, নিরাপদ মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সমাজে কন্যা সন্তান সম্পর্কে ইতিবাচক মানসিকতা তৈরি করা। রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ, এটি সমগ্র শিক্ষা অভিযানের অধীনে পরিচালিত বালিকাদের আত্মরক্ষার প্রশিক্ষণ কর্মসূচি। সাধারণত 6-12 পর্যন্ত ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এর উদ্দেশ্য হল ছাত্রীদের শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও বিপদের সময় নিজেকে রক্ষা করার দক্ষতা বৃদ্ধি করা, যার জন্য বিদ্যালয়ে ক্যারাটে, জুডো ও তাইকোন্ডোর ব্যবস্থা করা যায়। এছাড়াও বিভিন্ন ছাত্রবৃত্তির রয়েছে, যেমন ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, জাতীয় আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রকল্প, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বছরে 12,000 টাকা বৃত্তি দেওয়া হয়। কিশোর বৈজ্ঞানিক প্রোটোস্থান যোজনা অর্থাৎ কিশোর বৈজ্ঞানিক উৎসাহবর্ধন প্রকল্প। এছাড়াও আছে NTS ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারে।
1: এতক্ষণ শুনলেন ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান বিকাশ পথ। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রন্থনা ও সম্পাদনা লাকি বণিক, প্রযোজনা আকাশবাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান বিকাশ পথ আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিরুদ্ধ সিনহা, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

রোমগীতিতে প্রথম শিল্পী ভারতী কর চৌধুরী। গানটির গীতিকার মিল্টু ঘোষ এবং সুরকার সুকুমার মিত্র।

ব্রহ্মগীতিতে এবারে কবিতা সিনহার কথায় কালীপদ সেনের সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রইল।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। রম্যগীতিতে এবারের শিল্পী নির্মলা মিশ্র। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নিখিল ঘোষ।

এখন শুনবেন সৌমেন্দ্রনাথ ঠাকুরের কথায় এবং তাঁরই সুরে চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রম্যগীতি।

শুনছেন রোমগীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। রোমগীতিতে এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটির কথা লিখেছেন প্রণব রায় এবং সুর দিয়েছেন রবীন্দ্র চট্টোপাধ্যায়।

ব্রহ্মগীতির অনুষ্ঠানের শেষ গান শোনাব শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। গানটির গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার দক্ষিণা মোহন ঠাকুর।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় থাকবেন শৌরিক ঘোষ।

ঘড়ির সময় এখন ভারতে বলছে 12:01, আর তোমরা যারা বাংলাদেশ থেকে আমাকে শুনছো তাদের ঘড়ির সময় বলছে এখন 12:32। আজ অল্প অল্প গল্প কথার আসরে তোমাদের সঙ্গে এই মুহূর্তে কথার আসরে আমি রয়েছি সৌরিক, আর আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম হবে। আচ্ছা ভেবে দেখো তো, খাওয়ার মানেই তো চোখে জল মুখে হাসি একটা ব্যাপার আছে, কি তাই তো নাকি? মানে খাবার নিয়ে যে কখনো কিছু রহস্য বা কখনো কিছু যে খারাপ কিছু হতে পারে, যেটা মানে খাবার নিয়ে কখনই মানে আমরা ভাবতে পারি না, কারণ মন খারাপের ওষুধ আর আনন্দের টনিক এই দুটোতেই তো মানে মিলিয়ে রয়েছে খাবারের সঙ্গে, কি তাই তো? কিন্তু ইতিহাস বলছে যে খাবারের এই প্লেটটাই নাকি অনেক সম্রাটকে মাটিতে মিশিয়ে দিয়েছে, আবার অনেক সাম্রাজ্যকে এক নিমেষে ধ্বংস করে দিয়েছে। মানে এটা শুনতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট। এটা মানে আমি বলছি না, ইতিহাস বলছে। কারণ কোনো ব্যক্তির থালায় রাখা শেষ খাবারটা কি কেবলই তার প্রিয় খাবার ছিল, নাকি খাবারের শেষ কামড়টা বহন করেছিল তার মৃত্যুর পরোয়ানা? এরকম ইতিহাসে অনেক গল্প থাকে যেগুলোতে হয়তো আমরা খুব একটা বেশি পাত্তা দিই না বা খুব একটা বেশি আমরা নজর করি না, কারণ আমাদের তথ্য সেইভাবে চোখের সামনে আসে না। কিন্তু খাবারের সঙ্গে যে কোনো রকম কোনো ধ্বংস লুকিয়ে থাকতে পারে বা খাবারকে যে অস্ত্র হিসেবে মানে ব্যবহার করা যায়, সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো সেই সব গল্প নিয়ে আজকে তোমাদের সঙ্গে থাকবো আধ ঘন্টা, ঠিক আধ ঘন্টা। আমি সৌরিক, আর তোমরা যারা যারা এই গল্পগুলো আমি যখন বলবো তখন তোমরা যদি শুনে থাকো এই গল্পগুলো বা কোথাও কোনোভাবে যদি তোমাদের মনে হয় যে না এটার মধ্যে তো আরেকটু চেঞ্জেস আছে বা এটা তো এরকম নয় এটা তো অন্যরকম, কমেন্ট করতে পারো। কমেন্ট করে চলে এসো আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে যে পোস্টারটা রয়েছে শেষ ভোজনের রহস্য, সেই পোস্টারে কমেন্ট করে জানাও। অ্যান্ড এই পরিবেশটা, এই যে একটা রোমহর্ষক গল্প আমরা শুরু করব, রোমহর্ষক একটা রহস্যময় একটা পরিবেশ তৈরি হবে, তো সেটার জন্য একটা মাহল দরকার, এবং সেই মাহলটা তো আমি তৈরি করতে পারি না। তবে এই মুহূর্তে আমার কাছে সলিউশন হচ্ছে একটা সুন্দর গান, এবং গানের পরই আমরা সরাসরি গল্পে ফিরবো, আড্ডায় ফিরবো। কোথাও কিন্তু মিস করো না, আজকে কিন্তু তোমাকে টিউন ইন করতে হবে আকাশবাণী মৈত্রী, একদম মিস করো না, শুনতে থাকো। তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি সৌরিক, ফিরছি গানের পর।

ফিরে এলাম গানের পর এবং আজকে অল্প অল্প গল্প কথার আসরে তোমাদের সঙ্গে রয়েছি আমি শৌরিক। আর আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব, শেষ ভোজনের রহস্য। মানে খাবার তো অনেক কিছু মুহূর্ত সাক্ষী থাকে, দুঃখ আনন্দ মৃত্যুরও থাকে। বলছি শেষ ভোজন বা লাস্ট সাপার, এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে সেই কালজয়ী দা ভিঞ্চি আঁকা ছবিটা। কোনটা বলো তো? সেই জেরুজালেমের এক গোপন ঘরে জিজাস ক্রাইস্ট তার ১২ জন সঙ্গীকে নিয়ে রাতের আহারে বসেছেন। থালায় সাধারণ খাবার, শুকনো রুটি বা ফল এবং আঙুরের রস, সমস্ত কিছু। যিশু জানতেন যে ঘরে তিনি বসে আছেন এবং সেই ঘরেই এমন একজন আছে যে সেই রাতে তাকে ধরিয়ে দেবে। যিশু কি করলেন? যিশু যে খাবারের পাত্র থেকে ব্রেড রুটি তুলে সঙ্গীদের হাতে ভাগ করে দিচ্ছেন এবং বলছেন যে এগুলো হচ্ছে আমার শরীর, আর আঙুরের রসের পাত্র তুলে দিয়ে বলছেন এটা আমার রক্ত। কিন্তু সেই একই টেবিলে বসে থাকা যিশুর প্রিয় পাত্র জুডাস ইসকারিওতকে ইতিমধ্যে সব কাজ করা হয়ে গেছে। ইতিমধ্যে ধর্মযাজকদের কাছ থেকে ৩০টা রৌপ্যমুদ্রার বিনিময়ে গুরুনিন্দার চুক্তি সই করে এসেছে। যিশু যখন রুটির টুকরোটা আঙুরের রসে ভিজিয়ে জুডাসের হাতে তুলে দিলেন, তখনই যেন শিলমোহর পড়ে গেল পৃথিবীর অন্যতম বড় প্রতারণার। যে খাবার ভালোবাসার প্রতীক হওয়ার কথা ছিল জুডাসের কাছে, তা হয়ে উঠল বিশ্বাসঘাতকতার এক মোক্ষম মঞ্চ। খাবার, খাবারের সঙ্গে এই যে আমি কেন লিঙ্কটা করলাম, এই ঘটনাটা এতটা কেন মানে মর্মান্তিক, এতটা কেন আর সত্য, তার কারণ হচ্ছে কি ওই লাস্ট সাপারটা, এবং যে কারণেই নাম হয়েছে ওই খাবারের যে আয়োজনটা, খাবারের যে বিষয়টা, সেটা লাস্ট সাপার, এই যে এই কারণেই নাম দেওয়া হয়েছে। মানে খাবার সাক্ষী ছিল মৃত্যুর, অন্যদিকে আবার খাবারই অজুহাত ছিল মৃত্যুর। বলছি এরপরে গল্পটা প্রাচীন মিশরের খ্রিস্টপূর্ব ৩০ শব্দ। আলেকজান্দ্রিয়ার প্রাসাদে তখন রোমান ফৌজদের বুটের শব্দ শোনা যাচ্ছে। রোমান সম্রাট অক্টোভিয়ান আক্রমণ করেছেন মিশর, মিশরের শেষ ফারাও কুইন ক্লিওপেট্রা। তিনি তখন বুঝে গেছেন যে তার স্বাধীনতা শেষ, রোমানরা তাকে বন্দি করে শেকলে পড়িয়ে রোমে রাস্তার প্রদর্শন করবে। কিন্তু ক্লিওপেট্রা কি অত সহজে হার মানার পাত্রী ছিল? একদম নয়। তিনি ঠিক করলেন রোমানদের হাতে ধরা দেবেন না, তার চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করবেন। কিন্তু তার শেষ আহারটি কি ছিল সেটা কি জানো? কথিত আছে ক্লিওপেট্রা নিজের শেষ খাবার খেয়েছিলেন অতি সুস্বাদু কিছু ডুমুরের ফল বা ফিক্স। তবে রহস্যটা সেখানে ছিল না। এই রাজকীয় আহারের পর মিষ্টি ডুমুর ভর্তি সেই ঝুড়িটা যখন তার সামনে আনা হলো, তার নিচে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল অত্যন্ত বিষ।

থাকতো মিশরীয় ব্ল্যাক মাম্বার বিষ বা অ্যাস্প। ডুমুরের মিষ্টি রস মুখে দিয়ে তিনি সাপের গায়ে হাত দেন এবং নিজের বুকে সেই বিষাক্ত কামড় নেন। ভাবা যায়, এক থালা ডুমুর ক্লিওপেট্রার জিভের শেষ স্বাদ তো অবশ্যই ছিল, কিন্তু তার চেয়েও বড় কথা সেটা ছিল রোমান সাম্রাজ্যকে বুড়ো আঙুল দেখিয়ে আত্মমর্যাদা বাঁচানোর এক পরম রাজকীয় ষড়যন্ত্র। খাবার কিভাবে মর্যাদা বাঁচায়, খাবার কিভাবে যে মানুষের সম্মানও বাঁচায়, সেটা বোধহয় ক্লিওপেট্রা বুঝিয়ে দিয়ে গেলেন। যে মৃত্যুকে আলিঙ্গন করা মানে ধরা দেওয়ার থেকে মৃত্যুকে আলিঙ্গন করা সহজ, এবং তার সঙ্গে যদি তার প্রিয় খাবারটাও থাকে তাহলে সেটা আরও সহজ হয়ে যায়, কারণ মৃত্যুর মুখে মিষ্টি জীবের স্বাদ নিয়ে মরার থেকে ভালো আর কিছু নয়। এবারে যাই প্রাচীন রোমের রাজপ্রাসাদে। হ্যাঁ, মানে যে রোমান এম্পায়াররা বা যে রোমান যাজকরা এসে ক্লিওপেট্রার রাজত্ব ধ্বংস করেছিল, সেই প্রাচীন রোমের রাজপ্রাসাদে চলে যাই। সেখানে ক্ষমতার দাপট আর সোনার থালায় লুকিয়ে রাখা থাকতো বিষ। হ্যাঁ, মানে রোজকার ব্যাপার ছিল, মানে নুন দেওয়া রোজকার ব্যাপারের মতোই অনেকটা ছিল আর কিছু। খাবারের পাত্রে বিষ রাখা থাকবে। সালটা 54 খ্রিস্টাব্দ। রোমান সম্রাট ক্লডিয়াস খাদ্যরসিক মানুষ ছিলেন। তার একটাই দুর্বলতা ছিল খাবার। ওয়াইল্ড মাশরুম ছিল তার খুব প্রিয় একটা খাবার। সম্রাটের চতুর্থ স্ত্রী অ্যাগ্রোপিনা চাইলেন নিজের আগের পক্ষের ছেলে নিরোকে রোমের সিংহাসনে বসাবে, কিন্তু পথটা পরিষ্কার হবে কি করে? কিছুভাবে তো মারতে হবে সেই মানুষটাকে। খাবার, দেখেছো, খাবারই হচ্ছে সেই একমাত্র উপায়। অ্যাগ্রোপিনা কি করলেন? অ্যাগ্রোপিনা হাত মেলালেন কুখ্যাত পয়জন মেকার লোকাস্টারের সঙ্গে। সম্রাটের শেষ নৈশভোজে আনা হলো তার প্রিয় মাশরুম। ডেফিনেটলি উনি খাবেন সেটা, কারণ তার প্রিয় খাবার ছিল মাশরুম। তাতে মেশানো ছিল পৃথিবীর অন্যতম মারাত্মক বিষ, ডেথ ক্যাপ, মাশরুমের রস। ক্লডিয়াস তৃপ্ত করে খেলেন। হ্যাঁ, মানে স্বাভাবিক, খুব স্বাভাবিক সেটা। কিন্তু যখন পেটে যন্ত্রণায় সম্রাট কাতরাচ্ছেন, তখন ষড়যন্ত্রে থাকা রাজবৈদ্য বমি করানোর বাহানায় সম্রাটের গলায় একটা ময়ূরের পালক ঢুকিয়ে দেন, যার মাথায় আগে থেকেই মাখানা ছিল আরেক চড়া বিষ। থালায় থাকা প্রিয় খাবার মাশরুম সম্রাটের স্বাদ নয়, বরং রোমের মাসনাদ দখলের এক নারীর চরম চক্রান্তই প্রমাণ করে দিয়ে গেল। ওগুলো ভেবেছি এরকম যে খাবার দিয়ে কোনো মানুষকে হত্যা করা যায়, খাবার দিয়ে, যে খাবারটা তার খুব পরম পছন্দের। আমাদের তো অনেক পছন্দের খাবার থাকে, কিন্তু যখন প্রশ্ন ওঠে ক্ষমতার, যখন প্রশ্ন ওঠে রাজদখলের, যখন প্রশ্ন ওঠে সিংহাসনের, তখন কিন্তু এই এই দুর্বল জায়গাগুলোতেই যারা বিশ্বাসঘাতক করে, যারা আমাদের শত্রু, তারাই আঘাতটা করে। আরও অনেক গল্প আছে, আরও অনেক রহস্য আছে, আমাদের ভারতেই রয়েছে এবং আমাদের এই এই দুই দুই বাংলাতেও রয়েছে অনেক গল্প। তবে সেই গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট গান ডেফিনেটলি তোমার জন্য থাকবে, কারণ অনেকটা অনেকক্ষণ ধরে আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি। ফিরছি একটা গানের পর, শুনতে থাকো।

ফিরে এলাম গানের পর, তোমাদের সঙ্গে এই মুহূর্তে গল্পে রয়েছি আমি সৌরিক, আর তোমরা বা শুনছো এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আড্ডা দিচ্ছি সেটা নাম হচ্ছে শেষ ভোজনের রহস্য, মানে খাবার কিভাবে মৃত্যুর সাক্ষী থাকে, খাবার প্রিয় খাবার, তোমার প্রিয় খাবার কিভাবে একটা গোটা জেনারেশন ধ্বংস করে দেয়, কিভাবে একটা গোটা রাজপ্রাসাদকে মাটিতে মিশিয়ে দেয়, সেরকম গল্পে তোমাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে। তোমরা চলে আসতে পারো, আর বেশিক্ষণ নয়, ঘড়ির সময়টা আস্তে আস্তে এগোচ্ছে, তোমরাও চলে আসতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, জয়বাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাও, সেখানে যে সুন্দর পোস্টারটা রয়েছে অল্প অল্প গল্প কথা, সেই পোস্টারে কমেন্ট করে দাও, অ্যান্ড বলো তোমরা এই যে গল্পগুলো আমি করছি সেই গল্পগুলো তোমরা শুনছো কিনা। ইতিমধ্যে তিনটে গল্প বলা হয়ে গেছে, এরপরে আসছি এমন এক সম্রাটের গল্পে যার নাম শুনলে একসময় পুরো ইউরোপ কাঁপত, নেপোলিয়ন বোনাপার্ট্রে। ওয়াটারলু যুদ্ধে হেরে যাওয়ার পর ব্রিটিশরা তাকে আটলান্টিক মহাসাগরে নিঃসঙ্গ দ্বীপ সেন্ট হেলেনায় বন্দি করে রাখেন। 1821 সাল, নেপোলিয়নের মৃত্যুর আগের দিনগুলোতে খাবার নিয়ে কিন্তু বিরাট রহস্য আছে। জীবনের শেষ ভোজে নেপোলিয়ন খেয়েছিলেন খাসির লিভারের ফ্রাই, ভেড়ার মাংস, রোস্টেড টমেটো আর রসুন দিয়ে তৈরি রুটি। আহা, মানে খাওয়াটা শুনেই বেশ মুখরোচক লাগছে, তাই তো? কিন্তু রহস্যটা হলো তার মৃত্যুর পর চিকিৎসকরা তার পেটে মারাত্মক আলসার আর ক্যান্সার পায়, আর আধুনিক গবেষণায় তার চুল পরীক্ষা করে পাওয়া গেছে প্রচুর পরিমাণ আর্সেনিক বিষ। ইতিহাসবিদদের একাংশ মনে করেন সেন্ট হেলেনায় নেপোলিয়নকে ধীরে ধীরে খাবারের সঙ্গে আর্সেনিক মিশিয়ে বিষ প্রয়োগ করা হচ্ছিল, অর্থাৎ তিনি যাই খাচ্ছিলেন সে সুস্বাদু খাবারটাই প্রতিদিন তাকে মৃত্যুর দিকে এক ধাপ করে ঠেলে দিচ্ছিল। ভাবা যায়, একসময় যে মানুষটা পুরো ইউরোপের ভাগ্য লিখতেন তার শেষ পাতে খাবারটাই হয়ে উঠেছিল ধীর গতির এক বিষাক্ত চক্রান্ত। আমাদের ইতিহাসেও এইসব গল্প আছে, রাজাধিরাজদের থালায়, মোঘল বাদশাহদের থালায় খাবার পৌঁছানোর আগে কতটা কড়া নিরাপত্তা থাকতো জানো? রাজবৈদ্যরা আগে টেস্ট করতেন খাবারটা, তারপর প্রধান রক্ষীকে দিয়ে খাবার, মানে প্রধান রক্ষীকে দিয়ে খাবারটা খাইয়ে যাচাই করার পর সম্রাটের কাছে খাবারটা নিয়ে যেতেন নিরাপদে। তা সত্ত্বেও রক্ষা মেলেনি অনেকেরই, জাফরান বা গোলাপ জলের গাঢ় সুবাসের আড়ালে কৌশলে মিশিয়ে দেওয়া হতো মিহি আর্সেনিক বা শঙ্খবিষ। একটা ঘটনা বলি, সালটা 1957, হ্যাঁ, পলাশী যুদ্ধের সময়, আমি যদি বছরটা ভুল না করে থাকি 1757, পলাশী যুদ্ধের কথা ভাবো একবার। নবাব সিরাজউদ্দৌলা তখন বন্দী ছিলেন, কথিত আছে তাঁকে দেওয়া হয়েছিল শেষ খাবারে কিছু মনুষ্য, মানে চরম অপমান এবং চক্রান্তের ছাপ, মানে হ্যাঁ, তিনি যে খাবারটা খাচ্ছিলেন দৈনন্দিন বন্দী থাকার সময় তাকে খাবারের সঙ্গে দেওয়া হচ্ছিল কি, মনস্তাত্ত্বিক অপমান এবং চক্রান্তের ছাপ। এ আবার কি, খাবারের সঙ্গে আবার এই সমস্ত কথা কীভাবে চলাতে যায়। একসময় স্বাধীন নবাবকে নিজের রাজকীয় বিরিয়ানি বা পোলাওয়ের বদলে অত্যন্ত নোংরা ও কুৎসিতভাবে পরিবেশিত খাবার দেওয়া হয়েছিল। রাজকীয় ভোজ কিভাবে মুহূর্তে অপমানের শেষ অস্ত্র হয়ে উঠতে পারে, সিরাজের সেই শেষ খাবারের থালাই তার প্রমাণ ছিল। শুধু তোমাকে প্রাণে মারবে তা নয়, তোমাকে মানসিকভাবেও শেষ করে দেবে খাবার। শোনো, এবার যে ঘটনাটা বলবো সেটা শুনলে তোমার গায়ে কাঁটা দেবেই দেবে। রাশিয়ার জারের প্রাসাদে এক অদ্ভুত সাধুর রাজত্ব ছিল, তার নাম গ্রিগরি রাসপুতিন। 1916 সালের কথা, রাজপরিবারের কিছু সদস্যরা ঠিক করলেন রাসপুতিনকে বিষ খাইয়ে মারবেন। প্রিন্স ইউসুফভ আড্ডার বাহানায় রাসপুতিনকে তার প্রাসাদে ডেকে আনলেন। টেবিলে সাজানো হলো চমৎকার চকলেট কেক আর দামি দামি ফলের রস, কিন্তু কেক আর রসে প্রতিটাতে মেশানো ছিল প্রচণ্ড শক্তিশালী সায়ানাইড বিষ, যার এক ফোঁড়া পেটে গেলেই নিমেষে মানুষের মৃত্যু নিশ্চিত। কিন্তু

রাসপুতিন আড্ডা দিতে দিতে সানন্দেশী বিষাক্ত কেকের টুকরোগুলো অনায়াসেই খাচ্ছিলেন, দু তিন গ্লাস রসগোল্লা ঢেলে দিলেন। আর যারা লুকিয়েছিল তারা দাঁড়িয়ে দেখলেন যে, এবং অপেক্ষা করছিলেন যারা ষড়যন্ত্র করেছে যে এই বুঝি লোকটা ঢলে পড়বে। কিন্তু অদ্ভুত কাণ্ড, আধ ঘন্টা পার হয়ে গেল, রাসপুতিন হা হা করে হাসছেন, গল্প করছেন, বিষের কোনো লক্ষণই নেই তার শরীরে। শেষমেশ বাধ্য হয়ে তার রিভলভার বার করলেন এবং তারই রিভলভার দিয়ে যারা সঙ্গীরা ছিল তাকে গুলি করলেন। এরা শেষ খাবার, যা হওয়ার কথা ছিল বিশেষ সহজ খেলা, তা ইতিহাসকে উপহার দিল এক পরম অলৌকিক রহস্য। মানে প্রচুর, মানে সবকিছুতেই না, খাবার যে কিভাবে যুক্ত হয়ে যায়, খাবারের সঙ্গে যে কিভাবে ষড়যন্ত্র, রহস্য, এবং তার সঙ্গে সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে গিয়ে বন্ধুত্বেরও একটা বড় পরিচয় পাওয়া যায়। বন্ধু যে কখন শত্রু হয়ে ওঠে সেটা খাবারের থালাতেই বোঝা যায়। দা গডফাদার সিনেমাটাতে এরকম একটা সিন আছে যেখানে খাবারের টেবিলে সবাই বসে আছে কিন্তু কে কারো আপন নয়, অথচ পরিবারের সবাই এক। এবার একটু পপ কালচারের দিকে যাওয়া যাক। কিং অফ রক অ্যান্ড রোল এলভিস প্রেসলিকে তো আমরা সবাই চিনি। 1977 16th August 42 বছর বয়সে এলভিস মারা যান। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে এলভিস কি খেয়েছিল জান? চারবল চকলেট আইসক্রিম আর সঙ্গে সুস্বাদু কিছু চিপস। খুব অদ্ভুত শুনতে লাগছে, একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি জীবনের শেষ খাবারটা খেয়েছিল অতিরিক্ত মিষ্টি আর চকলেট। কিন্তু এখানে ট্র্যাজেডিটা কোথায় বলতো? এলভিস তখন মারাত্মক মানসিক অবসাদ, অতিরিক্ত ওজন এবং এক ঝাঁক ওষুধের ওপর নির্ভর করেছিলেন। চিকিৎসকরা বললেন যে সেই রাতে অতিরিক্ত আইসক্রিম আর মিষ্টি খাওয়ারের সঙ্গে তিনি যে একগুচ্ছ প্রেসক্রিপশনের ওষুধ খেয়েছিলেন সেটাই তার হৃদযন্ত্রকে অচল করে দেয়। এলভিসের শেষ খাবারটা কোনো ষড়যন্ত্র ছিল না ডেফিনেটলি, কিন্তু তা ছিল এক একাকী রকস্টারের মানসিক যন্ত্রণা আর নিজের শরীরকে শেষ করে দেওয়ার এক নীরব করুণ পরিণতি। এবার তোমায় নিয়ে যাই বিংশ শতাব্দীর সবচেয়ে কুখ্যাত ভূগর্ভস্থ বাংকারে। হ্যাঁ ঠিকই ভাবছো, যার নামটা নেব আমি এখন। 1945 সালে 30 এপ্রিল বার্লিন, মাটির প্রায় 50 ফুট নিচে হিটলারের বাংকার। কোটি কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী যে হিটলার, সে নিজে কিন্তু ছিল কঠোর নিরামিষাসী। আত্মহত্যার ঠিক ঘণ্টাখানেক আগে হিটলার তার জীবনের শেষ আহারে কি খেয়েছিল জানো? এক থালা একদম সাদা মাটা স্প্যাগেটি নুডলস আর টমেটো সস। কিন্তু ওই সাধারণ থালাটার পরেই সাজানো ছিল অন্য এক রূপকথা। স্প্যাগেটি খাওয়া শেষ করে হিটলার বসে রইলেন। ইভা ব্রাউন ঢুকলেন ঘরে, দরজাটা বন্ধ করে দিলেন। থালাটাকে সরিয়ে টেবিলে রাখা হলো পটাশিয়াম সাইনাইড আর লোডেড পিস্টল। তারপরে গল্পটা আমরা জানি, হিটলার নিজে নিজেকে গুলি করেন। এক নায়কের সে নিরামিষ শেষ আহারটা ছিল আক্ষরিক অর্থে এক পতনমুখী সাম্রাজ্যের করুণ শেষ অঙ্ক। খাবার আমাদের সঙ্গে যায় না ঠিকই, কিন্তু শেষ আহার হিসেবে যেটা আমরা খেয়ে যাই সেটা কোথাও না কোথাও গিয়ে সাক্ষী থেকে যায় আমাদের পতনের, আমাদের ধ্বংসের, আমাদের মৃত্যুর। ফাঁসি দেওয়ার আগে সাজাপ্রাপ্ত কয়েদীদের তাদের পছন্দের শেষ খাবার বা লাস্ট মিল চাইতে দেওয়া হয় এই কারণে। এর ভেতরে যে সাইকোলজিটা ভীষণ রোমাঞ্চকর। যেমন ধরো আমেরিকার ভয়ঙ্কর সিরিয়াল কিলার টেড বান্ডি শেষ ভোজে কোনো কোনো খাবার পছন্দ করতেই তার সমস্যা হচ্ছিল না, এবং তিনি বলেন যে আমি যেটাই খাবো সেটা তুই তো আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, কি হবে খেয়ে শেষ খাবারটা? তিনি অস্বীকার করছিলেন, তিনি না খাবেন না। কিন্তু তাকে দেওয়া ঐতিহ্যবাহী স্টেক ডিম আর জুসের একটা দানাও সে স্পর্শ করে, এটা ছিল তার চরম হতাশা জেদের বহিঃপ্রকাশ। এটা হয়। আবার রবার্ট আলটন বুয়েল নামে এক অপরাধী শেষ আহার হিসেবে চেয়েছিল মোটে একটা মাত্র কালো জলপাই, যার ভেতরে যে বীজটা থাকতো। সে বলেছিল যে মৃত্যুর পর তার দেহ যখন মাটিতে মিশবে তখন যেন তার পেট থেকে একটা জলপাই গাছ জন্মায়, যা পৃথিবীর বুকে শান্তির বার্তা এনে দেবে। চিন্তা করে দেখো, খাবারের একটা থালা কিভাবে মানুষের অন্তরের শেষ ইচ্ছে আর জটিল দর্শনকে ফুটিয়ে তুলতে পারে। তাই বন্ধু, তুমি যে খাবারটা খাচ্ছ, তুমি যে খাবারটা পছন্দ করছো, সেই খাবারটা হয়তো মানে তোমার খুব পছন্দের, তোমার খুব ভালোবাসার, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই খাবারগুলো যে রোজ রামচার জীবনে আমরা খাচ্ছি, সেই খাবারগুলো কোথাও না কোথাও গিয়ে ইতিহাসে দেখলে আমরা দেখতে পাবো যে কোথাও কি খাবারগুলো সাক্ষী ছিল মৃত্যুর, কোথাও কি খাবারগুলো সাক্ষী ছিল কোন এক চরম

ধ্বংসের এবং কোথাও গিয়ে সাক্ষী ছিল মানসিকতার একটা নির্মম করুণ পরিণতির। বিষয়টা খুব অদ্ভুত যে আমরা বুঝলাম যে জীবনে খাবার নিয়ে প্রচুর লড়াই করি। আমাদের লড়াইটা তো খাবার নিয়ে, বেঁচে থাকার জন্য খাবার আমরা বলে থাকি যে খাবার খেয়েই আমরা বাঁচবো, খাবারের জন্যে বেঁচে আছি। কিন্তু যখন যারা কয়েদিরা থাকে, যারা মানে সারা জীবন জেল খাটার পর যাদের ফাঁসির সাজা হয়, তাদের একবার ভেবে দেখো, তাদের মুখটা একবার ভেবে দেখো তো, তারা যে শেষ খাবারটা তাদেরকে দেওয়া হয় সেটা তারা খেয়েই মৃত্যুর দিকে এগিয়ে যাবে। খাবার প্রমাণ করে দিয়ে যায় বারবার যে তুমি খালি পেটে কোনোদিন থাকবে না, তুমি মৃত্যুর আগেও বা মৃত্যুর পরেও, তুমি যখনই বা যেখানেই যাও না কেন, তুমি ভরা পেটেই যাবে। তবে এই করতে করতে ঘড়ির সময় তো আস্তে আস্তে এগোচ্ছে প্রায় শেষের দিকে। তবে সবাই এবার যাওয়ার হয়েছে, মানে ক্লিওপেট্রার রুমুর থেকে ক্লডিয়াসের বিষাক্ত মাশরুম, নেপোলিয়ন আর্সেনিকের স্টক থেকে রাসপুটিনের বিষাক্ত কেক, কিংবা এলভিসের চকলেট আইসক্রিম থেকে কোয়েমির থালার এক টুকরো জল বাই, প্রতিটা শেষ খাবারের আড়ালে রয়ে গেছে একটা রোমাঞ্চকর সত্য, কোনো ষড়যন্ত্র কিংবা জীবনের শেষ দীর্ঘশ্বাস। খাবার শুধু আমাদের রক্ত মাংসে শরীর বাঁচায় না, সময় আর সুযোগ এলে তা পুরো পৃথিবীর ইতিহাসকেও মোড় খাইয়ে দেয়। আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাও, কোনটা তোমার সবচেয়ে বেশি চমক দিল, কোনটা সবচেয়ে বেশি রোমাঞ্চকর লাগলো প্লিজ জানাও আমাকে। সরাসরি টেক্সট করতে পারো আমাকে, ফেসবুকে কমেন্ট করে দাও। অ্যান্ড যেতে যেতে ঘড়ির সময় তো বলছে এবার উঠতে হবে, কিছু করার নেই, আমি ভেরি সরি, তবে ঘড়ির সময় বলছে যে এবার যেতে হবে। তাই আজকের মতো টাটা, প্লিজ জানাও কেমন লাগলো। যুববাণী কলকাতা অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্টারটা রয়েছে অল্প অল্প গল্পকথার, সেখানে কমেন্ট করে দাও। অ্যান্ড আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমাদের সঙ্গে আড্ডা দেবো। আজকের মতো টাটা, তবে যেতে যেতে একটা সুন্দর গান ডেফিনেটলি তোমাদের জন্য থাকবে।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন সৌরিক ঘোষ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কেলো হচ্ছে। এখন শুনবেন সাঁওতালি গান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

আজ পরিবেশন করা হচ্ছে উত্তরবঙ্গের সাঁওতালি গান। উত্তরবঙ্গের সাঁওতালি গান সুর ও তালের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের থেকে আলাদা। ধামসা, মাদল, বানাম, বাঁশির সঙ্গে উত্তরবঙ্গের সাঁওতালি গানে বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, যার নাম ফেন্টর বানাম। অনেক ক্ষেত্রে কেবলমাত্র ফেন্টর বানাম সহযোগে গান পরিবেশন করা হয়। এই বাদ্যযন্ত্রটির সুর অনেকটা একতারা জাতীয়, যা বাউল গানে ব্যবহার করা হয়। প্রথমেই শুনি দং গান। পরিবেশন করছেন মুন্সী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ।

রাম কিষ্কু ও সহশিল্পীদের গাওয়া লাগড়ি গান শোনার পর এবারে শুনি একটি গ্যালোয়ারি গান। শোনাচ্ছেন হাবুল মার্ডি ও সহশিল্পীবৃন্দ।

মাতোয়ার গান শোনালেন কার্তিক মুর্মু। দং গানেরই একটি প্রকার হল বালায়া দং, শোনাচ্ছেন ইমিলি হেমব্রম ও সহশিল্পী বৃন্দ।

এমিলি হেমব্রম ও সহশিল্পীদের গাওয়া বালায়া দংয়ের পর এবারে একটি ডান্টা গান পরিবেশনায় ডেভিড বাস্কে ও সহশিল্পীবৃন্দ।

ধুনু হাসদার গাওয়া লিহ লাগড়ি গান শুনলেন। এই সঙ্গে শেষ হল আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, প্রযোজনা পরিমল হেমব্রম।

আজকের নাটক সড়ক, রচনা অমিতাভ চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক সড়ক।

0: পৃথিবীর চিরাচরিত নিয়মে সেই যে সেই, একটি ছেলে আর একটি মেয়ে পরস্পরের ভালোবাসার দিকে যেতে যেতে এ ওকে ভালোবাসতে চায়, কিন্তু নানা ষড়যন্ত্রের গোলমালে আর বাস্তব হিসেবের মধ্যে থেকেও ঠিকমতো পরিণতির দিকে পৌঁছতে গিয়ে অবশ্যই বেশ দুরূহ ঠেকে। সেদিন দুজন যারা ছিল তারা অনিকেত আর মিথিলা। মহানগরে একদিন শেষ বিকেলে যেমন প্রায় তেমনি দেখা হয়েছিল তাদের মস্ত বড় রাস্তার ধারে। তারা দুজন ভীষণ এক হইচই মোড়ের সামনে এসে দাঁড়ায়। তাদের ইচ্ছে রাস্তা পেরিয়ে গিয়ে ওধারে একটা শান্ত পার্কের ঘাসে বসে কিছুক্ষণ কথা বলবার। গোধূলির মুখোমুখি পড়ন্ত আলোয় কখনো ফুটপাত থেকে নেমে আবার ফুটপাথে উঠে, ভিড়ের মধ্যেও তারা আলাদা, যেন তাদের নিজের নিয়মে হাঁটতে হাঁটতে তারা দুজন অনিকেত আর মিথিলা।
1: নামে কিছু যায় আসে না গো, একথা শুনেছি, কেন জানি ভালো লাগে চট করে নাম ডেকে আচমকায় যেন ভিড়ের ভেতরে হঠাৎই হঠাৎ এক দেখা হয়ে যাক। তোমার পুরো নাম মিথিলা আমার কাছে সুন্দর, নতুন, কিন্তু বড্ড দূর লাগে। মিলা বলে ডাকবো তোমাকে, রাজি আছো?
2: কি দেখছো না, দেখছে সবাই, হাত ধরে আছো তুমি, কি যে শক্ত করে কেন ধরে আছো, পুলিশটাও তাকাচ্ছে এদিকে। অনিকেত, অনিকেত একটু হাত ছাড়ো, দেখছো না কত লোক, দেখছি সবাই। আচ্ছা ওই লোকটা কেন দেখো নিকো তুমি, সে যে কখন থেকে লেগে আছে।
1: কার কথা বলছো তুমি?
2: ওই যে ওই লোকটা, সঙ্গে সঙ্গে সেই থেকে আসছে আমাদের, কেমন অদ্ভুত, তুমি লক্ষ্য করলে ঠিক টের পাবে।
1: বাদ দাও তো লোকটাকে, আগে তুমি সাড়া দেবে বলো তুমি, যদি তাকি মিলা। বুঝলে না মিলা কেন? এই যে মিলেছি তাই মিলা বলো তুমি, মিলা ছাড়া অন্য নামে এত কাছে হতে পারো? তুমি শুধু মিলা ছাড়া আর কিছু নও।
2: এই অনিল, কি বলছো তুমি, শুনতে পাচ্ছি এরা রাস্তার সবাই? আরে আমি আমি অনিল দেখেছি, কেন কেন আমি অনিল দেখেছি, তুমি কেন অনিকে থেকে যাবে এমন জীবনে গৃহহীন, তুমি তো অনিত, শুধু অনিত, অনিত।
1: আরে কি তুমি কি অনিত বলে

0: ডাকলে আমায়, তবে কি তুমিও খুব আদরের মধ্যে নিয়ে ঘন করে ডাকলে আমাকে? সেই যে আমার ছোট্ট মিষ্টি দুঃখী মায়ের মতন, তোমার শরীর কাঁচা, তবু তুমি মায়ের মতন কেন এত ভালোবাসো আমাকে? আচ্ছা, তুমি এক্ষুনি কি অনিত বলে ডাকলে আমায়?
1: হ্যাঁ অনিত, দেখেছি তোমায়। কিছু বলবে আমাকে? দেখো দেখো লোকটা কেমন দেখছে আমাদের। যদি বলতে চাও কিছু, খুব আস্তে বলো, যেন শুধু শুনি শুধু আমি।
0: মিনা, শুনে সুমিলা, গাড়িটা, গাড়ি গেছে। কি তুমি এত হালকা! আমার এই একটুখানি হাতের টানে একেবারে কাঁধে কাঁধ কোনখানে দাঁড়িয়েছো এসে? কি নরম, কি সরল তুমি মিলা। এটা এসপ্ল্যানেড, চৌরঙ্গীর মোড়, দেখে শুনে সাবধানে রাস্তাটা পেরুবে তা না, কি হতে পারে তো? এসো আমরা রাস্তাটা পেরোই।
1: তাই চলো।
0: কত লোক দেখছে দেখো আমাদের, তোমাকে আমাকে, লজ্জাটা কিসের? আরে পাঞ্জাবির খুঁটটা ধরে আছো তুমি, এই কি করছো? এই ধরতে হলে ধরো হাত, খুব জোরে ধরো, অন্তহীন ধরে রাখো তুমি।
1: অনিত, অনিত, আমি অনিত।
0: এসো একটা পার্ক আছে একটু গেলেই, গরমে ঘামছো তুমি, চলো একটু বসে গিয়ে শহরের ঘাসে।
1: চলো তাই। কিন্তু অনিত, কি জানো তুমি বলছিলে আমাকে?
0: আমি
1: না না, তুমি এক্ষুনি বলো না, চলো এখানে। আহ, এই এত গাড়ি যাওয়া যাচ্ছে না তো।
2: তারা এখনো রাস্তাটার এপারে, মস্ত জটিল ক্রসিং এর অগুন্তি গাড়ি মানুষ আর শব্দের ক্ষুরধার ক্ষিপ্র সমুদ্রের সামনে দাঁড়িয়ে রাস্তার উধারে যাবে বলে।
1: কি মুশকিল, দেখো দেখো ওই লোকটা আবার কেন যে ও সেই থেকে তাকিয়ে রয়েছে এদিকে।
0: হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিক বলেছ, লোকটা কে? অনেকটা আগেও যেন, বাদ দাও, অমন অনেক লোক থাকে।
1: বাদ দিতে পারছি না যে, আমার একদম ভালো লাগছে না তো।
0: শুনো মিলা, আমাদের চারপাশে আছে এরকম লক্ষ কোটি চোখ, যেমন একজোড়া ওই দেখছো ওখানে।
1: তাহলে তোমার কথা শুনবো পার্কে গিয়ে।
0: লোকটাকে ভুলে যাও। এই তোমার হাতটা তো কাঁপছে কেন? কি বলবো তোমাকে তা নিশ্চয়ই জানো তুমি। কি যে শব্দ আর আওয়াজ গাড়ির, দূষণ নিয়ে মিথ্যে চেঁচামেচি। কতটা সময় গেল এইখানে দাঁড়িয়ে, ঠায় যেখানে রয়েছি। দাঁড়াতেই হবে, এও ভালো, ভালো এই ক্রসিং এর জ্যাম, না হলে এমনটা এতক্ষণ পাশাপাশি এরকম দাঁড়ানো কি যেত বলো মিলা?
1: অনিত, আমার কথা শুনবে একটুখানি? চলো আমরা না রাস্তাটাকে আড়াআড়ি কেটে চলে যাই, লোকটাও তখন আর হয়তো আসবে না অমন পিছু পিছু।
0: ঠিক বলেছ, এসো তাই করি। এবার তো জোর করে কায়দা করে রাস্তা পার হব, নইলে ওই ঘাসের আরামে আর পৌঁছানো যাবে না। তোমাকে যা বলতে চাই বলবো ওখানে, চলো যাই।

0: আপনি দেখো দেখো দেখো,
1: শাড়িটা ছিঁড়ে গেল।
0: কি যে সব
2: পাঞ্জাবির হাতাটাও আমার, যাক ফেসে যাক ছিঁড়ে খুঁড়ে রাস্তার ওধারে চলে যায়। এসো এসো, সামনে প্রাইভেট আর লরিটা ফাঁক গলে সাবধানে, একটু তাড়াতাড়ি।

0: We shall know.
1: এই দেখো দেখো দেখো কি মুশকিল, দাঁড়াও দাঁড়াও।
2: কি হলো?
1: ওই গাড়িটায়।
2: কোন গাড়িটা?
1: আরে ওই যে ফিরে এসো ফুটপাতে।
2: কি বলো তো?
1: ওই যে ওই লাল কালো গাড়িটায় নীনাদি জামাই বাবু দেখো বসে আছে।
2: নীনাদি জামাই বাবু?
1: হ্যাঁ, যদি দেখে ফেলে থাকে আমাদের, তোমাকে আমাকে মিয়া দেখেনি এখনো। তুমি জাস্ট মিনিট খানেক সোজা সামনে থাকো।
2: সামনে?
1: এ প্লিজ কথা শোনো, তোমার পেছনে একটু সরে থাকি আমি। আমাকে আড়াল করে ঠেকে দিয়ে দাঁড়াও না অনিত, পারবে না?
2: মিলা,
1: নীনাদির নজর ভীষণ, পারবে না লুকোতে আমাকে? না হলে না হলে রাস্তাটা পেরোবো কি করে?
2: উফ, কে তোমার নীনাদি জামাই বাবু? ও আচ্ছা আচ্ছা, সমাজের চোখ। তুমি না বলেছিলে সেই তোমার বাড়িতে গিয়ে একদিন ওরাই না উল্টো পাল্টা বলে এসেছিল?
1: সেদিনের কথা ভাবতে গায়ে কাঁটা দেয়। তোমাকে আমাকে যেন কোনখানে দেখেছিল ওরা, ব্যাস আর যায় কোথায়? বাড়িয়ে টাড়িয়ে ভীষণ করে বলে এসেছিল মার কাছে, তাই নিয়ে কি কাণ্ড বাড়িতে, ভাবলেই গায়ে কাঁটা দেয়। বাবা নেই, অ্যাক্সিডেন্টে মৃত্যুর পরে আমার স্কুলের চাকরি, সংসার চালানো, আমি একা উপার্জন করি, ভাই বোন দেখি, এইসব ডুবে যাবে ভেবেই হয়তো মা সে কি কান্না। কি বলবো তোমাকে, কি লজ্জা করছিল আমার, বোঝাতে পারবো না।
2: কেমন এক অদ্ভুত অঙ্কের হিসেব। তারপর
1: মনে নেই, অনেক অনেক দিন তোমার সঙ্গে আর দেখা করিনি গো, আসেনি তোমার কাছে এরকম।
2: হ্যাঁ, আসুনি আমার কাছে কত দিন, তারপর
1: তখনই তো হলো।
2: কি আবার?
1: তোমার বয়সী এক দুঃসম্পর্কের মামা এসে খুব বোঝালেন মাকে। কি বুঝলেন মা আমি জানি না গো, সেদিন আমাকে ডেকে বললেন বাড়িতেই তোমাকে অন্তত একবার সঙ্গে নিয়ে যেতে, যেন যত তাড়াতাড়ি পারি।
2: তুমি কি আমার কথা বলনি গো কিছু? এই যে আমার কোনো পার্মানেন্ট চাকরি নেই, শুধু পার্ট টাইম লেকচারার আর দুটো সাধারণ টাকার টিউশনি, বাড়িতে ভরা লোকজন, মা ভাই বোন এইসব, বাবার চিকিৎসা আর দুটো মাত্র ঘর, শুধুই খরচ এইসব, বলনি কিছুই।
1: কখন বলবো বলো, সময় কি পেয়েছি বলার? তাছাড়া অমন গায়ে পড়ে সঙ্গে সঙ্গে বলতে ইচ্ছে করে না আমার।
2: কিন্তু আজ নয় কাল কোনো একদিন জানাতেই হবে আমাদের এতদিন এই মেলামেশা।
1: জানি আমি, কিন্তু দেখো সারাক্ষণ দাঁড়ানো ওই লোকটার মতো, নীনাথি জামাইবাবু এরা সব যেন পাথরে দেয়াল, আমি কি ভাঙতে পারি বলো? তুমি কি করে সরাবো এই ভারী দেয়াল, পাথর দুঃস্বপ্নের মতো চিরকাল, আমি কি করে সরাবো?
2: পারো, তুমি ভাঙতে পারো, সরাতেও পারো এ পাথর। ধাক্কা মারতে থাকো, সঙ্গে আছি। নীনাদি দেখেই ফেলে যদি, কিংবা তোমার ওই জামাই বাবুটি, কিংবা গোটা নিন্দার সমাজ যাই বলো, দেখুক গে যাক আমাদের, এই রাস্তা ধরে আমরা যে কোনো দূরত্বে খুশি চলে যেতে পারি, সেই ছোট্টবেলার মতন, ঠিক যেরকম উড়ে যায় নিরুদ্দেশ পাখি।
1: তোমার সেই কবিতার মতো, তাই না অনিত?
2: হ্যাঁ মিলা, রাস্তায় নেমেই দেখো রাস্তা ছাড়া রাস্তা নেই আর, রাস্তা থেকে বাড়ি ওঠে, বাড়ি ছেড়ে রাস্তায় যাবার বাধা নেই, যেতে পারো খোলা চোখ দুদিকে আবার, তুমি যদি রাস্তা চাও রাস্তাতেই রাখো অধিকার। এসো মিলা, রাস্তাটা পেরিয়ে যাই এইবার। এই তোমার সেই নীনাদিরা দেখো চলে গেল, ও এই যে গাড়িটা যাচ্ছে। তুমি যাবে না ওধারে মিলা?
1: তুমি যদি রাস্তা চাও, রাস্তাতেই রাখো অধিকার।
2: মিলা,
1: তুমি যদি রাস্তা চাও, রাস্তাতেই রাখো অধিকার।
2: মিলা, এই মিলা, আরে আজ তুমি টিপ আর কাজল পরেছো, পরেছো আসমানি শাড়ি।
1: কেন, তুমি দেখো নি আগে?
2: যেন মিলা আমার মাকেও দেখতাম টিপ পরতেন, আর একেবারে আলতো করে চোখেও কাজল। ওই টিপ আর ওই যে কাজল রাখে না মেয়েরা আজকাল, না রাখুক হয়তো ভালোই করে তারা, তাদের মতন তারা হয়তো আলাদা হতে চায়, কিন্তু বড় বেশি যেন কেন জানি মনে পড়ে মাকে।
1: তোমার মাকেও তুমি এমনটাই দেখেছিলে, তবে তো নতুন কিছু দেখছো না তুমি।
2: সে তো পুরনো আমলে, তুমিও তো আজকেরই মেয়ে, রোজ সারাদিন স্কুলে পড়াও, ট্রেনে ঘেমে নিয়ে রোজ যাতায়াত করো, তুমি কেন টিপ আর কাজল পরেছ? তোমার কি প্রয়োজন ছিল?
1: প্রকৃতি যেমন সাজে তুমি তো জানোই অনিত, সেই সাজ কেন, কিসে তার ব্যাকুলতা তুমি কি জানো না? কোন ইচ্ছা প্রেম ভালোবাসা গাছকে রঙিন করে ফুলে, কিংবা আকাশে ওঠায় মস্ত চাঁদ, সমুদ্রকে দেয় গাঢ় নীল, আর ধান খেতে রোদের হলুদ, এটাই গভীর ক্ষণ টান, ঠিক যেন আমাদেরই মতো।
2: কিন্তু এতে যে কলঙ্ক অনেক।
1: কাকে যে কলঙ্ক বলে জানি না অনিত, আমি শুধু পৃথিবীকে চাই, হালকা হাতে নিজেকে সাজাই, তোমাকেই শুধু মনে রেখে পাশাপাশি, এত কাছে তোমার অনেকটা পেয়ে যাই। ব্যাস এমনই তো মনে হয়। দেখো দেখি কিসব ছাই পাশ বলালে আমাকে। আরে দেখো দেখো লোকটা কিন্তু এখনো রয়েছে আমাদের সঙ্গে, ওর কি লাভ এখানে, কি চায় ও, কি ভাবছে লোকটা আমাদের, আমরা কি লুকিয়ে রয়েছি?
2: বলেছি না বাদ দাও ওর কথা, ওরকম চোখ থাকে সবখানে, তার চেয়ে জরুরি কথাটা শোনো।
1: বলো, আমি শুনতেই তো চাই যে অনিত।
2: প্রথম যখন আমি তোমার ওই চোখে কপালে দেখেছিলাম কাজল আর টিপ, তার কিছু পরে একদিন আচমকাই একটা কথা মনে হয়েছিল।
1: কি কথা?
2: ছোট্ট করে

0: কবিতার মতো। তাই লিখতে গিয়ে কিরকম যেন।
1: কবিতা লিখেছ আমাকে নিয়ে? আশ্চর্য, অদ্ভুত! আমাকে নিয়েও কোনো কবিতা কি লিখতে পারে কেউ? কি লিখেছো তুমি আমাদের কথা? বড্ড জানতে ইচ্ছে করে, যতটুকু মনে পড়ে অল্প করে শোনাও এক্ষুনি। রাস্তার উধারে আমরা যাব তারপরে, যেতেই তো হবে আমাদের। চোখ বন্ধ করে আমি এই দাঁড়ালাম, তুমি যতটুকু মনে আছে শোনাবে আমাকে। বিচ্ছিরি ওই লোকটা আমাদের দেখছে, দেখুক, তুমি বলো।
0: শুনতে চাও? মুখটুকু শোনো। তোমার অল্প হাসিতে ভেজা দুটি চোখের ওপর কপালের মাঝখানে একটা টিপ কে দেখেছে, কজন? যখন থেকেই দেখা দেখি তোমাতে আমাতে, সেই মাত্র সেই ক্ষণ থেকে সারাটা জীবন আর ঘুম নেই, সমস্ত বয়স জুড়ে আর ঘুম আসে না কো আর, সমস্ত বয়স জুড়ে শুধু জীবনের স্বপ্ন, শুধু জন্মে জন্মে বার বার স্বপ্ন, জীবনের বার বার অনন্ত বিদায়হীন জন্মে ও জীবনে।
1: অনিত, অনিত, তোমাকে রোজ দেখতে ইচ্ছে করে, এটা কেন হয়? ভালোবাসা তবে কাকে বলে?
0: মেলে সে লোকটা কোথায়?
1: ওই ওই তো ওখানে ছিল দাঁড়িয়ে, তখনও 2 মিনিট আগে ওই ল্যাম্পপোস্টের তলায় স্পষ্ট দেখেছি। কি কি জানি, হয়তো তাহলে কেউ ভয় পেয়ে।
0: ও আর আসবে না কখনো, ওরা সব শাসনের ছায়া। যেখানে বিদ্রোহ দেখে, দেখে লড়াইয়ের মুখ, সেখান থেকেই ওরা পালায় তক্ষুণি। মুখোমুখি ওরা আর দাঁড়াতে পারে না।
1: তাহলে কি মুক্ত আমরা এখন অনিত? কেউ কি তাহলে আর নোংরা করবে না কো হাওয়া? আমাদের এই মেলামেশা দেখাশোনা, আমরা কি তাহলে সত্যি জিতে যাব? সার্থক হব একদিন।

0: তাই হবে একদিন।
1: না হবার কিছু নেই মিলা, আমরা ঠিক জিতে যাব কোনো একদিন, সেদিনের দেরি নেই, দেখো ঠিক আসছে সেদিন। তুই এরকম করছো কেন মিলা?
0: অনিত, অনিত, তোমাকে আমি 100 বার ভালোবাসি আমি, শুনছো অনিত? সন্তান সংসার নয়, লোকনিন্দা সমাজের কোনো ভয় নয়, আমি জেনে গেছি আমাদের ভালোবাসা যেন এক কৈশোরের প্রিয়তম গাছ, যা নিজে আপনি থেকে আজ স্বাধীন উজ্জ্বল। তাকে তো বাঁচাতে হলে চাই জল, আলো আর খুব যত্নের পাহারা, যা শুধু তুমি দিতে পারো। এসো আমরা রাস্তার ওধারে চলে যাই, ঘাসের আরামে বসি কিছুক্ষণ।
1: রাস্তায় নেমেই দেখো, রাস্তা ছাড়া রাস্তা নেই আর, রাস্তা থেকে বাড়ি ওঠে, বাড়ি ছেড়ে রাস্তায় যাবার বাধা নেই, যেতে পারো।

0: খোলা চোখ দুদিকে আবার, তুমি যদি রাস্তা চাও রাস্তাতেই রাখো অধিকার।
1: কি দারুণ ভালো লাগছে আজ, চলো যাই চলো, রাত হয় হোক, তুমি পৌঁছে দিও বাড়ি।

অমিতাভ চট্টোপাধ্যায় রচিত সড়ক নাটকটির অভিনয় এখানেই শেষ হল। অভিনয়াংশে ছিলেন মিথিলা, রীতা দত্ত চক্রবর্তী, অনিকেত, সতীনাথ মুখোপাধ্যায়, কণ্ঠস্বর দেবাশিস বসু। নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।

0: এতক্ষণ শুনলেন বেতার নাটক সড়ক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ডিসেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন খবর।

সুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469, এখনও নিখোঁজ 1545 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। নেপালে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469, সীমান্তের দুপারে এখনও 1545 জন নিখোঁজ। জলের তোড়ে ভেসে যাওয়া দেহ এবং আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও ভোতেকাশি নদীর উৎসমুখে নতুন করে কৃত্রিম হ্রদ তৈরি হওয়ায় উদ্বেগ বেড়েছে, কোনোভাবে তা ফেটে গেলে পুনরায় জলস্তর বাড়তে পারে, এতে বিঘ্নিত হতে পারে উদ্ধার কাজ। নেপালের নিরাপত্তা কর্মীরা এখনও পর্যন্ত বিপর্যস্ত জেলাগুলি থেকে 800 বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেছেন। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশে আজ 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে নেপালে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বতে একটি জলাধার আবারও ফেটে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ত্রিশুলি এবং রসুয়ার মধ্যে সড়ক নির্মাণের কাজ বন্ধ রাখতে হয়েছে। প্রবল প্রতিবন্ধকতা এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের সহায়তায় ভারতের বিদেশমন্ত্রক দিল্লিতে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের আজকের দিনেই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি হিসেবে এই প্রকল্প দেশের সকল মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই প্রকল্পের অধীনে খোলা অ্যাকাউন্টগুলির 78% গ্রামীণ ও শহরতলি এলাকায়, মোট গ্রাহকের প্রায় 56% মহিলা। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.78 গিগাওয়াট। পরমাণু শক্তি দপ্তর সূত্রে জানা গেছে, আরও 9টি পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলেছে। উল্লেখ্য, ভারতের উন্নয়ন যাত্রায় পরমাণু শক্তি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, কৃষি এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও পরমাণু শক্তির ব্যবহার বেড়েছে। বিকশিত ভারতের জন্য পরমাণু শক্তি মিশন লক্ষ্য, 2047 সালের মধ্যে দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 100 গিগাওয়াটে নিয়ে যাওয়া। ভারতের পরমাণু শক্তি কর্মসূচির মূল নীতি হল সর্বাগ্রে সুরক্ষা, কঠোর নজরদারি, বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে মানুষের জীবন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নির্ভরযোগ্য এবং কম কার্বন নির্গমনকারী বিদ্যুৎ সরবরাহেও পরমাণু শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক

0: বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, সভাপতি ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কয়েকজন শিল্পকর্তার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। ভারতে বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক ব্যবসায়িক ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলস্কি সেন্টার ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারমন। সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে শ্রীমতী সীতারমন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর এই সম্মেলন হবে। সফরের শেষ পর্বে নিউ ইয়র্কে শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও এবং শীর্ষকর্তাদের সঙ্গে বিনিয়োগ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়া উজবেকিস্তান সফরে যাবেন। তাশখন্দে তাঁর দুদিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকভ মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজ এর মহাত্মা গান্ধী কেন্দ্রও পরিদর্শন করতে পারেন। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভভের আমন্ত্রণে এ মাসের 31 তারিখ বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইরাও শপথ নেন বোনেদের রক্ষা ও সবরকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, রাখি বন্ধনের পবিত্র এই উৎসব দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক দেশবাসীকে তিনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার শপথ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক বার্তায় সকলের সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, রাখি বন্ধন ভালোবাসা, বিশ্বাস ও সুরক্ষার সুন্দর বন্ধনের প্রতীক। তিনি এই উৎসবের মাধ্যমে পারস্পরিক স্নেহ, আস্থা ও সম্পর্কের গুরুত্বের কথাও তুলে ধরেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশের বাইরের শত্রুদের মোকাবিলায় ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করে দেশের অভ্যন্তরে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। কলকাতার ভবানীপুরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, দেশের ভেতরে থেকে যারা দেশবিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে সমাজকেই রুখে দাঁড়াতে হবে। আজকের দিনটিকে তিনি দেশপ্রেমের উৎসব হিসেবে উল্লেখ করেছেন।
1: এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার দেশপ্রেমের বন্ধন হিসেবে ঘোষণা করেছে। মোট 4,000 কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যে, 3,500 গ্রাম পঞ্চায়েতে, বড় কর্পোরেশনে বোরোতে, পৌর স্তরে প্রত্যেকটি পুরসভাতে 3টি করে। আমরা কয়েক কোটি মানুষকে এই উৎসবে সামিল করতে পেরেছি। সকাল থেকে বিকেল অবধি চলবে।
0: জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখিবন্ধন উৎসবের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। পালতাল এবং পেহেলগাঁও এই দুই পথে 4,80,000-এর বেশি পুণ্যার্থী এই তীর্থযাত্রা সম্পূর্ণ করেছেন। ওনাম পুজো সমাপ্ত হওয়ার পর কেরালামের শবরীমালা মন্দির আজ রাত 10টায় বন্ধ হয়ে যাবে। ওনাম উৎসবের সময় এই মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। মন্দিরটি আগামী 16 সেপ্টেম্বর বিকেল 5টায় পুনরায় খোলা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469, এখনও নিখোঁজ 1,545 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালাচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করেছে। আজ রাখি বন্ধন, দেশজুড়ে এই উৎসব পালিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথমেই শোনাব ক্যাকটাস ব্যান্ড থেকে।

শুনছেন বাংলা ব্যান্ডের গান। এবারে পরপর দুখানি গান চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে।

0: শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। ডেকেছ আজি, এসেছি সাজি, আজি দুপুরবেলা সবার আনন্দ মেলা, অনুরোধের স্বর, অনুরোধের আসর, স্বপ্নের সেই স্বর। প্রিয় শ্রোতা বন্ধুরা, স্থায়ী ও অন্তরা, গেয়ে চলে সেই ক্ষণে অনুরণনে অনুরণনে। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি।

ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আজকে আপনাদের সঙ্গে রয়েছি ঈশিতা দাস অধিকারী। প্রথম পছন্দের গান

ডাগর চোখে কেন, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। অনুরোধ জানিয়েছেন অরুণ জানা, বর্জাগুলি, নদিয়া থেকে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অনুরোধের আসরে এবারে অনুরোধ পাঠিয়েছেন রবীন্দ্রসঙ্গীত সুপ্রিয়। ওগো সুন্দরী, আজ অপরূপ সাজে সাজো, সুরকার ও শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রীতে শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। এবারে শিবতা বসু অনুরোধ জানিয়েছেন মুকুল সর্দার দাকুপ খুলনা বাংলাদেশ থেকে। শিবতা বসু।

হিপ্রা বসুর পরে এবারে আশা ভোসলে ও এসপি বালসুব্রহ্মণ্যম। একান্ত আপন ছায়াছবির গান না না না কাছে এসো না, এই গানটি শুনতে চেয়েছেন আলাউল মল্লিক, দেওড়া আমতা হাওড়া পশ্চিমবঙ্গ ভারত থেকে। শিল্পী আশা ভোসলে এবং এসপি বালসুব্রহ্মণ্যম।

ধরণীর পথে, ধরণীর পথে পথে ধুলি হয়ে যাব, ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা আর কিছু না। লতা মঙ্গেশকর, তাঁর কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন যাদবনগর, আইহো, হাবিবপুর, মালদা থেকে পলাশ দাস, অনুভব দাস ও বিথিকা মণ্ডল। শিল্পী লতা মঙ্গেশকর।

তোমরা যতই আঘাত করো নেইকো অপমান। শিল্পী কিশোর কুমার, গুরুদক্ষিণা ছায়াছবির গান। অনুরোধ জানিয়েছেন আশিস বসু, আমাদি কয়রা খুলনা বাংলাদেশ থেকে। শিল্পী কিশোর কুমার।

আজ অনুরোধের আসরের শেষ গানটি আবার হবে তো দেখা, মান্নাদের কণ্ঠে অনুরোধ জানিয়েছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। আপনাদের সঙ্গে ছিলাম আমি, ঈশিতা দাস অধিকারী। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 32.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 70%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। সমুদ্র ও নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কতা, যেহেতু ঘন্টায় 55 কিলোমিটার থেকে 35 থেকে 45 কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলে, সেজন্য পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে 29 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আবহাওয়ার খবর শুনলেন। আজকের অনুষ্ঠান সূচি, আজ সন্ধ্যায় 5:05 উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী, ক্রীড়াঙ্গন 5:50 উপস্থাপনায় সাম্যবাক, 6:20 ক্ষেত খামারের কথা, টেকসই সমন্বিত কৃষি ব্যবস্থাপনা, ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্রের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে সার্জারিতে এআই এর ব্যবহার, বলবেন ডাক্তার রাকেশ খান। 7:00 নাটক সড়ক, 7:45 হাউসফুল, অভিনেত্রী মানসী সিনহার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, দ্বিতীয় পর্ব। রাত 8:15 মহিলাদের আসর রোজ নামচা, অতিথি ডক্টর সুপর্ণা চট্টোপাধ্যায় দত্ত, উপস্থাপনায় অঙ্কিতা পাল। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। বিশ্ব পরিক্রমা রাত 9:15, 9:45 সঙ্গীত শিক্ষার আসর খেয়াল রাগ ইমন, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী রাগে বেহালা বাদন, শিল্পী দেবাশিস চন্দ। 10:15 তাকে তবলায় সহযোগিতা করবেন তরুণ রায়। 10:45 উপমহাদেশের খবর, হারানো দিনের গান। 11:00 উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

আকাশ এখন মেঘলা হল, শ্যামল মেঘের জন্য। আকাশ এখন মেঘলা হল শ্যামল মেঘের জন্যে, ঝুঁকল যখন ধরার বুকে সে এক লজ্জাবতী কন্যে। সেই আকাশে উড়োজাহাজ সূর্যের মুখ দেখল, নদীর ধারের কাশের বন সকল লজ্জা ভুলল। শরতের সেই নীল আকাশ দিব্যি ডাক।

হ্যালো, আজ সন্ধ্যায় গান খবরের সকল ঝাঁপি খুলল। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি, ঈশিতা দাস অধিকারী। প্রথমেই শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনে নি, শিউলি ফুল শিউলি ফুল। শরতের আহ্বান হচ্ছে, তাই শিউলি ফুল শিউলি ফুল এই রবীন্দ্রসঙ্গীতটি শুনবেন শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

গান খবরের ঝাঁপি খুলল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে যে খবরটি আপনাদের জানাবো সেটি আমাদের অনেকেরই অজানা। প্রজাপতি ডানায় যে ঝলমলে নীল রং দেখে সকলে মুগ্ধ হন সেটি আসলে কোনো নীল রঞ্জকই নয়। অবাক হবার মতো হলেও নীল প্রজাপতির ক্ষেত্রে ঠিক সেটাই সত্যি। এই প্রজাপতির ডানার উজ্জ্বল নীল রং তৈরি হয় কোনো রঞ্জক থেকে নয়, বরং ডানার উপরে থাকা অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক কাঠামোর কারণে। ডানার আঁশগুলির ভেতরে থাকা অতি সূক্ষ্ম কাঠামো এমনভাবে আলো প্রতিফলিত করে যাতে মানব চোখে তৈরি হয় চকচকে প্রায় ধাতব নীল আভা। বিজ্ঞানের ভাষায় একে বলে কাঠামোগত বর্ণ। কিন্তু এবার গবেষকেরা দেখেছেন তাপমাত্রা নাকি বেড়ে যদি যায় তাহলে এই অসাধারণ প্রাকৃতিক কৌশলও বদলে যেতে পারে। পানামার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নীল প্রজাপতিকে বিভিন্ন তাপমাত্রায় বড় করা হয়েছিল। দেখা যায় তুলনামূলকভাবে বেশি গরম পরিবেশে বেড়ে ওঠা প্রজাপতির ডানা কম উজ্জ্বল এবং কম ঝলমলে হয়।

এবারে আসি যে দুর্ঘটনাটি ঘটেছে প্রাকৃতিক কারণে নেপালে, সেই বিষয়ে অনেক খবরই আপনারা পাচ্ছেন। কিন্তু কেন এই বারবার করে দুর্যোগ নেমে আসছে পৃথিবীতে, সে বিষয়ে যারা অভিজ্ঞ মানুষ এবং গবেষক তাদের কাছ থেকে পাওয়া কিছু কথা। নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার মূল কারণ হল তিব্বত ও নেপাল সীমান্ত অঞ্চলে হিমালয়ের উজান অংশে বিশাল হিমবাহ বা বরফ ও পাথরের ধস, এবং এর ফলেই সৃষ্টি হয়েছে আকস্মিক ভূমিধস। বিজ্ঞানীরা কি বলছেন এবার সেটাই জেনে নি। হিমালয় অঞ্চলের কোনো বিশাল হিমবাহের অংশ ভেঙে বা ধসে নিচের উপত্যকায় পড়ে এই মারাত্মক বিপর্যয় ঘটিয়েছে। বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির ফলে হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে, এ খবর আমাদের প্রায়ই আলোচনা হয়ে থাকে বন্ধুরা, এবং ভেতরের মাটি ও পাথর দুর্বল হয়ে পড়ছে, যা এ ধরনের আকস্মিক বিপর্যয়ের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। বর্তমান সময়টি বর্ষাকাল হওয়ায় পাহাড়ি মাটি আগে থেকেই জলমগ্ন ছিল এবং নরমও ছিল, ফলে ধসের মাত্রা ও পানির স্রোত মানে জলের স্রোত আরও ভয়ঙ্কর রূপ নেয়। বরফ ও শিলার এই ধস, প্রবল ধস, লাল মাটি, কাদা ও জল সব একত্রিত করে নিচে নেমে আসে, যা ত্রিশূলি ও ভোতেকোশি নদীর জলপ্রবাহকে মুহূর্তের মধ্যে কয়েক মিটার বাড়িয়ে দেয়। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে কী কী কারণে এই দুর্যোগ নেমে আসতে পারে, সেই কারণগুলি। আজকে যে সমস্ত বিখ্যাত মানুষের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও কি উৎসব পালিত হচ্ছে আজকে, সেই বিষয়ে কিছু কথা। ১৯২৮ সালের এই দিনে প্রখ্যাত সেতার বাদক ওস্তাদ বিলায়েত খাঁ জন্মগ্রহণ করেন, আর আমাদের প্রিয় রম্য গল্পকার ১৯৮০ সালের এই দিনে শিবরাম চক্রবর্তী, তিনি আমাদের ছেড়ে চলে যান। আজ একটি সুন্দর উৎসব, একটি বন্ধনের উৎসব, তার নাম রাখি বন্ধন উৎসব। কিছু অঞ্চলে বিশেষ দিবস হিসেবেও পালিত হয়, আর আজকে চন্দ্রগ্রহণ থাকলেও ভারতে যেহেতু দিনের বেলায় হয়েছে, তাই সরাসরি ভারত থেকে দেখা যাবে না। তাহলে আমরা শুনে নিই মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি।

এবারে সেই কৃষিজমির কথায় আসি, যেখানে চাষাবাদ নাকি বন্ধ করে দিয়েছিলেন বিজ্ঞানীরা। সেখানে নতুন করে কোনো ফুলের বীজ ছড়ানো হয়নি, ব্যবহার করা হয়নি কোনো বাণিজ্যিক বীজ মিশ্রণও। শুধু বছরে একবার ঘাস কেটে বড় করে সরিয়ে নেওয়া হতো। আর প্রায় এক দশক পর সেই জমিতেই দেখা গেল অবিশ্বাস্য পরিবর্তন। নিজে থেকেই ফুটে উঠেছে হাজার হাজার ফুল। ঘটনাটি কোথায় ঘটেছে? ঘটনাটি ইংল্যান্ডের উত্তর নরফোকে ঘটেছে। প্রায় 2 হেক্টর জমিতে এই আশ্চর্য ঘটনা। গবেষকেরা দীর্ঘ সময় ধরে দেখেছেন চাষ বন্ধ করার 10 থেকে 15 বছরের মধ্যে ওই এলাকার উদ্ভিদ বৈচিত্র্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষকরা কি বলছেন, জীববৈচিত্র্য পুনরুদ্ধার মানেই সবসময় বিপুল টাকা খরচ করে নতুন বীজ ছড়ানো বা কৃত্রিমভাবে বাস্তুতন্ত্র তৈরি করা নয়। কোনো কোনো ক্ষেত্রে জমির মাটিতে আগে থেকেই থাকা বীজ ব্যাংক, কাছাকাছি এলাকার গাছ থেকে উড়ে আসা বীজ এবং প্রকৃতির নিজস্ব পুনরুদ্ধার ক্ষমতাই যথেষ্ট হতে পারে। তবে তার জন্য প্রয়োজন সময়, সঠিক ব্যবস্থাপনা, নিয়মিত নিবিড় চাষাবাদ, সার ছড়ানো বা কীটনাশক ব্যবহার বন্ধ থাকলে বহু হারিয়ে যাওয়া উদ্ভিদ আবারও ফিরে আসতে পারে। এই গবেষণা যেন আরও একবার মনে করিয়ে দিল, প্রকৃতিকে সবসময় নতুন করে সাজাতে হয় না, কখনো কখনো তাকে শুধু একটু জায়গা আর আসল কথা সময়, সময় দিলেই সে তার নিজের হারানো রং ফিরিয়ে আনতে পারে। ভারী সুন্দর কথা। এবারে শুনে নি লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

মাদার ছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারের বিষয়টিও কম গুরুত্বপূর্ণ নয়। অপারেশন হলে সেই কাটা অংশ সেলাই করাই আমরা জানি যে প্রথা, এখনও সেলাই একমাত্র উপায়, তবে তা নাকি আর থাকছে না। এবার দেশীয় বাজারে এসেছে এক রকমের আঠা, যা দিয়ে অপারেশনের কাটা অংশ জুড়ে দেওয়া হবে। এমনকি যদি অপারেশনের পর সেলাইও হয়, তাহলেও এই আঠা ব্যবহার করে আরও দ্রুত কাটা জোড়া লাগানো যাবে। ফলে অপারেশন হোক বা দুর্ঘটনা, কাটা জুড়তে সেলাই থাক বা না থাক, এই আঠা অতি দ্রুত জুড়ে দেওয়ার কাজ করে দেবে। এই আঠা জৈব সামঞ্জস্য বজায় রাখতে পারায় তা মিশে যাবে, শরীরের কোনো ক্ষতি হবে না। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি এই অভিনব আঠাটি তৈরি করেছে। সত্যি কত নতুন নতুন আবিষ্কার হয়ে চলেছে, বিজ্ঞানীরা করে চলেছেন, আর এর পরীক্ষাও এখন সম্পূর্ণ হয়েছে। এবার এটি বাজারে ছড়িয়ে পড়বে, তার জন্যই শুধু অপেক্ষা। এমনকি এর দাম কিন্তু খুব বেশি হবে না, ফলে অধিকাংশ মানুষের পক্ষেই এটা কেনা সম্ভব হবে। এটি যে মানুষের ক্ষেত্রে সম্পূর্ণ সুরক্ষিত তাও পরিষ্কার করে দিয়েছেন বিজ্ঞানী বা বিশেষজ্ঞরা। এই আঠা আপাতত ENT, ভ্যাসকুলার কসমেটিক, ডেন্টাল, পেরিওডন্টাল সার্জারির ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যবহার করা যাবে। বন্ধুরা, এই বিষয়টি সংবাদ সংস্থার সাহায্য নিয়েই বলছি। এবারে শুনে নিই আরও একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: এবারে বন্ধুরা ভারতের একটি প্রচেষ্টার কথায় আসি। দেশের রেল লাইনের সঙ্গে দেশের সব কোণার সব জায়গা যুক্ত নয়।

এবার সেই সংযুক্তির কাজে আরও একটি পদক্ষেপের পথে ভারতীয় রেল। দেশের অন্যতম শহর এবং একটি রাজ্যের রাজধানী শহর জুড়ে যেতে চলেছে রেলপথের সঙ্গে, যা ওই শহরকে রেলপথে জুড়ে দেবে ভারতের সব জায়গার সঙ্গে। এটা একটা বড় পাওনা হতে চলেছে উত্তর পূর্ব ভারতের জন্য। উত্তর পূর্ব ভারতে রেল যোগাযোগ বিস্তারের চেষ্টা চলছে, সেই চেষ্টায় এবার যুক্ত হল মণিপুরের রাজধানী শহর ইম্ফলের নাম। ইম্ফল এখন যুক্ত হতে চলেছে ভারতের রেল মানচিত্রে। ভারতীয় রেলের মানচিত্রে মণিপুরের ইম্ফলের যোগ ওই শহরের যোগাযোগ ব্যবস্থাকেই নয়, গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে। বাণিজ্যিক দিক থেকে ইম্ফলের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে 2029 সালকে পাখির চোখ করে এগোচ্ছে কাজ। দক্ষিণ আসামের জিরিবামের সঙ্গে ইম্ফলকে জুড়ে দেওয়ার জন্য লাইন পাতার কাজ চলছে। এই 111 কিলোমিটার রেলপথ তৈরি করতে ব্যয় বরাদ্দ করা হয়েছে 22,000 কোটি টাকা। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই নতুন লাইনের কাজ অত্যন্ত জটিল। ইম্ফল পর্যন্ত রেল যোগাযোগ তৈরি করতে দুর্গম পথ দিয়ে রেল লাইন নিয়ে যেতে হচ্ছে। এই কাজ করতে গিয়ে পাহাড়ি স্থানে অনেক ব্রিজ তৈরি করতে হচ্ছে, অনেক সুড়ঙ্গও কাটতে হচ্ছে, যাতে ট্রেনটি ওই পাহাড় ও উপত্যকা পার হয়ে এগিয়ে যেতে পারে। এই সংবাদ বন্ধুরা আমরা সংবাদ সংস্থার সাহায্য নিয়ে আপনাদের জানাচ্ছি। এবারে অবশ্যই একটি গান। সোমলতা আচার্য চৌধুরী।

এবারে যে কথাটি বলবো সেটি অবশ্যই বিজ্ঞানীদের সাধনালব্ধ একটি প্রতিচ্ছবি। মহাকাশের এক ভয়ঙ্কর ব্ল্যাক হোলের সামনে বার বার হাজির হচ্ছে একটি তারা। প্রতিবারই ব্ল্যাক হোল তার শরীরের কিছু অংশ ছিঁড়ে নিচ্ছে, প্রচণ্ড আলো জ্বলে উঠছে চারপাশে, তারপরও আশ্চর্যভাবে তারাটি কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে না, আবার নিজের কক্ষপথে ফিরে যাচ্ছে, আবার ফিরে আসছে সেই ব্ল্যাক হোলের কাছে। জ্যোতির্বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনাকে বলেন পার্সিয়াল টাইডাল ডিসপারশন ইভেন্ট। সাধারণভাবে কোনো তারা অতি বিশাল ব্ল্যাক হোলের খুব কাছে গেলে তার প্রবল মাধ্যাকর্ষীয় টানে তারাটি সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাক হোল তারাটির কেবলমাত্র বাইরের অংশ কিছু পদার্থ টেনে নেয় আর মূল অংশটি তখনও টিকে থাকে। সম্প্রতি গবেষকেরা এমন বারবার ফিরে আসা তারাদের আচরণ ব্যাখ্যা করতে একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন। তাদের মতে তারাটি নিজের অক্ষের চারিদিকে অত্যন্ত দ্রুত ঘূর্ণন এই রহস্যের বড় কারণ হতে পারে। প্রতিবার ব্ল্যাক হোলের কাছাকাছি যাওয়ার সময় তারাটির উপর প্রচণ্ড বল কাজ করে, তখন তার শরীর থেকে গ্যাস এবং পদার্থ ছিটকে ব্ল্যাক হোলের দিকে ধাবিত হয়। সেই পদার্থ উত্তপ্ত হয়ে তৈরি হয় উজ্জ্বল শিখা, কিন্তু একবারে পুরো তারা ধ্বংস না হওয়ায় পরবর্তী কক্ষপথে আবার সেই একই ঘটনা ঘটতে পারে। আরও একটি আকর্ষণীয় বিষয়, পর্যবেক্ষণে দেখা যায় এই শিখাগুলি সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। গবেষকদের মডেল বলছে দ্রুত ঘূর্ণন তারাটির গঠন বদলে দিয়ে প্রতিবার কতটা ভর হারাবে সেটিও নিয়ন্ত্রণ করতে পারে। এবার আরও একটি গান। আশা ভোসলের কণ্ঠে।

বন্ধুরা, অনুষ্ঠান প্রায় শেষের পথে, তবু কয়েকটি কথা। কোথাও মিলছে রোমান যুগের নিদর্শন, কোথাও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামরিক সরঞ্জাম। আরও বিস্ময়করভাবে কিছু এলাকায় পাওয়া যাচ্ছে লোমশ ম্যামথের হাড় এবং প্রাগৈতিহাসিক প্রাণীর অবশেষও। অর্থাৎ একই নদীর তলদেশে পাশাপাশি লুকিয়ে ছিল সম্পূর্ণ আলাদা সময়ের ইতিহাস, কয়েক হাজার বছর আগের সাম্রাজ্য, কয়েক দশক আগের যুদ্ধ, আবার তারও বহু আগে পৃথিবীতে ঘুরে বেড়ানো বিশাল প্রাণীদের চিহ্ন। বৃহস্পতির চারটি বড় চাঁদের মধ্যে ক্যালিস্টোকে এতদিন তুলনামূলকভাবে শান্ত এবং পুরনো এবং নিষ্ক্রিয় এক জগৎ হিসেবেই দেখা যায়। কিন্তু নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণ সেই ধারণার নতুন রহস্য যোগ করেছে। জেমস ওয়েবের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে গবেষকরা ক্যালিস্টোর পৃষ্ঠে জলের বরফ এবং কার্বন ডাই অক্সাইডের জটিল বন্টন লক্ষ্য করেছেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল চাঁদটির পশ্চাৎ গোলার্ধে বরফের উপস্থিতি যেন একটা বিশাল লক্ষ্যচিহ্নের মতো প্যাটার্ন তৈরি করেছে। আরও বন্ধুরা আমরা বিশদে জানব এবং তখন আপনাদেরকে অবশ্যই জানাব। আর আজকে এখানেই শেষ করছি। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি ঈশিতা দাস অধিকারী।

আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে রাঙ্গন। আপনাদের সঙ্গে রয়েছেন আজকে সাম্যবাক।

অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনের শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। গতকাল জার্মানিকে 3-1 গোলে হারিয়ে পঞ্চম স্থানে শেষ করল ভারতের মেয়েরা। মহিলাদের হকি বিশ্বকাপে গতকাল জোড়া গোল করলেন নবনীত কৌর। আজ পুরুষদের হকি বিশ্বকাপে সপ্তম ও অষ্টম স্থানের লড়াইয়ে ভারতের ছেলেরা বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামছে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 9:45 মিনিটে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে জিতে ইতিহাস গড়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। তিনি প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় দাবারু। বর্তমান চ্যাম্পিয়ন ফাবিয়ানো কারুয়ানাকে 15-13 ব্যবধানে পরাজিত করেন তিনি। লালিগায় ঘরের মাঠে হ্যাট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি মহাতারকার হ্যাট্রিকে রিয়াল মাদ্রিদ 4-1 গোলে হারাল রিয়াল সোসিদাদকে। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা চলছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংস তাদের 290 রানে শেষ হয়ে যায়। ইংল্যান্ড প্রথম ইনিংস শেষ খবর পাওয়া পর্যন্ত 13.1 ওভারে 1 উইকেটের বিনিময়ে 16। প্রথম টেস্ট জিতে ইংল্যান্ড সিরিজ এই মুহূর্তে 1-0 এগিয়ে রয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ হংকং মুখোমুখি হবে থাইল্যান্ডের। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 8টায়। ভারতের খেলা আগামী 30 অগস্ট, প্রতিপক্ষ থাইল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ গভীর রাতে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে ক্রিস্টাল প্যালেসের। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 1টায়। লালিগাতে ভিয়ারিয়ালের খেলা রয়েছে আলভেসের বিরুদ্ধে। কলম্বো টেস্টে 4 দিন চালকের আসনে থেকেও শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ ড্র হয় টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে 1-0 সিরিজ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারা নিয়ে ধন্দে রয়েছেন শুভমানরা। গতকাল কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খিদিরপুর স্পোর্টিংকে 2-0 গোলে হারাল ইস্টবেঙ্গল। গোল করেন আকাশ হেমব্রম এবং মোহাম্মদ বিলাল।

শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন, চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে। হকি বিশ্বকাপে 52 বছর পরে সেরা ফল ভারতের মহিলা দলের। গতকাল জার্মানিকে 3-1 গোলে হারিয়ে পঞ্চম স্থানে শেষ করলেন শালিমা চেটেরা। জোড়া গোল নায়ক নবনীত কৌরের। 1974 সালে অজিন্দর কৌরের নেতৃত্বে হকি বিশ্বকাপে 4th স্থানে শেষ করেছিল ভারত। তবে এবার 11 জন মহিলাই প্রথমবার বিশ্বকাপে খেললেন, ফলে পঞ্চম স্থানে শেষ করলেও তা প্রশংসা কুড়িয়ে নিচ্ছে বিশেষজ্ঞদের। সারা ম্যাচ জুড়ে 6টি পেনাল্টি কর্নার আদায় করেছিল জার্মানি, কিন্তু ভারতের গোলরক্ষক এবং ডিফেন্সকে একবার ছাড়া টলানো যায়নি। বারবার সুযোগ পেলেও প্রথম গোল আসে 43 মিনিটে। নেহার থেকে বল পেয়ে রিভার্স সিটে গোল করেন ইশিকা, পরের মিনিটেই 2-0 করেন নবনীত। 47 মিনিটে জার্মানির ডিফেন্ডাররা সামনে থেকে সরাসরি শটে তৃতীয় গোল করেন নবনীত। ম্যাচ

শেষের এক মিনিট আগে সান্ত্বনাসূচক গোলটি করেন জার্মানি। এদিকে হকি বিশ্বকাপে পঞ্চম স্থানে নির্ধারণের ম্যাচে আজ বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামছে ভারতের পুরুষ হকি দল।

হকি থেকে চলে আসি দাবার ময়দানে। ইতিহাস প্রজ্ঞানন্দের প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেস ট্যুর খেতাব জয়, ফাইনালে পিছিয়ে পড়েও কিস্তিমাত ভারতীয়ের। ইতিহাস রচনা করলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। ক্লাসিক রাউন্ডে ভালো পারফর্ম করতে না পারায় শেষ র্যাপিড রাউন্ডের আগে চাপে ছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। চার গেমের এই রাউন্ডই হয়ে ওঠে আসল ফাইনাল, সেখানেই ফাবিয়ানো কারুয়ানাকে কিস্তিমাত করেছেন প্রজ্ঞানন্দ। আর এর মধ্য দিয়েই আরও একবার ইতিহাস রচনা করলেন তিনি। প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর খেতাব জিতলেন তিনি। বিছিয়ে থেকেও ফাইনালে ফাবিয়ানা কারুয়ানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন প্রজ্ঞানন্দ। ফাইনালে একসময় ছ পয়েন্টে পিছিয়ে ছিলেন প্রজ্ঞানন্দ, কারুয়ানাকে দুই র্যাপিড গেমে হারিয়ে দেন, তারপর ব্লিটজ গেমে 15-13 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালেও কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে ভারতের 21 বছরের গ্র্যান্ডমাস্টারকে। প্রথম ক্লাসিক গেমে 0-6 ব্যবধানে হেরে যান প্রজ্ঞানন্দ। দ্বিতীয় ক্লাসিক গেমে 3-3 ফলে ড্র হয়, ফলে ব্যবধান কমাতে পারেননি। দুটি র্যাপিড গেম জিতে লড়াইয়ে ফেরেন প্রজ্ঞানন্দ। আগ্রাসী দাবা খেলে ফাইনালে জমিয়ে দেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। র্যাপিড রাউন্ডে চাপে ছিলেন দুই দাবারুই, কারণ চার গেমের এই রাউন্ডই হয়ে ওঠে আসল ফাইনাল, সেখানেই চাপ সামলে কিস্তিমাত করেছেন প্রজ্ঞানন্দ। প্রথম গেমে কিছুটা চাপে পড়ে যান ভারতীয় গ্র্যান্ডমাস্টার, জয়ের কাছাকাছি পৌঁছেও সময়ের চাপে ভুল চাল দিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেন। কারুয়ানাও ভুল করলে ম্যাচ ড্র হয়। পরের ম্যাচগুলি জিতে 15-13 ব্যবধানে জয় নিশ্চিত করেন প্রজ্ঞানন্দ। গ্র্যান্ড চেস ট্যুর জয়ের জন্য $2,00,000 পুরস্কার পেয়েছেন প্রজ্ঞানন্দ, ভারতীয় অর্থে যার মূল্য 1,91,00,000 টাকা। এটাই প্রজ্ঞানন্দের দাবা জীবনের এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। ভারতীয় দাবায় নতুন মুকুট যোগ করলেন তিনি।

দাবা থেকে চলে আসি ক্রিকেটের ময়দানে, ভারতীয় ক্রিকেট টিম খেলছে, আর জাতীয় টিমের জার্সির পেছনে কারো নাম দ্রবীর, কারো নাম সেহবাগ। এ কোনো নস্টালজিয়া নয়, বরং ভারতের অনূর্ধ্ব ১৯ টিমে এমন ঘটনাই ঘটতে চলেছে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ টিমের বিরুদ্ধে ওয়ানডে এবং মাল্টি ডে ম্যাচ খেলবে জুনিয়র টিম। ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন রাহুল দ্রবীরের ছেলে অন্ময় দ্রবীর এবং বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর সেহবাগ। ১৮, ২১ এবং ২৩ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ হবে, দুটি চার দিনের ম্যাচ হবে, ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এবং ৫ থেকে ৮ অক্টোবর। সব ম্যাচই হওয়ার কথা আহমেদাবাদ ও রাজকোটে। এর আগেও জুনিয়র দ্রবীর যুব জাতীয় টিমের হয়ে খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ৮৭ রান রয়েছে তাঁর। ব্যাটিংয়ের সঙ্গে কিপিংও করেন তিনি। আসন্ন অজি সিরিজে অনূর্ধ্ব ১৯ ভারতের ওয়ানডে টিমের ক্যাপ্টেন লক্ষ্য রায়চান্দানি এবং লাল বলের ক্যাপ্টেন জস্ট বর্ধন চৌহান। এই সিরিজে বাংলা থেকে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার, তাঁরা হলেন রোহিত যাদব এবং অভিপ্রায় বিশ্বাস। উইকেটকিপার ব্যাটার অভিপ্রায়কে নিয়ে অনেক আশা বাংলার। আবার সাম্প্রতিক আধার কার্ড নিয়মে রোহিত এই মুহূর্তে বাংলার কোনো টিমে নেই, তাকে আসন্ন মরশুমে তাই তাকে রাখা হচ্ছে না বলেই খবর। রোহিত যাদব ওয়ানডে এবং চার দিনে দুই সিরিজেই সুযোগ পেয়েছেন।

ম্যাচও দেখার অপেক্ষায় থাকলেন ভক্তেরা। যেমন প্যারিস জার্মার সঙ্গে লীগ পর্যায়ে দেখা হবে বার্সেলোনা ম্যানচেস্টার সিটির, বায়ার্ন মিউনিখকে খেলতে হবে আর্সেনাল, অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে, রিয়াল মাদ্রিদের সঙ্গেও খেলবে আর্সেনাল, এছাড়া রিয়ালের উল্লেখযোগ্য নামই প্রতিপক্ষ ইন্টার মিলান, লিভারপুলের সামনে অ্যাথলেটি ইন্টার মিলান, পিএসজি বার্সা ছাড়াও সেটিকে খেলতে হবে নাপোলির বিরুদ্ধে। বার্সেলোনার সঙ্গে ম্যান সিটি পিএসজি ছাড়াও খেলবে অ্যাস্টন ভিলা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে নতুন টিমগুলির মধ্যে উল্লেখযোগ্য ইটালির কোমো, যে টিমের কোচ সেস ফাব্রেগাস। মাত্র কয়েকটি মরশুমের মধ্যে টিমটির উত্থান চোখে পড়ার মতো, তাই অনেকে মনে করছেন দু একটা অঘটন ঘটাতেই পারে কোমো। এছাড়া আছে নরওয়ে ভাইকিং এফকে, ফলে এবার বোটা গ্লিন্ট এবং ভাইকিং দুটো ক্লাব খেলবে নরওয়ের। অস্ট্রেলিয়ার লে এএসকে প্রথমবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে, যেমন প্রথমবার দেখা যাবে আজারবাইজানের সাভা এফসিকে।

ঘরের মাঠে হ্যাট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। হই হই করে দৌড় শুরু হয়ে গেল জোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের। লালিগার প্রথম ম্যাচে জেতার জন্য একটু কষ্ট করতে হলেও দ্বিতীয় ম্যাচে জয় এলো খুব সহজে। তবে প্রথম দিকে ভক্তদের বিদ্রুপও উড়ে এসেছিল স্যান্টিয়াগো বর্নাব্যুয়ের গ্যালারি থেকে। শেষ পর্যন্ত রিয়াল সোসিদাদকে 4-1 গোলে হারালো রিয়াল মাদ্রিদ, আর হ্যাট্রিক করলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

0: মঙ্গলবার কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হলো স্কোর বুকের দ্বিতীয় বর্ষের স্পোর্টস কনক্লেভ। ক্রীড়া আলোচনা চক্রে ছিল চাঁদের হাট। বাংলা তথা ভারতের ক্রীড়া জগতের উন্নতি কল্পে এমন আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন কিংবদন্তি ক্রীড়া প্রশাসক এবং বিশিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া কলকাতার রিজিনাল ডিরেক্টর শিবানন্দ মিশ্র, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দেবাং গান্ধী এবং প্রাক্তন উপাচার্য মেজর জেনারেল এস এন মুখোপাধ্যায়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে দলীয় জার্সির ব্যবহার এবং বিক্রয়কে ঘিরে নৈতিকতা, বাণিজ্যিক স্বার্থ এবং ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে আলোচনায়। এই আলোচনায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী, বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব জ্যোতির্ময়ী শিকদার, প্রবীণ ক্রীড়া সাংবাদিক এবং বিশ্বজিৎ দাস। শুনব জ্যোতির্ময়ী শিকদার কি বললেন। তাদের সময় আর এখনকার সময়ে ভারতীয় ক্রীড়া জগৎ অনেকটাই পাল্টেছে, পাল্টেছে অনেক নিয়ম নীতি এবং খেলার সঙ্গে স্পন্সরশিপ এখন ওতপ্রোতভাবে জড়িত।
1: যখন আমি দৌড়েছি অনেক আলাদা, যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা এগিয়েছি। আমাদের অ্যাথলেটিক ফেডারেশনে আমরা যখন দৌড়েছিলাম, তো আজকের দিনে যেন স্পন্সর আর খেলা একে অপরের সাথে যুক্ত। আমরা যখন দৌড়েছি নিজেরাই জুতো কেনার পয়সা ছিল না, ড্রেস কেনার পয়সা ছিল না, কিন্তু এখন অ্যাথলেটিক্সের যদি বলা হয় যে আমাদের ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন, আর প্রত্যেকেই জানেন আমাদের অ্যাথলেটিক্সের নীরজ চোপড়া অলিম্পিকে গোল্ড এনেছে, পরের বারে সিলভার নিয়ে এসেছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমরা যখন দৌড়েছি আমরা কোনো স্পন্সর পাইনি। এখন যে কোনোই স্পোর্টসে হোক, যে কোনোই ডিসিপ্লিনে স্পন্সর, এই বিজনেস বললাম না, খেলার সাথে বিজনেসকে যুক্ত না করলে এগিয়ে যেতে পারবে না যে কোনো ডিসিপ্লিনের স্পোর্টস হোক। তো আমাদের অ্যাথলেটিক ফেডারেশন আজকের দিনে, আমি পরশুদিনই ফিরে এসেছি উড়িষ্যা থেকে, উড়িষ্যার কথা বলছিল, বললে অনেক কথাই বলা হয়ে যায়, উড়িষ্যা অনেক এগিয়ে গেছে খেলাতে। ওয়ার্ল্ড মিট করা হলো আমাদের অ্যাথলেটিক্সের সিলভার লেভেল, ডায়মন্ড লিগ হয়, সেরকম আমাদের অ্যাথলেটিক্সের সিলভার মিট হলো, 27টা কান্ট্রি এসেছিলো। তো আমাদের অ্যাথলেটিক্সের ফেডারেশনের যারা আছে, আমিও জয়েন্ট সেক্রেটারি, তো জার্সি এবং অন্যান্য যে সমস্ত আমাদের স্পোর্টসম্যানদের দরকার সেগুলো আমাদের ফেডারেশন, আমাদের কোম্পানির সাথে বললাম না, আজকাল স্পন্সর আর খেলার সাথে যদি আমরা

0: যুক্ত না হতে পারি, আমাদের খেলাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব না, যেতে পারবো না। এই যে জার্সি বলা হচ্ছে, এটাও নিয়ম করা উচিত যে জার্সি ময়দানেই শুধু বিক্রি হবে, ইন্ডিয়া জার্সি লেখা। তো এটাতেও নিয়ম করে চলে আসা দরকার যে যারা যে কোম্পানি ইনকাম করছে সেই পয়সা যাতে গ্রাসরুট লেভেলে খেলোয়াড়দের সেখানে যেন পৌঁছানো যায়, পৌঁছাতে পারে। তো তাহলেই এক সময় আমাদের ভারতবর্ষে আমরা আগামী দিনে আমরা ভালো ভালো ট্যালেন্ট খেলোয়াড়কে তৈরি করে নিয়ে আসতে পারবো। আমাদের জমানা চলে গেছে, এই যেমন আমার ছেলে এখন MBA পাশ করে রাইফেল শুটিং করে, এটা হয়তো বেশি বলা হয়ে যাবে। যেমন আমার ছেলেকে বলি, এখন আমি অন্যান্য যেখানে ট্র্যাক শুট পেয়েছি, অন্যান্য যেখানে কম্পিটিশনে রিলেটিভ বা যার প্রয়োজন হয়েছে দিয়ে দিয়েছি, ইন্ডিয়ার লেখাগুলো দিইনি, ওটার আলাদা একটা ভ্যালু আছে। এবার আমার ছেলেকে যদি বলি ইন্ডিয়ান ট্র্যাক গেঞ্জি পর, ট্র্যাক শুট পর, আমার ছেলে বলবে না মা, আমি যখন খেলায় পারবো তখন আমি ইন্ডিয়া করবো, এখন আমি করবো না। কিন্তু আবার যেটা বললেন যে টিভির সামনে ইন্ডিয়া করে অনেকটাই আমি পাওয়ারফুল মনে করি, যে মেসির যে ওর পরিশ্রম, ওর মেহনত, ওর পারফরমেন্সকে ভালোবেসে কিন্তু আমরা করছি। তো সেই জন্য আমাদের অ্যাথলেটিক ফেডারেশন আজকে আমাদের স্পন্সার এবং প্লেয়ার সাথে, আজকে আমাদের প্লেয়াররা অনেক ভালো, যার জন্যই অ্যাথলেটিক্সের নীরজ চোপড়া গোল্ড মেডেল নিয়ে এসেছে। আগে আমাদের হাত পাততে হতো ফেডারেশনকে স্পন্সার দেওয়া, এখন আমাদের স্পন্সার এমনিই চলে আসে। তো তাই জন্যে যে খেলার সাথে ব্যবসা একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে।
1: রবীন ক্রীড়া সাংবাদিক মুনাল চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিলেন, করলেন কিছু স্মৃতিচারণ।
2: যার জার্সি, যার ময়দানে যার নাম, যিনি সদ্য গতকাল না পরশু দিন যিনি প্রয়াত হয়েছেন, জ্যাকিদা, যিনি ময়দানে যথিময় জ্যাকিদা, নাম শুনে থাকবে যে জার্সি এবং বুট, এই যে তার যে মানে তার তৈরি করা, বা সবাই প্রথমেই যারা যেত বা খেলাধুলো করতো ময়দানে, তারা বা এখনো পর্যন্ত মানে যারা জার্সি কিনতে যায় বা কিছু করতে যায়, তারা জ্যাকিদার দোকানে যাবে, মানে একটা রেফারেন্স দিয়ে দেওয়া হতো, ময়দানে যাও জ্যাকিদার দোকানে গেলেই পাবে। সেখানে হরেক রকম জার্সি সব রকম হচ্ছে, এরকম কথা। কিন্তু একটা জায়গা আছে যে আনেথিকাল বা এথিকাল প্রশ্নে একটা প্রশ্ন আসে, অবশ্যই আসে, সেটা হচ্ছে যে আমি যখন যদিময় যেটা বললো যে আমার যখন ইন্ডিয়া বা ভারত বা কোনো দেশ যখন সেই জার্সিটা আমি পরি, তখন যেমন আর্ন করার ব্যাপার থাকে সেটাকে করতে হয়, কিন্তু কথা হচ্ছে যে যখন যতির্ময়ীরা যখন দৌড়তো তখন কিন্তু গ্যালারিতে এত ইন্ডিয়া লেখা জার্সি লেখা লোকের বা দেখার সুযোগ পেত না, তখন কিন্তু এই চলটা ছিল না। হয়তো দেখলে আরও অনেক বেশি ইন্সপায়ার হয়ে দৌড়তে পারবে যে আমার সামনে এত ভারতীয় রয়েছে যারা আমাকে চিয়ার করছে, যেটা ক্রিকেটের ক্ষেত্রে এখন সর্বক্ষণ হয়, ISL-এ হয়, IPL-এ হয়, সর্বত্র হয়। এটা একটা দিক হচ্ছে দেশের ক্ষেত্রে, আর দামের ক্ষেত্রে এই আনএথিক্যাল বা এথিক্যাল দিকটা এসে যায়। তার কারণ হচ্ছে মার্চেন্ডাইজিং অফ জার্সির উপরে একটা একটা কন্ট্রোল থাকতে হবে, যেটা হচ্ছে যে ক্লাবগুলো যেন তার একটা শেয়ার প্রফিট পায়। আমি কিন্তু যখন তখন লোগোটাকে ব্যবহার করে ফেললাম, আমি উইদাউট দ্য লাইসেন্স অফ দ্যাট ক্লাব, আমি ম্যানচেস্টার সিটির জার্সি পরে ঘুরছি, আমি চেলসির জার্সি পরে ঘুরছি, বা আমি এখানে মোহনবাগান সুপার জায়ান্ট মোহনবাগান জার্সি পরে ঘুরছি, ওয়েস্টবেঙ্গল জার্সি পরে ঘুরছি, কিন্তু আমি ক্লাবকে কিছুই দিলাম না। আমি কিছু কিছু কিছু দেখা যায় যে সাপোর্টার ফ্যান বেস ক্লাবগুলো এখন দারুণভাবে এগুলো করছে, প্রচুর জার্সি বানাচ্ছে, টিফো বানাচ্ছে, সব কিছু করছে, কিন্তু আমাকে একটা ক্লাব লাইসেন্সিং একটা একটা ক্রাইটেরিয়াটাকে আমাকে কিন্তু কন্ডিশনটাকে ফুলফিল করতে হবে, আমাকে ক্লাবের একটা মিনিমাম পারমিশন নিতে হবে, যে আই শুড গেট আ পারমিশন ফ্রম দেম সো দ্যাট দ্য রেভিনিউ শুড গো টু সামহাই টু দ্য ক্লাব অলসো। যে নাহলে আমি যে ক্লাব যে এই লোগোটা তৈরি করেছিল বা যে লোগোটা বা এমব্লেমটা ব্যবহার করে, জার্সিটা ব্যবহার করে, তার পিছনে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকা দরকার। কিন্তু ওই বললাম যে যখন আমি দেশের হয়ে করি তখন কিন্তু আমি যদি ইন্ডিয়া লেখা জার্সিটা পরে যাই, বা আমি আজকে 5টা ওয়ার্ল্ড কাপ করেছি, 3টে অলিম্পিক করেছি, 2টো এশিয়ান গেমস করেছি, অসংখ্য টুর্নামেন্ট করেছি, দেশের বাইরে গিয়ে দেখেছি, এই আপনি বললেন যে আমার দেশ ব্রাজিল আর্জেন্টিনায় এখন ভাগ হয়ে গেছে মারাদোনার পর থেকে, মানে অনেক বেশি এখন আমরা আর্জেন্টিনা

0: আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলের একটু নাও পাল্টে হচ্ছে, ব্রাজিলের একটু কমে গেছে, কিন্তু পড়লে গর্ববোধ করি এবং আমি বলবো যে সেটা অনেকটা অতটা আনেথিক্যাল এথিক্যাল ভাববো না, কিন্তু কিন্তু আমাকে কিন্তু ক্লাবের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অবশ্যই হওয়া উচিত। এটা হরে ধরে সবাই মিলে আমি যাচ্ছি ছাপা তারমো করলাম আর করে ফেললাম, এটা কিন্তু এটা কিন্তু ক্লাব কিন্তু বেনিফিটেড হয় না। ক্লাবকে কিন্তু একটা পারমিশন ক্লাবের থেকে একটা নেওয়া দরকার।
1: অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ক্রীড়া প্রশাসক রঙ্গন মজুমদার। তিনি এরকম একটা ক্রীড়া আলোচনার অংশ হতে পেরে অত্যন্ত খুশি এবং আশাবাদী।
2: ঠিক গত বছরের মতো এই বছরও 5টা অত্যন্ত বার্নিং ইস্যু নিয়ে স্পোর্টস ইন্ডাস্ট্রির ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট 2025 যেটা লাগু হয়েছে এবং প্রত্যেকটা ন্যাশনাল ফেডারেশন ডিস্ট্রিক্ট সবাই চিন্তিত কিভাবে এটা অ্যাডাপশন হবে এবং গভর্নমেন্টের সাথে যে কোঅর্ডিনেশনটা দরকার। আমরা দেখি স্পোর্টস স্পোর্টসের মতো চলছে, পড়াশোনার মতো চলছে, ওয়্যারাজ এগুলোর একটা কোহেসিভ ইন্টারাকশন ভীষণ দরকার। যেমন ফিনান্স খেলবে, চাকরি পাবে, হোম ডিপার্টমেন্ট, সব কটা ডিপার্টমেন্টের সাথে যদি কোঅর্ডিনেশন না হয়, পরীক্ষা কখন হবে, খেলাধুলে যারা ব্যস্ত থাকবে তাদের রিহ্যাবিলিটেশনের কি প্রোগ্রাম করা হবে শিক্ষাগত ক্ষেত্রে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আমরা মেসি রোনাল্ডো জার্সি পরে ফেলি, আমরা ইন্ডিয়া টিমে যে প্লেয়ারটার মাথার ঘাম পায়ে ফেলে সেই জার্সিটা অর্জন করেছে, যে ক্যাপটা অর্জন করেছে, সেটা পড়ার অধিকার কি সকলের আছে? আমরা মার্চেন্ডাইজিং এর নামে কি যা খুশি তাই করতে পারি? এটা একটা বিশেষ সেশন এবং এটা অর্গানাইজার হিসেবে এটা আমার অত্যন্ত স্বপ্নের একটা সেশন, মোটামুটি আশাজনক। এর আগে বছরে আরো একটা বড় করি ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল এবং এটা আমাদের সেকেন্ড এন্ডেভার।
1: শুনলাম সল্টলেকে অনুষ্ঠিত হওয়া স্কোরবুক স্পোর্টস কনক্লেভ নিয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
3: এতক্ষণ বাইরে ঘুরে অনুষ্ঠানে শুনছিলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, সম্পাদনায় ছিলেন রক্তিম বরণ ময়রা। মৈত্রী ক্রীড়াঙ্গনে চলে আসি আজকের দিনের কথায়। আজ 28 আগস্ট। আজকের দিনে ঘটে গেছে ক্রীড়া জগতে বহু ঘটনা। তেমন একটি ঘটনার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। 1992 টেস্ট ক্রিকেটে অভিষেক হয় প্রভাত প্রতিম স্পিন বোলার, শ্রীলঙ্কান স্পিন বোলার মুথাইয়া মুরলীধরনের। কলম্বোতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1992 আজকের দিনেই টেস্ট ক্রিকেটের জীবন শুরু করেছিলেন এই কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন। চলে আসে জন্মদিনের কথায়। 1983 আজকের দিনে জন্মগ্রহণ করেন আর এক শ্রীলঙ্কান ফাস্ট বোলার লসিত মালিঙ্গা, যিনি তার কেরিয়ারে 30টি টেস্ট ম্যাচ খেলেছেন, নিয়েছেন 101টি টেস্ট উইকেট, 50 রানের বিনিময়ে 5টি উইকেট নিয়ে জীবনের সেরা টেস্ট তিনি শেষ করেছিলেন। তিনি এমনই একজন প্লেয়ার যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 3-3 বার হ্যাট্রিক করেছেন। শ্রীলঙ্কার গলেতে জন্মগ্রহণ করেছিলেন 1983 আজকেরই মতো এক 28 আগস্ট। তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুনলেন আজকের দিনের কথা। আবারও ফিরে আসি ক্রিকেটের খবরে। কলম্বো টেস্ট ড্র হয়ে গেল, তাই বাকি সব ম্যাচ জিতলেও টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠা নিশ্চিত নয় শুভমনদের, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ড্র হওয়ায় ভারতের টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 5 নম্বরেই থেকে গিয়েছেন শুভমন গিলরা, বাংলাদেশকেও টপকাতে পারেননি তারা। কলম্বোয় ড্র হওয়ায় ভারতের পয়েন্ট শতাংশ কমে হয়েছে 51.52। চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 55.56। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারাতে পারলে শুভমনদের পয়েন্ট শতাংশ হতো 63.33। ফলে ফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারতীয় দল। 2025-2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের আর 7টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে।

প্রতিটি ম্যাচ জিততে পারলে 152 পয়েন্ট পাবেন শুভমানরা। তাহলে ভারতের পয়েন্ট শতাংশ হবে 70.73। 6টি টেস্ট জিতলে 140 পয়েন্ট পাবে ভারত, তাতে পয়েন্ট হবে 64.81। সব ম্যাচ জিতলেও ভারতের ফাইনালে ওঠা তাই এখন নিশ্চিত নয়। ভারতের বাকি 7টি টেস্টের 2টি রয়েছে নিউজিল্যান্ড এবং 5টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। জাতীয় ক্রীড়া দিবসে দেশের তরুণ প্রজন্মকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলায় অংশগ্রহণ করার প্রস্তাব দিলেন তিনি। মোদীর বার্তা, দেশের তরুণ প্রজন্ম খেলাধুলোর মাধ্যমে এক হয়ে ভারতের উন্নতিতে অংশ নেবে, এটাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, গত 15ই আগস্ট আমি লালকেল্লায় দাঁড়িয়ে ভারতের খেলাধুলোর ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছিলাম। খেলার অর্থ শুধুই পদক জেতা নয়, এর নেপথ্যে আরও গভীর ভাবনা রয়েছে। মৈত্রী ক্রীড়াঙ্গনের সময় শেষ হয়ে আসছে। বিদায় নেবার আগে জানিয়ে দেব আমাদের মেল আইডি। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন আমাদের মেল করে। আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: ক্রীড়াঙ্গন এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন সাম্যবাক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রামভাই বলছি। কেমন আছেন বন্ধুরা? আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা খুব একটা নতুন না হলেও ভাববার মতো। কেন বলছি বলুন তো? আমরা একটু খেয়াল করলেই মনে করতে পারবো যে কৃষি জমিতে আর অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করেও কিন্তু উৎপাদন বাড়াতে পারছি না, বরং চাষের খরচ বেড়ে যাচ্ছে। যারা প্রবীণ কৃষক বন্ধু রয়েছেন তারা বলেন যে জমি বন্ধা হয়ে যাচ্ছে, বিজ্ঞানীরা বলেন জমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে, ফলত লাভের অঙ্ক কম হচ্ছে, তাই না? তাহলে এই প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু চাষবাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রশ্নটা হচ্ছে, ফসল উৎপাদন যদি না করি তাহলে খাবো কি, বাঁচবো কিভাবে? বিশেষত আমাদের দেশ যখন কৃষি প্রধান এবং গ্রামীণ অর্থনীতি কৃষি কাজের উপর নির্ভরশীল, তাই কৃষিকে বাঁচাতেই হবে। এই পরিস্থিতিতে বিজ্ঞানীরা যা বলছেন, আপনারাও অনেকে জানেন যে টেকসই বা সুস্থায়ী চাষ ব্যবস্থার প্রবর্তন প্রয়োজন। সেটা কেমন হবে? এই ব্যবস্থায় এমন প্রযুক্তি বা পদ্ধতি প্রয়োগ করার কথা বলা হয় যার প্রধান লক্ষ্য হল পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে দীর্ঘমেয়াদি ফসল উৎপাদন করতে হবে। এই কৃষি কৌশলগুলো পরিবেশ, জনস্বাস্থ্য, মানব সম্প্রদায় এবং প্রাণী কল্যাণকর হবে। আসুন এ বিষয়ে আমরা জেনে নিতে চাইব। আজকে আমাদের আলোচনার বিষয় সুস্থায়ী সমন্বিত কৃষি ব্যবস্থাপনা, আর এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু।

0: মূর্তি মৈত্র। ডক্টর মৈত্র, স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: প্রথমেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব, এই যে টেকসই কৃষি ব্যবস্থার কথা বললাম, এখানে সমন্বিত বা ইন্টিগ্রেটেড ব্যবস্থা বলতে আমরা কি বুঝব?
1: দেখুন, এটা চাষি ভাইদের কাছে খুব যে নতুন তা বলবো না, আবার সেই অর্থে আবার নতুনও। আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং অর্থাৎ সমন্বিত কৃষি বা সুসংহত কৃষি নিয়ে বহুবার স্টুডিওতে আলোচনা করেছি বা অনেকেই জানেন। তো আজকের দিনে কিন্তু আমরা হঠাৎ করে তার সঙ্গে আর একটা ওয়ার্ড আমরা যুক্ত করে দিলাম, সেটা হচ্ছে সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং অর্থাৎ টেকসই সমন্বিত বা সুসংহত কৃষি। এখন টেকসই সমন্বিত কৃষি বলতে আমরা কি বুঝি, এটি একটি বহুমুখী কৃষি ব্যবস্থা বলা যেতে পারে, যেখানে বিভিন্ন ফসলের চাষ হবে, পশুপালন করা যাবে, হাঁস মুরগি পালন, মৎস্য পালন, মৌমাছির চাষ, এমনকি সৌরশক্তির ব্যবহার। তো এই সমস্ত কিছু মিলিয়ে যদি একটি খামারে এটা পরিচালিত হয় তাকেই কিন্তু আমরা বলবো সমন্বিত কৃষি বা বহুমুখী কৃষি ব্যবস্থা। এখন এতে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটি উপাদান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং অপচয় রোধ করবে। আমরা দেখছি যে বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত অনেক অবনতি হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে খাদ্য নিরাপত্তা একটা আমাদের সামনে কিন্তু বিরাট আকারে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এবং এই প্রেক্ষাপটে আমরা যদি সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং বা টেকসই সমন্বিত কৃষি পদ্ধতি শুরু করতে পারি, এটা একটা খুবই কার্যকর হবে, পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে বিবেচিত হবে। আরও সংক্ষেপে বললে যে সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং পদ্ধতি শুধু একটা কৃষি পদ্ধতি নয়, বরং এটি একটি জীবনধারা যা পরিবেশ, অর্থনীতি এবং সমাজ এই তিনটির মাঝে ভারসাম্য রক্ষা করবে, এবং এর সঠিক প্রয়োগের মাধ্যমে কৃষকদের যেমন আয় বাড়বে, পরিবেশ রক্ষা পাবে, এবং যেটা সবথেকে বড় কথা, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য, জল, একটা সুস্থ পরিবেশ, জীববৈচিত্র্য, এই সমস্ত দিক থেকে আমরা একটা কার্যকর কৌশল গ্রহণ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং বা টেকসই সুসংহত কৃষি পদ্ধতি।
0: একটু জানতে চাইব আপনার কাছে যে এই সুস্থায়ী বা টেকসই সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মূল নীতি কি এবং উপাদান কি কি হতে পারে?
1: দেখুন, মূল নীতি বলতে আমরা দেখি যে এটা প্রাকৃতিক সম্পদের একটা সংরক্ষণ করবে, অর্থাৎ আমরা যে সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং এর কথা বলি, এখানে প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায়, মাটি, জল, বায়ু, এগুলোর একটা সঠিক ব্যবহার করার এবং তার রক্ষণাবেক্ষণ, সেটা কিন্তু আমার এই সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং এর মধ্যে থাকবে। আর কি থাকবে, যে জৈব সার এবং কীটনাশকের আমরা একটা সুসংহত ব্যবহার করব। আমি কখনোই বলবো না যে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করবেন না, কিন্তু নিশ্চয় করবেন, তার সেটাকে কিন্তু বিজ্ঞান ভিত্তিক উপায়ে কিন্তু করতে হবে, তার সঙ্গে জৈব সারকে ব্যবহার করতে হবে। এবং রাসায়নিকের পরিবর্তে যদি আমরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করি, তাহলে দেখা যায় আমাদের যে পরিবেশ এবং উত্তরোত্তর আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, চাষযোগ্য জমি যে কমে আসছে, তার উর্বরা শক্তি বাড়বে, আমাদের পরিবেশ ভালো থাকবে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু একটা সুস্থ সমাজ বা সুস্থ সমাজ ব্যবস্থার মধ্যে জীবন ধারণ করতে পারবে। আর কি নীতি হতে পারে, জল সংরক্ষণ। এখনকার দিনে জল একটা বিরাট ভূমিকা পালন করে, এবং এখন দেখা যায় যে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কোনো কোনো ডিস্ট্রিক্টে কমে আসছে, আবার কখনো দেখা যায় যে বৃষ্টিপাতের যেটা সময় থাকে, অর্থাৎ অনেক দিন ধরে যেটা বৃষ্টি হয় সেই গ্যাপটা কিন্তু, সেই সময়টা কিন্তু কমে আসছে। ফলে আমরা যদি জল সংরক্ষণ করতে পারি, ওয়াটার কনজারভেশন, সেটা রেন ওয়াটার হারভেস্ট হতে পারে, বৃষ্টির জলকে আমরা যদি সংরক্ষণ করি, তাহলে তার মাধ্যমে আমরা সেচ ব্যবস্থা করতে পারবো, এবং সেই জল দিয়ে আমরা অন্যান্য ফার্মিং, সে হতে পারে আপনার গবাদি পশু পালন বা হতে পারে হাঁস মুরগি পালন, সেগুলোকেও আমরা করতে পারবো। তাহলে এটাও একটা নীতি। আর আর কি থাকতে পারে,

0: জৈব বৈচিত্র্য বজায় রাখতে হবে। কি ধরনের? আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করব, আমরা এক ধরনের ফসল চাষ করব না।
1: আচ্ছা,
0: বিভিন্ন সময়ে মার্কেটের যেটা ডিমান্ড সেটা দেখে আমরা বিভিন্ন ধরনের যদি ফসল উৎপন্ন করতে পারি, এবং অর্থাৎ বৈচিত্র্য যদি ফসলের মধ্যে আনতে পারি, তাহলে আমরা মার্কেট করতে পারবো। এবং সেক্ষেত্রে রোগ পোকার যে আক্রমণ, একই ধরনের চাষ যদি আমরা বরাবর করে থাকি তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণও বাড়ে। সেই জন্য আমরা যদি ফসল বৈচিত্র্যকরণ করতে পারি, রোটেশন করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা এটাও একটা সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের একটা অন্যতম নীতি। এবং আরও বলা যায় যে জলবায়ু সহনশীল পদ্ধতি ব্যবহার করা, সেটা কীরকম? যে যেখানে খরা, খরা সহনশীল যেগুলো জাত আছে সেই ধরনের জাত নির্বাচন করব। যেখানে আপনার লবণাক্ততা আছে সুন্দরবনের এলাকাতে, সেখানে লবণ সহনশীল অনেক ধরনের ফসল আছে সেগুলোকে চাষ করার চেষ্টা করব। অর্থাৎ জলবায়ু সহনশীল যে জাত আছে, ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের পশু আছে, তো সেগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি এবং একই খামারের মধ্যে যদি চাষ করতে পারি, তাহলে দেখা যাবে সেটাই আমাদের ক্ষেত্রে সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং, অর্থাৎ টেকসই সমন্বিত কৃষি খামার আমরা তৈরি করব।
1: বন্ধুরা, দেখুন কি সুন্দরভাবে ডক্টর মৈত্র বিষয়টা তুলে ধরলেন, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যেটা আপনার কথাতেই আপনি তুলে ধরেছেন, যে দার্জিলিং এর আবহাওয়া একরকম, কিন্তু আমরা যদি একদম দক্ষিণে চলে আসি যে সুন্দরবন এলাকায়, সেইখানে জলবায়ু অন্যরকম। তো সেইটা যদি আমি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কথা ভাবি এবং কৃষি জলবায়ু নিরিখে যদি ভাবা যায়, তাহলে কি একটু বলবেন যে আমাদের রাজ্যে কৃষি জলবায়ু অঞ্চল কতগুলো আছে? এবং গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্টলি বলছি যে এই অ্যাগ্রোক্লাইমেটিক জোন হিসাবে সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং মডেল কি ধরনের নেওয়া যেতে পারে?
0: খুব ভালো প্রশ্ন। আমাদের পশ্চিমবঙ্গে কৃষি জলবায়ু অঞ্চল যদি আমরা ভাবি, বা যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাগ্রো ক্লাইমেটিক জোন, আমরা সাধারণত ছটা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন আমাদের পশ্চিমবঙ্গে বাংলায় দেখতে পাই। সেটা হচ্ছে কীরকম? সেগুলো হিল জোন, হিলি জোন আছে, তেরাই জোন। তেরাই জোন বলতে ঠিক আমরা ওই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, হ্যাঁ, এই জায়গাগুলোকে তেরাই জোন হিসেবে আমরা চিহ্নিত করি। অ্যালুভিয়াল জোন, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, যে ওল্ড অ্যালুভিয়াল এবং নিউ অ্যালুভিয়াল। ওল্ড অ্যালুভিয়াল জোন বলতে আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং নিউ অ্যালুভিয়াল বলতে মুর্শিদাবাদ, নদিয়া, পার্টস অফ নর্থ চব্বিশ পরগনা, মানে উত্তর চব্বিশ পরগনা। তো এই জায়গাগুলোকে আমরা অ্যালুভিয়াল জোন হিসেবে গণ্য করতে ভাবতে পারি। রেড ল্যাটারাইটিক জোন, যেটা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের কিছু অংশ, এটা একদম ওই দেখবেন কাঁকুড়ে মাটি, লাল মাটি, লাল কাঁকুড়ে মাটি, রেড ল্যাটারাইটিক জোন। এবং কোস্টাল স্যালাইন জোন, অর্থাৎ যেখানে আমরা লবণাক্ততা বেশি পাই, সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, যেখান দিয়ে আমাদের ব্র্যাকিস ওয়াটার ফ্লোটা বেশি হয়, অর্থাৎ যেখান থেকে লবণ জল বিভিন্ন নদীতে বয়ে যায়, পূর্ব মেদিনীপুর আছে। এবং আর একটা হচ্ছে কি, গ্যাঞ্জেটিক অ্যালুভিয়াল জোন, যেটা হুগলি, পার্টস অব বর্ধমান, হাওড়া, এই জায়গাগুলোকে আমরা গ্যাঞ্জেটিক অ্যালুভিয়াল জোন বলি। তো এইরকম এইরকম যে অ্যাগ্রো ক্লাইমেটিক জোন ছটা হল, এই জোন ওয়াইজ যদি আমরা মডেল তৈরি করতে পারি, জোন ওয়াইজ যদি আমরা
1: বিষয়টা মতো এরকম আপনি বলতে চাইছেন যে এই যে কৃষি জলবায়ু নিরিখের কথাটা বললাম, অর্থাৎ এই যে ছ সাতখানা আপনি কৃষি জলবায়ু অঞ্চলের কথা উল্লেখ করলেন, তাদের কিন্তু চরিত্র আলাদা, এক একটা জোনে আমরা কৃষি জলবায়ু পর্যবেক্ষণ করলে দেখতে পাবো এক এক রকম।
0: ঠিক তাই, সেই জন্যই মানে এই বিভিন্ন চরিত্রের জন্যই কিন্তু এটাকে ভাগ করা হয়েছে। যে বিভিন্ন অ্যাগ্রো ক্লাইমেটিক জোন কিভাবে ভাগ করলাম, তার মাটির চরিত্র আলাদা, জলবায়ু আলাদা, বৃষ্টিপাতের পরিমাণ আলাদা, সেখানে টেম্পারেচার আলাদা রকম থাকে, অর্থাৎ এই সমস্ত বিবেচনা করেই কিন্তু আমরা ছ সাতটা জোনে ভাগ করেছি।
1: সেই ক্ষেত্রে অবশ্যই ফসল চক্র আলাদা
0: আলাদা হবে, হওয়া উচিত। যদি আলাদা না হয় তাহলে সেটা টেকসই হবে না, কারণ আমাকে টেকসই করতে গেলে দেখতে হবে আমার যেটা প্রকৃতিতে যেটা রয়েছে, আমার কাছে কি রয়েছে, আমার কতটা বৃষ্টি হয়, কতটা আমার ঠান্ডা পড়ে, কতটা আমার গরম হয়, কতটা সেখানকার মাটি প্রকৃতি কিরকম।

0: কম। যেমন আমি পুরুলিয়ার কথা যদি ধরি, সেখানে টাঁর, বাইদ, কানালি, শোল, চার ধরনের যে মাটির দেখা যায়। আবার পাহাড়ি অঞ্চলে দেখা যায় সেখানে টেরেস কাল্টিভেশন হয়।
1: আচ্ছা,
0: আবার সুন্দরবনের এলাকাতে দেখা যায় সেখানে নিচু জমি।
1: ঠিক,
0: অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে জমির প্রকৃতি এবং জলবায়ু বিভিন্ন ধরনের, এই অনুপাতে কিন্তু আমাকে মডেল তৈরি করতে হবে এবং সেই মডেলগুলোকে নিয়ে আমাদের ফার্মারদের বা চাষিদের কাছে পৌঁছাতে হবে।
1: দু একটা উদাহরণ দিয়ে যদি বোঝান, যেগুলো টেকসই বা সাস্টেনেবল হিসেবে আমরা ওই অঞ্চলের জন্য
0: ভাবতে পারি। ওকে, যেমন আমি উদাহরণস্বরূপ বলছি যে হিল জোন, ধরুন দার্জিলিং এর কথা ভাবি। দার্জিলিং আমরা কি দেখতে পাই, ওখানে লেবুর চাষ অনেক বেশি হয়, কমলা লেবু হয়,
1: বিখ্যাত
0: কমলা লেবু। তো এই কমলা লেবুর সাথে আমরা কি কি চাষ করতে পারি? কমলা লেবুর সাথে আমরা বিভিন্ন ধরনের সবজি তৈরি করতে পারি। ইভেন সেটা ঠিক লেবু গাছের নিচেতেই, কিন্তু যেগুলো একটু শেডেড জায়গাতে, অর্থাৎ যেখানে ছায়া জায়গাতে সবজি হয়, সেখানে আমরা সবজি চাষ করতে পারি। আর কি করতে পারি, ওই এলাকার জন্য আমরা বিভিন্ন জায়গাতে মৌমাছির বাক্স রাখতে পারি।
1: আচ্ছা,
0: কারণ মৌমাছি আজকালকার দিনে কমে আসছে, এবং মৌমাছি যদি আমরা না রক্ষা করি তাহলে কিন্তু আমাদের ফসলের উৎপাদনশীলতা অনেক কমে যাবে। পরাগ মিলনের জন্য মৌমাছি দরকার, শুধু মধুর জন্য না, ফসল থেকে, ফুল থেকে ফল হওয়ার জন্য মৌমাছি দরকার। সেখানে আমরা মৌমাছি থেকে একটা অতিরিক্ত আয় পেতে পারি। আর কি পেতে পারি, সেখানে যদি আমরা জৈব সারের মাধ্যমে আমরা চাষবাসটা করি, তাহলে দেখা যাবে যে আমরা একটা ফল গাছ, তার সঙ্গে অন্য ধরনের ফসল যেটা ফল গাছের নিচে হবে, মৌমাছি, এবং কোনো কোনো জায়গাতে, পাহাড়ি জায়গাতে যেখানে চা চাষ হয়, ম্যাক্সিমাম চা হয় টেরেসে, সেই চায়ের সঙ্গে আমরা যদি বিভিন্ন টেরেসে ছোট ছোট পুকুর বা পুকুর খনন করে সেখানে আমরা মাছ চাষ করতে পারি, এবং এটা হচ্ছে দার্জিলিং বা ওই হিলি রিজিওনে বহু জায়গাতে এটা হচ্ছে। ওখান থেকে জল সংরক্ষণ করে ওরা সেই জলটাকে নিয়ে ওরা বিভিন্ন স্প্রিংলার ইরিগেশন বা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার করে চায়ে ব্যবহার করছে, চা চাষের ক্ষেত্রে, এবং ওখানে যে সবজি হয় ইভেন কমলা লেবুর বাগানে এগুলো ব্যবহার করছে। অর্থাৎ এই সবগুলোকে নিয়ে যদি আমরা কমলা লেবু বা চা, তার সঙ্গে সবজি, তার সঙ্গে মৌমাছি এবং জৈব সারের যদি আমরা একত্রিতভাবে একটা খামার তৈরি করি হিল রিজিওনের জন্য, সেটা হবে অন্যতম একটা ভালো মডেল, যেটা থেকে ফার্মাররা বিভিন্ন কম্পোনেন্ট থেকে তারা লাভ করতে পারবে।
1: বেশ,
0: সেরকম যদি আপনাকে আর একটা উদাহরণ দিই তেরাইজনের ক্ষেত্রে, তেরাইজন নিয়ে আমরা কোনটা বললাম, তেরাইজন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু পার্টস, তো সেখানে দেখা যায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। তাহলে আমরা কি করতে পারি, ওখানে কিন্তু আমরা বৃষ্টির জলটাকে ধারণ করতে পারি, সংরক্ষণ করাতে পারি,
1: যেটাকে আমরা ওয়াটার হারভেস্ট
0: বলি।
1: আচ্ছা,
0: তা এই জলটাকে যখন আমরা সংরক্ষণ করব, তখন দেখা যাবে সেখানে আমরা মাছ চাষ, বিভিন্ন ধরনের মিশ্র মাছ চাষ, একরকম এই রুই কাতলা মৃগেল না, বিভিন্ন ধরনের মাছ একই পুকুরে চাষ করানো যাবে, তার সঙ্গে হাঁস চাষ করানো যাবে, পুকুরের আমরা এরিয়াল কাল্টিভেশন যেটা সুন্দরবন এলাকাতে দেখা যায়, পুকুরের ওপর দিয়ে জাল বিছিয়ে মাচা তৈরি করে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। আর কি করা যায়, আমরা ওখানেও জৈব সার তৈরি করতে পারি। আবার ওই এলাকাতে, ওই তেরাই রিজিওনে কিছু কিছু জায়গাতে ঘুংরু ব্রিড, অ্যানিমেলের ক্ষেত্রে ঘুংরু, শুকরের যে ব্রিড আছে, খুব ভালো প্রজাতি, তো শুকরের খামারও তৈরি করা যায়। অর্থাৎ একসঙ্গে যদি আমরা ওখানে ওয়াটার হারভেস্ট করি, মাছ চাষ করি, বিভিন্ন ধরনের আপনার অ্যাগ্রোনমিক ক্রপ, অর্থাৎ ধান তো হলোই, তার সঙ্গে মেজ হতে পারে, মেজের একটা সম্ভাবনা আছে, এবং তার সঙ্গে আমার সবজি, শুকর এবং মৌমাছি, এই কম্পোনেন্টগুলোকে যদি একসঙ্গে রাখি, তাহলে একটা ছোট্ট জায়গাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো এবং একটার উপাদান আর একটাতে আমরা বর্জ্যকে কাজে লাগাতে পারবো। এটা তেরাই জোনের ক্ষেত্রে অন্যতম একটা মডেল। সেরকম যদি আমরা রেড ল্যাটারেটিক জোন ভাবি, অর্থাৎ ধরুন আমি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে বৃষ্টিপাত কম হয়,
1: লাল কাঁকুড়ে
0: মাটি, এবং ওখানকার মাটির কিন্তু জল ধারণ ক্ষমতাও কম, অর্থাৎ পুকুর কিন্তু দেখা যায়
1: ফসল ওখানে হতে চায় না,
0: মাটির উর্বরা শক্তি বিভিন্ন খুব ভালো নয়, বালির ভাগটা বেশি, যেহেতু বালির ভাগ বেশি ফলে জল ধারণ ক্ষমতা কম, কিন্তু জল তো আমাদের চাষবাসের জন্য দরকার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওখানে আমরা কিন্তু মিলেট জাতীয় যে ফসল আছে, মিলেট,

0: বিভিন্ন ধরনের ডাল, অরোহর, ব্যাকইয়ার্ড পোলট্রি, তারপরে আপনার ওখানে ক্যাশু নাট, অর্থাৎ যেটাকে বলে কাজু বাদাম, কাজু বাদামের চাষ। কাজু বাদামের নিচেতে আমরা বিভিন্ন ধরনের ঘাস করতে পারি, সিলভি পাশ্চার যেটাকে বলা হয়, অর্থাৎ সেডেড যে সেড লাভিং যে ঘাস সেগুলোকে চাষ করতে পারি। তার সঙ্গে ঘাস চাষ করা মানে আমরা ব্ল্যাক বেঙ্গল গোট চাষ পালন করতে পারি
1: একদম।
0: এবং যদি আমরা জলটাকে সেখানে সংরক্ষণ করতে চাই তাহলে দেখা যাবে ছোট আমরা পুকুর খনন করে সেই পুকুরের নিচে পলিলাইনিং করে, যাতে করে জলটা সিপেজ না হয়, পলিলাইনিং করে সেখানে আমরা কিন্তু জল সংরক্ষণ করতে পারি। এবং ওই জলের উপরে আমরা যেটা পানিফল বলা হয়, পানিফল যদি আমরা চাষ করি তাহলে সেখান থেকে একটা লাভ করতে পারবো। আবার পানিফল চাষ করলে দেখা যাবে জলের যেটা ইভাপোরেশন, অর্থাৎ যেটা সূর্যের তাপে জল অনেকটা কমে যায়, সেটাও কমবে। আর যদি সেটাকে আমরা জলটাকে যদি পলিথিন লাইনিং এর উপরে যদি করতে পারি তাহলে সিপেজটা কমবে। অর্থাৎ এতগুলো কম্পোনেন্ট নিয়ে যদি আমরা লেড রেড ল্যাটারাইটিক জোনের কথা ভাবি, ব্যাকইয়ার্ড পোলট্রি, অড়হর, ক্যাশুনাট, বিভিন্ন ধরনের মিলেট, গোট ফার্মিং, এগুলোকে নিয়ে যদি ভাবি তাহলে দেখা যাবে ওখানে কিন্তু একটা সুন্দর সাস্টেনেবল ইন্টিগ্রেটেড মডেল
1: তৈরি হয়ে যাবে। একটু যদি বলেন আমাদের সমুদ্র উপকূলবর্তী,
0: সমুদ্র উপকূলবর্তী বলতে আমরা সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্ট অফ মেদিনীপুর বুঝছি, কোস্টাল জোন। এখানকার মাটির ক্যারেক্টার কি, এখানকার মাটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গরমকালে লবণ বেশি হয়, লবণাক্ততা দেখা যায়, এবং সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণও বেশি। আমরা এখানেও ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার তৈরি করতে পারি, অর্থাৎ জল সংরক্ষণ করার জন্য আমরা সেখানে স্ট্রাকচার তৈরি করতে পারি। সেই জলটাকে মিষ্টি জল, মিষ্টি জল হবে মানে বৃষ্টির জল, সেই জলটাকে ধারণ করে ধরে রেখে আমরা পুকুরের পাড়ে বিভিন্ন সবজি, জলের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্র মৎস্য চাষ, এবং ওই যে পুকুরের মাটিটা উঁচু করার জন্য সারাউন্ডিংসটাকে উঁচু করে সেখানে আমরা অ্যাগ্রোনমিক্যাল ক্রপ, অর্থাৎ সেখানে ধান বা গম এগুলো লাগাতে পারি। আবার জমি চারিপাশে যেটা আল হবে সেখানেও বিভিন্ন ধরনের সবজি সারা বছর ধরে করতে পারি। সঙ্গে জলে আমার তো হাঁস চাষ থাকলো, সেখানে ফ্লোটিং ডাক কালচার, এখনকার দিনে কনসেপ্ট এসছে যে ফ্লোটিং ডাক কালচার,
1: অর্থাৎ
0: জলের উপরে আমি ছোট্ট একটা মাচার মতো মানে খাঁচা তৈরি করব এবং নিচেতে বড় ড্রাম দিয়ে সেটাকে ভাসিয়ে রাখব।
1: আচ্ছা,
0: তার উপরে আমরা ডাক অর্থাৎ হাঁস পালন করব। এর উপকারিতা কি, উপকারিতা হচ্ছে যেহেতু কোস্টাল স্যালাইন জলে বা বিশেষ করে একদম গ্রামাঞ্চলে দেখা যায় অনেক শিয়াল বা খটাসের একটা সম্ভাবনা থাকে, আমরা রাত্রের দিকে সেই ফ্লোটিং ডাকটাকে দড়ি দিয়ে একটা কোণে বাঁধা থাকে সেটাকে আমরা পুকুরের ঠিক মাঝখানে রেখে দিলাম, যাতে করে খটা শিয়াল আক্রমণটা না করতে পারে। আবার দিনের দিকে হলো সেটাকে টেনে নিয়ে এসে আমরা সেখান থেকে ডিম সংগ্রহ করতে পারবো। আর কি উপকারিতা আছে, এই ফ্লোটিং ডাক কালচার হলে পুকুরের বিভিন্ন জায়গা থেকে আমরা যদি এটাকে ফ্লোট করাই, যদি ভাসাই, তাহলে ড্রপিংসটা, ডাকের ড্রপিংস অর্থাৎ বিষ্ঠাটা কিন্তু একটা জায়গাতেই পড়বে না, সেটা সারা পুকুর জুড়ে কিন্তু পড়বে, ফলে কিন্তু মাছের গ্রোথ আরো ভালো হবে। এটা করা যেতে পারে। আর একটা খুব ভালো সম্ভাবনাময় দিক আছে, সেটা হচ্ছে ম্যানগ্রোভ ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার।
1: আচ্ছা,
0: এটা কিরকম, এটা যেহেতু ম্যানগ্রোভ প্রবণ একটা এলাকা, অর্থাৎ সেখানে বহু বাদাবন দেখা যায় এবং এখনকার দিনে বাদাবন কিন্তু আস্তে আস্তে কমে আসছে, যদিও আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন যারা লাইন ডিপার্টমেন্টস আছে তারা চেষ্টা করছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট ম্যানগ্রোভের পরিমাণ বাড়াতে, কিন্তু সেক্ষেত্রে আমরা ওই ম্যানগ্রোভের সঙ্গে আমরা অ্যাকোয়াকালচার করতে পারি। সেটা কিরকম, যেখানটা ধরুন আমার লবণ জায়গা, লবণাক্ততা জায়গা, সেখানে আমরা বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ লাগালাম, সেটা কিরকম হতে পারে, সুন্দরী হতে পারে, গরান, গেঁও, কালোবাইন, পেয়ারাবাইন, যেগুলো আছে সুন্দরবন এলাকাতে, এই ম্যানগ্রোভগুলো একটা নির্দিষ্ট দূরত্বে বিজ্ঞানভিত্তিকভাবে আমরা সেগুলোকে লাগালাম। এবং এই ম্যানগ্রোভ যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু সেখানে আমাদের লবণ জল অর্থাৎ ব্র্যাকিশ ওয়াটার কিন্তু প্রয়োজনীয়তা হবেই। ব্র্যাকিশ ওয়াটারের আনাগোনা ছাড়া আমরা কিন্তু ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখতে পারবো না। এখন সেরকম একটা জায়গাকে যেখানে সিলেক্ট করব, যেখানে ম্যানগ্রোভ করব এবং ব্র্যাকিশ ওয়াটার অর্থাৎ যেটা নোনা জল সেটাকে সেই জায়গাতে ধারণ করব, রাখব, এবং সেই জলের ব্র্যাকিশ ওয়াটার যেটা থাকবে সেখানে আমরা বিভিন্ন ধরনের ব্র্যাকিশ ওয়াটার ফিশ মাছ চাষ করতে পারবো। কি কি সেটা হতে পারে, ভেটকি হতে পারে, আমার গলদা চিংড়ি হতে পারে, আমার পার্স

0: যেগুলো খুব মার্কেট ডিমান্ড। তো এই ধরনের মাছগুলোকে আমরা ওই লবণ জলে চাষ করলাম, সঙ্গে ম্যানগ্রোভ থাকলো, আমি আর কি করতে পারি, ওই ম্যানগ্রোভের জায়গাতে আমরা মৌমাছির বাক্স রাখতে পারি।
1: তাহলে এটা তো খুব সুন্দর একটা মডেলের কথা,
0: দারুণ। মানে এটা নিয়ে
1: সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেখানে মানুষজন পিছিয়ে আছেন অর্থনৈতিক দিক থেকে, ডাঙ্গায় বাঘ, জলে কুমির, এই নিয়ে তাদের বাস, তো সেই জায়গাতে আমরা যদি এই সাস্টেনেবল এগ্রিকালচার ব্যবস্থাটাকে গড়ে তুলতে পারি তাহলে নিশ্চয়ই তাদের জীবন জীবিকার
0: অনেক উন্নতি হবে, অনেক উন্নয়ন সম্ভব। এবং আমি এটাও বলতে পারি যে ম্যানগ্রোভ যেহেতু আমাদের বিভিন্ন দিক থেকে কাজে লাগে, এটা খেয়াল রাখতে হবে ম্যানগ্রোভের পাতা থেকে, অর্থাৎ যেগুলো বাদাবন, সেখান থেকে ট্যানিন খরণ হয়, অর্থাৎ ট্যানিন যদি আবার বেশি পরিমাণে জলে পড়ে তাহলে কিন্তু মাছের গ্রোথ খুব একটা ভালো হবে না বা সেটা কাম্য না। সেই জন্য কতটা পরিমাণে ম্যানগ্রোভ লাগাবো, কতটা ডিস্টেন্সে লাগাবো, কি কি ম্যানগ্রোভ লাগাবো, এর নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে। আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা জানতে চান এ নিয়ে, আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ে বা যেগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ে যেখানে আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে যারা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে বা সরকারের যেগুলো লাইন ডিপার্টমেন্টস, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তো সেখানে গিয়ে কিন্তু, ফিশারি ডিপার্টমেন্ট আছে, তো সেখানে গিয়ে কিন্তু আপনারা খোঁজখবর নিতে পারেন যে ম্যানগ্রোভ ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার, এটা আজকালকার দিনে একটা বিরাট সম্ভাবনাময় দিক, বিশেষ করে সুন্দরবনের জন্য। এবং সেক্ষেত্রে মৌমাছি, গাড়ল ভেড়া চাষ, এগুলোকে আমরা করতে পারি। তো এই ধরনের মডেল, এই ধরনের সাস্টেনেবল ইন্টিগ্রেটেড ফার্মিং মডেল যদি আমরা অ্যাগ্রোক্লাইমেটিক জোন হিসাবে তৈরি করতে পারি, ভাবতে পারি এবং প্রোপাগেট করতে পারি যে চাষিদের মধ্যে, তাহলে দেখবেন অদূর ভবিষ্যতে এটা নিয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো।
1: একটু জানতে চাইবো যে সমন্বিত কৃষি ব্যবস্থার কথা আজকে আমরা বলছি, যা পাশাপাশি ভাবে কিন্তু হতে হবে টেকসই বা সুস্থায়ী, তার উপকারিতা একটু যদি বলেন।
0: দেখুন, উপকারিতা আমি কথা বলার সময় বলেছি যেটা, এটা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই লাভজনক, কারণ বিভিন্ন কম্পোনেন্ট থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে আয় বৃদ্ধি করতে পারি, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে উপকারিতা কি, এটা একটা পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশের কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা, পরিবেশ দূষণ কমানো, পরিবেশকে সুস্থ রেখে দেওয়া, এটা কিন্তু একটা উপকারিতার দিক। সামাজিক নিরাপত্তা, অর্থাৎ পারিবারিক যে শ্রম সেটাকে আমরা সদ্ব্যবহার করব, কর্মসংস্থানের একটা সুযোগ আসবে। খাদ্য নিরাপত্তা তো আছেই, বিভিন্ন ধরনের আমরা বলেছি যেটা ডাইভার্সিফাইড এগ্রিকালচার করছি, বিভিন্ন ধরনের আমরা খাদ্য পাব। এবং পুনর্ব্যবহার, একটা বর্জ্য পদার্থ অন্যটির পুষ্টি হিসাবে আমরা ব্যবহার করতে পারব, এই সমস্ত দিকগুলো যদি ভাবি এর উপকারিতা অনেক এবং আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো।
1: আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখবো যে এই কাজটা করতে গেলে কি ধরনের অসুবিধা, চ্যালেঞ্জ আসতে পারে এবং মোকাবিলা সম্ভব?
0: চ্যালেঞ্জ তো আছেই, যে কোনো কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবেই। কিরকম সেটা দেখে নেওয়া যায় যে প্রথমেই কৃষকের মধ্যে একটা সচেতনতার অভাব আছে, যে ইন্টিগ্রেটেড ম্যানগ্রোভ অ্যাকোয়াকালচার আমি যেটা বললাম, এটা কিন্তু অনেক কৃষকরাই জানেন না। তো এই সচেতনতার অভাব আছে, প্রশিক্ষণের অভাব আছে, প্রাথমিক বিনিয়োগটা অনেকটা বেশি হয়, ইন্টিগ্রেটেড ফার্মিং করতে গেলে যেটা প্রথম যে ইনভেস্টমেন্ট লাগে সেটা একটু বেশি হয়, এবং জলবায়ুর পরিবর্তনের একটা প্রভাব পড়বে। তো এগুলো তো চ্যালেঞ্জ থাকবেই, এই চ্যালেঞ্জগুলোকে নিয়েই কিন্তু আমাদের বাঁচতে হবে, এই চ্যালেঞ্জগুলোকে নিয়েই আমাদের কিন্তু সঠিক দিশায় এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করব, তাদের সচেতনতা বৃদ্ধি করব, সরকারি যে বিভিন্ন প্রকল্প আছে সেখান থেকে ঋণের ব্যবস্থা বা সরকারি যে প্রকল্প থেকে তাদেরকে কিছুটা হলেও সাহায্য সহায়তা করা যায় কিনা, গবেষণা এবং প্রযুক্তি যেগুলো হয় সেগুলোকে হস্তান্তর করতে হবে, সেটা গবেষণাগারে থাকলে হবে না, এবং সংস্থান ভিত্তিক পরিকল্পনা, যেটা আমি বারবারই বলেছি যে আমার মার্কেট কি চাইছে, আমার ওখানকার কি ধরনের চাহিদা, কি ধরনের জলবায়ু, সেই ভিত্তিতে, সেই দিকে কিন্তু আমাদের পরিকল্পনা করতে হবে। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে নিশ্চয় আমরা এটা নিয়ে একটা দিশা দেখতে পাবো।
1: বাহ, তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে সুস্থায়ী সমন্বিত কৃষি ব্যবস্থাপনা মধ্য দিয়ে কি করে আমরা এলাকা ভিত্তিক বা কৃষি জলবায়ু অনুযায়ী যদি আমরা

0: পরিকল্পনার মডেল তৈরি করে সেভাবে নিজেরা আগ্রহী হয়ে অগ্রসর হই, তাহলে কিন্তু আমাদের একটা নিশ্চিত বলা যেতে পারে টেকসই কৃষির দিকে আমরা এগোব এবং সেটা আগামী প্রজন্মের জন্য কিন্তু বিশেষভাবে দরকার। এই প্রসঙ্গে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বলছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। ডক্টর মৈত্র, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: ক্ষেত খামারের কথা এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী,
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন সার্জারিতে AI এর ব্যবহার, বলছেন বিশিষ্ট শল্য চিকিৎসক রাকেশ খান।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আজ আপনাদের একটা প্রশ্ন করতে চাই। ধরুন আপনার সামনে একজন অত্যন্ত দক্ষ সার্জন আছেন, যদি তার পাশে এমন একজন সহকারী থাকেন যিনি এক সেকেন্ডে লক্ষ লক্ষ তথ্য বিশ্লেষণ করতে পারেন, কখনো ক্লান্ত হন না, কখনো মনোযোগ হারান না, তাহলে কি অপারেশন আরও নিরাপদ হবে না? এই সহকারী মানুষ নন, এর নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। তবে প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই, অনেকেই মনে করেন AI মানে রোবট। আসলে তা কিন্তু নয়, রোবোটিক সার্জারিতে যন্ত্র সার্জেনের হাতের নির্দেশে অনুসরণ করে, সিদ্ধান্ত নেয় সার্জেনই। AI এর কাজ হল রোগীর তথ্য স্ক্যান করা এবং অপারেশনের ভিডিও বিশ্লেষণ করে চিকিৎসককে আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করা। অর্থাৎ AI সার্জেনের বিকল্প নয়, তার বুদ্ধিমান সহযোগী। একজন রোগীর চিকিৎসার যাত্রা শুরু হয় অপারেশনের অনেক আগে, এখানে AI এর প্রথম ভূমিকা। ধরুন একজন তার লিভারে টিউমার ধরা পড়েছে, আগে সার্জেন অসংখ্য CT ও MRI ছবি দেখে পরিকল্পনা করতেন, এখন AI সেই ছবিগুলো বিশ্লেষণ করে ত্রিমাত্রিক বা 3D মানচিত্র তৈরি করতে পারে। কোথায় কোথায় টিউমার আছে, কোথায় রক্তনালী বা আটারি বা ভেন, কোথায় নিরাপদে অস্ত্রোপচার করা যাবে, এসব তথ্য খুব দ্রুত তুলে ধরে, ফলে অপারেশনের পরিকল্পনা আরও নিখুঁত ও নিরাপদ হয়। এবার চলুন অপারেশন থিয়েটারে। আমরা যেমন গাড়ি চালানোর সময় GPS ব্যবহার করি, AI ঠিক তেমনি সার্জেনের জন্য সার্জিক্যাল GPS হিসেবে কাজ করে। অপারেশনের সময় একটা গুরুত্বপূর্ণ স্নায়ু বা নার্ভ বা রক্তনালী বা আটারি বা ভেন শনাক্ত করতে সাহায্য করে, রক্তক্ষরণের সতর্কেও ডাক্তারকে সতর্ক করে, ভুল পথে ডিসেকশন হওয়ার আগেই সতর্কবার্তা দিতে পারে,

0: বিশেষ করে জটিল ক্যান্সার সার্জারিতে এই সহায়তা অত্যন্ত মূল্যবান। এআই এর সাফল্য শুধু বড় অপারেশনেই নয়, ছোট ছোট প্রসিডিওরেও এআই এর প্রভাব স্পষ্ট। উদাহরণ হিসেবে কলোনোস্কোপির কথা বলা যায়। যেমন ধরুন, এআই এর ছোট একটা পলিপও শনাক্ত করতে পারে যা মানুষের চোখ এড়িয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে এর ফলে ক্যান্সারের পূর্ব ক্ষত শনাক্ত করার হার অনেক বেড়ে গেছে, গুরুত্বপূর্ণ ক্ষত বা আলসার বাদ পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এআই শুধু অপারেশনে নয়, ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপারেশনের শেষ হলেও এআই এর দায়িত্ব কিন্তু শেষ হয় না। রোগীর রিপোর্ট, তার সার্জিক্যাল স্কার, স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করে এটি আগাম সংক্রমণ ও অন্যান্য জটিলতার আগাম ইঙ্গিত দিতে পারে। এতে রোগীর দ্রুত চিকিৎসা পান এবং অপ্রয়োজনীয় কমপ্লিকেশন এড়ানো সম্ভব হয়। তবে এআই নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস যেমন ঠিক নয়, তেমনি অকারণ ভয়ও ঠিক নয়। বর্তমানে এআই মানুষের শরীরের নিজে থেকে কোনো অপারেশন করে না। শেষ সিদ্ধান্ত, দায়িত্ব, মানবিক বিচারবোধ সবই সার্জেনের হাতে। গবেষণাও বলছে এআই কে সহকারী হিসেবে ব্যবহার করতে হবে, বিকল্প হিসেবে নয়। সবচেয়ে বড় কথা, এআই শুধু রোগীর চিকিৎসায় নয়, নতুন সার্জেনদের প্রশিক্ষণ, অপারেশন থিয়েটারের দক্ষতা, অ্যানাস্থেশিয়া মনিটরিং এবং অপারেশনের নথিপত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনে এআই চিকিৎসকদের সময় বাঁচাবে, সিদ্ধান্তকে আরও তথ্য নির্ভর করবে এবং রোগীর নিরাপত্তা আরও বাড়বে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ মানুষ বনাম এআই নয়, বরং মানুষ এবং এআই এর একসঙ্গে কাজ করার মধ্যেই। কারণ এআই সার্জনের দ্বিতীয় জোড়া হাত নয়, দ্বিতীয় জোড়া চোখ। অভিজ্ঞতা দেয় মানুষ, আর সেই অভিজ্ঞতাকে আরও নিখুঁত করে এআই।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সার্জারিতে এআই এর ব্যবহার, বললেন শল্য চিকিৎসক রাকেশ খান।
2: আজকের অনুষ্ঠান সূচি: সন্ধ্যে 7টায় সড়ক, নাটক সড়ক, 7:45 হাউসফুল, অভিনেত্রী মানসী সিনহা সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 মহিলাদের আসর, রোজ নামছা, অতিথি ডক্টর সুপর্ণা চট্টোপাধ্যায় দত্ত, উপস্থাপনায় অঙ্কিতা পাল, 9টায় কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, বিশ্ব পরিক্রমা 9:15, 9:45 সঙ্গীত শিক্ষার আসর খেয়াল, রাগ ইমন, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে বেহালা বাদন, শিল্পী দেবাশিস চন্দ, তাকে তবলায় সহযোগিতা করবেন তরুণ রায়। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া

0: কর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন বেতার নাটক সড়ক।

আজকের নাটক সড়ক, রচনা অমিতাভ চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক সড়ক।

0: পৃথিবীর চিরাচরিত নিয়মে সেই যে সেই, একটি ছেলে আর একটি মেয়ে পরস্পরের ভালোবাসার দিকে যেতে যেতে এ ওকে ভালোবাসতে চায়, কিন্তু নানা ষড়যন্ত্রের গোলমালে আর বাস্তব হিসেবের মধ্যে থেকেও ঠিকমতো পরিণতির দিকে পৌঁছতে গিয়ে অবশ্যই বেশ দুরূহ থাকে। সেদিন দুজন যারা ছিল তারা অনিকেত আর মিথিলা। মহানগরে একদিন শেষ বিকেলে যেমন প্রায় তেমনি দেখা হয়েছিল তাদের মস্ত বড় রাস্তার ধারে। তারা দুজন ভীষণ এক হইচই মোড়ের সামনে এসে দাঁড়ায়। তাদের ইচ্ছে রাস্তা পেরিয়ে গিয়ে ওধারে একটা শান্ত পার্কের ঘাসে বসে কিছুক্ষণ কথা বলবার। গধূলির মুখোমুখি পড়ন্ত আলোয় কখনো ফুটপাত থেকে নেমে আবার ফুটপাথে উঠে ভিড়ের মধ্যেও তারা আলাদা, যেন তাদের নিজের নিয়মে হাঁটতে হাঁটতে তারা দুজন অনিকেত আর মিথিলা।
1: নামে কিছু যায় আসে না কো, এ কথা শুনেছি। কেন জানি ভালো লাগে চট করে নাম ডেকে আচমকায় যেন ভিড়ের ভেতরে হঠাৎই হঠাৎ এক দেখা হয়ে যাক। তোমার পুরো নাম মিথিলা আমার কাছে সুন্দর, নতুন, কিন্তু বড্ড দূর লাগে। মিলা বলে ডাকবো তোমাকে, রাজি আছো?
2: কি কি দেখছো না দেখছে সবাই? হাত ধরে আছো তুমি,

0: বাদ দাও তো লোকটাকে। আগে তুমি সাড়া দেবে বলো তুমি, যদি তাকে মিলা। বুঝলে না মিলা কেন? এই যে মিলেছি তাই মিলা বলো তুমি, মিলা ছাড়া অন্য নামে এত কাছে হতে পারো? তুমি শুধু মিলা ছাড়া আর কিছু নও।
1: এই অনিল কি বলছো তুমি? শুনতে পাচ্ছি এরা রাস্তার সবাই? আরে আমি আমি অনিল ডেকেছি। কেন কেন আমি অনিল ডেকেছি? তুমি কেন অনিকে থেকে যাবে এমন জীবনে গৃহহীন? তুমি তো অনিত, শুধু অনিত অনিত।
0: আরে কি, তুমি কি অনিত বলে ডাকলে আমায়? তবে কি তুমিও খুব আদরের মধ্যে নিয়ে ঘন করে ডাকলে আমাকে? সেই যে আমার ছোট্ট মিষ্টি দুঃখী মায়ের মতন। তোমার শরীর কাঁচা, তবু তুমি মায়ের মতন কেন এত ভালোবাসো আমাকে? আচ্ছা তুমি এক্ষুনি কি অনিত বলে ডাকলে আমায়?
1: হ্যাঁ অনিত, দেখেছি তোমায়। কিছু বলবে আমাকে? দেখো দেখো লোকটা কেমন দেখছে আমাদের। যদি বলতে চাও কিছু, খুব আস্তে বলো, যেন শুধু শুনি শুধু আমি।
0: মিলা শুনে সুমিলা, গাড়িটা গাড়ি গেছে। কি তুমি এত হালকা! আমার এই একটুখানি হাতের টানে একেবারে কাঁধে কাঁধ কোনখানে দাঁড়িয়েছো এসে? কি নরম, কি সরল তুমি মিলা। এটা এসপ্ল্যানেড, চৌরঙ্গীর মোড়, দেখে শুনে সাবধানে রাস্তাটা পেরুবে তা না, কি হতে পারো তো? এসো আমরা রাস্তাটা পেরোই।
1: তাই চলো।
0: কত লোক দেখছে দেখো আমাদের, তোমাকে আমাকে, লজ্জাটা কিসের? আরে পাঞ্জাবির খুঁটটা ধরে আছো তুমি, এই কি করছো? এই ধরতে হলে ধরো হাত, খুব জোরে ধরো, অন্তহীন ধরে রাখো তুমি।
1: অনিত অনিত আমি অনিত।
0: এসো একটা পার্ক আছে একটু গেলেই, গরমে ঘামছো তুমি, চলো একটু বসে গিয়ে শহরের ঘাসে।
1: চলো তাই। কিন্তু অনিত কি যেন তুমি বলছিলে আমাকে?
0: আমি
1: না না, তুমি এক্ষুনি বলো না, চলো এইখানে। এত গাড়ি যাওয়া যাচ্ছে না তো।
2: তারা এখনো রাস্তাটার এপারে, মস্ত জটিল ক্রসিং এর অগুন্তি গাড়ি মানুষ আর শব্দের ক্ষুরধার ক্ষিপ্র সমুদ্রের সামনে দাঁড়িয়ে রাস্তার উধারে যাবে বলে।
1: কি মুশকিল, দেখো দেখো ওই লোকটা আবার কেন যে ও সেই থেকে তাকিয়ে রয়েছে এদিকে।
0: হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিক বলেছ, লোকটা কে? অনেকটা আগেও যেন বাদাও, অমন অনেক লোক থাকে।
1: বাদ দিতে পারছি না যে, আমার একদম ভালো লাগছে না তো।
0: শুনো মিলা, আমাদের চারপাশে আছে এরকম লক্ষ কোটি চোখ, যেমন একজোড়া ওই দেখছো ওখানে।
1: তাহলে তোমার কথা শুনবো পার্কে গিয়ে।
0: লোকটাকে ভুলে যাও। এই

0: তোমার হাতটা এত কাঁপছে কেন?
1: কি বলবো তোমাকে, তা নিশ্চয়ই জানো তুমি।
0: কি যে শব্দ আর আওয়াজ গাড়ির, দূষণ নিয়ে মিথ্যে চেঁচামেচি। কতটা সময় গেল এইখানে দাঁড়িয়ে, ঠায় যেখানে রয়েছি।
1: দাঁড়াতেই হবে, এও ভালো, ভালো এই ক্রসিং এর জ্যাম, না হলে এমনটা এতক্ষণ পাশাপাশি এরকম দাঁড়ানো কি যেত বলো মিলা?
2: অনিত, আমার কথা শুনবে একটুখানি? চলো আমরা না রাস্তাটাকে আড়াআড়ি কেটে চলে যাই, লোকটাও তখন আর হয়তো আসবে না অমন পিছু পিছু।
1: ঠিক বলেছ, এসো তাই করি। এবার তো জোর করে কায়দা করে রাস্তা পার হব, নইলে ওই ঘাসের আরামে আর পৌঁছানো যাবে না। তোমাকে যা বলতে চাই বলবো ওখানে, চলো যাই।
2: দেখো দেখো দেখো, শাড়িটা ছিঁড়ে গেল, কি যে সব
0: পাঞ্জাবির হাতাটাও আমার, যাক ফেসে যাক ছিঁড়ে খুঁড়ে, রাস্তার ওধারে চলো যাই। এসো এসো, সামনে প্রাইভেট আর লরিটা ফাঁক গলে, সাবধানে একটু তাড়াতাড়ি।

0: We shall know.
1: এই দেখো দেখো দেখো কি মুশকিল, দাঁড়াও দাঁড়াও।
2: কি হলো?
1: ওই গাড়িটায়।
2: কোন গাড়িটায়?
1: আরে ওই যে ফিরে এসো ফুটপাতে।
2: কি বলো তো?
1: ওই যে ওই লাল কালো গাড়িটায় নীনাদি জামাই বাবু দেখো বসে আছে।
2: নীনাদি জামাই বাবু?
1: হ্যাঁ, যদি দেখে ফেলে থাকে আমাদের, তোমাকে আমাকে মেয়া দেখেনি এখনো। তুমি জাস্ট মিনিট খানেক শুধু সামনে থাকো।
2: সামনে?
1: এ প্লিজ কথা শোনো, তোমার পেছনে একটু সরে থাকি আমি। আমাকে আড়াল করে ঠেকে দিয়ে দাঁড়াও না অনিত, পারবে না?
2: মিলা,
1: নীনাদির নজর ভীষণ, পারবে না লুকোতে আমাকে? না হলে না হলে রাস্তাটা পেরোবো কি করে?
2: উফ, কে তোমার নীনাদি জামাই বাবু? ও আচ্ছা আচ্ছা, সমাজের চোখ। তুমি না বলেছিলে সেই তোমার বাড়িতে গিয়ে একদিন ওরাই না উল্টো পাল্টা বলে এসেছিল?
1: সেদিনের কথা ভাবতে গায়ে কাঁটা দেয়। তোমাকে আমাকে যেন কোনখানে দেখেছিল ওরা, ব্যাস আর যায় কোথায়? বাড়িয়ে টাড়িয়ে ভীষণ করে বলে এসেছিল মার কাছে, তাই নিয়ে কি কাণ্ড বাড়িতে, ভাবলেই গায়ে কাঁটা দেয়। বাবা নেই, অ্যাক্সিডেন্টে মৃত্যুর পরে আমার স্কুলের চাকরি, সংসার চালানো, আমি একা উপার্জন করি, ভাই বোন দেখি, এইসব ডুবে যাবে ভেবেই হয়তো মার সে কি কান্না। কি বলবো তোমাকে, কি লজ্জা করছিল আমার, বোঝাতে পারবো না।
2: কেমন এক অদ্ভুত অঙ্কের হিসেব। তারপর
1: মনে নেই, অনেক অনেক দিন তোমার সঙ্গে আর দেখা করিনি গো, আসেনি তোমার কাছে এরকম।
2: হ্যাঁ, আসুনি আমার কাছে কত দিন। তারপর
1: তখনই তো হলো।
2: কি আবার?
1: তোমার বয়সী এক দুঃসম্পর্কের মামা এসে খুব বোঝালেন মাকে। কি বুঝলেন মা আমি জানি না গো, সেদিন আমাকে ডেকে বললেন বাড়িতেই তোমাকে অন্তত একবার সঙ্গে নিয়ে যেতে, যেন যত তাড়াতাড়ি পারি।
2: তুমি কি আমার কথা বলনি গো কিছু? এই যে আমার কোনো পার্মানেন্ট চাকরি নেই, শুধু পার্ট টাইম লেকচারার আর দুটো সাধারণ টাকার টিউশনই।

0: বাড়িতে ভরা লোকজন, মা ভাই বোন এইসব, বাবার চিকিৎসা আর দুটো মাত্র ঘর, শুধুই খরচ এইসব, বলনি কিছুই।
1: কখন বলবো বলো, সময় কি পেয়েছি বলার? তাছাড়া অমন গায়ে পড়ে সঙ্গে সঙ্গে বলতে ইচ্ছে করে না আমার।
0: কিন্তু আজ নয় কাল কোনো একদিন জানাতেই হবে আমাদের এতদিন এই মেলামেশা।
1: জানি আমি, কিন্তু দেখো সারাক্ষণ দাঁড়ানো ওই লোকটার মতো, নীনাথি জামাইবাবু এরা সব যেন পাথরে দেয়াল, আমি কি ভাঙতে পারি? বলো তুমি কি করে সরাবো এ ভারী দেয়াল, পাথর দুঃস্বপ্নের মতো চিরকাল, আমি কি করে সরাবো?
0: পারো, তুমি ভাঙতে পারো, সরাতেও পারো এ পাথর। ধাক্কা মারতে থাকো, সঙ্গে আছি। নীনাদি দেখেই ফেলে যদি, কিংবা তোমার ওই জামাই বাবুটি, কিংবা গোটা নিন্দার সমাজ যাই বলো, দেখুক গে যাক আমাদের। এই রাস্তা ধরে আমরা যে কোনো দূরত্বে খুশি চলে যেতে পারি, সেই ছোট্টবেলার মতন, ঠিক যেরকম উড়ে যায় নিরুদ্দেশ পাখি।
1: তোমার সেই কবিতার মতো, তাই না অনিত?
0: হ্যাঁ মিলা, রাস্তায় নেমেই দেখো, রাস্তা ছাড়া রাস্তা নেই আর, রাস্তা থেকে বাড়ি ওঠে, বাড়ি ছেড়ে রাস্তায় যাবার বাধা নেই, যেতে পারো খোলা চোখ দুদিকে আবার, তুমি যদি রাস্তা চাও রাস্তাতেই রাখো অধিকার। এসো মিলা, রাস্তাটা পেরিয়ে যাই এইবার। এই তোমার সেই নীনাদিরা দেখো চলে গেল, ওই যে গাড়িটা যাচ্ছে, তুমি যাবে না ওধারে? মিলা,
1: তুমি যদি রাস্তা চাও রাস্তাতেই রাখো অধিকার,
0: মিলা
1: তুমি যদি রাস্তা চাও রাস্তাতেই রাখো অধিকার।
0: মিলা, এই মিলা, আরে আজ তুমি টিপ আর কাজল পরেছো, পরেছো আসমানি শাড়ি।
1: কেন তুমি দেখো নি? আগে
0: যেন মিলা আমার মাকেও দেখতাম টিপ পরতেন, আর একেবারে আলতো করে চোখেও কাজল, ওই টিপ আর ওই যে কাজল রাখে না মেয়েরা আজকাল, না রাখুক হয়তো ভালোই করে তারা, তাদের মতন তারা হয়তো আলাদা হতে চায়, কিন্তু বড় বেশি যেন কেন জানি মনে পড়ে মাকে।
1: তোমার মাকেও তুমি এমনটাই দেখেছিলে, তবে তো নতুন কিছু দেখছো না তুমি।
0: সে তো পুরনো আমলে, তুমিও তো আজকেরই মেয়ে, রোজ সারাদিন স্কুলে পড়াও, ট্রেনে ঘেমে নিয়ে রোজ যাতায়াত করো, তুমি কেন টিপ আর কাজল পরেছ? তোমার কি প্রয়োজন ছিল?
1: প্রকৃতি যেমন সাজে, তুমি তো জানোই অনিত, সেই সাজ কেন, কিসে তার ব্যাকুলতা, তুমি কি জানো না? কোন ইচ্ছা প্রেম ভালোবাসা গাছকে রঙিন করে ফুলে, কিংবা আকাশে ওঠায় মস্ত চাঁদ, সমুদ্রকে দেয় গাঢ় নীল, আর ধান খেতে রোদের হলুদ, এটাই গভীর ক্ষণ টান, ঠিক যেন আমাদেরই মতো।
0: কিন্তু এতে যে কলঙ্ক অনেক।
1: কাকে যে কলঙ্ক বলে জানি না অনিত, আমি শুধু পৃথিবীকে চাই, হালকা হাতে নিজেকে সাজাই, তোমাকেই শুধু মনে রেখে পাশাপাশি।

0: এত কাছে তোমার অনেকটা পেয়ে যাই। ব্যাস এমনই তো মনে হয়। দেখো দেখি কি সব ছাই পাশ বলালে আমাকে। আরে দেখো দেখো লোকটা কিন্তু এখনো রয়েছে আমাদের সঙ্গে। ওর কি লাভ এখানে? কি চায় ও? কি ভাবছে লোকটা আমাদের? আমরা কি লুকিয়ে রয়েছি?
1: বলেছি না, বাদ দাও ওর কথা। ওরকম চোখ থাকে সবখানে। তার চেয়ে জরুরি কথাটা শোনো।
0: বলো, আমি শুনতেই তো চাই যে অনিত।
1: প্রথম যখন আমি তোমার ওই চোখে কপালে দেখেছিলাম কাজল আর টিপ, তার কিছু পরে একদিন আচমকাই একটা কথা মনে হয়েছিল।
0: কি কথা?
1: ছোট্ট করে কবিতার মতো, তাই লিখতে গিয়ে কিরকম যেন।
0: কবিতা লিখেছ আমাকে নিয়ে? আশ্চর্য, অদ্ভুত। আমাকে নিয়েও কোনো কবিতা কি লিখতে পারে কেউ? কি লিখেছো তুমি আমাদের কথা? বড্ড জানতে ইচ্ছে করে। যতটুকু মনে পড়ে অল্প করে শোনাও এক্ষুনি। রাস্তার উধারে আমরা যাব তারপরে, যেতেই তো হবে আমাদের। চোখ বন্ধ করে আমি এই দাঁড়ালাম, তুমি যতটুকু মনে আছে শোনাবে আমাকে। বিচ্ছিরি ওই লোকটা আমাদের দেখছে দেখুক, তুমি বলো।
1: শুনতে চাও? মুখটুকু শোনো। তোমার অল্প হাসিতে ভেজা দুটি চোখের ওপর কপালের মাঝখানে একটা টিপ কে দেখেছে কজন? যখন থেকেই দেখা দেখি তোমাতে আমাতে, সেই মাত্র সেই ক্ষণ থেকে সারাটা জীবন আর ঘুম নেই। সমস্ত বয়স জুড়ে আর ঘুম আসে না কো আর, সমস্ত বয়স জুড়ে শুধু জীবনের স্বপ্ন, শুধু জন্মে জন্মে বার বার স্বপ্ন, জীবনের বার বার অনন্ত বিদায়হীন জন্মে ও জীবনে।
0: অনিত, অনিত তোমাকে রোজ দেখতে ইচ্ছে করে, এটা কেন হয়? ভালোবাসা তবে কাকে বলে?
1: মেলে সে লোকটা কোথায়?
0: ওই ওই তো ওখানে ছিল দাঁড়িয়ে, তখনও দু মিনিট আগে ওই ল্যাম্পপোস্টের তলায় স্পষ্ট দেখেছি। কি কি জানি, হয়তো তাহলে কেউ ভয় পেয়ে।
1: ও আর আসবে না কখনো। ওরা সব শাসনের ছায়া, যেখানে বিদ্রোহ দেখে দেখে লড়াইয়ের মুখ, সেখান থেকেই ওরা পালায় তক্ষুণি। মুখোমুখি ওরা আর দাঁড়াতে পারে না।
0: তাহলে কি মুক্ত আমরা এখন অনিত? কেউ কি তাহলে আর নোংরা করবে নাকো হাওয়া? আমাদের এই মেলামেশা দেখাশোনা, আমরা কি তাহলে সত্যি জিতে যাব? সার্থক হব একদিন।

0: সত্যি তাই হবে একদিন,
1: না হবার কিছু নেই মিলা, আমরা ঠিক জিতে যাব কোনো একদিন, সেদিনের দেরি নেই, দেখো ঠিক আসছে সেদিন। তুমি তুই এরকম করছো কেন মিলা?
0: অনিত, অনিত, তোমাকে আমি 100 বার ভালোবাসি আমি, শুনছো অনিত?

0: সন্তান, সংসার নয়, লোকনিন্দা সমাজের কোনো ভয় নয়। আমি জেনে গেছি আমাদের ভালোবাসা যেন এক কৈশোরের প্রিয়তম গাছ, যা নিজে আপনি থেকে আজ স্বাধীন উজ্জ্বল। তাকে তো বাঁচাতে হলে চাই জল, আলো আর খুব যত্নের পাহারা, যা শুধু তুমি দিতে পারো। এসো, আমরা রাস্তার ওধারে চলে যাই, ঘাসের আরামে বসে কিছুক্ষণ।
1: রাস্তায় নেমেই দেখো, রাস্তা ছাড়া রাস্তা নেই আর। রাস্তা থেকে বাড়ি ওঠে, বাড়ি ছেড়ে রাস্তায় যাবার বাধা নেই। যেতে পারো খোলা চোখ দুদিকে আবার, তুমি যদি রাস্তা চাও রাস্তাতেই রাখো অধিকার।
0: কি দারুণ ভালো লাগছে আজ, চলো যাই, চলো, রাত হয় হোক, তুমি পৌঁছে দিও বাড়ি।

অমিতাভ চট্টোপাধ্যায় রচিত সড়ক নাটকটির অভিনয় এখানেই শেষ হল। অভিনয়াংশে ছিলেন মিথিলা, রীতা দত্ত চক্রবর্তী, অনিকেত, সতীনাথ মুখোপাধ্যায়, কণ্ঠস্বর দেবাশিস বসু। নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।

আকাশবাণী মৈত্রী। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী এফএম।

0: রেইনবো FM গোল্ড বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী FM রেইনবো FM গোল্ড বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী খবর একটু পরেই।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী জনধন যোজনার আজ 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বচ্ছন্দ এনে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাজ ফারকাসের মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলোতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলোর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশূলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশূলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশূলি ও ধোবী নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গম ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হড়পাবনে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারে ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন, দেশে ফেরা 21 জনের পাশাপাশি ত্রিশূলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কেও উদ্ধার করা সম্ভব হয়েছে।
1: 21 Indian nationals who had yesterday arrived in Kathmandu from the area that was affected by this flood, they have today landed in Delhi. These 21 Indian nationals, they are from Tamil Nadu and they arrived by Indigo flight which just landed in Delhi. Yesterday, our ambassador had met them in Kathmandu and inquired about their well-being. In addition to these 21 Indian nationals,
0: মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন, তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। পেইজিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে চলেছে বলেও শ্রী জয়সওয়াল জানান। এদিকে ভারত নেপালে মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। শ্রী জয়সওয়াল জানিয়েছেন, উদ্ধার কাজের সাহায্যার্থে তৃতীয় দফায় আরও 47 টন জরুরি ত্রাণ সামগ্রী সে দেশে পাঠানো হচ্ছে।
2: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, the same day we mobilized our humanitarian assistance efforts, and we had one aircraft. The first aircraft departed on 26 August in the evening time. It

0: carried 10 tons of relief material, which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp, and medicines.
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বন্যা দুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার সেদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর জানান যে আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী জানান আজ সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
2: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
1: প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে আজকের দিনেই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। প্রধানমন্ত্রী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশকান্তে তার 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশকান্তে লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশকান্ত স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় পর্বে সম্প্রচার শোনা যাবে আগামীকাল শনিবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ওই 60 জন নবজাতকের মধ্যে 44 জনকেই শারীরিক অবস্থার অবনতির কারণে অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে রেফার করা হয়েছিল। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা ও সবরকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখি বন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্টজন, কলেজ পড়ুয়া, NSSS এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছর জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে, যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। সরকারি পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমূহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে, আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা

0: 0001 84 47 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস টাস্কফোর্স @dopt.gov.in এও ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এবছর শুরুর দিকে নরওয়ে সফরের সময় রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ফেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাস ফারকাসের মুখোমুখি হবেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাত্রানীকে 3-2 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হটপবনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে অন্তত 60 নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি অভিনেত্রী মানসী সিনহা, তার সঙ্গে কথা বলবেন রাখি দাশগুপ্ত। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
2: আজকের আড্ডায় আবার ফিরে পেয়েছি মানসীদিকে, কারণ মানসীদিকে তো এত সহজে ছাড়া সম্ভব না, আর এখনো অনেক কিছু জানা বাকি তার কাছ থেকে। তাহলে আজকের আড্ডাটা আরেকবার শুরু করি মানসীদিকে নিয়ে।
3: কিন্তু এমন নয় কিন্তু যে আমার অতি গোপন কথা তুমি জানতে চাইবে।
2: না, গোপন কথা বলতে মানে সত্যি কথা বলতে গেলে যেটা আমার শ্রোতা বন্ধুরা আমাদের অনেকে অনেক কিছু জানেন না, একটা জিনিস আমি মানসীদি আপনার সম্পর্কে রিসার্চ রীতিমতো করতে করতে একটা জিনিস আমি খুব ভালো পয়েন্ট পেয়েছি, যেহেতু আমাদের আড্ডা বেশ জমে উঠেছে। আপনার জীবনে ভূতের সঙ্গে আপনার দারুণ একটা ব্যাপার আছে, একটা মানে মানে কি বলবো মানে একটা আত্মার টান আছে, মানে বিভিন্ন রকম ঘটনা আপনি ফিল করেছেন, আপনি শুনেছেন বা দেখেছেন, অনেক জায়গায় অনেক কিছু শেয়ার করেছেন, কিন্তু আমাদের স্টুডিওতে কখনো সেই সব গল্প আমাদের শ্রোতা বন্ধুরা শুনেনি। আজকে শুনবো।
3: আকাশবাণীতেই ঢুকে এরকম একটা বন্ধ ঘরের মধ্যে আমাকে রেখে দিয়ে তোমার ভূতের কথাই মনে পড়লো।
2: মানসীদি তিনি অসম্ভব ভালো কথা বলতে পারেন, তার জীবনের নানান ঘটনা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে ফুটিয়ে ফুটিয়ে তুলছেন, তো সেখানে ভূত থাকবে না, এটা তো আপনার জীবনের একটা অংশ।
3: তোমাদের আকাশবাণী নিয়ে অনিলাভ যে ছবিটা বানালো বেলাদিকে নিয়ে, বেলাদে, তাতে আমার চরিত্রটা ছিল ওই রকম, একজন ভদ্রমহিলা ওই নিজের গল্প পাঠ করতে আসেন এবং এসে মানে ভূত দেখেন, তাকে ভূতের ভয় দেখানো হয়, তিনি ভূতের ভয় পান এবং তিনি একজন ভূতকেই যেন দেখেন ভয়ের চোটে এবং অজ্ঞান হয়ে যান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি অনিলবাবুকে বললাম তুই এটাই খুঁজে পেলি আমার জন্য? তো ও বললো হ্যাঁ, তোমার সঙ্গে তো ভূতের ওঠা বসা। আর আমার সঙ্গে ভূতের ওঠা বসা?
2: তুমি দেখো সবাই জানে এটা,
3: সৌভাগ্য হয়নি, আমি নিজের চোখে দেখিনি এখনো, কিন্তু হ্যাঁ আমি ফিল করেছি, এটা না বললে মিথ্যে কথা বলা হবে। আমার যখন ছোট্টবেলা তখন থেকে ভূতেরা আমায় ভালোবাসে, এইটা একটা ব্যাপার। হ্যাঁ, মানে আমিও খানিকটা পেতনি ফেতনি বলে বোধহয় ওই জাতি,
2: একদমই না মিষ্টি, কখনো ওরকম হতেই পারে না। কিন্তু খন্নানের একটা গল্প আছে যে যেটা আমরা শুনবো।
3: তুমি ভূত দেখেছো সামনাসামনি?
2: আমি শুনেছি।
3: দেখেছো?
2: না।
3: তাহলে পেতনি মিষ্টি হতে পারে না, তুমি কি করে জানলে মিষ্টি পেতনিও হয়? তো যাই হোক, এখন যেটা কথা, আকাশবাণী তো যখন গাস্টিং প্লেসে ছিল তখন তো অনেক ভূতের গল্প শুনেছি আমরা, যে ওই পিয়ানো বাজানো, সাহেব ভূত, হেনা তেনা। এবার মায়ের সঙ্গে প্রথম এখানে ঢুকেছি, ছোট্ট তখন গল্প দাদুর আসরে আমি এসেছি, মা নিয়ে এসছে, তখনও জানি না আমি, মানে মা নিয়ে গেছে আমি আসছি, মা বললো চলো। এইবার মা এখানে ঢুকে মামাইয়া কোথায় এসছেন, এটা আকাশবাণী। এবার ওই গাস্টিন প্লেসটা যেটা নয়, এটা যে অন্য বিল্ডিং, সে তো আর আমাকে অত কেউ বলেনি, তার আগে তো কেউ জানেই না যে আমি তো একটা পেকে ওই সব গল্প ফল্প শুনে রেখেছি। আমি তো ধরেই নিলাম যে এখানেই সেই সাহেব ভূত আছে। এবার আমি তো যথারীতি একটু চড়ে বেড়ানো অভ্যেস, মা বলছে দিক যেও না ওদিক যেও না, আমি এই
2: মানে আপনি বিভিন্ন করিডরে ঘুরে বেড়াচ্ছেন।
3: হঠাৎ দূর থেকে দেখি একজন ভীষণ ফর্সা, লম্বা, এক মাথা কাঁচা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, প্যান্ট স্যুট পরা এক ভদ্রলোক দূর থেকে টক টক করে আসছেন। আমি বুঝলাম এই সেই আকাশবাণীর সাহেব ভূত, আশেপাশে কেউ নেই।

0: আমিও তাকিয়ে আছি, মানে তখন মানে প্রায় অজ্ঞান হব হব এরম একটা ব্যাপার। সেই সাহেব তো এগিয়ে এলেন ধপধপে ফর্সা। সাহেব এগিয়ে এসে নিখাত বাংলায় আমায় বললেন, তুমি কে? আলাম বাবা, সাহেব ভূত কলকাতায় থেকে থেকে বাংলাও শিখে গেছে। আলাম আমি মানসী? তখন তো না
1: গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না,
0: তো কোন মানসী? মণিদীপার মেয়ে মিষ্টু? আলাম সাহেব আমার মাকেও চেনে, এ কিরম ভূত! এইবার ততক্ষণে মা আমায় খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়েছে। মা বললো, ওমা পার্থদা, পার্থ মামা, পার্থ বসু, গৌরী বসু, পার্থ মামা ওটা। বললো, ওমা পার্থদা কেমন আছো? ব্যাস, জীবনে প্রথমবার ভূত দেখা, তা ওইভাবে কেঁচিয়ে দিয়েছিল আমার। সাহেব ভূত সেটা নয়,
1: কিন্তু পুরনো বাড়ির তো কিছু ঘটনা আছে।
0: এটা তো মজা করলাম আকাশবাণীর ভূত দেখা, বাট আমি যখন বড্ড ছোট, আমার বছর দেড়েকও হয়নি, আমি যখন জন্মাই তখন তো আমি ছিলাম, আমরা বললাম মা বাবা লেক মার্কেটে ছিলেন, তারপর ওরা শিফট করে এসেছিলেন এখন যেটা ফিল্ম সার্ভিস উদয় শঙ্করের বাড়ি, তার পাশের একটা বাড়িতে, দুটো তিনটে বাড়ির পরে। তো সেইখানে গিয়ে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেইখানে পরে জানা গেছিল যে ওই বাড়িটার ভেতরে একটা উঠোন ছিল, ওই উঠোনে একটা চাঁপা ফুলের গাছ ছিল। ওই চাঁপা ফুলের গাছটা আমি নিয়ে নাড়া টাড়া দেওয়ায় আবার হাত টাত ফুলে যায়, তারপর আমি খুব কাঁদতাম, ভয় পেতাম। আমার দিদা দেখেছে একটা বাচ্চা মেয়ে একদম আমার বয়সী, সে খেলছে, কিন্তু দিদা বাড়িতে ঢুকে দেখেছে যে আমি মায়ের পাশে শুয়ে ঘুমোচ্ছি। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি একটা জায়গায় নাকি আমার কিন্তু ওটা নিজের মনে নেই, সব শোনা কথা, তখন আমি দেড় বছর, আমার পক্ষে মনে রাখা সম্ভব না। আমি নাকি একটা কোণে বসে কারোর সঙ্গে খেলতাম, নিশ্চয়ই তাকে দেখতাম।
1: আচ্ছা,
0: তার মানে সেই দেখাটা আমার স্মরণে নেই, কিন্তু আমার দেখা হয়েছে কারোর সঙ্গে খেলতাম, মানে একদম শেয়ার করে করে খেলতাম, এটা তুই এটা নে, তুই এটা নে করে খেলতাম, তখন আদো আদো বলি। এটা ঘটেছিল আমার।
1: কিন্তু তোমার অভিনয় সূত্রে এত জায়গায় গেছো, তোমার ওই খন্নানের গল্পটা,
0: খন্নান কেন? মাঝরাত্রে শুটিং হচ্ছে, আমি ওয়াশরুমে যাব বলে এদিকে এসেছি, মেকআপ রুমে ফটফটে আলো জ্বলছে, আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বেরিয়ে দেখি আলোটা বন্ধ। আলাম কি হলো, কে এসে আলো বন্ধ করে দিয়ে গেল? আলো অফ করার তো কথা না। করতে করতে নিচের দিকে তাকিয়ে দেখি আমার ছায়াটা পড়েছে, আমি তো বাথরুমের ভেতর, ভেতরে আলো, বাইরে অন্ধকার, আমার ছায়াটা পড়েছে আর তার পাশে আর একটা ছায়া, এটা আমার নিজের চোখে দেখা। আমি পট করে এরম আবার ঘুরে তাকিয়েছি, কেউ নেই, আমি একা।
1: মানে আপনি ফিল করতে পাচ্ছেন
0: ছায়াটা তো দেখছি নিজের চোখে, আমার পাশে একটা ছায়া
1: দেখা যাচ্ছে,
0: হ্যাঁ, বাথরুমের আলোটা বাইরে, আমার এরকম গা ছমছম করছে, আমার ছায়া, আমার ছায়াটা তুমি চিনতে পারছো, এটা আমার, তার পাশে আর একটা ছায়া। আমি ওই যে তাকিয়ে দেখলাম কেউ নেই, তখন আমি জাস্ট দৌড়তে আরম্ভ করলাম, দৌড়ে ঘর থেকে বেরিয়ে দৌড়ে ফ্লোরে গেলাম, ফ্লোরে গিয়ে বেশ হাঁপিয়ে টাপিয়ে তখন বলি, কি হয়েছে? এরকম ঘটনা। তো আমার সবাই ভীষণ বকলো যে একা একা রাত্রিবেলা এরকম এইসব জায়গায় যাবে না, সঙ্গে কাউকে নিয়ে যাবে। আচ্ছা, এটা হলো। তারপরে খন্নান রাজবাড়িতে, ওটা মানে ভীষণ খারাপ ছিল, ওটা মানে আমাকে বেশ ভয় লেগে গেছিলো আমার। সেটা হচ্ছে খন্নান রাজবাড়ির একতলে যে পুরনো ঘরগুলো ছিল ওটা সারিয়ে সরিয়ে এসে টেসে বসে ওর ভালো ঘর করে দিয়েছিল। এবার আমি যেদিন শ্যুট করতে গেছি সেদিন সকালেই পৌঁছবো, দুটো সিন করে আবার বেরিয়ে আসবো। তা আমি বলেছি আমি আর ওপরে উঠবো না, ওইখানে বাইরেটায় জোন করেছে, আমি আমার নিচের একটা ঘর দিয়ে দিও। দিয়েছে, আগের দিন খুব বৃষ্টি পড়েছে, সেদিন সকালেও বৃষ্টি পড়ছিল আমি যখন যাচ্ছিলাম। যাই হোক, আমি গিয়ে হচ্ছে তোমাকে ঘন্টা খানেকের মধ্যে লাগবে, আমি তো গিয়েই আগে সব রেখে তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়েছি, ভোরবেলা স্নান করে বেরোতে পারিনি, স্নান সেরে নিয়েছি, স্নান সেরে এসে ওদের ড্রেস দিয়ে গেছে। চেঞ্জ করতে গিয়ে আমার মনে হচ্ছে, হয় না মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে, কেউ একটা দেখছে। আমি ঝট করে জানলা, সেই তার দেওয়া জানলা, আর তারের ভেতরে এদিকে পর্দা, কাঠের পাল্লা, উপরটা খোলা। আমি দেখি বাইরে থেকে কোন হতচ্ছাড়া আমাকে দেখার চেষ্টায় দুটো আঙুল দিয়ে এরকম পর্দাটাকে টেনে একটা এরকম ছোট ফাঁক করেছে। আমি তো তাকে তার সাধ্য করে তার পর্দাটা আবার ঠিক করে দিলাম, দিয়ে আবার চেঞ্জ করতে এসেছি, আবার দেখি ওরকম হয়ে গেছে। ওটা আবার কিরম মনে হচ্ছে মুখ ঘুরে দেখে, মানে আমি এবার কিছু বলবো না, গিয়ে একদম ঘ্যাক করে ধরবো। আমি আস্তে আস্তে বেড়ালের মতো পাটি পিটি পেয়ে, এইটুকু তো দূরত্ব এখান থেকে এইখান, গিয়ে জানলার ওপরের যে স্প্রিংটা সেটা ধরে রম নিচু হয়ে বাইরে তাকিয়ে দেখি প্রথমত কেউ তো নেই, আর অনেকটা জায়গা জুড়ে না জল জমে আছে, মানে কেউ যদি আসে এবং দৌড়ে পালায় তার তো ছপছপানি আওয়াজ হবে, কোনো আওয়াজও নেই, মানে যদি আসেও পাটিপে টিপে তাড়া করলে তো তখন আর পাটিপে যাবে না, দৌড়ে যাবে।

0: কেউ আসেও নি এবং জলে কোনো কম্পনও নেই পালিয়ে যাওয়া, স্থির হয়ে আছে জলটা জমে আছে বলে। তখন আমি দেখলাম আর কোনো উপায় নেই সারেন্ডার করা ছাড়া। তখন আমি বললাম, তুমি যেই হও আমি তো জানি না, কিন্তু এরকম লাম্পট্যগিরি করো না, এরকম দেখতে নেই, দেখবে না। তখন আমি জানি না আমি কি বলছি, কিন্তু আমার মনে হলো যে ভয় পাওয়ার চেয়ে ফ্রেন্ডলি কনভারসেশনটা যেন বেটার হবে। ততক্ষণে তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছে যা হওয়ার, কিন্তু এখানে অজ্ঞান হয়ে পড়লে তো কাজের কাজ কিছু হবে না, এইটা বললাম। এবং অদ্ভুতভাবে তারপর আমি চেঞ্জ করেছি আর পর্দাটা ওরকম হয়নি।
1: এবার চেঞ্জ একটা অনুভূতি, এটা ফিল করেছি,
0: এবার চেঞ্জ করছি, হয়ে গেছে। বাইরে থেকে ও অ্যাসিস্ট্যান্ট এসে আমায় নক করে গেছে, একটি মেয়ে, যে দিদি হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ বাবা। বলে তাহলে চলে এসো, ডাকছে। তো আমি দেখলাম যে এবার ফ্লোরে ডাকছে, আমাকে আর বিরক্ত করবে না। তো আমি চেঞ্জ চেঞ্জ করে সব গুছিয়ে গেছি। আমি এবার এত বেড়ে পাকা, আমি আবার তাকেই বলেছি সব কিন্তু এখানে রইলো, কোনো জিনিসে হাত দেবে না, বলে বেরিয়েছি। মানে আমায় ভয় দেখাচ্ছে না তো, আমার মনে হচ্ছে যে হি অর শি উইল বি ভেরি ফ্রেন্ডলি। তো আমি তাকে আবার বললুম এখানে রয়েছে, বলে দরজা খুলে দেখি মেয়েটি তখন ওখানে আর দাঁড়িয়ে নেই, মেয়েটি চলে গেছে ফ্লোরে। তো আমি চলে গেছি, একটা ছোট্ট বারান্দা, বারান্দাটা পেরিয়ে, একটু অন্ধকার বারান্দা মতো, বারান্দাটা পেরিয়ে জোনটা। তো আমি বারান্দাটা পেরিয়েছি, যাই দিদি এসছে, দিদি এসছে, চেয়ার দাও চেয়ার দাও, চেয়ার দিয়ে দিয়েছে। তারপর যে ডিরেক্টর, ও আমাকে বলছে তুমি এত তাড়াতাড়ি এলে কেন, শটটা নিয়ে তোমায় ডাকতাম। আলাম যে তোরই অ্যাসিস্ট্যান্ট ডাকলো, বলো কে ডাকলো? আলাম একটি মেয়ে গিয়ে ডাকলো, বলে আমার তো কোনো মেয়ে অ্যাসিস্ট্যান্ট নেই, একজন তো ড্রেসের, সে তো ওপরে আছে।
1: কি অদ্ভুত ব্যাপার, মানে তখন মানসিদির অবস্থাটা কিরকম?
0: ওই আমি তো মানে অজ্ঞানীবোধ হয়ে গেছিল না, আমি না হয় না, ভীষণ ঘাবড়ে গেলে বা ভীষণ ভয় পেলে মানুষ কিরকম বোধহীন হয়ে যায়,
1: রাইট?
0: আমি ওরম হয়ে গেছি, আমি বুঝতেই পারলাম আমার চারপাশে ভূত ঘুরছে। আমি শুধু ওকে বললাম, ভাই দিনের আলো থাকতে থাকতে আমাকে ছেড়ে দে, আমি এলাকা ছেড়ে বেরিয়ে যেতে চাই, অন্ধকার এখানে থাকবো না।
1: এই যে এত রং বেরঙের গল্প, মানে যেগুলো তো বলে শেষ করা যাবে না, যার জন্য শুরুতেই আমি বলছিলাম যে আজকে আমাদের স্টুডিওতে এমন একটা মানুষকে পেয়েছি যার জীবনের কথা বলে শেষ করা যাবে না, অজস্র গল্প, কিন্তু সময় তো অল্প, তার মধ্যেই যতটুকু আমরা চেষ্টা করছি তাকে চেনার বা জানার। একটা প্রশ্ন করব আপনার পরিচালনার জায়গায় যাওয়ার আগে, এত বছর ধরে অভিনয় করছেন, এমন কোনো মানে চরিত্র আছে যেটা চাইছেন, যেটা করি এখনো করা বাকি?
0: যে যে চরিত্রগুলো আমি করিনি সবকটা আমি করতে চাই।
1: যেমন
0: যেমন একটা তো সব পৃথিবীর সমস্ত চরিত্র, এবং তার মধ্যে তো অবশ্যই শাহরুখ খানের নায়িকাদের চরিত্র। অমিতাভ বচ্চন মোটামুটি আমার যার শ্বশুরের পর্যায়ে পড়েন, কারণ শঙ্খর বাবাও অমিতাভ বচ্চনের ফ্যান ছিলেন, শঙ্খ অমিতাভ বচ্চনের ফ্যান। আমি ইনফ্যাক্ট শঙ্খকে বিয়ে করেছিলাম, শঙ্খ লম্বা আর কালো বলে, আর একমাথা চুল বলে, নইলে বিয়ে করার কোনো কারণ ছিল না। অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন দেখতে বলে বিয়ে করেছিলাম, ডুপ্লিকেট অফ অমিতাভ বচ্চন।
1: মানে আমাদের শ্রোতা বন্ধুরা এটা মানে কথাগুলো শুনতে শুনতে অনুভব করতে পাচ্ছেন যে কি পরিমাণ একটা মানুষের রসবোধ থাকতে পারে যে এত সুন্দরভাবে গুছিয়ে এত।
0: এটা আমি শঙ্খকেও বলেছিলাম, আলম আমি তোমার প্রেমে পড়েছি, শুধু তুমি লম্বা কালো আর একমাথা চুল বলে, শুনেই শঙ্খ বলেছিল অমিতাভ বচ্চন। আলম হ্যাঁ, ওই একটা জায়গাতে, পৃথিবীর ওই একটা জায়গাতেই আমাদের দুজনের মিল হয়েছিল, এছাড়া কোনো কথা আমাদের মিল নেই।
1: তাই সত্যি কি এমন কোনো চরিত্র আছে?
0: অনেক আছে জানো তো, সে কোথা থেকে শুরু করব? তাহলে বিনোদিনী,
1: আচ্ছা
0: বাংলায়, তারপর ধরো বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, বিষবৃক্ষর ওই কুন্দনন্দিনী, কিন্তু ওই আগের বউ নয়, কুন্দ, যেটা আমার এখন আর মানাবে না, স্বপ্নে করতে পারি। আর একটা চরিত্র যেটা আমাদের শাবানা আজমি অভিনয় করেছিলেন, গাছের সঙ্গে ওনার বিয়ে দেওয়া হলো, নাম মনে পড়ছে না যথারীতি, আমি ভুলে যাই বলে, ওই চরিত্রটা আমাকে টানত, যখন চটটা খেলো না, মুখটা ঘোরালো। নিমন্নপূর্ণা আমার মায়ের চরিত্রটা একদম নয়, কারণ ওটার উপর অসম্ভব রাগ, কারণ ওই ছোট মেয়ের চরিত্রটা আমাকে দিয়ে করাবে বলেছিল বুদ্ধ মামা। আমাদের ওই জুথি আর লতি দুই বোন, ওই লতির চরিত্রটা আমাদের স্কুল থেকে ছাড়লো না, আর আমার মা কিছু বললো না, মা বললো আমি কেন বলবো, স্কুলের নিয়ম ছাড়েনি, ব্যাস মাথা গরম হয়ে গেছিল আমার। যাই হোক,
1: এখানে একটু মানে আমি বলবো, এই অভিনয় আপনার জীবনের একটা অংশ, সেই
0: না আমার জীবনের অংশ নয়, আমার জীবনটাই অভিনয়,
1: জীবনটাই অভিনয়,
0: বাকিগুলো অংশ,
1: বাকিগুলো অংশ। 2003 তরুণ মজুমদারের আলো, তারপর এটা 2026, এটা একটা লম্বা সফর একটা মানুষের জীবনে, একজন শিল্পীর জীবনে অনেক কিছু করতে করতে আপনি এখন পরিচালনায় এসেছেন। এই পরিচালনার ভাবনাটা কি মানে অনেক আগে থেকেই ভেতরে ছিল না?
0: না,
1: হঠাৎ আসে
0: না। আমি থিয়েটার পরিচালনা করেছি একটা দুটো, কিন্তু আমার ক্যামেরার সামনে পরিচালনা আমি স্বপ্নেও ভাবিনি, পরিকল্পনা তো ছেড়ে দাও। আমি প্রথম আমার এটা আমাদের গল্পের যে স্টোরি লাইনটা, সেটা আমার মাকে শুনিয়েছিলাম, মা শুনে বলেছিলেন এটা থেকে না জানো তো খুব ভালো সিনেমা হতে পারে। আমি বললাম হ্যাঁ তাহলে বন্ধু।

0: বান্ধবদের শোনাবো যারা ছবি বানান, কেউ যদি সিনেমা করতে চান, তখন আমার মা বললেন তুমি বানাও। হ্যাঁ আমি, এরম একটা হাসি টাসি দিলাম সে কংসের মতো, কি যে বলো, এরম। মা বললেন পারবে, চেষ্টা করে দেখো না। ওই যে লাইটটা, ওটা আমাকে এমন ভেতর থেকে একটা কিরম একটা নাড়িয়ে দিল। স্ক্রিপ্ট লেখা শুরু করলাম, স্ক্রিপ্টটা পুরোটা লিখতে শুরু করলাম। লেখার পর আমার মনে হলো যে কিচ্ছু হচ্ছে না, এটাকে স্ক্রিপ্ট বলে না, থিয়েটারের স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। তখন আমি তাজু, মানে আমাদের দেবপ্রতিম মুখে বললাম যে তাজু, এই গল্পটা ইএমআইটা দেখ, এই খসড়াটা করেছি যেটা পুরো থিয়েট্রিক্যাল স্ক্রিপ্ট, একটা কিচ্ছু হচ্ছে না। তাজু বলে ওটা সরিয়ে রাখ, আমি লিখছি। দিয়ে তাজু ওই একটা অসাধারণ স্ক্রিপ্ট তৈরি করলো। তার কিছু কিছু জায়গা আবার আমার মনের মতো যেগুলো ঢোকায়নি, এই সিনগুলো আমার মনে হলো যে সিনগুলো থাকলে ওর সঙ্গে কথা বলে বলে এরম একটা করে খসড়াটা দাঁড়ালো। তারপরে তখনও কেউ জানে না কে পয়সা দেবে, কিচ্ছু জানে না। অপাকে বললাম, অপা বললো হ্যাঁ বুড়ির চরিত্র আমি করবো কেন, আলম তো বুড়ি বয়সে বুড়ির চরিত্র করবি, তাতে নতুনত্ব কি আছে।
1: এই যে দুজনের রসায়ন, এটা নিয়ে পরে আসছি, কিন্তু এখানে একটু ইন্টারাপ্ট করছি মানসীদি, যে এই যে গল্পটা, এটা আমাদের গল্প, এটা একটা জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ করে দুজন দুজনকে আঁকড়ে ধরে একটা বেঁচে থাকার গল্প, এটা আমাদের গল্পতে। সেখানে আপনি অপরাজিতাকে বাছাই করেছিলেন, আপনার কি ওই ওটা একটা কমফোর্ট জোন যে অপা পারবেন?
0: কমফোর্ট জোন বলে না, আমি চেয়েছিলাম এমন একজন অভিনেত্রী যিনি বয়স্ক নন, কারণ তিনিও তাহলে প্রতি মুহূর্তে ওই জার্নিটা না সার্চ করবেন, যিনি অলরেডি এই বয়সটায় চলে এসছেন তা নতুন করে এই জার্নিটা সার্চ করার নেই। ধরো তুমি আমার সম্বন্ধে যতটুকু জানো সেটা লিখলে, সেটার মধ্যে কোনো কিছু নতুনত্ব নেই, যেটা জানো না সেটা খোঁজার মধ্যে তো নতুনত্ব। আমার মনে হয়েছিল অভিনেত্রী হিসেবে, আমার মনে হয়েছিল যে অল্প বয়সে একজন অভিনেত্রীর কাছে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, ওই হাঁটা, ওই মুভমেন্ট, ওই কথা বলার ধরন, এবং সেটা আস্তে আস্তে একটা ভালোবাসা পেয়ে পাল্টে পাল্টে যাওয়া, এটার একটা অদ্ভুত জার্নি হবে একজন অল্প বয়সী অভিনেত্রীর জন্য। চরিত্রটা ছিল প্রায় 65, আর অপা যখন করেছিল তখন অপার 50 হয়নি বা সদ্য হচ্ছে এরকম একটা কিছু, তো ওর কাছে এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তো
1: আপনার কাছেও চ্যালেঞ্জিং, কারণ আপনার জীবনের প্রথম পরিচালনার একটা মানে সদ্য বাচ্চা জন্মানোর যে অনুভূতি।
0: হ্যাঁ, কিন্তু আমার তখন যে মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি জানো রাখি, তখন তো আমি আর আমার কাছে ব্যাপারটা নতুন নেই, তখন আমি আগুনের ওপর পা দিয়ে দিয়েছি, তখন আমার আর কোনো টেনশন ছিল না। সিদ্ধান্তটা নেওয়ার আগে অবধি আমি খুব টেনশনে ভুগছিলাম, কিন্তু যিনি দায়িত্ব নিয়েছিলেন ফিনান্সের, প্রডিউস করবেন, তিনি একজন ফিনান্সারকে নিয়ে আসেন এবং সেই ফিনান্সারকে তিনি দায়িত্ব নিয়ে ঠকান।
1: আচ্ছা,
0: ঠকানোর পরে সেই ফিনান্সার টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং ছবিটা মাঝপথে বন্ধ হয়ে যায়। তারপর করোনা আসে, মাও চলে যান, মা দেখে যাননি এই ছবি, কাজ চলছে শুনে গেছেন। তারপর তো করোনার পর সে অনেক কিছু হলো, সেই ফিনান্সার তো সেই প্রডিউসারকে, সেই ভদ্রমহিলাকে না পেয়ে আমার এগেনস্টে কেস করলো যে ইনি আছেন, এনার মাধ্যমে টাকা পাবো। তো যথারীতি তিনি হেরে গেলেন, কারণ আমি তো নিইনি টাকা। আমি তারপর তার সঙ্গে কথা হলো, তিনি হেরে, অনেক কিছু মাঝখানে গেল, তিনিও রিয়ালাইজ করলেন যে সত্যি আমি টাকাটা নষ্ট করিনি। আর এই প্রডিউসার মেয়েটি তখন টাকা মেরে হাওয়া, মানে আমার যে ছবিটা হয়েছিল 8 দিন না 9 দিনে শুট হয়েছিল, ম্যাক্সিমামটাই বিনা পয়সায়, মানে টেকনিশিয়ানরা অভিনেতা অভিনেত্রীরা আমার মুখ চেয়ে কাজ করেছে, পয়সা চাইনি, বুঝেছো, এইরকম একটা ব্যাপার হয়েছিল। কিন্তু তারপরে টানা গেল,
1: মানে অনেক কষ্টের ফসল আপনার এই প্রথম ছবি।
0: তারপরে আমাদের খুব ভালোবাসার একজন দাদা সুভাষ দা, সুভাষ বেরা, উনি আমাকে এই শুভঙ্কর ধাগা প্রোডাকশন ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। সুভাষ দা এটা যে কি বিশাল কাজ করছেন, সুভাষ দার সঙ্গে পরিচয় করালো আমার ভাই নারায়ণ, ও সুভাষ দার সঙ্গে পরিচয় করালো, পরে জানলাম রাজকুমার সুভাষ দার পরিচিত।
1: এই যে প্রথম ছবি অপরাজিতা আঢ্য, শাশ্বত রয়েছেন, একটু অভিজ্ঞতা
0: আমি যেটা সব থেকে মারাত্মক, অপরাজিতা অপু আপা তো ঠিক আছে, সোহাগ মাসি আমি কখনো রোল আর কাট বলতে পারছিলাম না, রোল তো বলতেই পারছিলাম না, কাটও বলতে পারছিলাম না। আমার যিনি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টুটুলদাকে বলছিলাম যে টুটুলদা তুমি রোলটাও বলে দাও কাটটাও বলে দাও। তারপরে আমাকে প্রথম দিন হলো, সেকেন্ড দিন আমার সোহাগ মাসি এদিকে ডাকলেন, সেও তো আমার ছোট থেকে দেখেছে গোলে পিঠে মানুষ করেছে, এদিকে এসো, অর্ডার তুমি দিচ্ছ না কেন, চুপ করে আছি, কি বলি, যে আমার নার্ভাস লাগছে, ভাবতেই পাচ্ছি না একজন সিনিয়র। বলে শোনো, যতদিন যতক্ষণ তুমি ডিরেক্টর তুমি আমাদের মাথার ওপর আছো, তুমি রোল বলবে, তুমি কাট বলবে, এবং তুমি রোল না বললে আমি অভিনয় করব না, এই মাটি করেছে। আমি বললাম ও সোহাগ মাসি, আমার যা বলার আমি বলে দিয়েছি, আউট।

0: সত্যি কথা বলতে গেলে মানুষই দিয়ে আপনি খুব নিঃশব্দে, এটা তো আমরা জানি যে আমাদের বাঙালিদের মধ্যে মহিলা পরিচালকের সংখ্যা খুব একটা বেশি নেই, কিন্তু আপনি নিঃশব্দে পরপর, শ্রোতা বন্ধুরা এটা জানেন না যে মানুষই দিয়ে 3 নম্বর ছবিটাও আসতে চলেছে খুব শীঘ্রই,
1: জানেন অল্প অল্প করে কারণ ফেসবুকে ওরা
0: একটা দুটো পোস্ট হয়েছে, তবে যেটা জানার যে এই এটা আমাদের গল্প থেকে আপনার দ্বিতীয় ছবি 5 নম্বর স্বপ্নময় লেন, এই যে একটা জার্নি শুরু করেছেন আর আপনি কথা বলছেন সেই সব মানুষগুলোকে নিয়ে যাদের চারপাশে দেখেছেন কলকাতা শহরের অলি গলি, ছোট ছোট ছেলে মেয়েদের জীবনের কাহিনী যে বাস্তব জীবন থেকে তুলে নিয়ে আসা, এটার মধ্যে গল্প বলা তো অনেক সহজ নিশ্চয়ই, মানে এগুলোকে ফুটিয়ে তোলা?
1: হ্যাঁ, ওটা একটু টেনশনও থাকে যে আমি ঠিক ফুটিয়ে তুলতে পারলাম কিনা, ওটা মিথ্যাচার হয়ে গেল কিনা, সেটার একটা টেনশন থাকে। তোমার বানানো গল্পে কাউকে জবাব দেওয়ার দায় থাকে না,
0: কিন্তু চরিত্র যখন বাস্তবের সঙ্গে মিলে যায়
1: তখন মানে যে মুহূর্তে তোমার মনে হবে যে সাধারণ মানুষ এই চরিত্রটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে, তখন একটা অ্যাডিশনাল টেনশন থাকে যে তার মধ্যে যেন মিথ্যাচার না ঢুকে যায়,
0: একদমই
1: ওইটা একটা টেনশন তো থাকে।
0: যে ছোট ছোট ঘটনাগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে, আমি শুরুতেই বলছিলাম যে মানুষ যদি আপনি বহু নতুন ছেলে মেয়েদের তুলে নিয়ে আসছেন,
1: এটা আমার নিজের মনে হয়েছে, অনেক ভালো ভালো আমরা কাজ করতে গিয়ে সিরিয়ালে দেখি জুনিয়র আর্টিস্ট হিসেবে তারা আসছেন, তারা অভিনয় করছেন, তাদের মধ্যে অসম্ভব অভিনয়ের ক্ষমতা আছে কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না, তো সেইটা আমাকে খুব ধাক্কা দিত। ওই জন্য আমরা ঠিকই করলাম, আমি আর শুভঙ্কর মিত্র ধাগা প্রোডাকশনের কর্ণধার, যে আমরা অডিশন করব, অডিশন করে আমরা অভিনেতা নেব, কারণ আগেরটাই তো আমি অডিশন করতে পারিনি, তবু আমার এটা আমাদের গল্পে প্রচুর নতুন ছেলে মেয়ে আছে যারা এখন ভালোভাবে কাজ করছে, কেউ ক্যামেরার সামনে কেউ ক্যামেরার পেছনে, আমরা বললাম অডিশন নেব। এবং 5 নম্বর স্বপ্নময় লেনে 50 জন নতুন মুখ কাজ করেছিল যারা
0: অসাধারণ, মানে এটা তো ভাবাই যায় না।
1: এবং আবার এই এটা আমাদের গল্প ধাগা প্রোডাকশনের নয়, তো এখানে আমি ধাগা প্রোডাকশনের তরফ থেকে নেওয়া অডিশন নেওয়া মানুষদের কাজে লাগাতে পারিনি, আমি অন্যভাবে তবু বেশ কিছু নতুন মানুষ এখানে কাজ করছে,
0: আমি সেই জানি না, খানিকটা দেখেছি আপনার আপনার কাছ থেকে লেখা থেকে।
1: আর আমাদের এই নতুন ধাগা প্রোডাকশনের নতুন ছবির স্ক্রিপ্ট এবার লেখা হচ্ছে, তাতেও কিন্তু মোটামুটি 20-22 জন নতুন মুখ থাকবেন ওই অডিশন থেকে নেওয়া, আমাদের পরের অডিশনটা নেওয়া হয়ে গেছে।
0: আপনি হ্যাট্রিকের মুখে, আপনার তৃতীয় ছবি, আপনার পরিচালনা বেগনি রঙের আলো, বিষয় কি একটু কি বলা যাবে?
1: এটা একটা মা মেয়ের সম্পর্কের গল্প, একটি মেয়ে যার জীবনের সব টুকু মানে সে ছোট থেকে বড় হয়েছে না শুনে শুনে,
0: সবকিছুতেই
1: তুই এটা পারবি, মানে তুই এটা করবি, মেয়েটিও জানে যে আমার দ্বারা কিছু হয় না, ভালোবেসেছে সেখানেও শুনতে হয়েছে যে তুমি
0: পারবে না,
1: হ্যাঁ ঠিক নও, মানে হয়ে গেল ব্যাপার, বিয়ে করার জন্য তুমি এসব শুনেছে, শুনতে শুনতে মেয়েটি ভাবেই যে আমার দ্বারা কিছু হবে না, এমত অবস্থায় তার বিয়ে হয়, বিয়েটাও তার ইচ্ছে হয় না, তার পছন্দ অনুযায়ী হয় না, বাবা মা যেখানে বিয়ে দেন সেখানেও সে দেখে যে সে গুড ফর নাথিং বলেই প্রমাণিত হয়ে যাচ্ছে, এমত অবস্থায় তার জীবনে সন্তান আসে এবং সেই সন্তানকে তার মনে হয় যে এই আমার শেষ, এবার সেই সন্তানকে সে নিজের মতো করে পাবে না, সন্তান কেউ হাত থেকে সরিয়ে নেওয়া হবে, মা আর সন্তানের মধ্যে কেমিস্ট্রি কি হবে, এই সব নিয়ে গল্প, পুরোটা তো বলে দেওয়া যায় না,
0: পুরোটা বললে হবে না, গিয়ে দেখতে হবে, আমরা তো সেই অপেক্ষায় নিশ্চয়ই থাকবো। তবে এই সূত্রেই যেটা জানতে ইচ্ছে করছে যে এত বছর অভিনয় করেছেন, এখন আপনি পরিচালনায় রয়েছেন, কোনটা বেশি শক্ত লাগছে?
1: পরিচালনা,
0: পরিচালনা
1: অভিনয় নিজের ডায়লগটুকু বলে নিজের স্ক্রিপ্টটুকু আত্মস্থ করে নিলেই শেষ, পরিচালনা মানে তোমার এ টু জেড সবটা জানতে হবে, সবটা দেখতে হবে, এবং আমি তো সেই জন্য এখনো লার্নার, আমি ওই অ্যাক্টিং এর জায়গাটা জানি, স্ক্রিপ্টের ব্যাপারটা জানি, ডিরেকশনটা মোটামুটি জানছি, কিন্তু টেকনিক্যাল আমাকে এডিট শিখতে হচ্ছে, আমাকে কালার কারেকশন শিখতে হচ্ছে, আমার মিক্সিং জানতে হচ্ছে, ফলি কানে শুনে কোথায় কি আওয়াজ হয়তো একটা কোথাও মিস হয়ে গেছে সেটা খুঁজে বার করতে হচ্ছে, মানে সেই কানটা তৈরি করতে হচ্ছে, আমাকে নিজেকে অনেক বেশি তৈরি করতে হচ্ছে, আমি এখনো শিখে যাচ্ছি, মানে এই শেখাটা শেষ হবে বলে আমার মনে হয় না।
0: মানে পরিচালক অভিনেত্রী মানসী সিনহার জীবনে কি বলো, ভালো থাকাটা জরুরি বেশি না ভালোবাসাটা বেশি জরুরি?
1: না, ভালোবাসা থাকলে তবেই ভালো থাকা যায়, ভালোবাসাহীন জগৎটা ভীষণ বাজে জগৎ, সেখানে হয় না। এবং আমার নিজের মনে হয় এই বয়সে পৌঁছে যে সবার আগে নিজেকে নিজের ভালোবাসা উচিত, কারণ আমি যদি ভালো না থাকি আমি কাউকে ভালো রাখতে পারবো না,
0: একদম
1: আমাকে ভালো থাকতে হবে, সেটা নিশ্চয়ই আরেকজনকে ডিপ্রাইভ করে নয়, কিন্তু তার মধ্যে একটুখানি দিনের সময় নিজের ইচ্ছে মতো কাজ করা, সপ্তাহে একদিন নিজেই নিজেকে প্যাম্পার করা, তোমাকে প্যাম্পার করার কেউ যদি না থাকে যে কেউ তোমার কথা ভাবছে না, দুঃখ তো হয় কিন্তু তুমিও কি তোমার কথা ভাবছো?
0: একদম,
1: তুমিও কি সেই শুধু অন্যে ভাববে সেই আশায় গালে হাত দিয়ে নেই?
0: দিদি এটা আমরা কেউ করি না, মানে সংসার থেকে শুরু করে পেশাগত জীবনে আমরা শুধু লড়ে যাই,
1: এবং শুধু তাই না

0: তোমাকে কেউ ভাবলো না, তোমাকে কেউ বুঝলো না, তোমার জন্য করলো না, এই ভাবনাতেই আমরা শেষ হয়ে যাই। কিন্তু তুমি আমার জন্য না করলেও, তুমি আমার জন্য না ভাবলেও, তুমি আমাকে না বুঝলেও, আমি আমারটুকু দেখে নেব, আমি আমাকে প্যাম্পার করব, আমি একটু একা সিনেমা দেখব, আমি কোথাও ফুডকোর্টে বসে একা একটু খাবো, এইসব করব। চেষ্টা করলে একটা প্রেমও করতে পারি, কিন্তু সেটা আমার হচ্ছে না। অনেক চেষ্টা টেষ্টা করেছি কিন্তু হচ্ছে না।
1: মানে যদি প্রেম করতে চায়,
0: হ্যাঁ এখন আর চাই না, বুড়ো হয়ে যাচ্ছে। কিন্তু এখন তো ছেলে পুলে আবার যাত্রার মধ্যে ঢুকে পড়লাম, তারপর ছেলে মেয়েদের টুকটাক লাভ লেটার আসছে, সেগুলো ট্যাকল করার একটা ব্যাপার হচ্ছে,
1: মানে সেগুলো ছানবিন করতে হচ্ছে, ছেলে মেয়েরা কি করছে না করছে।
0: ওরা আমার খুব ভালো বন্ধু, সেটা হচ্ছে। কিন্তু আমার জীবনে এখনো অদম্য ইচ্ছে আছে একটা প্রেম করার, এবং সেই প্রেমিক খালি আমার সঙ্গে তুমি কেমন আছো, তোমার শরীর ভালো আছে, তুমি কি খাবে, তোমার কি ইচ্ছে করছে, এইসব করবে, যেটা আমার বর মোটে করে না, কিন্তু সবই করছে। কিন্তু মুখে বললে তো কেমন লাগে না, এই বয়সে তো মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়, হচ্ছে না।
1: আচ্ছা, এখানে আমরা তো মানে খুবই স্বল্প সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আর কিছু জিনিস যেগুলো একটু তাড়াতাড়ি জেনে নেওয়ার চেষ্টা থাকবে। না না, এখনো আছে, একটু একটু বাকি আছে। শিল্পী পরিচালক হিসেবে তো আপনি একটা জায়গায় মোটামুটি দাঁড়িয়ে আছেন, আগামী দিনের কোনো স্বপ্ন যেটা করা বাকি বা করতে চান?
0: একা চলে যাব কোথাও পাহাড়ে, হোমস্টেতে, ফোন ফেলে
1: আচ্ছা
0: চলে যাবো, ওখানেই থাকবো শেষ জীবন।
1: প্রিয় জায়গা কোনটা এই সুযোগে?
0: কিন্তু আমি ভালোবাসি সমুদ্র জানো, কিন্তু সমুদ্রে থাকা যাবে না, এত কেউ কিছির পাহাড়টা শান্ত। পাহাড়ে চলে যাবো একদম, যে পাহাড়টা কেউ চেনে না, যে জায়গাটা কেউ যায় না, ওরকম একটা জায়গায়। কিন্তু আমার মুশকিল হচ্ছে পাহাড়ে ফুচকা পাওয়া যায় না।
1: না ওটা আমারও ভীষণ প্রিয়, আমাদের সবারই প্রিয় আর কি।
0: এমনও হতে পারে আমি পাহাড়ে গিয়ে ফুচকা স্টল দিলাম,
1: একদম নতুন নতুন
0: দেখা যায়।
1: কেন, বিদেশে তো ফুচকা স্টল অলরেডি আমাদের বাঙালিরা গিয়ে দিচ্ছে।
0: আমাদের এখানকার পাহাড়ে মোমো পাওয়া যায়, ফল পাওয়া যায়, ফুচকা পাওয়া যায় না। ফুচকা চাইলে দেখবে হয়তো ফুচকা বানিয়ে তার ভিতরে মোমো ভরে দেবে, এদের বিশ্বাস নেই। আমি একদম ফুচকা দোকান করব পাহাড়ে যদি যাই। পাহাড়ে আমি দেখেছি নো ফুচকা, ওইটা আমি করব। আরে রোজগারও তো চাই, নাহলে খাবো কি?
1: সে তো নিশ্চয়ই,
0: সংসার ছেলে চলে গেলে বর তো মাসহারা পাঠাবে না।
1: আচ্ছা, এই যে এত নতুন ছেলে মেয়েদের আপনি নিয়ে এসেছেন মানসীদি, আপনার পরিচালনার মাধ্যমে তাদেরকে তুলে ধরার একটা চেষ্টা, তারা কতটা সুরক্ষিত? আপনি তো এই ইন্ডাস্ট্রিতে এত বছর বিভিন্ন জায়গায় কাজ করলেন, আপনিও তুলে নিয়ে আসছেন, তারা আগামী দিনের এই ভবিষ্যৎ প্রজন্ম কতটা সুরক্ষিত আপনার মনে হয়?
0: নিজের হাতে বাবু, ওটা সম্পূর্ণ নিজের হাতে। আমি এত বছর কাজ করতে গিয়ে দেখেছি প্রলোভন আমার সামনেও কিছু কম ছিল না।
1: আচ্ছা,
0: ওটা আমি ওই প্রলোভনটাকে গুরুত্ব দেবো না ধুত্তর বলে সরিয়ে দেবো, ওটা সম্পূর্ণ নিজের হাতে। আর আমার ইউনিটে যতক্ষণ কাজ করবে, আমার ছেলেমেয়েদের গায়ে একটা আঁচ কেউ যদি লাগায়, আমি তার হাত কেটে ফেলে দেবো, সবাই জানে, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি ইভেন একটা জুনিয়র আর্টিস্টও যদি কষ্ট পায়, যে কষ্ট দিয়েছে আমি তাকে একদম কুচি কুচি করে দেবো।
1: মানুষের সিনহাকে মানুষ এইভাবেই চেনে, সে একজন মানে সাহসী মানুষ।
0: হ্যাঁ, কিন্তু তার বাইরে যখন তারা কাজ করতে যাবে, তখন তো আর আমি পাহারাদার হিসেবে থাকবো না, তখন সেটা নিজেকে ভাবতে হবে যে আমি চোরাপথে যাবো কি যাবো না, আমি সহজে পয়সা রোজগার করার দিকে যাবো না, আমি ধৈর্য ধরে এগোবো, আমি লড়াইটা করবো কি না, আমি কষ্টটা নিজের জীবনে গ্রহণ করবো কি না, এগুলো নিজেকে সিদ্ধান্ত নিতে হয়। আমি আমার জীবন দিয়ে সেটা দেখেছি।
1: আরেকটা যেটা জানবো যে আপনি পরিচালনাও করেছেন, অভিনয় করেছেন, কাকে এগিয়ে রাখবেন, অভিনেত্রী মানুষের সিনহাকে না পরিচালক মানুষের সিনহাকে?
0: নিশ্চয়ই অভিনেত্রী মানুষের সিনহাকে, কারণ ওই অভিনয় প্ল্যাটফর্মটা আমাকে মনে জোর দিয়েছে পরিচালনার জন্য। কিন্তু আমি এটাও বলবো, এখন পরিচালনার কাজে ঢুকে যাওয়ার পর ওই সেটা এত চ্যালেঞ্জিং এবং এত আনন্দদায়ক,
1: ভালোবাসার একটা জায়গা।
0: ভীষণ পছন্দের কিছু রোল না হলে এখন আর অভিনয় করতে ইচ্ছা করে না। যাত্রাটা যেমন ভীষণ পছন্দের একটা রোল পেয়েছে।
1: আপনি এই বছর তো যাত্রা
0: কিন্তু আমার খুব পছন্দের চরিত্র না হলে আমি আর অভিনয় করবো না, অনেক করেছি,
1: মানে পরিচালনাটাতে
0: কনসেন্ট্রেট করার ইচ্ছে আছে।
1: মানুষীদের সময় বলছে, এবার কোথাও গিয়ে আমাদের শেষ করতে হবে, কিন্তু তার আগে যেটা জানতে চাইবো যে শিল্পী মানুষী সিনা নিজেকে ঠিক কিভাবে মনে রাখতে চায় মানুষের হৃদয়ে?
0: একজন খ্যাপা মহিলা
1: আর কিছু,
0: ভালো মা, মানে ভালো মা না, মানে খারাপ মা, মানে যে ছেলে মেয়েদের খালি প্যাম্পার করে এবং তার জন্য বাড়িতে ধমক খায়। এবং আমি বলবো সব মায়েদের এরম হওয়া উচিত, মানে একজনকে, হয় মা প্যাম্পার করবে বাবা বকবে, নাহলে বাবা প্যাম্পার করবে মা বকবে, দুজনে মিলে প্যাম্পার করলে বাচ্চা খারাপ হয়ে যাবে, দুজনে মিলে ধমকালে বাচ্চা খারাপ হয়ে যাবে। তো আমরা সেই ব্যালেন্সটা করি, শঙ্খর জন্য আমাকে মানে মেঘকে বৃষ্টিকে তিনজনকে সমানভাবে সমান পেসে সমান গলায় ধমকায়।
1: অসম্ভব ভালো লাগলো মানুষীদি, আপনি এত সুন্দরভাবে নিজেকে মেলে ধরলেন, এবং আকাশবাণী মৈত্রীর এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য।
0: ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন হাউসফুল, একটু পরেই মহিলাদের আসর, উপস্থাপনায় অঙ্কিতা পাল।

নমস্কার, মহিলাদের আসরে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আড্ডা দেব যেটা বলা যেতে পারে বহুল চর্চিত। এই বিষয়টা কি বলুন তো, আজকে আমরা কথা বলবো ডায়েট নিয়ে। দেখুন, আমরা বাঙালিরা একটা বিষয়ে মানে ভীষণ সবার মধ্যে মিল আছে বলতে পারেন, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া আর খাওয়া দাওয়া। মন খারাপ, চলো একটু খেয়ে নিই, বা মন ভালো, চলো একটু খাওয়া দাওয়া করি। এই যে ব্যাপারটা, মানে যে কোনো বিষয়ে এই যে খাওয়া দাওয়া করার একটা প্রবণতা, এইটাতে কিন্তু বাঙালিরা সবার আগে এগিয়ে রয়েছে। আজকে সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক, খাওয়া দাওয়া করলে তো আমাদের শরীর মন ভালো থাকে অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে খাওয়া দাওয়া সম্পর্কে আজকালকার দিনে যে ছেলে মেয়েরা বা একটু মধ্যবয়সী মানুষ বা সবাই বলতে পারেন যে সচেতন, কোনটা খাবো, কতটা খাবো, কী পরিমাণে খাবো। এবং আরেকটা বিষয় যেটা বলার, যে অনেকে মনে করেন যে ডায়েট করা মানেই সেখানে যে রসনা তৃপ্তির আমাদের যে ব্যাপারটা, সেটা থেকে বোধহয় আমরা বাদ পড়ে যাব। সেটা ভেবে অনেকেই আবার ডায়েটের দিকে এগোন না, ওরে বাবা এই তো ভীষণ একটা কঠিন ব্যাপার, আমি কি পারবো। কিন্তু আজকে আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলেছিলাম একজন পুষ্টিবিদের সঙ্গে। তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে ডায়েট মানে যে কোনো জিনিস খাওয়া সঠিক পরিমাণে খাওয়া। এবং আমাদের মধ্যে অনেক রকম ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণাগুলো বিভিন্ন বিষয়ে, যে আমরা ভাত খাবো, রুটি খাবো না ডালিয়া খাবো। তারপর এখন নানান রকমের ডিটক্স ওয়াটারের একটা ব্যাপার হয়েছে, ডিটক্স ওয়াটার খেলে শোনা যায় নাকি ওজন কমে যায়, চিনি খাবো না গুড় খাবো, অনেকে গুড় খাচ্ছেন চিনি খাচ্ছেন না, সেটা আমাদের শরীরের পক্ষে কতটা উপযোগী। নানান রকমের প্রশ্ন এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ছোট ছোট ফিডে আমরা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আরও যে বিস্তৃত পরিসরে নানান রকমের ভিডিও আমাদের সামনে আসছে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা কোথাও গিয়ে একটু যেন কনফিউজড হয়ে যাচ্ছি, কোনটা করব, কোনটা করব না। এই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলেছি যে আমাদের কোনটা করা উচিত শরীরের জন্য, শরীর কিসে ভালো থাকবে। এবং অবশ্যই নিজেকে যখন আয়নার সামনে দেখব, তখন যদি নিজেকে দেখতে সত্যিই ভাল লাগে, তখন কিন্তু সত্যি সত্যিই আমাদের মনটা কোথাও গিয়ে খুব খুশি খুশি হয়ে যায়। আজকে আমরা এই ডায়েট নিয়ে মানে পুষ্টি নিয়ে কথা বলেছিলাম সুপর্ণা চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি পেশায় একজন পুষ্টিবিদ। দেখি তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুপর্ণা চট্টোপাধ্যায়, তিনি পেশায় একজন পুষ্টিবিদ। আমাদের যে বিষয়টা সবসময়ই এখন মাথার মধ্যে ঘুরেই বলা যায় যে কি করে ওজনটা কমাবো, আর সামনে তো পুজো আসছেই, সেই জন্য আমাদের আরও একটা প্রবণতা রয়েছে যে কিভাবে চটজলদি ওজনটা কমিয়ে ফেলা যায়। আরেকটা জিনিস সুপর্ণাদি যেটা বলার আপনাকে, মানুষের মধ্যে একটা ভীষণ রকম প্রবণতা যে আমি কিভাবে ফট করে ওজনটা কমিয়ে ফেলবো, চটজলদি একটা ওজন কমানোর যে বিষয়টা, কিন্তু এটা অনেক সময় শরীরের উপর নানান রকমের প্রভাব ফেলছে। আমি আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে ভাত রুটি নাকি ডালিয়া কোন

0: ধরনের খাদ্যশস্য খেলে আমরা ওজনটাকে কমাতে পারি বা ওজনটা কন্ট্রোলে রাখতে পারি?
1: দেখো, ভাত, রুটি বা ডালিয়া এগুলোর কোনোটাই একা ভালো বা একা কিন্তু খারাপ নয়। ভাত, রুটি এবং ডালিয়া তিনটি কার্বোহাইড্রেটের উৎস। তবে এদের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স মানে জিআই হিসাবে আমরা একটা পার্থক্য তোমার সামনে তুলে ধরতে পারি বা আমার শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরতে পারি। যেমন সাদা ভাতের জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত তুলনামূলকভাবে বেশি, তাই এটা কিন্তু রক্তে গ্লুকোজ তাড়াতাড়ি বাড়ায়।
0: আচ্ছা,
1: আর ডালিয়া মানে ব্রোকেন হুইটের জিআই সাধারণত কম থেকে মাঝারি হয়, কারণ এতে ফাইবার বেশি থাকে আর এটা কিন্তু আস্তে আস্তে আমাদের ডাইজেস্ট হয়। আর আমাদের যদি রুটির কথা বলি, রুটির একটা মাঝারি সাইজের জিআই থাকে। এবারে দেখতে হবে যে যিনি আমার কাছে ওয়েট লস জার্নির জন্য আসছেন তিনি কি শুধুই ওয়েট লস জার্নির জন্যই আসছেন, তার কি অন্যান্য কিছু প্রবলেম আছে, মানে অন্যান্য কিছু কি ডিজিজ আছে। যদি শুধুমাত্র তার ওয়েট লস জার্নির জন্যই তিনি এসে থাকেন, তাহলে আমি বলবো তিনটের মধ্যে তুলনামূলকভাবে ডালিয়া আমাদের একটু কিন্তু তাড়াতাড়ি ওজন কমাতে হেল্পফুল। কিন্তু এর সাথে আরেকটা কথাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো যে এটা শুধু ভাত, রুটি, ডালিয়া নয়, অনেক কিছুও তার উপর নির্ভর করে। যেমন আপনি কতটা খাচ্ছেন, খাবারের সাথে প্রোটিন, ডাল, মাছ, এগুলো সবজি কী কী খাচ্ছেন, কারণ আপনি অন্যান্য খাবারগুলো আপনি যদি বেশি খেয়ে নেন, সেটা ডালিয়া খেলো, তাহলেও তো একটা ক্যালোরি বেশি হয়ে যাবে। কারণ আর ওয়েট লসের প্রথম যেটা আমাদের করতে হয় ক্যালোরি ডেফিসিট।
0: আচ্ছা,
1: তাই অনেক কিছু জিনিস মাথায় রেখে আমাদের কিন্তু একটা ডায়েট চার্ট রেডি করতে হয়।
0: আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে আমরা যখন থালাটা সাজিয়ে বসছি খেতে, আমরা কতটা কার্বোহাইড্রেট রাখতে পারি, কতটা প্রোটিন বা ফাইবার, এরকম মোটামুটি একজন সুস্থ মানুষ যার ধরে নিন কোন রকম রোগ ব্যাধি কিছু নেই, তাহলে আমরা কতটুকু কার্বোহাইড্রেট, প্রোটিন বা এরকম ফাইবার রাখতে পারি?
1: হ্যাঁ, এবারে এটাও কিন্তু এই যে মোটামুটি বলে একদম এক্সাক্ট আমার পক্ষে বলা পসিবল না, কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা ফ্যাক্টর কাজ করে যে তার উচ্চতা কত, তার ওজন কত, তার মানে জেন্ডার কি, ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে।
0: আমি এটা এই কারণেই জিজ্ঞাসা করলাম, আমাদের এখন এই যে সোশ্যাল মিডিয়া, তাতে যে রিলগুলো আসে সেখানে যে ধরনের বিষয়গুলো বলা হয়, বা যারা জিম ট্রেনাররা এখন ভিডিও বানাচ্ছেন সেখানে বলা হয় যে এতটা আমাদের কার্বোহাইড্রেট দরকার, এতটা ফাইবার দরকার, মানুষ কিন্তু অনেক সময় বিপথে চালিত হচ্ছে।
1: একদমই তাই,
0: এই জন্যই আমি জিজ্ঞাসা করলাম আপনাকে, কারণ এটাও আমাদের জানাটা ভীষণভাবে প্রয়োজন যে আমরা ঠিক কতটা পরিমাণে খেতে পারি, তাহলে কিন্তু এটা পুষ্টিবিদের সাহায্য নিতে হবে।
1: হ্যাঁ, একদমই তাই।
0: আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয়, এই গুড় না চিনি, অনেকে বলছেন যে এই চিনির বদলে আমরা গুড় খেতে পারি, এই বলে অনেকটাই কোয়ান্টিটিতে আমরা গুড় খেয়ে ফেলছি, গুড় দিয়ে কফি, গুড় দিয়ে চা, বা চিনির বদলে আমরা গুড় খেয়ে নিচ্ছি, তো এটা আমাদের একটা কনফিউশন তৈরি করছে।
1: আসলে চিনি, গুড় এগুলো সবই কিন্তু আমাদের সিম্পল শর্করার উৎস।
0: আচ্ছা,
1: মানে গুড়ে কিছু পরিমাণ মিনারেলস থাকে বা আয়রন থাকে, মানে পটাশিয়ামও রয়েছে, এই জন্য আমরা এগুলোকে গুড়টাকে ভালো বলি। কিন্তু ওয়েট লস যদি আমাদের করতে চায়, তাহলে মানে ওয়েট বাড়ানোর ক্ষেত্রে চিনি, গুড় এগুলোর ক্যালোরি কিন্তু সেম।
0: আচ্ছা, তার মানে খুব একটা উপযোগী কিছু যে হবে সেরকম,
1: বা আমি যদি খুব সোজা ভাষায় বলি, এই যে চিনি বা গুড় আমরা কিন্তু পাই কিন্তু সুগার ক্যান থেকে, মানে আখ থেকেই তো পাচ্ছি, কিন্তু তারপরে ওটা রিফাইন্ড হচ্ছে ভীষণ। চিনিটা আমরা রিফাইন্ড প্রসেসে যখন আসছে আমাদের কাছে, ক্যালোরি ছাড়া ওটাতে কিছুই থাকছে না, কিন্তু গুড়ের মধ্যে আয়রন, মিনারেলস গুলো রয়ে যাচ্ছে বলে আমরা বলি চিনির থেকে গুড় ভালো। কিন্তু ওই যে বললাম ওয়েট বাড়ানোর ক্ষেত্রে, মানে যদি কেউ ভাবে যে আমি চিনির জায়গায় গুড় খাবো, তাহলে ওটা কিছুই কাজের কাজ হবে না।
0: আচ্ছা, মানে আমাদের ওই মানে মিষ্টির পোর্শনটা বাদ দিতে হবে।
1: হ্যাঁ, এবারে দেখতে হবে মিষ্টির পোর্শন বাদ দেওয়া মানে, দেখতে হবে যদি সে একটা নর্মাল ওয়েটে রয়েছে, তার যদি এক টুকরো মানে এক ফোঁটা যদি একটুখানি চিনি বা গুড় খাচ্ছে তাহলে দরকার নেই, কিন্তু যদি কেউ ওভার ওয়েট প্রচুর থাকেন তাহলে তার ওটা বাদ দেওয়াই ভালো। আর তাছাড়াও আরেকটা বড় ব্যাপার অ্যাক্টিভিটি, কারণ যদি আমরা একটুখানি আগেকার লাইফে ফিরে যাই, মানে আমাদের দাদুদের আমলে বা দাদু ঠাকুমাদের আমলে তারা ভীষণ অ্যাক্টিভ ছিলেন, তাদের এই যে মাঠের পর মাঠ তারা হেঁটে চলে বেড়াতেন, মানে কোথাও যাতায়াত করতে হলে, আমরা তো এখন চারিদিকে গাড়ি ঘোড়া ছাড়া চাপতে পারি না, একদমই তাই। তারা যদি দেখো তো তারা দেখবে চিনি গুড় খেয়েছে, কিন্তু কারণ তাদের অ্যাক্টিভিটি তাদের প্রচুর ছিল, তো এইগুলো আমাদের অনেক কিছু দেখে ব্যাপারটা একটা বিবেচনা করা উচিত।
0: একদমই, মানে আমরা যতটা খাচ্ছি ততটা কি আমাদের, আমরা যেটা বলি ঝরে যাওয়া,
1: ক্যালোরি

0: বার্ন কি হচ্ছে সেটা একটা বড় বিষয় আর কি।
1: একদমই তাই,
0: একদম। আর আরেকটা ব্যাপার, এখন একটা খুব ট্রেন্ড বলা যায় যে বিভিন্ন রকমের বীজ খাওয়া, যেটা সিডস বলছি আমরা, চিয়া সিডস, সকালবেলা খেলে বলছে রোগা হবে, তো এই দেখে মানুষ চিয়া সিডস খাচ্ছেন, বা এই সূর্যমুখীর বীজ আমরা বলছি, তারপর কালো তিল, সাদা তিল, এই যে বিভিন্ন রকমের বীজগুলো ডাক্তারের প্রেসক্রিপশন অথবা পুষ্টিবিদের সঠিক গাইডেন্স ছাড়া আমরা যে খাচ্ছি সেটা কতটা উপযোগী শরীরের পক্ষে, এটা কি ঠিক?
1: দেখো, বীজ কিন্তু খুবই পুষ্টিকর খাবার, এতে ভালো ফ্যাট, ফাইবার, প্রোটিন, বিভিন্ন ভিটামিন, মিনারেলস থাকে, কিন্তু তার মানে এই নয় যে একইভাবে সবাই খাবে বা একইভাবে সবাই খেতে পারবেন। যেমন কিডনির মতো কিছু ডিজিজের ক্ষেত্রে বীজ কিন্তু আমরা সীমিত রাখি।
0: আচ্ছা,
1: তাছাড়া কিছু মানুষের বীজে অ্যালার্জি থাকতে পারে, থাইরয়েড বা ডায়াবেটিস থাকলে অধিকাংশ ক্ষেত্রে বীজ খাওয়া যায়, বাট এটা কিন্তু ব্যক্তিভেদে মানে পরিমাণটা নির্ধারণ করা হয় যে কতটা তাকে দেব আমরা। বা কিছু শিশু, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কিন্তু আমরা পরিমাণ আলাদা করি, তো এইগুলো মাথায় রেখে একজন পুষ্টিবিদের হেল্প নিয়ে বীজ খাওয়া উচিত।
0: আচ্ছা,
1: আরেকটা হলো যে বীজ স্বাস্থ্যকর হলো, এগুলো এরকম নয় যে এতে প্রচুর ক্যালোরি কম থাকে, এগুলো তো ক্যালোরিটাও থাকে মোটামুটি, তাই অতিরিক্ত খেলেও কিন্তু আবার ওজন বাড়তে পারে, তাই সোশ্যাল মিডিয়া দেখে সবাই একইভাবে বীজ খেলে সেটা একটু বিপদে চালিত হতে পারে।
0: আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা বলছি যে গুড ফ্যাট, আমরা তেলের বদলে ঘিটাকে খেতে বলছে, এবং সেইটা নিয়ে অনেকের আবার একটু কনফিউশন তৈরি হচ্ছে যে তেলের বদলে, এতদিন তো মানে আমরা জেনে এসেছিলাম যে ঘি, মাখন এগুলো খেলেও মোটা হয়, তো এখন মানে ওজন বাড়ে, তো এখন আবার বলছে যে না, গুড ফ্যাট হিসেবে ঘিটা খাওয়া যেতেই পারে, তো এই ব্যাপারটা সম্পর্কে একটু যদি বলেন।
1: অ্যাকচুয়ালি যদি বলি ঘি বা তেল, ঠিক আছে, ঘি এর মধ্যে কিন্তু থাকে আনস্যাচুরেটেড ফ্যাট, বিশেষ করে মুফা থাকে, পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, এগুলো কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য উপযোগী না সেই জন্য।
0: আচ্ছা,
1: কিন্তু যদি আমরা বিভিন্ন ধরনের সূর্যমুখী তেল বা সর্ষের তেল এগুলো খাই, এগুলোতে কিন্তু যেটা থাকছে আমাদের আমাদের হার্ট হেলথের জন্য সেগুলো একটু ভালো, ঠিক আছে। আর যদি ওয়েট লসের ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু বলবো দুটোরই ক্যালোরি কিন্তু সেম।
0: সেক্ষেত্রে আমি যদি তেলের বদলে ঘি খাই তাহলে তো আমার মানে,
1: তুমি যদি সমান মানে তোমাকে পুষ্টিবিদ যখন বলবে যে তোমার সারাদিনে এতটা পরিমাণে তেল বরাদ্দ তোমার জন্য, কারণ আলোচনা শুরুতেই আমি যেটা বললাম যে সবার একটা আলাদা আলাদা কোয়ান্টিটি হয় যে এতটা কার্বোহাইড্রেট খাবে, এতটা প্রোটিন খাবে, তোমার এতটা ফ্যাট খাওয়া উচিত, তো সেই ফ্যাট ওয়াইজ ধরো আমি তোমাকে বললাম যে তোমার একটা 30 ml ফ্যাট বরাদ্দ বা 30 ml অয়েল বরাদ্দ, যাই বলি না কেন, ডেন্সিটির ওপর এটা তো আমরা বলি ml বা গ্রামটা। তো এবারে তুমি যদি শুধুমাত্র যদি ওয়েট লস জার্নিতে রয়েছো বা ওয়েট লস জার্নিতে যাচ্ছ, তখন তুমি ঘি খাও, তেল খাও, বাটার খাও, খেতে পারো, কিন্তু তোমাকে পরিমাণটা মাথায় রাখতে হবে।
0: আচ্ছা,
1: কারণ 1 gram ফ্যাট থেকে আমরা কিন্তু পাই 9 kcal, সেটা ঘি থেকেও পাই, তেল থেকেও পাই, সব থেকেই পাই,
0: মানে আমাদের পরিমাণটা ভীষণ জরুরি, যাই খাই না কেন। আচ্ছা, কতটা জল খাওয়াটা আমাদের দিনে দরকার?
1: জল, দেখো এটাও কিন্তু আমাদের একটা হাইট অ্যান্ড ওয়েটের উপর ডিপেন্ড করে।
0: আচ্ছা,
1: কারণ সারাদিনে যদি আমি বলি তোমার অ্যাক্টিভিটি একটা মোটামুটি ঠিকঠাক থাকে, তাহলে আমরা 2.5 থেকে 3 liter জল খেতেই পারি, কিন্তু যে কিছু হয় যে সিজনের উপর ডিপেন্ড করে, কিছু কেউ জিমে যায় তখন কিন্তু জলটা আরো একটু বেশি খাওয়া,
0: বেশি খেতে হবে। আচ্ছা, চা কফি, এই অনেকে বলছেন যে ব্ল্যাক কফি, এবং অনেক ডাক্তাররাও বলছেন যে ব্ল্যাক কফিটা উইদাউট সুগার আমাদের শরীরের পক্ষে উপযোগী, তো এই চায়ের বদলে কফি আমরা দিনে কতবার খেতে পারি, মানে কতটা খাওয়া আমাদের শরীরের পক্ষে উপযুক্ত?
1: দেখো, 3 থেকে 4 cup তুমি খেতেই পারো, কিন্তু যদি কারোর ইনসোমনিয়া থাকে, ঠিক আছে, মানে যদি কারোর ঘুমের সমস্যা থাকছে, সেই যদি এখন প্রচুর পরিমাণে কফি বা চা খায়, তার কিন্তু ঘুমের ব্যাঘাত হবে, তো এইগুলো ভেবে কিন্তু পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।
0: আচ্ছা, আর আমাদের ব্ল্যাক কফিটা বলে আমাদের ওজন কমায়, এটাও কি?
1: হ্যাঁ, এটা ওই ডিটক্সের মতোই ব্যাপারটা এসে যায়। আসলে যদি কেউ মনে করে যে সারাদিনে আমি ডায়েট করলাম না, শুধুই যদি ব্ল্যাক কফি খেলাম, তাহলে কিন্তু তার ওজন কমবে না। হ্যাঁ, ব্ল্যাক কফি অবশ্যই ভালো, বা যদি তুমি এখন আরেকটাও আমি একটু মনে করি দিই, গ্রিন টি, ঠিক আছে, গ্রিন টিও খুবই ভালো, গ্রিন টি এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তো যে খাবারের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সেগুলোতে ধরো ফ্রি রেডিকালস আমাদের বডিতে তৈরি হতে দেয় না, সেগুলো আমাদের মানে ক্যান্সারের মতো ডিজিজের বিরুদ্ধে প্রিভেনশন ক্ষমতা তৈরি করে, সেই হিসাবে ভালো।

0: বলতে পারি। কিন্তু তুমি সারা দিনে কিছু ডায়েট করলে না আর চা কফি শুধুই ভাবলে খাবো, তাহলে কিন্তু ওজন কমবে না।
1: বেশ, মানে সবটাই একটা প্রসেসের মধ্যে।
0: একদমই তাই।
1: আচ্ছা, আরেকটা ব্যাপার আমাদের মধ্যে যেটা প্রচন্ড ভাবে বেড়েছে সেটা হচ্ছে পিসিওডি। হ্যাঁ, পিসিওএস বা পিসিওডি মেয়েদের, এবং মেয়েদের এই পিসিওএস এর ক্ষেত্রে অনেকে বলছে দুধ জাত জিনিস না খেতে, তো সেইটা কি ঠিক, কতটা ঠিক এটা, কেনই বা বারণ করছে?
0: হ্যাঁ হ্যাঁ, পিসিওস ক্ষেত্রে আমরা একটুখানি, যেহেতু এটাতে মানে বেসিক্যালি পিসিওসটা দেখতে হবে কী কী জন্য হয়। আমাদের একটা তো আনহেলদি লাইফস্টাইল বা ইনসুলিন রেজিস্ট্যান্স এইগুলোর জন্য কিন্তু হয়,
1: হরমোনাল ইমব্যালেন্স।
0: এক্স্যাক্টলি। তো আমি বলবো যে দুধ, আমিও বলবো যে দুধ না খাওয়াই ভালো, বা শুধু দুধ বলে না, মানে এখানে কিন্তু মেনলি কার্বোহাইড্রেটটা আমাদের রেস্ট্রিকশন থাকে,
1: কার্বোহাইড্রেট এবং ময়দা চিনি,
0: হ্যাঁ ওগুলো তো রয়েছে, রিফাইন্ড জিনিস, তো দুধও আমাদের রেস্ট্রিকশন থাকে কিন্তু, ঠিক আছে।
1: আর দুধ থেকে যে ছানা বা পনিরটা তৈরি হচ্ছে সেটাই কি রেস্ট্রিকশন আছে?
0: দুধ যখনই মানে ছানা বা থেকে যখন দই বা পানিরে পরিণত হচ্ছে, তো আমরা দুধটাই মানা করি কেন, কার্বোহাইড্রেটের সোর্সটা বেশি থাকে, কিন্তু যখনই ওটা মানে যদি খুব সহজভাবে আমি আমার শ্রোতা বন্ধুদের বোঝাই, তাহলে দুধ যখনই ছানা বা দইয়ে কনভার্ট হয়ে যায় তো ওটা প্রোটিনে পরিণত হয়, তাই জন্য অতটা ওটা হার্মফুল না।
1: আচ্ছা আচ্ছা, দুধটা যতটা হার্মফুল ততটা নয়। বেশ, আচ্ছা ডিটক্স ওয়াটারের ক্ষেত্রে এখন ওই জিরা ওয়াটার, তারপর মেথি ভেজানো জল, এগুলো খেলে, তারপর বিটরুট, বিটরুটের রস, এই রকম ধরনের যে জিনিসগুলো, এগুলো খেলে অনেকে মনে করছেন যে ওজনটা চটজলদি কমে, কোনো রকম এক্সারসাইজ না করেও হয়তো বা ওজন কমে, তো সেটা কতটা ঠিক?
0: আসলে আজকাল অনেকেই মনে করেন যে খালি পেটে কোনো টাইপের ডিটক্স খেলেই হয়তো আমাদের বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো বেরিয়ে যাবে, কিন্তু বৈজ্ঞানিকভাবে যদি বলি আমাদের শরীরের লিভার বা কিডনি কিন্তু নিজেই আমাদের একটা প্রাকৃতিকভাবে ডিটক্সের কাজটা করে থাকে। ডিটক্স ওয়াটার বা জিরা ওয়াটার খেলেই যে শরীরের মানে মেইন, যেটা আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান মনে করি, জল খাওয়াটা মানুষের হয়। আজকালকার অনেকে হয় যে এমনি জল খেতে ভুলে যায়, জল খেতে চায় না, তো সেটা আমরা একটা জল খাচ্ছি সেটা একটা ভালো বিষয়, কিন্তু এগুলো কিন্তু কোনো ম্যাজিক ড্রিঙ্ক না, এগুলো কোনো সরাসরি যে ওজন কমিয়ে দেবে এর কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এবারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাসিডিটি তৈরি করতে পারে, যেমন খুবই যেমন একটা পপুলার ডিটক্স হলো লেবু ওয়াটার,
1: লেবু জল। হ্যাঁ,
0: এবারে যদি কেউ সকালে লেবু জল খায় খালি পেটে, যেমন আমার কোনো প্রবলেম নেই পার্সোনালি, কিন্তু আমার ফ্যামিলিতে অনেকেরই সকালে উঠে কিন্তু লেবু জল খেলে অ্যাসিড করতে পারে, তাই অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তুমি যদি খেতে চাও ডিটক্স কি খাবে সেটা অবশ্যই জেনে খেতে হবে।
1: আচ্ছা বেশ, মানে নিজের থেকে অতিরিক্ত কোনো কিছু না করাটাই স্বাস্থ্যসম্মত। হ্যাঁ,
0: কারণ অনেকেরই যেমন এছাড়াও বিভিন্ন মেডিসিন যদি চলে তাহলে সেগুলোরও একটা সাইড এফেক্ট
1: থাকতে পারে। একদমই। আচ্ছা, আর যেটা বলার যে সামনেই পুজো আসছে, তো পুজোয় আমরা একটা সবাই চান একটু চটজলদি ওজন কমানোর যে বিষয়টা, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে চটজলদি ওজন কমালে আমাদের শরীরের পক্ষে কতটা প্রভাব পড়তে পারে?
0: হ্যাঁ, অনেক সময় খুব যদি কেউ তাড়াতাড়ি ওজন কমাতে চায়, শরীর থেকে কিন্তু আমাদের ফ্যাটের বদলে জল আর পেশি কিন্তু কমে যায়, কিন্তু আমি বলবো সবাইকে নিরাপদভাবে ওজন কমাতে, যেমন ক্যালোরি ডেফিসিট খাবার, প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন, তাছাড়া ভালো করে একটা ঘুম দরকার, আর সব থেকে আগে যেগুলো আগে বন্ধ করতে হবে, চিনিযুক্ত খাবার খাওয়া বা অতিরিক্ত প্রসেস খাওয়া, এগুলো কিন্তু প্রথমেই বন্ধ করতে হবে।
1: আচ্ছা,
0: তাহলে একটা নিরাপদভাবে ওজন আমাদের কমবে। আর যেটা তোমার প্রশ্ন ছিল, যদি কেউ চটজলদি ওজন কমিয়ে ফেলে, তো আমি যেটা তোমাকে প্রথমেই বললাম যে যেহেতু জল বা পেশি কমে যায়, তাই কিছুদিন যাওয়ার পর, এক তো প্রথম কথা এত স্ট্রিক্ট ডায়েট মানুষ দীর্ঘদিন ফলো করতে পারে না, তারপর ওজনটা আবার মানে আগের জায়গায় ফিরে আসে।
1: হুম হুম, বেশ, তাহলে মানে ওটা ধীরে সুস্থে কমানোটাই ভালো,
0: খুব চটজলদি ভালো না,
1: ওজনটা না কমানো
0: কমবে না তা না, কিন্তু কমে গেলে সেটা পরে আবার ফিরে আসবে।
1: আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বল, মানে অনেকেই মনে করেন যে নাচ ছেড়ে দিলে বা কেউ জিম করছে, জিমটাকে বন্ধ করে দিলে হঠাৎ করে ওজন বেড়ে যায়, এবং এটা একটা প্রচলিত কথা রয়েছে যে ও নাচ এখন করছিস, ঠিক আছে নাচটা ছেড়ে দিলে কিন্তু আমার মোটা হয়ে যায়, জিম ছেড়ে দিলেও মোটা হয়ে যায়।
0: একদমই ঠিক বলেছে, মানে বা তুমি যেটা শুনেছো একদমই ঠিক শুনেছো। ব্যাপারটা তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবো, যখন তুমি জিম করছো বা একটা অ্যাক্টিভিটির মধ্যে রয়েছো, তুমি তো তখন একটা ক্যালোরি বার্ন করছো, এবারে সেই ক্যালোরিটা যদি পরে বার্ন না হলো, তুমি যদি আগের লাইফে ফিরে গেলে, তো সেটা তো একটা সায়েন্স।

0: ক্যালোরিটা যে বার্ন হচ্ছিল সেটা যাবে কোথায়? তখন আস্তে আস্তে আবার তোমার যে ওজনটা কমেছিল বাড়তে বাড়তে বাড়তে থাকবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি ধরো জিম বন্ধ করলে বা তুমি যদি নাচ বন্ধ করলে, কিন্তু সেই জায়গায় ধরো কিছু তার রিপ্লেসমেন্ট ভাবলে, মানে হয়তো ডায়েট করলে বা কিছু, তাহলে সেটা বাউন্স ব্যাক হবে না।
1: আচ্ছা, আরেকটা ব্যাপার, এখন তো মানুষ মানে সবাই দৌড়চ্ছে, কি ছেলে কি মেয়ে, তো যেটা আরেকটা সমস্যা হচ্ছে যে সবাই বলছেন যে ওয়ার্কআউটের দরকার সকালবেলায় বা বিকেলবেলায় কিছু একটা ওয়ার্কআউট, অনেক ক্ষেত্রে সেটুকুরও সময় পাওয়া যাচ্ছে না। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েই বলছি, কারণ সকালবেলা উঠেই আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা ওয়ার্কআউটের সময়টা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা মানে আমার কিন্তু বসেও কাজ নয়, যে আমি বসে টেবিলে কাজ করছি সেটাও নয়, আমাকে ঘুরতে হচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে যেহেতু স্কুল, তো সেজন্য আমরা মানে ওজনটা কমানোর ক্ষেত্রে আমরা এই ওয়ার্কআউট বাদে অন্য কি করতে পারি যাতে আমাদের ওজনটা মোটামুটি একটু ঠিক থাকে?
0: আমি বলবো, যদি ওয়ার্কআউটের একদমই টাইম না পাওয়া যায়, যে সময়টাতে একটু সময়, যদি ধরো তুমি যে বললে যে তুমি খুব ব্যস্ত আছো, তুমি যখন ধরো বাড়ি থেকে কাজের জায়গায় বেরোচ্ছ বা কাজের জায়গা থেকে বাড়ি ফিরছো, কোথাও যদি হেঁটে আসার সুযোগ থাকে তাহলে সেটা হেঁটে চলে আসবে। মানে এই ফাঁকিবাজি বিদ্যেটা আমি আমার সমস্ত পেশেন্টদের বলে থাকি, মানে যে মোড তুমি ইউজ করছো পার্সোনাল লাইফে, ঠিক আছে, অটো থেকে নেমে গিয়ে তুমি বাড়ি অবধি, মানে যে তুমি স্টপেজে নামতে তার থেকে ধরো একটা স্টপেজ একটু আগে, হয়তো 5-10 মিনিট আগে স্টপেজে নেমে যাও, সেই রাস্তাটুকু তুমি হেঁটে চলে আসো। কারণ একটা খুবই আমাদের কমন সাইকোলজি, যখন তুমি বাড়ির ভেতরে ঢুকে যাবে আবার নিজেকে প্রিপেয়ার করে আর তোমার হাঁটতে কিন্তু ভালো লাগবে না, কিন্তু তুমি যদি একটু আগে নেমে যাও সেই স্টপেজের আগে, কিছুটা হেঁটে চলে আসো, তাহলে তোমার কিছুটা হলেও কাজ হবে। কারণ আমাদের একটা বাংলায় প্রবাদ আছে, নাই মামার থেকে কানা মামা ভালো, তো সেরমই আর কি।
1: একদমই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওজন যদি কারোর হঠাৎ করে কমে যায়, চট জলদি একটা ওজনটা কমিয়ে ফেললাম, এটা আমাদের ত্বক বা চুলের উপর কি কোনো প্রভাব ফেলে?
0: হ্যাঁ, অবশ্যই, স্কিনের ওপরে তো অবশ্যই প্রভাব ফেলবে। কারণ হচ্ছে তুমি যখন একটা সার্টেন খাবার ধরো, অনেকে দেখি মানে অনেকে আমার কাছে আসে, মানে অনেক ভুলভাল ডায়েট করে আসে, তার মধ্যে যেমন হচ্ছে যে হয়তো পুরো কার্বোহাইড্রেটটাই বন্ধ করে দিল,
1: আচ্ছা,
0: হ্যাঁ, বা কোনো কিছু একটা পার্টিকুলার খাবার বন্ধ করে আমার কাছে আসছে। এবারে যখন কোনো খাবার কেউ বন্ধ করে দেয়, তো সেই খাবারে তো এনার্জি মানে ক্যালোরি ছাড়াও সেটার মধ্যে কিন্তু অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, প্রোটিন রয়েছে। যদি আমি ভাতের কথাই বলি ধরো, তো ভাতের মধ্যে তো শুধু আর ক্যালোরি নেই, সেটার মধ্যে ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে। এবারে যদি সেই খাবারের ঘাটতি হয়ে যায়, তো অবশ্যই তার কিন্তু চুল পড়া প্রথমেই স্টার্ট হবে, একটু স্কিনটা একটু এজেড মানুষদের মতো হয়ে যেতে পারে, তো এগুলো কিন্তু প্রবলেম হতে পারে।
1: আচ্ছা, মানে চট জলদি ওজন কমানোটা তাহলে খুব একটা স্বাস্থ্যকর নয়?
0: না না, একদমই না। আমি সবসময় সবাইকে বলবো একটা ব্যালেন্সড ওয়েতে ওজন কমাতে।
1: আর আরেকটা ব্যাপার যে এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং, এইটা ভীষণ ভাবে একটা প্রচলন হয়েছে যে এটা করলেই নাকি ওজন কমানো যায়, এই বিষয়টা নিয়ে একটুখানি যদি বলো।
0: আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা কিন্তু মানে নির্দিষ্ট সময়ে খাবার খেতে হয়, মানে একটা খাবার খাওয়ার সময়সূচি যাকে বলি, ঠিক আছে, এটা কিন্তু কোনো বিশেষ ডায়েট না, মানে 12 আওয়ার্সের হয়, 14 আওয়ার্সের উইন্ডো বলি আমরা, 16 আওয়ার্সের হয়। এটা আমি বলবো না যে ওজন কমবে না বা একদম খুবই খারাপ, সেটা বলবো না, কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং সবার জন্য কিন্তু উপযুক্ত নয়। যেমন ধরো যদি কেউ প্রেগনেন্ট মহিলা থাকেন বা ধরো কিছু ডায়াবেটিক পেশেন্ট, মানে ধরো ডায়াবেটিক পেশেন্টদের কি হয়, একটা তোমাকে তো একটু পর পর খাবার খেতে হয়, ঠিক আছে, যদি খুব ধরো ওই 12-14 ঘন্টার গ্যাপে যখন খাবার খাচ্ছ, তখন কিন্তু আবার সুগার ফল হয়ে যেতে পারে।
1: আচ্ছা,
0: তো এগুলো ভেবে তোমার ইন্টারমিডিয়েট ফাস্টিং করা উচিত। তাছাড়া আরেকটা যেটা মেইন বিষয় অনেকে ভুল করে, ইন্টারমিডিয়েট ফাস্টিং করলেও সেটারও তো একটা ক্যালোরি থাকে নির্দিষ্ট, ঠিক আছে, যেমন আমরা যখন ওজন কমাবো, কাউকে যদি আমাকে ওজন কমাতে হয়, তাকে ধরো আমি কাউকে 1400 ক্যালোরি দিলাম, 1500 দিলাম, সেটা সারাদিনে জুড়ে খেলো, ঠিক আছে, সারাদিন জুড়ে অল্প অল্প করে সে 1400 কিলো ক্যালোরি কমপ্লিট করলো। এবারে ইন্টারমিডিয়েট যখন করছে, ধরো সারাদিন ইন্টারমিডিয়েট সে দুবার খাচ্ছে, সাপোজ বলছি কথার কথা, দুবার খেতে গিয়ে তার যদি ওই ক্যালোরিটা, মানে ভাবছে আমি তো সারাদিন উপোস করে আছি, আমি পরিমাণটা যদি বেশি খেয়ে ফেলে, মানে যেটা খাওয়া উচিত ছিল 1400 জায়গায় 1600 করে নিল, তাহলে তো ইন্টারমিডিয়েট করার কোনো মানেই থাকবে না।
1: বুঝতে পেরেছি, মানে যেটুকুর জন্য করার তার থেকে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তাহলে আর মানেই হচ্ছে না।

0: বেশ। আর এই যে আমরা বলি যে একটু তাড়াতাড়ি রাতে খেয়ে নেওয়ার 8টার মধ্যে, সেটা কতটা যুক্তিযুক্ত? 8টার মধ্যেই জেনারেলি বলে বা 7:30টার মধ্যে?
1: দেখো, যদি তুমি তাড়াতাড়ি খেতে পারো, মানে এটা একটা প্রথম কথা, দেখো ডায়েট মানে তো শুধুই খাবার বেশি কম খাওয়া নয়, মানে একটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেটাকে বলি। আগেকার দিনের মানুষ তাড়াতাড়ি খেত, তাড়াতাড়ি উঠতো, তো তোমার একটা ওভারঅল তোমার সবকিছু লাইফস্টাইল ব্যালেন্স থাকতো। এবারে যদি তোমার প্রচন্ড নাইটে প্রবলেম হলো, মানে আমিও বলবো যে 8টা কেন, মানে সূর্য ডোবার পর না খেতে, ঠিক আছে, কিন্তু যদি নেহাত তোমার কাজটাই এরকম, প্যাটার্নটাই এরকম যে কোনোভাবেই পসিবল না, তাহলে তুমি নাইটে খেতে পারো, মানে 9টা সাড়ে 9টা অবধি ডিনার করতে পারো, কিন্তু যেন প্রচুর খাবার খেয়ে না ফেলো, মানে পরিমাণটার দিকে তোমাকে নজর রাখতে হবে।
0: বেশ। আর আরেকটা ব্যাপার, সেটাও এখন খুবই মানে চলছে সব মানুষের মধ্যে একটা ধারণা, সেটা হচ্ছে যে ভাত 5 থেকে 6 ঘন্টা যদি আমি ফ্রিজে রেখে খেতে পারি, তাহলে আমরা ভাত খেলেই যে মোটা হওয়ার যে প্রবণতাটা সেটা নাকি অনেকটা কমে, ভাত বা রুটি এবং আলুও সেটাই বলছে, তো সেটা কতটা ঠিক?
1: হ্যাঁ, সেটা একটুখানি স্টার্চ, যেটা আমি প্রথমেই আলোচনার প্রথমেই বলেছিলাম যে যে খাবারগুলো আমাদের শরীরে কার্বোহাইড্রেট লোড করে, ঠিক আছে, মানে গ্লাইসেমিক ইনডেক্স যেটাকে আমরা বলছিলাম, তো আমিও বলবো যদি তুমি ফ্রিজে রাখতে পারো তাহলে ওটার স্টার্চের যে কোয়ান্টিটিটা থাকে সেটা কিন্তু কমে যায়। তাই বাসি ভাত, যেমন একটা দেখো ওই যে পান্তা ভাত খায়, সেটা কিন্তু খুবই ভালো, যেমন ওটা যদি অন্য কিন্তু খাওয়া ভালো, ফ্রিজে রেখে যদি তুমি খেতে পারো ভালো হয়।
0: আচ্ছা, তাতে আমাদের যে মানে গ্লাইসেমিক ইনডেক্সটা অনেকটা কমে যাচ্ছে বলে সেটা খাওয়া যেতে পারে। বেশ। আর যদি কেউ ধরুন খাওয়ার থেকে ওই মোটামুটি ভাত রুটিটা পুরোটাই বাদ দিয়ে দেয়, তাহলে মানে সেক্ষেত্রে একটা কি অন্যরকম প্রভাব পড়তেই পারে?
1: হ্যাঁ, এটা তো খুবই খারাপ। ভাত রুটি মানে আমি এই পুরো আলোচনার একটা কথাই আমি বারবার উঠে আসছি যে আমি বারবার বলছি একটা ব্যালেন্স খাবার খেতে। এবারে পার্টিকুলারলি যখনই তুমি একটা ধরো ভাত রুটি বন্ধ করবে, মানে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেবে, তখন তোমার তো শরীরে একটা ক্যালোরি ডেফিসিট হবে, ঠিক আছে, বিভিন্ন পুষ্টির ঘাটতি হবে। তো কিছুক্ষণ আগেও যেটা আলোচনা করছিলাম, এটা তো তোমার চুল পড়তে পারে, ত্বকটা ড্রাই হয়ে যেতে পারে, তোমার উইকনেস আসতে পারে, ক্লান্তি লাগতে পারে, এইগুলো কিন্তু সাইড এফেক্ট হতে পারে, ঠিক আছে। তাই আমি কখনো বন্ধ করতে বলবো না, বরং আমি বলবো যে সবকিছু, হ্যাঁ অবশ্যই একটা ওজন কমানোর ক্ষেত্রে ভাত রুটি আমাদের কমানো বা ক্যালোরি ডেফিসিট করতে হবে, সেটার জন্য পুষ্টিবিদের পরামর্শ নিয়ে করা উচিত, কিন্তু পার্টিকুলারলি কোনো কিছু খাবার বাদ দিয়ে করা উচিত না। তাছাড়া আমি নিজে পার্টিকুলারলি একটা ব্যাপারে খুবই বিশ্বাস করি, ভাত রুটি আমাদের লাইফের কিন্তু স্টেপল ফুড হয়, ঠিক আছে। দীর্ঘদিন ধরে যদি আমরা আমাদের প্রিয় খাবার বন্ধ রাখি, তাহলে প্রথমেই যেটা হয় আমাদের মন খারাপ হয়।
0: হ্যাঁ, সেটাও, মন খারাপ হলে আবার বেশি খেয়ে নেওয়ার একটা প্রবণতাও কিন্তু দেখা যায়।
1: একদমই তাই, তখন তোমার ভাত রুটি যে কম করবে বা বন্ধ করবে সেটা কিচ্ছু মানে থাকবে না।
0: আচ্ছা আচ্ছা,
1: সবকিছুই খেতে হবে লাইফে, কিন্তু ব্যালেন্স করে
0: খেতে হবে। একদম শেষের দিকে চলে এসেছি, যেটা আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা ভালো থাকার জন্য, সুস্থ জীবনযাপনের জন্য আমরা কি করতে পারি, এরকম যদি কয়েকটা পরামর্শ দেয়।
1: সুস্থ থাকার জন্য পুরো আলোচনাতে আমার শ্রোতা বন্ধুরা, যেটা আমার মনে হয় আমি অলরেডি মেসেজ দিতে পারলাম, সুস্থ থাকার জন্য প্রথম যেটা করতে হবে যে আমাদের টেনশন ফ্রি ভাবে প্রথমে থাকতে হবে, ঠিক আছে। অন্যরা এতটা ওজন এত জলদি কমিয়ে ফেললো, সেটার দিকে যতটুকু আমি পারবো, আমরা আস্তে আস্তে করি না, অসুবিধা তো কিছু নেই, প্রথমে উদ্যোগটা আগে নেওয়া উচিত যে আমাদেরকে সুস্থ থাকতে হবে, তার জন্য প্রথমে ক্যালোরি ডেফিসিট করতে হবে, বা যাদের ক্যালোরি ডেফিসিটের দরকার নেই, মানে যারা একদমই পারফেক্ট আছে, তাদের পর্যাপ্ত খাবার খেতে হবে, বা বলতে পারি সঠিক সময়ে সঠিক খাবারটা খেতে হবে, সেটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। আজকাল আমরা কাজের জন্য এই সাধারণ সত্যিটা থেকে অনেক দূরে থাকছি, যদি আমরা সঠিক সময়ে সঠিক খাবারটা খাই, তাহলে কিন্তু মানে এই যে এত আমাদের ওজন বাড়ছে বা অনেকের এই যে খাচ্ছে না বলে ওজন কমছে, সেটাই আসবে না লাইফে। ঠিক করে ঘুমোতে হবে, আরেকটা যেটা, জল খেতে হবে, তবে না আমরা হাইড্রেট থাকবো আর টেনশন ফ্রি ভাবে থাকতে হবে।
0: একদম, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা এতক্ষণ শুনলাম পুষ্টিবিদ সুপর্ণা চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। আড্ডা তো প্রায় শেষের পথে, যেতে না চাইলেও তো যেতে হবে। আজ এই পর্যন্তই, সকলে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আবার দেখা হবে, শোনা হবে, আড্ডা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।

0: कीमतों में लगभग 20% की गिरावट। देश के औद्योगिक उत्पादन की वृद्धि दर इस वर्ष जुलाई में 6.7% रही। और बुडापेस्ट स्क्वाश ओपन के फाइनल में आज रात भारत के वेलवन संथिल कुमार का सामना हंगरी के बालाज फारकट से होगा। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী মৈত্রী, এখন কথায় গানে আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়। আজ আমাদের কথায় গানে কাজী নজরুল ইসলামের ভালোবাসার গান, প্রেমের গান। শ্রোতা বন্ধু, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন, ছিলেন প্রেমেরও কবি। তার কবিতা আর গানে বারে বারে ফুটেছে প্রেমের ফুল। আর প্রেমের গানে নজরুল জয় করেছেন বিশ্বজুড়ে অজস্র প্রেমিকের মন। চিরায়ত আদর্শ, ভাব, রোম্যান্টিকতা, এই সব কিছুকে অতিক্রম করে নজরুল প্রেমের ভাবনায় এনেছিলেন বাস্তবতা। তাই তাঁর বাংলা গান ভালোবাসার গান আধুনিক। আজকে প্রথম যে গানটি আমরা চয়ন করেছি কল্যাণী কাজীর কণ্ঠে,

আজ কথায় গানে আমরা ছুঁতে চাইছি কাজী নজরুলের সেই সব গানকে, যেসব গান ভালোবাসার কথা বলে। যদিও প্রেম আর বিদ্রোহ এ দুটি আপাত বিরোধী, বৈপরীত্যপূর্ণ, কিন্তু কবি নজরুলের কাছে বুঝি সেই বিপরীত দুটি সত্তা হার মেনেছে। তিনি এই দুটো বিষয়কেই যেন সমান্তরালে ধারণ করে রাখতে পেরেছেন তাঁর রচনায়। আর তাই তাঁর কবিতায়, তাঁর গানে আমরা একই সঙ্গে পাই কবির বিদ্রোহী সত্তাকে, আবার প্রেমিক সত্তাকেও। বিদ্রোহী কবিতায় আত্মপরিচয় দিতে গিয়ে তিনি লিখেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতূর্য। পরের গান শুনব সুজাতা সরকারের কণ্ঠে।

বিদ্রোহী কবি আর প্রেমিক কবি, এই দুই সত্তা মিলেমিশে গেছিল কাজী নজরুলের ভালোবাসার গানে কবিতায়। তার অসংখ্য কবিতা আর গান প্রেম বিরহ একসঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। হারানো হিয়ার নিকুঞ্জ পথে বিদ্রোহী কবি প্রেমিক কবি হয়ে একা একা ঝরা ফুল কুড়িয়ে তুলেছেন প্রেমিক কবি নজরুলের গান আর কবিতা। এই দুয়ে আজকের কথায় গানে আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, নেপাল ও তিব্বতে ভয়াবহ হরপাবানের জেরে মৃতের সংখ্যা বেড়ে 547 পৌঁছেছে এবং এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। নেপালের উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্যের জন্য ভারত ইতিমধ্যেই 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
1: দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার একটি ভূকম্পনের পর পুনরায় বন্যার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আগামীকাল উজবেকিস্তান রওনা দিচ্ছেন।
1: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে 6 দিনের সফর শুরু করছেন।
0: কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে চিনির কোনো ঘাটতি নেই, ন্যায্য দামে পর্যাপ্ত চিনি সরবরাহ সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
1: চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্প উৎপাদন সূচক 6.7% বৃদ্ধি পেয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তি ও সাধারণ মানুষের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
1: রাখি বন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গাছে রাখি ভেদে পরিবেশ সুরক্ষার সংকল্প নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষ।
0: ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন, ওয়াশিংটন দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনলে আমেরিকার সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হওয়া সম্ভব।
1: বুদাপেস্ট স্কোয়াশ ওপেনে খেতাব জয়ের লক্ষ্যে আজ ফাইনালে নামছেন ভারতের বেলাবান সেন্থিল কুমার।
0: আসছি বিস্তারিত খবরে। নেপাল ও তিব্বতে হরপাবানের জেরে মৃতের সংখ্যা বেড়ে 547 পৌঁছেছে এবং এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। ভেসে যাওয়া মানুষ ও মৃতদেহের খোঁজে উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও প্রত্যন্ত বসতি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। বন্যা কবলিত জেলাগুলি থেকে ইতিমধ্যেই 800 বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার একটি ভূকম্পনের পর পুনরায় বন্যার আশঙ্কায় নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভোটে কোশি নদীর উৎপত্তিস্থলের কাছে একটি নতুন বেরিয়ার লেক তৈরি হওয়া এবং তিব্বত অংশে একটি বাঁধ ভাঙার খবরের পর ফের জলস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। ত্রিশূলী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সংলগ্ন এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশূলী ও রসুয়ার মধ্যবর্তী রাস্তা তৈরির কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশূলী ও ধোবী নদী সংলগ্ন এলাকায় প্লাবনের জলে ঘরবাড়ি, দোকানপাট এবং জিনিসপত্র ভেসে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ চালাতে এখনও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
1: বুধবারের ভয়াবহ হরপাবানের জেরে এখনও 320 জন ভারতীয় নাগরিকের কোনো খোঁজ মিলছে না বা তারা যোগাযোগহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি জানান, অন্যান্য দেশে নাগরিকত্ব থাকা আরও প্রায় 100 জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। শ্রী জয়সওয়াল জানান, ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয় নাগরিককে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া চীনের অংশে আটকে পড়া আরও 96 জন ভারতীয় সুরক্ষিতভাবে সড়কপথে নেপালে পৌঁছেছেন এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গতকাল বন্যার এলাকা থেকে কাঠমান্ডু হয়ে আসা তামিলনাড়ুর 21 জন ভারতীয় আজ বিকেলে নিরাপদে নতুন দিল্লি পৌঁছেছেন বলেও তিনি নিশ্চিত করেন।
2: 21 Indian nationals who had yesterday arrived in Kathmandu from the area that was affected by this flood, they have today landed in Delhi. These 21 Indian nationals, they are from Tamil Nadu and they arrived by Indigo flight which just landed in Delhi. Yesterday, our ambassador had met them in Kathmandu and inquired about their well-being. In addition to these 21 Indian nationals,
1: চীনা অংশের পরিস্থিতি নিয়ে জয়সওয়াল জানান, সেখানে প্রায় 400 জন ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তারা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বেজিংয়ের ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, দলনেতা ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। শ্রী জয়সওয়াল জানান, নেপালের উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্যের জন্য ভারত ইতিমধ্যেই 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আজ সন্ধ্যায় পোর্টেবল জেনারেটর, খাবার, জল পরিশোধক ট্যাবলেট ও ওষুধপত্র সহ আরও 13 টন জরুরি সামগ্রী নিয়ে তৃতীয় ত্রাণ বিমানটি নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
2: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, we the same day we mobilized

0: mobilized our humanitarian assistance efforts, and we had one aircraft. The first aircraft departed on 26 August in the evening time. It carried 10 tons of relief materials, which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp, and medicines.
1: বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরো জানান, নেপালের অনুরোধে ভারত একটি টানেল রেস্কিউ টিম বা সুড়ঙ্গ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সেখানে কি ধরনের যন্ত্রপাতির প্রয়োজন তা খতিয়ে দেখতে প্রথমেই একটি রেকি টিম বা পর্যবেক্ষণকারী দল বিমানে পাঠানো হচ্ছে, একটি চিকিৎসক দলও পাঠানো হচ্ছে এবং এর পাশাপাশি নেপালের উপদ্রুত এলাকাগুলিতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের জন্য কারিগরি দলসহ বেইলি ব্রিজ সরবরাহের প্রস্তাব দিয়েছে ভারত। শ্রী জয়সওয়াল জানান, নেপাল কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী ভারত অন্য যে কোন ধরনের সহায়তা দিতেও সম্পূর্ণ প্রস্তুত। পরিস্থিতির উপর নজর রাখতে বিদেশ মন্ত্রকে একটি 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র। পাশাপাশি কাঠমান্ডু ও বেজিং এর ভারতীয় দূতাবাসও 24 ঘন্টার হেল্পলাইন চালু করেছে।
0: Our MEA control room here is working round the clock, as is the case with the control rooms in our embassy in Kathmandu, as also our embassy in Beijing. On the Chinese side, we have 400 Indian nationals. They are safe. They have been in touch with their family because phones, etc., I'm told, is working on that side. Our embassy has been in touch with several of them, in fact, with their team leaders and their travel agent. Many of their family members also contacted us through the helpline numbers that our embassy is running.
2: নেপাল থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আজ নতুন দিল্লিতে দেখা করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বন্যা কবলিত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নিরাপদে নতুন দিল্লিতে এসে পৌঁছন। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজে সহায়তার জন্য নেপাল সরকার ও সেদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপদে ভারতে ফেরানোর প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের প্রশংসাও করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডক্টর জয়শঙ্কর জানান, আচমকা বন্যার পর নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্য করতে ভারত সরকার সবরকম সমর্থন যোগাচ্ছে। তিনি বলেন, আজ সকালে নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
3: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
1: চীন নেপাল সীমান্তের কাছে তিব্বতের জিরং কাউন্টিতে হড়পাপানে 5 জনের মৃত্যু হয়েছে এবং 250 জন বিদেশি নাগরিক সহ মোট 558 জন নিখোঁজ রয়েছেন বলে আজ জানিয়েছে চীন। জিরং থেকে পর্যটক ও স্থানীয় অধিবাসী সহ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে কোনো পর্যটক আটকে নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া বহু সংখ্যক ভারতীয় তীর্থযাত্রী প্লাবনের সময় সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন বন্যাপ্লাবিত ইমিগ্রেশন ভবনের ভেতরে ছিল বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ বিদেশি নাগরিকদের পরিচয় সুনির্দিষ্ট করার জন্য বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে বলে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে। উপদ্রুত অঞ্চলে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। অসামরিক বিমান পরিবহন দপ্তর শত শত উদ্ধারকারী ও বহু টন জরুরি ত্রাণ সামগ্রী দুর্ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। সড়ক যোগাযোগ, টেলিযোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ছোছেনখোলা ও পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলের কাছে একটি নতুন ব্যারিয়ার লেক বা কৃত্রিম হ্রদ সৃষ্টি হওয়ায় চীন সরকার লেভেল 4 সতর্কবার্তা জারি করেছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান সফরে যাবেন। পরের দুদিন তিনি তাশখন্দে থাকবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাভকাত মির্জায়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এই সফরে তাশখন্দের শাস্ত্রী স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাশখন্দের শাস্ত্রী স্ট্রিটে অবস্থিত এই স্মৃতিসৌধটি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সম্মানে নির্মিত ব্রোঞ্জের একটি আবক্ষ মূর্তি। 1976 সালে উন্মোচিত এই স্মৃতিসৌধটি তৈরি করেছিলেন স্থানীয় উজবেক ভাস্কর ইয়াকভ শাপিরো। এছাড়া শ্রী মোদীর তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করারও কথা রয়েছে।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ থেকে 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। শিকাগোয় বিশিষ্ট বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন এবং বেসরকারি ক্ষেত্রের শীর্ষস্থানীয় সিইও, প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। এছাড়া শিকাগো নির্বাচিত কিছু সংস্থা সিইও এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক হওয়ার কথা। এই আলোচনাগুলিতে ভারতের বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক পরিস্থিতি এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার।

0: করার বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হবে। এরপর শ্রীমতী সীতারামন শিকাগো বিশ্ববিদ্যালয়ের পলস্কি সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করবেন। সেখানে তিনি উদ্যোক্তা, উন্নয়ন, উদ্ভাবন, প্রযুক্তির বাণিজ্যিকীকরণ এবং ভারতের দ্রুত বর্ধনশীল স্টার্ট আপ ও উদ্ভাবনী ইকোসিস্টেমের সঙ্গে যোগাযোগ শক্তিশালী করার বিষয়ে মত বিনিময় করবেন। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে তিনি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এরপর নিউ ইয়র্কে তিনি সেখানকার শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও এবং ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। নিউ ইয়র্কে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তিচালিত আর্থিক বাজার প্ল্যাটফর্ম এবং অগ্রগামী আন্তর্জাতিক ইলেকট্রনিক মার্কেট প্লেস নাসডাকের বেল রিঙ্গিং অনুষ্ঠানে অর্থমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কানাডার অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ স্যাম্পেন কানাডার টরন্টোতে ভারত কানাডা অর্থমন্ত্রী অর্থনৈতিক ও আর্থিক আলোচনা সম্পন্ন করেছেন। চলতি বছরের মার্চ মাসে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিশ্রুতির ভিত্তিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 7,000 কোটি কানাডিয়ান ডলারে উন্নীত করার বিষয়ে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।
0: নতুন দিল্লিতে আজ ভারত কুয়েত যৌথ প্রতিরক্ষা কমিটি JDC-র উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় দেশ প্রশিক্ষণ, সামরিক মহড়া, সামরিক চিকিৎসা, কর্মী সংক্রান্ত আলোচনা, প্রতিরক্ষা শিল্প এবং গবেষণা উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। প্রতিরক্ষা বিভাগের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং কুয়েতের 5 সদস্যের প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল সাকরন যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন।
1: শ্রীলঙ্কা নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যামিয়ান ফার্নান্ডো আগামীকাল তাঁর 4 দিনের ভারত সফর সমাপ্ত করে দেশে ফিরবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করাই এই সফরের লক্ষ্য। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে চিনির কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য দামে পর্যাপ্ত চিনি সরবরাহ সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কারখানায় উৎপাদনের পর উৎসমূলে চিনির দাম প্রায় 20% কমেছে এবং খুচরো বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। দেশীয় বাজারে চিনির কৃত্রিম সংকট রোধ করতে এবং কৃত্রিমভাবে দাম বৃদ্ধি আটকানোর জন্য মন্ত্রক একাধিক সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছে। দেশজুড়ে চিনির মজুত, পরিবহন এবং বাজার দরের উপর সরকার টানা নজরদারি চালিয়ে যাচ্ছে। বাজারে চিনি সঠিক সময় সরবরাহ বজায় রাখতে আগামী মাস থেকে বর্তমান মাসিক বরাদ্দের জায়গায় প্রতি 15 দিন অন্তর চিনি বরাদ্দের নতুন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নতুন নিয়ম অনুযায়ী প্রতি 15 দিনের বরাদ্দের অন্তত 40% চিনি প্রথম সপ্তাহেই এবং বাকি অংশ পরবর্তী সপ্তাহে বিক্রি করতে হবে চিনি কলগুলিকে। মন্ত্রক আরও জানিয়েছে, আগামী 15ই অক্টোবর থেকে নতুন মরশুমের আখ মাড়াই শুরু হচ্ছে এবং ওই মাসেই 10 লক্ষ টনেরও বেশি চিনি উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন মরশুমের উৎপাদিত চিনি যাতে দ্রুত বাজারে আসতে পারে সেজন্য অক্টোবরে উৎপাদিত চিনি কোনো বিধিনিষেধ ছাড়াই বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া নভেম্বর মাসে প্রায় 45 লক্ষ টন চিনি উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা দেশের ভেতরের চাহিদা মেটাতে চিনির যোগান আরও বৃদ্ধি করবে।
1: চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্প উৎপাদন সূচক IIP বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে শিল্পক্ষেত্রের কার্যকলাপ সন্তোষজনক গতিতে এগিয়ে চলেছে। যদিও জুনের সংশোধিত বৃদ্ধির হারের তুলনায় জুলাইয়ের এই গতি কিছুটা মন্থর হয়েছে। জুনের শিল্প উৎপাদনে বৃদ্ধির হার প্রাথমিক অনুমান 7.3% থেকে বাড়িয়ে 8.8% হিসেবে সংশোধিত হওয়ায় বোঝা যাচ্ছে যে জুলাই ত্রৈমাসিকের শুরুতে শিল্পক্ষেত্রের গতিশীলতা আগের ধারণার চেয়েও বেশি শক্তিশালী ছিল। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী সূচকে সবচেয়ে বেশি গুরুত্ব থাকা ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ক্ষেত্র জুলাই মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বিকাশ হার হয়েছে 8.7%।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা গত 12 বছরে অভূতপূর্ব সাফল্য অর্জনের পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনেছে এবং এর প্রভাব নজিরবিহীন। আজ সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, আর্থিক অন্তর্ভুক্তির পথ সুগম করতে এবং সারা দেশের মানুষকে ক্ষমতায়িত করতে জনধন যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে জমা অর্থরাশির পরিমাণ মোট 3,17,000 কোটি টাকা। 2014 সালে আজকের দিনে প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রকল্পের সূচনা করেছিলেন। মোট অ্যাকাউন্টের 78% খোলা হয়েছে গ্রামীণ অথবা আধা শহরাঞ্চলে এবং প্রায় 56% অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা।
1: পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

0: চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের প্রাণহানির খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন NHRC রাজ্যের মুখ্য সচিবকে একটি নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়টিকে সামনে নিয়ে আসে বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, চলতি মাসে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে 60 জন শিশু মৃত্যুর খবর পাওয়া যায়। এদিকে উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি সরকারি স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গত 2 বছর ধরে মিড ডে মিল না দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। তদন্তে অনিয়ম এবং প্রায় 14 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও উঠে এসেছে।
1: গুজরাটের গান্ধীনগরে আগামী 2রা-3রা সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন NHRC একটি 2-দিনব্যাপী প্রকাশ্য শুনানি ও ক্যাম্প সিটিং এর আয়োজন করবে। সেখানে রাজ্যের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত বিষয়গুলির শুনানি হবে।
0: আরজিকর হাসপাতালে তরুণী পড়ুয়াকে ধর্ষণ করে হত্যার তদন্ত শেষ করার জন্য CBI 4 সপ্তাহের যে সময় চেয়েছিল তা খারিজ করে কলকাতা হাইকোর্ট তাদের 3 সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের সামনে আজ এই মামলার বিষয়ে CBI একটি রিপোর্ট পেশ করে। মামলার পরবর্তী শুনানি 24শে সেপ্টেম্বর।
1: আজ দেশজুড়ে ভাই ও বোনের পবিত্র সম্পর্কের উৎসব রাখি বন্ধন সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। এই বিশেষ দিনে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা বোনেদের রক্ষা করার শপথ নেন এবং উপহার দেন। এই উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
0: রাষ্ট্রপতি ভবনে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে আজ রাখি বন্ধন উৎসব পালিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রাখি বন্ধন এমন এক অটুট আত্মিক সম্পর্কের উৎসব যা স্বজন ও বন্ধুদের পাশাপাশি পরিবেশ ও বৃক্ষরাজির সঙ্গেও ভাগ করে নেওয়া যায়। দিন দিন পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানবজাতির অস্তিত্বের স্বার্থে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পড়ুয়াদের গাছে রাখি বাঁধা উচিত। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং বলপ্রয়োগের নীতি ত্যাগ করে তবে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরু করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা গড়ে তোলা, সম্মানজনক ভাষায় কথা বলা, ইরানের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত বলে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাকচি উল্লেখ করেন। এছাড়া তিনি কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক হিসেবে অভিহিত করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সাম্প্রতিক সময়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং বলেছেন, ইরানের বিরুদ্ধে আবার সামরিক অভিযান শুরু করা হতে পারে। ট্রাম্প বলেন, ইরান বর্তমানে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে এবং তাদের ক্ষমতাও সীমিত। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিলেই ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হবে না বলে ট্রাম্প হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার মতো খুব বেশি কিছু নেই এবং ওয়াশিংটন তাদের সঙ্গে কোনো বৈঠকের চেষ্টাও করছে না, তবে হরমুজ প্রণালীর বিষয়ে রাশিয়ার আচরণের প্রশংসা করেন তিনি।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করার নির্দেশ দিয়েছেন। তার এক কার্যনির্বাহী নির্দেশের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেরিয়র সেক্রেটারি এবং বোর্ড অন জিওগ্রাফিক নেমসকে 30 দিনের মধ্যে সরকারি মানচিত্র ও জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম GNIS এ প্রয়োজনীয় সংশোধনী করার নির্দেশ দেওয়া হয়েছে।
2: Changing the name of Lake Ontario effective immediately to Lake America. That's going to take place right now as I sign the
0: এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি হ্রদটির আদিবাসী সম্পর্কিত উৎসের কথা উল্লেখ করে এর নাম পরিবর্তনের বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। তিনি বলেন, কানাডা এটির নাম লেক অন্টারিওই রাখবে কারণ এই নামটি অতীতে ব্যবহৃত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এদিকে নেপালে ভয়াবহ বন্যার বিষয়ে ট্রাম্প জানান, মার্কিন যুক্তরাষ্ট্র নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে। বন্যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জরুরি সহায়তা প্রদানের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা বিষয়ক একজন পরামর্শদাতা পাঠানোর ঘোষণা করেছে।
2: And that was a brutal, that was mud and water as a mixture. Nobody's ever seen strong, well-built buildings were wiped out like they were toothpicks. That's a terrible thing. No, we are sending aid. Anything they want, we'll have. And there were 50, maybe 60 Americans over there.
1: নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড প্রয়াত অস্লোর একটি হাসপাতালে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। ইউরোপের প্রবীণতম এই শাসক 1991 সালে তার পিতা রাজা পঞ্চম ওলাফের মৃত্যুর পর সিংহাসনে বসেন এবং রাজতন্ত্রের আধুনিকীকরণের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা

0: অর্জন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি নরওয়ে দখল করে নিলে তিনি তার শৈশবের একটি সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাসনে কাটিয়েছিলেন। এদিকে প্রয়াণের পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন তার পুত্র ক্রাউন প্রিন্স হ্যাকন। নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, রাজার আন্তরিকতা এবং দেশের প্রতি তাঁর গভীর সেবাবোধ তাকে গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি রাজপরিবার ও নরওয়ের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। এখন খেলার খবর।
1: হাঙ্গেরির বুদাপেস্টে পিএসএ স্কোয়াশ ওপেনে ভারতের ভেলাভান সেন্থিলকুমার ফাইনালে উঠেছেন। গতরাতে সেমিফাইনাল ম্যাচে তিনি স্বদেশীয় বীর চোত্রানিকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ফাইনালে ভেলাভান মুখোমুখি হবেন হাঙ্গেরির তারকা খেলোয়াড় ও বিশ্ব র্যাঙ্কিং এর 55 নম্বরে থাকা বালাজ ফারকাসের। মিশরের মোস্তাফা এলসিটির বিরুদ্ধে 3-0 সেটের সরাসরি জয় পেয়ে ফাইনালে পৌঁছেছেন ফারকাস।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইতে গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে জয় পেয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা। তিনি এই প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় দাবাড়ু। বর্তমান চ্যাম্পিয়ন ফ্যাবিয়ানো কারুয়ানাকে 15-13 ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে প্রথমে 6 পয়েন্টে পিছিয়ে থাকলেও পরে দুটি র্যাপিড গেমেই জয়লাভ করে এগিয়ে যান প্রজ্ঞানন্দা। এরপর 4টি ব্লিৎজ গেমে নিজের অবস্থান দৃঢ় রেখে তিনি 15-13 ব্যবধানে জয় নিশ্চিত করেন।
1: বারাসাত স্টেডিয়ামে আজ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং 0-2 গোলে কোল ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে কোল ইন্ডিয়া 1-0 গোলে এগিয়েছিল। কোল ইন্ডিয়ার আজারউদ্দিন মল্লিক ও জসকরণপ্রীত সিং গোল করেছেন। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে কোল ইন্ডিয়া গ্রুপ বির শীর্ষে আছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং 9 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করেছে। এদিকে আচমকাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মেহরাজউদ্দিন ওয়াডু।
0: পুরুষের অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান ফুটবল কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে ভারতের সঙ্গে গ্রুপ ইতে আছে আয়োজক মালয়েশিয়া, প্যালেস্টাইন, সিঙ্গাপুর এবং গুয়াম। 7টি গ্রুপে 35টি দল অংশ নেবে। ভারত 11 নভেম্বর প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে, 14 নভেম্বর গুয়াম এবং 17 নভেম্বর প্যালেস্টাইন এবং 20 নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান ফুটবল কাপ উজবেকিস্তানে আগামী বছরের 12-29 মে অনুষ্ঠিত হবে।
1: লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে আজ পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড প্রথম ইনিংসে 290 রান করেছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে পাকিস্তান প্রথম ইনিংসে 4 উইকেটে করেছে 74 রান।
0: ভারতের মহিলা হকি দল এফআইএইচ বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে গতকাল 5ম স্থান দখলে লড়াইয়ে ভারত 3-1 গোলে জার্মানিকে পরাজিত করে। নবনীত কৌর 2টি এবং ইসিকা 1টি গোল করেন। এখন দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজকের নিবেদন, রাখি বন্ধন।
2: বাঙালির 12 মাসে 13 পার্বণ। পার্বণ মানেই তো প্রাত্যহিকতাকে পাশ কাটিয়ে উৎসবের রাংতা মোড়া দিন, একটা বিস্তৃত সামাজিক সামিয়ানার নিচে এসে দাঁড়ানো যেখানে সবার অবারিত দ্বার। তবু এর মধ্যেও 2টি পার্বণকে একেবারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় ভাই বোনেদের জন্য, একটা ভাইফোঁটা আর একটা রাখি বন্ধন। রাখি বন্ধনে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ জীবন কামনা করেন, আর ভাইরা অঙ্গীকার করেন আজীবন বোনেদের পাশে থাকার, সব রকম বিপদ থেকে তাঁদের রক্ষা করার। কিভাবে শুরু হলো রাখি বন্ধন? রাখিকে ভাই বোনের উৎসব হিসেবে মনে করা হলেও ইতিহাসে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে তার কবজিতে সুতো বেঁধে দিতেন মহিলারা। এটাই পরে রাখি বন্ধন উৎসবের চেহারা নেয়। পুরাণ বলছে, একবার দেবতা ও রাক্ষসদের যুদ্ধে দেবতারা যখন প্রায় পরাজয়ের মুখে, দেবরাজ ইন্দ্র তখন তার গুরু বৃহস্পতির সাহায্য চান। বৃহস্পতির পরামর্শ মতো শ্রাবণ পূর্ণিমায় ইন্দ্রের স্ত্রী সজি একটি মন্ত্রপুত রাখি ইন্দ্রের হাতে বেঁধে দেন। তারপরই নাকি যুদ্ধে জয়লাভ করেন দেবতারা। আবার বলা হয়, যমের অমরত্বের প্রার্থনা করে তার বোন যমুনা তার হাতে একটি রাখি পরিয়ে দেন। এরপরই যমরাজ কথা দেন যে যার হাতে তার বোন রাখি পরিয়ে দেবেন তাকে তিনি স্বয়ং রক্ষা করবেন। অন্য একটি কাহিনী বলছে, দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। ভক্তের ডাকে সাড়া দিয়ে বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্যে চলে যান। বিষ্ণু স্ত্রী লক্ষ্মী শ্রাবণ পূর্ণিমা উৎসবে বলিরাজার হাতে রাখি বেঁধে

রানীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। অনুরোধ রাখেন বলি লক্ষ্মী ফিরে পান বিষ্ণুকে। মহাভারতেও রাখির উল্লেখ পাওয়া যায়। রাজস্ব যজ্ঞের সময় শিশুপালকে হত্যার পর কৃষ্ণের একটি আঙুল কেটে রক্ত পড়তে থাকে। দ্রৌপদী তখন নিজের শাড়ি ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে দেন। কৃষ্ণ তাকে সব রকম বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ভাই বোনের মধুর সম্পর্ক বাঙালির কাছে চিরকালই বড় সমাদরের। তাই নিয়ে কত কবিতা, কত গান। সলিল চৌধুরীর লেখা এমনই এক গান 1961 সালে রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর, যা সুপার টুপার হিট হয়েছিল।

পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় সুবর্ণকান্তি ঘোষের সুরে মান্না দের গাওয়া এই গান তো বাংলা গানের ইতিহাসে এক চিরন্তন মাইলফলক।

তবে 1905 সালে রাখীবন্ধন উৎসবকে অন্য মাত্রা দিলেন রবীন্দ্রনাথ। বঙ্গভঙ্গের প্রস্তাবের প্রতিবাদে সেদিন জোড়াসাঁকোর বাড়ি থেকে বেরিয়ে পথে নেমে এলেন তিনি। নাখোদা মসজিদে ঢুকে ইমামের হাতে পরিয়ে দিলেন রাখি। তিথি নক্ষত্র মেনে সেদিন শ্রাবণী পূর্ণিমা ছিল না, কিন্তু সেদিনের রাখীবন্ধন হয়ে উঠল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতিসত্তার বজ্র নির্ঘোষ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। মুখে মুখে ফিরতে লাগল এই উপলক্ষে তাঁর লেখা গান, যা আজ এই বিভেদগামী সময়েও বাঙালির অন্তরাত্মার আহ্বান, তার চিত্তশুদ্ধির মন্ত্র।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নেপাল ও তিব্বতে ভয়াবহ হর্পবানের জেরে মৃতের সংখ্যা বেড়ে 547 পৌঁছেছে এবং এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। নেপালের উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্যের জন্য ভারত ইতিমধ্যেই 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
1: দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার একটি ভূকম্পনের পর পুনরায় বন্যার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আগামীকাল উজবেকিস্তান রওনা দিচ্ছেন।
1: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে 6 দিনের সফর শুরু করছেন।
0: কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে চিনির কোনো ঘাটতি নেই, ন্যায্য দামে পর্যাপ্ত চিনি সরবরাহ সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
1: চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্প উৎপাদন সূচক 6.7% বৃদ্ধি পেয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জনধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তি ও সাধারণ মানুষের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
1: রাখি বন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গাছে রাখি বেঁধে পরিবেশ সুরক্ষার সংকল্প নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। শুভেচ্ছা উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষর।
0: ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন ওয়াশিংটন দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনলে আমেরিকার সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হওয়া সম্ভব।
1: বুদাপেস্ট স্কোয়াশ ওপেনে খেতাব জয়ের লক্ষ্যে ফাইনালে নামছেন ভারতের ভেলাভান সেন্থিল কুমার।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন সঙ্গীত শিক্ষার আসর। আজকের আসরে ইমন রাগে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।

আজকে এই সঙ্গীত শিক্ষার আসরে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমার এই আসরে যারা আছো তারা সবাই আজকে এসেছো তো? বেশ, তাহলে আমরা শুরু করি। আজকে যে রাগটা আমরা বেছে নিয়েছি সে রাগটা হলো ইমন। ইমন কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ। কল্যাণের যে কল্যাণ অঙ্গ, যে আমরা রূপটা পাই মোটামুটি ইমনের মধ্যে, সেটা আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয়, উপলব্ধ হয়। ইমনে শুধু মা তীব্র, মা তীব্র, আর বাকি স্বর শুদ্ধ। ইমন সন্ধেবেলা গাওয়া হয়। ইমনের বাদী হচ্ছে গান্ধার, সমবাদী নিখাদ, অর্থাৎ নি গা বাদী, নি সমবাদী। ইমন আমরা সাধারণত পঞ্চম বাদ দিয়ে আরো আরোহণ করি, কেউ কেউ পঞ্চমও লাগায়, যেমন সারে গা মা পা ধানি সানি ধা পা মগরে সা, কেউ কেউ করে সারে গা মা ধানি সানি ধা পা মগরে সা, অর্থাৎ আরোহণে আমরা পঞ্চমটাকে বর্জিত করি। যখন ধা লাগাচ্ছি তার আগে অবধি পঞ্চম আমরা ব্যবহার করি, কিন্তু যেই ধায় যাচ্ছি তখন মা ধা নিশা এইভাবে যাচ্ছি, অর্থাৎ এটা জাতি আমরা বলতে পারি স্মারক সম্পূর্ণ। আচ্ছা, সন্ধ্যেবেলা গাওয়া হয়, অত্যন্ত জনপ্রিয় রাগ ইমন, এবং ইমন অভ্যাসের রাগ। ইমনকে আমরা সন্ধ্যেবেলা প্রতিদিন অভ্যাস করতে পারি। এবার ইমনের আমি আজকে দ্রুত একতালে একটা বন্দি শেখাচ্ছি, দ্রুত একতাল, বারো মাত্রা দ্রুত একতাল। সেই বন্দিসের কথাটা আমি বলছি, তোমরা সকলে লিখে নাও।

जननी सकल कलुष कलय हस्यौ पेटकाटा मध्यन्नेश सकल कलुष हारिणी सकल कलुष हारिणी जयति जयति जगत जननी। এটা আমরা একটা বসুন্ধরা বন্দনা বলতে পারি, বসুন্ধরাকে যেন আমরা বন্দনা করছি, তিনি সকল কলুষ আমাদের হরণ করেন। জয়তি জয়তি জগত জননী সকল কলুষ হারিণী। এটা হলো স্থায়ী, সোম থেকে বন্দিস্তা শুরু। এবার আমি অন্তরা বলছি, লিখে নাও। তু দয়াময়ী নিকাম দন্তে নয় হস্যই কয়াকা ম তু দয়াময়ী নিকাম পতিত পাবনি সুনাম পতিত পাবনি সুনাম হো তুঝে সদা প্রণাম হো তুঝে সদা প্রণাম প্রেম পুণ্য ভারিণী প্রেম পুণ্য ভারিণী। পয় দীর্ঘ মধ্যে নয় জফলা বা দন্তের নয় জফলা পুণ্য ভারিণী ভয়াকার রহস্যই দন্তের নয় দীর্ঘই আর স্থায়ীতে হচ্ছে হারিণী সকল কলুষ হারিণী ভয়াকার রহস্যই দন্তের নয় দীর্ঘই। শুরু করছি, এর আরোহণ অবরোহণটা আমি আগে বলি।

0: আজকের আসর এখানেই শেষ করো।
1: এতক্ষণ শুনলেন সঙ্গীত শিক্ষার আসর, ইমন রাগে খেয়াল। আসর পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, ভারত হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমান পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 320 জন ভারতীয় নাগরিকের এখনও কোনো সন্ধান মেলেনি।

0: নেপাল ও তিব্বতে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও নিখোঁজ 1545 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 4 দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজস্তান যাচ্ছেন। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমায় খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকার জানিয়েছে। কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার হাঙ্গেরির বালাজ ফার্কাসের মুখোমুখি হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে বহনযোগ্য জেনারেটর সেট, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবারের প্যাকেট এবং জল বিশুদ্ধকরণের ট্যাবলেট। বিমানে চিকিৎসক ও প্যারামেডিক্সদের একটি 11 সদস্যের দল এবং সুড়ঙ্গে উদ্ধার কাজের জন্য একটি বিশেষ দলও রয়েছে। এর আগে ভারত 2টি বিমানে 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। বিদেশমন্ত্রী আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী, যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বন্যাদুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তাঁরা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার ও সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর জানান যে আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, আজ সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
1: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হড়পাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন, দেশে ফেরা 21 জনের পাশাপাশি ত্রিশুলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে।
2: 21 भारतीय नागरिक जो फंसे हुए थे कैलाश मानसरोवर की यात्रा पे गए थे, कल काठमांडू पहुंचे उस क्षेत्र से जहां पर ये हादसा हुआ, और कल हमारे राजदूत उनसे मिले, उनका हालचाल पूछा और हमारी एम्बेसी ने उनके लिए ये ट्रैवल अरेंजमेंट बनाया। आज वो दिल्ली पहुंच चुके हैं। उसके अलावा आप 63 भारतीय नागरिक जो त्रिशूली हाइड्रो पावर में काम करते हैं, त्रिशूली 1, उनको भी वहां से बचाया गया है। 96 भारतीय नागरिक चीन से नेपाल की तरफ आ चुके हैं और ये सभी लोग सुरक्षित हैं।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপালে পৌঁছেছেন। তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। পেইচিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে বলেও শ্রী জয়সওয়াল জানান।
3: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, the same day we mobilized our humanitarian assistance efforts, and we had one aircraft. The first aircraft departed on 26th August in the evening time. It carried 10 tons of relief materials, which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp and medicines.
0: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলি থেকে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশুলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশুলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। থাশখান্দে তাঁর 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তান

0: প্রেসিডেন্ট সাদির জাফারভের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বিশকেক সফর করবেন। উল্লেখ্য, ভারত 2017 সাল থেকে এই সংস্থার পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা, সংযোগ ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা ও অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাজারে চিনির যোগান বাড়াতে কৃত্রিমভাবে যোগানের ঘাটতি কমানোর জন্য সরকার একের পর এক ব্যবস্থা নিয়েছে। এর ফলে মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। চিনির দাম মজুত এবং দেশের বিভিন্ন স্থানে পাঠানোর উপর সরকার তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। জুনে আইআইপি বৃদ্ধির হার 7.3% থেকে বাড়িয়ে 8.8% করা হয়। ফলে জুলাইয়ের শুরুতে শিল্পক্ষেত্রে বৃদ্ধির গতিবেগ প্রাথমিক পূর্বাভাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আরজি করে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজ সিবিআই এর পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করে জেরা করা হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 4 জন ডাক্তার ও ঘটনার দিন রাতে যে ডেলিভারি বয় খাবার দিয়েছিলেন তিনিও রয়েছেন। সিবিআই এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও 4 সপ্তাহ সময় চাওয়া হলেও ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। 24 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হল। আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডা সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওমপ্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আজ তেল ভর্তি ট্যাঙ্কার হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800-1804747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হয়। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নজরুল মঞ্চে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার হাঙ্গেরির বালাজ ফার্কাসের মুখোমুখি হয়েছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাত্রানিকে 3-2 হারিয়ে দেন। অন্যদিকে স্থানীয় ফেভারিট ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 55 নম্বর খেলোয়াড় ফার্কাস মিশরের মুস্তাফা এলসিটির বিপক্ষে 3-0 সেটে সরাসরি জয় পেয়ে ফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমান কাঠমান্ডুতে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 320 জন ভারতীয় নাগরিকের এখনও কোনো সন্ধান মেলেনি। নেপাল ও তিব্বতে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও নিখোঁজ 1,545 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 4 দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজস্তান যাচ্ছেন। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমায় খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকার জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আগামীকাল 29 আগস্ট শনিবার প্রথম অধিবেশন, সূচনা ভারতীয় সময় ভোর 5:56। 6:05 সুচিন্তন, শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, রাগ আনন্দ ভৈরব ও চারুকেশী, পরিবেশনায় পণ্ডিত

রবিশঙ্কর। 6:30 শাশ্বত ভারত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী রশ্মিতা নন্দী। 6:55 কৃষক বন্ধুদের জন্য লঙ্কার পাতা কোঁকড়ানো রোগ ও প্রতিকার, এ বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর শুভ্রজ্যোতি রায়। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার, বাংলাদেশের এই দর্শনীয় স্থানটি নিয়ে বলবেন গোপীনাথ পাল। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। 8:20 জানা অজানা, খেলাধুলায় ডেটা সায়েন্স তৃতীয় পর্ব, বলেছেন পল্লব রয় গুপ্তা। 8:30 পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৈকত গুপ্ত। 8:45 কীর্তন, শিল্পী অনুসুয়া চট্টোপাধ্যায়। 9:00 ছোটদের আসর, শুনবেন বিশ্ব নারকেল দিবস বিষয় অনুষ্ঠান এবং বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অনুষ্ঠান আমরা করব জয়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৈকত গুপ্ত। 8:45 কীর্তন। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 10:30 কবি গান, পরিবেশনায় জালাম শেখ ও সহশিল্পীবৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গন, শুনবেন মীনাকারি ও কাঁথা বয়ন শিল্প নিয়ে অনুষ্ঠান, এ বিষয়ে সাক্ষাৎকার সংগ্রহ করেছেন তৃষিতা মুখোপাধ্যায় ও তন্ময়ী ভট্টাচার্য। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী। 12:30 নাটক হাঁসুলি বাঁকের উপকথা, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ অসিত ভট্টাচার্য, প্রযোজনা স্বর্ণকমল চট্টোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, নিরুপমা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত, উপস্থাপনায় সঞ্চিতা বটপ্যাল। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, প্রথমে শুনবেন স্বাস্থ্য সংবাদ, এরপর অন্ধজনে দেহ আলো, এই শিরোনামে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, শব্দগ্রহণ ও সম্পাদনায় অলোক কর। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রমা ঘোষ। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্র শীল। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে মাইনর ও মেজর সার্জারি, বলবেন ডাক্তার রাকেশ খাঁ। 7:00 কবি গান, পরিবেশনায় জালাম শেখ ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া, সুনন্দা শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন পৌলমী ভট্টাচার্য, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 শ্রবণী, স্বরচিত কবিতা পাঠে পাপড়ি গুহ এবং প্রবাল কুমার বসু। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে স্বাবলম্বী ইউডিআইডি কার্ড, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়, সম্পাদনায় অরিজিৎ ঘোষ। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসর, শরৎ পরিবেশনায় কৌশিক মুখোপাধ্যায়, রাগ ছায়ানট, তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসর। আজকের আসরে রাগে শ্রীরাগে বেহালা বাদনে শিল্পী দেবাশিস চন্দ, তাকে তবলায় সহযোগিতা করবেন তরুণ রায়।

এতক্ষণ শুনলেন ভায়োলিন বাদন পরিবেশনে দেবাশিস চন্দ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের পর এবার উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, নেপাল ও তিব্বতে ভয়াবহ হর্বাবানের জেরে মৃতের সংখ্যা বেড়ে 547 পৌঁছেছে, এখনও পর্যন্ত 1545 জন নিখোঁজ। নেপালের উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্যের জন্য ভারত ইতিমধ্যেই 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তি ও সাধারণ মানুষের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
0: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে 6 দিনের সফর।

0: শুরু করছেন।
1: রাখি বন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গাছে রাখি বেঁধে পরিবেশ সুরক্ষার সংকল্প নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষ।
0: বিস্তারিত খবর, নেপাল ও তিব্বতে ভয়াবহ হরপাবানের জেরে মৃতের সংখ্যা বেড়ে 547 পৌঁছেছে এবং এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। ভেসে যাওয়া মানুষ ও মৃতদেহের খোঁজে উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও প্রত্যন্ত বসতি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। বন্যা কবলিত জেলাগুলি থেকে ইতোমধ্যেই 800 বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার একটি ভূকম্পনের পর পুনরায় বন্যার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। ভোটেকোশি নদীর উৎপত্তি স্থলের কাছে একটি নতুন ব্যারিয়ার লেক তৈরি হওয়া এবং তিব্বত অংশে একটি বাঁধ ভাঙার খবরের পর ফের জলস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। ত্রিশূলী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সংলগ্ন এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশূলী ও রসুয়ার মধ্যবর্তী রাস্তা তৈরির কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশূলী ও ধোবী নদী সংলগ্ন এলাকায় প্লাবনের জলে ঘরবাড়ি, দোকানপাট এবং জিনিসপত্র ভেসে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ চালাতে এখনও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
1: বুধবারের ভয়াবহ হরপাবানের জেরে এখনও 320 জন ভারতীয় নাগরিকের কোনো খোঁজ মিলছে না বা তারা যোগাযোগহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি জানান, অন্যান্য দেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আরও প্রায় 100 জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করা যায়নি। শ্রী জয়সওয়াল জানান, ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয় নাগরিককে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া চীনের অংশে আটকে পড়া আরও 96 জন ভারতীয় সুরক্ষিতভাবে সড়কপথে নেপালে পৌঁছেছেন এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গতকাল বন্যার এলাকা থেকে কাঠমান্ডু হয়ে আসা তামিলনাড়ুর 21 জন ভারতীয় আজ বিকেলে নিরাপদে নতুন দিল্লি পৌঁছেছেন বলেও তিনি নিশ্চিত করেন।
2: 21 Indian nationals who had yesterday arrived in Kathmandu from the area that was affected by this flood, they have today landed in Delhi. These 21 Indian nationals, they are from Tamil Nadu and they arrived by Indigo flight which just landed in Delhi. Yesterday our ambassador had met them in Kathmandu and inquired about their well-being. In addition to these 21 Indian nationals,
1: চীনা অংশের পরিস্থিতি নিয়ে জয়সওয়াল জানান, সেখানে প্রায় 400 জন ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তারা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বেজিংয়ের ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, দলনেতা ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। শ্রী জয়সওয়াল জানান, নেপালের উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্যের জন্য ভারত ইতিমধ্যেই 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আজ সন্ধ্যায় পোর্টেবল জেনারেটর, খাবার, জল পরিশোধক ট্যাবলেট ও ওষুধপত্র সহ আরও 13 টন জরুরি সামগ্রী নিয়ে তৃতীয় ত্রাণ বিমানটি নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
2: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, the same day we mobilized our humanitarian assistance efforts and we had one aircraft. The first aircraft departed on 26th August in the evening time. It carried 10 tons of relief materials which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp and medicines.
1: শ্রী জয়সওয়াল আরও জানিয়েছেন, নেপালের অনুরোধে ভারত একটি টানেল রেস্কিউ টিম বা সুড়ঙ্গ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সেখানে কী ধরনের যন্ত্রপাতির প্রয়োজন তা খতিয়ে দেখতেই প্রথমে একটি রেকি টিম বা পর্যবেক্ষণকারী দল বিমানে পাঠানো হচ্ছে। একটি চিকিৎসক দলও পাঠানো হচ্ছে এবং এর পাশাপাশি নেপালের উপদ্রুত এলাকাগুলিতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের জন্য কারিগরি দলসহ বেইলি ব্রিজ সরবরাহের প্রস্তাব দিয়েছে ভারত। শ্রী জয়সওয়াল জানান, নেপাল কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী ভারত অন্য যে কোনো ধরনের সহায়তা দিতেও সম্পূর্ণ প্রস্তুত। পরিস্থিতির ওপর নজর রাখতে বিদেশ মন্ত্রক একটি 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র। পাশাপাশি কাঠমান্ডু ও বেজিংয়ের ভারতীয় দূতাবাসও 24 ঘন্টার হেল্পলাইন চালু করেছে।
2: Our MEA control room here is working round the clock, as is the case with the control rooms in our embassy in Kathmandu, as also our embassy in Beijing. On the Chinese side, we have 400 Indian nationals. They are safe. They have been in touch with their family because phones, etc., I am told, is working on that side. Our embassy has been in touch with several of them, in fact, with their team leaders and their travel agent. Many of their family members also contacted us through the helpline numbers that our embassy is running right now in Beijing.
0: নেপাল থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আজ নতুন দিল্লিতে দেখা করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বন্যা কবলিত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নিরাপদে নতুন দিল্লিতে পৌঁছন। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর

0: শঙ্কর উদ্ধার কাজে সহায়তার জন্য নেপাল সরকার ও সেদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডক্টর জয়শঙ্কর জানান, আচমকা বন্যার পর নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্য করতে ভারত সরকার সবরকম সমর্থন যোগাচ্ছে। আজ সকালে নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানান।
1: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
2: চীন নেপাল সীমান্তের কাছে তিব্বতের জিরং কাউন্টিতে হরপাবানে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং 250 জন বিদেশি নাগরিক সহ মোট 558 জন নিখোঁজ রয়েছেন বলে আজ জানিয়েছে চীন। জিরং থেকে পর্যটক ও স্থানীয় অধিবাসী সহ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে কোনো পর্যটক আটকে নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রায় যাহা বহুসংখ্যক ভারতীয় তীর্থযাত্রী প্লাবনের সময় সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন বন্যা প্লাবিত ইমিগ্রেশন ভবনের ভেতরে ছিলেন বলে খবর মিলেছে। নিখোঁজ বিদেশি নাগরিকদের পরিচয় সুনির্দিষ্ট করার জন্য বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে বলে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে। উপদ্রুত অঞ্চলে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। অসামরিক বিমান পরিবহন দপ্তর শত শত উদ্ধারকারী ও বহু টন জরুরি ত্রাণ সামগ্রী দুর্ঘটনাস্থলে পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। সড়ক যোগাযোগ, টেলিযোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ছোছেনখোলা ও পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলের কাছে একটি নতুন ব্যারিয়ার লেক বা কৃত্রিম হ্রদ সৃষ্টি হওয়ার চীন সরকার লেভেল 4 সতর্কবার্তা জারি করেছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা গত 12 বছরে অভূতপূর্ব সাফল্য অর্জনের পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনেছে এবং এর প্রভাব নজিরবিহীন। সামাজিক মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী বলেন, আর্থিক অন্তর্ভুক্তির পথ সুগম করতে এবং সারা দেশের মানুষকে ক্ষমতায়িত করতে জনধন যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2014 সালের আজকের দিনেই প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রকল্পের সূচনা করেছিলেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান সফরে যাবেন। পরের দুদিন তিনি তাসখন্দে থাকবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়েভের সঙ্গেও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এই সফরে তাসখন্দের শাস্ত্রী স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া শ্রীমোদীর তাসখান্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করারও কথা রয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ থেকে ছদিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। শিকাগোতে বিশিষ্ট বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন এবং বেসরকারি ক্ষেত্রের শীর্ষস্থানীয় সিইও, প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এছাড়া শিকাগোর কিছু নির্বাচিত সংস্থার সিইও এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠকও হওয়ার কথা। এরপর শ্রীমতী সীতারামন শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলস্কি সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করবেন। সেখানে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, প্রযুক্তির বাণিজ্যিকীকরণ এবং ভারতের দ্রুত বর্ধনশীল স্টার্ট আপ ও উদ্ভাবনী ইকোসিস্টেমের সঙ্গে শক্তিশালী যোগাযোগ তৈরি করার বিষয়ে মত বিনিময় করবেন। সফরকালে তিনি শিকাগোতে বাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে তিনি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এরপর নিউ ইয়র্কে শ্রীমতী সীতারামন সেখানকার শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও এবং ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
1: কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে চিনির কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য দামে পর্যাপ্ত চিনি সরবরাহ সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কারখানায় উৎপাদনের পর উৎসমূলে চিনির দাম প্রায় 20% কমেছে এবং খুচরো বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
0: চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্প উৎপাদন সূচক IIP বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে শিল্পক্ষেত্রের কার্যকলাপ সন্তোষজনক গতিতে এগিয়ে চলেছে, যদিও জুনের সংশোধিত হারের তুলনায় জুলাইয়ে এই গতি কিছুটা মন্থর হয়েছে। জুনের শিল্প উৎপাদনে বৃদ্ধির হার প্রাথমিক অনুমান 7.3% থেকে বাড়িয়ে 8% হিসেবে সংশোধিত হওয়ায় বোঝা যাচ্ছে যে জুলাই ত্রৈমাসিকের শুরুতে শিল্পক্ষেত্রের গতিশীলতা আগের ধারণার চেয়েও বেশি শক্তিশালী ছিল।
1: আজ দেশজুড়ে ভাই ও বোনের পবিত্র সম্পর্কের উৎসব রাখি বন্ধন সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।

0: এই বিশেষ দিনে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা বোনেদের রক্ষা করার শপথ নেন এবং উপহার দেন। এই উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
1: রাষ্ট্রপতি ভবনে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে আজ রাখী বন্ধন উৎসব পালিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রাখী বন্ধন এমন এক অটুট আত্মিক সম্পর্কের উৎসব যা স্বজন ও বন্ধুদের পাশাপাশি পরিবেশ এবং বৃক্ষরাজির সঙ্গেও ভাগ করে নেওয়া যায়। দিন দিন পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানবজাতির অস্তিত্বের স্বার্থে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পড়ুয়াদের গাছে রাখী বাঁধা উচিত। শিশু ও শিক্ষার্থীরাই দেশের আসল ভবিষ্যৎ, একথা উল্লেখ করে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের আহ্বান জানান, আজ গাছ লাগানো এবং তা রক্ষা করার যে সংকল্প তারা গ্রহণ করছে তাকে যেন জীবনের শেষ দিন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে লালন করা হয়।
0: হাঙ্গেরির বুদাপেস্টে পিএসএস স্কোয়াশ ওপেনে ভারতের ভেলাভান সেন্থিল কুমার ফাইনালে উঠেছেন। গতরাতে সেমিফাইনাল ম্যাচে তিনি স্বদেশীয় বীর চোট্রানিকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ফাইনালে ভেলাভান মুখোমুখি হবেন হাঙ্গেরির তারকা খেলোয়াড় ও বিশ্ব র্যাঙ্কিংয়ে 55 নম্বরে থাকা বলাজ ফার্কাসের। মিশরের মোস্তাফা এল সুরিটির বিরুদ্ধে 3-0 সেটে সরাসরি জয় পেয়ে ফাইনালে পৌঁছেছেন ফার্কাস।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে জয় পেয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। তিনি এই প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় দাবারু। বর্তমান চ্যাম্পিয়ন ফাবিয়ানো কারুয়ানাকে 15-13 ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে প্রথমে 6 পয়েন্ট পিছিয়ে থাকলেও পরে দুটি র্যাপিড গেমে জয়লাভ করে এগিয়ে যান প্রজ্ঞানন্দ।
0: বারাসাত স্টেডিয়ামে আজ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং 0-2 গোলে কোল ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে কোল ইন্ডিয়া 1-0 গোলে এগিয়েছিল। কোল ইন্ডিয়ার আজহারউদ্দিন মল্লিক ও জসকরণপ্রীত সিং গোল করেছেন।
1: পুরুষদের অনুরোধের এএফসি এশিয়ান ফুটবল কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে ভারতের সঙ্গে গ্রুপ ইতে আছে আয়োজক মালয়েশিয়া, প্যালেস্তাইন, সিঙ্গাপুর এবং গুয়াম। 7টি গ্রুপে 35টি দল অংশ নেবে। এএফসি অনুরোধের এশিয়ান ফুটবল কাপ উজবেকিস্তানে আগামী বছরের 12-29 মে অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নেপাল ও তিব্বতে ভয়াবহ হরপাবানের জেরে মৃতের সংখ্যা বেড়ে 547 পৌঁছেছে এবং এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। নেপালের উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্যের জন্য ভারত ইতিমধ্যেই 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তি ও সাধারণ মানুষের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
0: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের 6 দিনের সফর শুরু করছেন।
1: রাখি বন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গাছে রাখি বেঁধে পরিবেশ সুরক্ষার সংকল্প নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষ।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান। আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়।

গ্রামোফোনের যে কালো চাকতি, তাতে বন্দী থাকা গান আসলে শুধু গান নয়, একটি সময়ের দলিল। রেকর্ডের খাঁজে খাঁজে ধরা আছে বাংলা গানের রূপ বদলের ইতিহাস, আছে গানের ভাষার পরিবর্তন, সুরের বিবর্তন, আর সেই সঙ্গে বাঙালির শ্রবণ সংস্কৃতির এক দীর্ঘ যাত্রাপথ।

আমাদের আজকের হারানো দিনের গানে আমরা খুঁজে দেখব সেই যাত্রাপথটি। আপনারা যে যেখানে আছেন, কেউ হয়তো পুরনো রেডিও সেটের নবটি ঘোরাতে পারেন, কিংবা কেউ আঙুলের ছোঁয়ায় ইন্টারনেটে যুক্ত হতে পারেন মৈত্রী প্রচার তরঙ্গে। পুরনো গান যেমন ভেসে আসবে এই আগামী একটি ঘন্টা ধরে, তার সুরে সুরে আমরা খুঁজে ফিরব আমাদের ফেলে আসা সময়কে, আজকের হারানো দিনের সাম্পানে চড়ে।

Mama.

100 বছরেরও বেশি আগে যখন গান ছিল মূলত জলসাঘর কিংবা জমিদার বাড়ি, নাট্যমঞ্চ অথবা ব্যক্তিগত আসরের সম্পদ, তখন গ্রামোফোন এসে সেই গানকে ঘরের চার দেওয়ালের মধ্যে নিয়ে এলো। কণ্ঠস্বর পেল এক নতুন শরীর, কালো চাকতির। কলকাতা হয়ে উঠল ভারতের রেকর্ড সংস্কৃতির এক প্রধান কেন্দ্র। যে গানটি আমরা শুনলাম, এই গানটি গওহর জানের কণ্ঠে। 1902 সালে কলকাতার এক ঐতিহাসিক রেকর্ডিং পর্ব, ফ্রেড গেইসবার্গ এলেন কলকাতায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে এক শিল্পীর জীবনের দীর্ঘ সাধনার যে সঙ্গীত, তাকে ধরে রাখার চেষ্টা হল গ্রামোফোন রেকর্ডে। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে নিঃসন্দেহে এক যুগান্তকারী মুহূর্ত। আর তার পাশাপাশি আরেকটি যুগান্তকারী মুহূর্তের সূচনা হয়েছিল যখন বেতার পরিষেবা চালু হল। একটি নবীন চারা যখন প্রথম মাথা তোলে পৃথিবীর বুকে, তার মধ্যে থাকে স্বপ্ন আর সম্ভাবনা। অনেক স্বপ্ন নিয়ে, অনেক সম্ভাবনা নিয়ে 1927 সালের 26 আগস্ট যাত্রা শুরু হয়েছিল কলকাতা বেতারের। সদ্য আমরা শতবর্ষে জন্মলগ্নে পদার্পণ করলাম। আজ আগামী একটি ঘণ্টায় আমাদের চেষ্টা থাকবে।

গ্রামোফোন রেকর্ড আসার পরে তিন চার মিনিটের পরিসরে শিল্পীদের যে গান পরিবেশনের ধরন সেটা বদলে দিল। দীর্ঘ আলাপ কিংবা রাগদারির যে বিস্তার, তাকে ছোট সময় সংহত করার দরকার হল। নতুন শ্রোতা, নতুন চাহিদা, গানের নতুন শিল্পী, নতুন তারকা, এই সঙ্গে বাংলা গানও পেরিয়ে যেতে লাগলো একটার পর একটা নতুন অধ্যায়। নাট্যগীতি, কীর্তন, টপ্পা, রবীন্দ্রসঙ্গীত, কাজী নজরুলের গান, আধুনিক বাংলা গান, স্বদেশী গান, পল্লীগীতি, ভক্তিগীতি, সব কিছু আস্তে আস্তে প্রবেশ করতে লাগলো রেকর্ডের জগতে। আর ঠিক এই সময়ই কলকাতার আকাশ জুড়ে এথার তরঙ্গ ভাসিয়ে এসেছিল আশ্চর্য মাধ্যম বেতার, আমাদের রেডিও। এই বেতার এসে বাংলার যে সাংস্কৃতিক ভাণ্ডার, যেখানে গান আছে, নাটক আছে, তার সঙ্গে মিলেমিশে আছে কবিতা, সাহিত্য, সঙ্গীত, শিক্ষা, সংস্কৃতি, সব কিছুকে এক করে বাঙালির ঘরে ঘরে পৌঁছে যাবার এক অদৃশ্য সেতু তৈরি করে দিল। গ্রামোফোন রেকর্ডে গান কেনা যেত, আর রেডিওতে গান যেত শোনা, পৌঁছে গেল।

করে মানুষের হৃদয়ে। তৈরি হলো নতুন এক শ্রোত্রী সমাজ। গ্রামোফোনের রেকর্ড ছিল যাদের ঘরে, সে ছিল তাদের সম্পদ। কিন্তু রেডিওর গান পৌঁছে গেল শহর থেকে মফস্বল, মধ্যবিত্তের বসার ঘর থেকে গ্রামের উঠোনে। রেডিওর সামনে গ্রামের সকলে একসঙ্গে বসে শিল্পীর মুখ না দেখেও তার কণ্ঠকে একান্ত আপন করে নিল। শিল্পীকে মানুষ চিনল মুখ দিয়ে নয়, কণ্ঠ দিয়ে। আর তৈরি হল এমন সব গান যাদের জন্মই যেন বেতারের শ্রোতাদের জন্য। এই যে পথ, সেই পথ পরিক্রমায় এবারের গানটি থাকবে কানন দেবীর কণ্ঠে।

চলচ্চিত্রের নায়িকা গান গাইছেন, সেই গান রেডিওতে বেজে পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ঘরে। মানুষ কণ্ঠের সঙ্গে মুখটিকেও কল্পনা করতে শিখছে। বাংলা গান এভাবেই বোধহয় এক তারকা সংস্কৃতির দিকে প্রথম তখন প্রবেশ করতে শুরু করল। 1930 সাল ভারতীয় সম্প্রচার ব্যবস্থা এলো সরকারের নিয়ন্ত্রণে। 1936 সালে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হল অল ইন্ডিয়া রেডিও। এই যে 30-এর দশক, সে সময়

একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের ধারা শুরু হল কলকাতা বেতারে। আজ যদি আকাশবাণী কলকাতার একটি অনুষ্ঠানকে বেছে নিতে হয় যা গোটা ভারতে সবথেকে জনপ্রিয়, কিংবা বলা যায় গোটা বিশ্বে আপামর বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয়, সেই অনুষ্ঠানটি ছাড়া দুর্গাপূজা পর্যন্ত অসম্পূর্ণ, সেটি নিঃসন্দেহে মহিষাসুরমর্দিনী। ৩১-এর দশকেই তৈরি হল এমন একটি অনুষ্ঠান যা পরবর্তীকালে এবং আজ পর্যন্ত বাঙালির শরৎকালের যে চিরকালীন আবেগ তার সঙ্গে মিশে গেছে। শরৎকে মহিষাসুরমর্দিনী, যাকে সচরাচর রেডিওর মহালয়া বলে থাকেন অনেকে, তার থেকে কিছুতেই আলাদা করা যায় না।

মহিষাসুরমর্দিনীর রূপকার তিন মহারথী পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই রকম যেসব অনুষ্ঠান বেতারের জন্য বিশেষ অনুষ্ঠান, নিজস্ব অনুষ্ঠানের জন্য লেখা সুর করা বেতার নাটকের গান, পাশাপাশি পুজোর গান, ভক্তিগীতি, দেশাত্মবোধক গান, কখনো শিশুদের জন্য গান, এই সব কিছু নিয়েই আস্তে আস্তে গড়ে উঠতে লাগল একটি বিশেষ বেতার সঙ্গীতের পরিসর। অনেক গান বাজারে গ্রামোফোন রেকর্ডে হয়তো বাজছে, তত প্রচার পায়নি, সেই গান আবার বেতার সঙ্গীতের পাশাপাশি যখন রেডিও

হতে বারবার বাজতে লাগল। শ্রোতার স্মৃতিতে তারা অমলিন হয়ে রয়ে গেল। রেডিও আমাদের কলকাতা বেতার শুধু গান প্রচার করেনি, বাঙালির গানের রুচিও তৈরি করে দিয়েছে। কোন গান জনপ্রিয় হবে, কোন শিল্পীর কণ্ঠ ঘরে ঘরে পৌঁছে যাবে, কোন সুর মানুষের হৃদয়ের গভীরে বসে যাবে, এই যে সাংস্কৃতিক নির্বাচন, সেখানেও কলকাতা বেতারের ছিল অসামান্য ভূমিকা। একদিকে যেমন গ্রামোফোন রেকর্ড বাইরের জগতে একজন শিল্পীকে তারকা করে তুলছে, অন্যদিকে বারবার সেই কণ্ঠের গান রেডিওতে বেজে সেই শিল্পীকে করে তুলছে মানুষের একেবারে কাছের ঘরের মানুষ। আমরা আজকে গ্রামোফোন রেকর্ড এবং রেডিওর গানের যে যাত্রাপথ ধরে চলেছি, সে পথ চলতে চলতে এবার আমরা যে দশকটিতে এসে পৌঁছেছি, চল্লিশের দশক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বাংলায় দুর্ভিক্ষ, দেশভাগের সময়, স্বাধীনতার স্বপ্ন, তারপর স্বাধীনতা। এই দশকে গান আর শুধু প্রেমের কথা বলল না, গান বলল মানুষের কথা, ক্ষুধার কথা, দেশের কথা, অন্যায়ের কথা। নতুন করে সামনে এল গণসঙ্গীতের শক্তি। একটি গান হেমাঙ্গ বিশ্বাসের কণ্ঠে।

প্রতিটি দশকেই বাংলা গান যেন নতুন পোশাক পরেছে, কিন্তু রেখে গেছে বোধহয় আগের দশকের গন্ধ। কখনো সেই গন্ধ জলসাঘরের, কখনো থিয়েটারের, কখনো প্রেমের, কখনো বিরহের, কখনো স্বদেশের, আবার কখনো প্রতিবাদের, কখনো নিভৃত ঘরের একান্তের, কখনো সকলের সঙ্গে মিলিত হয়ে উৎসবের। এই সব গানের সাম্পান ভেয়ে ভেসে আসে কত নাম, কত না শিল্পী, গীতিকার, সুরকার, বাদ্যযন্ত্রী। বেতারের কথা যদি ভাবি, কত শত ঘোষক, কত বেতার কর্মী, এদের সকলের কণ্ঠ আর সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে আমাদের অগ্রজদের, আমাদের নিজেদেরও শৈশব কৈশোরের স্মৃতি। আসলে একটি গান কখনো শুধু গান হয়ে থাকে না। কোনো গান শুনলে মনে পড়ে যায় পুরনো বাড়ির ফেলে আসা সময়ের বারান্দা, কোনো গান ফিরিয়ে আনে পুজোর সকাল, আবার কোনো গান মনে করিয়ে দেয় হয়তো বাবার রেডিও শোনার অভ্যেস, কোনো সুরে ভেসে আসে মায়ের গুনগুন, কোনো কণ্ঠে মনে হয় এই তো ফেলে আসা রবিবারের দুপুর। এমনি করেই এক একটি গান খুলে দেয় আমাদের বন্ধ স্মৃতির দরজা। সেরকমই একটি গান 1943 সালে এক আশ্চর্য হিরণময় কণ্ঠে এবং তারই সুরে হেমন্ত মুখোপাধ্যায়।

0: কথা কয় না গো শুধু শোনো।
1: শ্রোতা বন্ধু, 100 বছরের বাংলা গানের যে পথচলা, বেতারের সম্প্রচারের যে গান, তার পাশাপাশি এখন সময় আপনাদের জানিয়ে দেবার আগামীকাল 29শে অগস্টের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। সে মন্দ্রকণ্ঠ ধ্বনিত হয় যখন, হেঁটে যায় অপ্রতিম এক কালখণ্ড, ভাস্কর্যের মতো থেমে থাকে জীবন তার তর্জনীতে, আনন্দময় জীবন, বিতিকিচ্ছিরি জীবন, গোধূলির মায়াবী জীবন। বাংলা নাটকের সময়লিপিতে অতি লৌকিক সে নাম শম্ভুমিত্র। রঙ্গমঞ্চের শম্ভুমিত্র, চলচ্চিত্রের পর্দাতেও স্মৃতিধার্য, কাহিনী নির্মাতা, চিত্রনাট্যকার, পরিচালক শম্ভুমিত্র। সদ্য পেরোনো জন্মদিনের সাঁঝে জাগবে অল্প আলোর তারা, নান্দিমুখে সৃজিতা রায়। আগামীকাল 29শে অগস্ট ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে।

দেশ স্বাধীন হল, কিন্তু ভাগ হয়ে গেল বাংলা। অনেক মানুষের কাছে স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রইল বিচ্ছেদের স্মৃতি, সেই দ্বৈত অনুভূতিও ঢুকে পড়ল গানের ভেতর। একটু একটু করে আমরা পা বাড়ালাম পঞ্চাশের দশকে। আধুনিক বাংলা গান যেন হঠাৎ তার সমস্ত রং ফিরে পেল। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, গীতা দত্ত আর একই সঙ্গে অসামান্য সুরকার আর গীতিকারদের সৃষ্টি। রেডিও সেই গানকে পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে। সেরকমই একটি গান আমরা শুনব এবার। আরেকটি কথা এই সময় না বললেই নয়, এই পঞ্চাশের দশকে আরেকটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল রেডিওর ইতিহাসে। ১৯৫৭র মার্চ মাসে বিখ্যাত সঙ্গীতজ্ঞ আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের পরিচালনায় আকাশবাণীতে শুরু হয়েছিল রম্যগীতির অনুষ্ঠান। এই রম্যগীতি রেডিওর নিজস্ব শ্রেষ্ঠ গান, নিজস্ব সুর, সাধারণের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেল। সে সময়ে যারা তারকা শিল্পী তারা প্রত্যেকেই রম্যগীতির গানে কণ্ঠ দিলেন।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রম্যগীতির সুরকার ছিলেন পি ভি কৃষ্ণমূর্তি। কলকাতা বেতারের সঙ্গে আজীবন সম্পৃক্ত, অল্প কিছু গানে সুর করেছেন, ভাঙা বাংলায় কথা বলতেন, কিন্তু আশ্চর্য সেসব সুর। এই দশকেরই আরেকটি কণ্ঠ, যে কণ্ঠ চিরকালের, যে সুর শেষ হয়ে গেলেও মনে হয় যেন তার রেশ রয়ে গেল, ভেসে রইল আমাদের আশেপাশে, পাশের বাতাসে।

ষাটের দশকে রেডিও আর শুধু যন্ত্র নয়, যেন পরিবারের একজন। সকালে খবর, দুপুরে গান, বিকেলে অনুরোধের অনুষ্ঠান, সন্ধে নাটক, রবিবার বিশেষ অনুষ্ঠান। গানের জন্য নির্দিষ্ট অনুষ্ঠান শুনতে গিয়ে মানুষ সময় মিলিয়ে নেন। রেডিও তখন মানুষের সময়কে সাজিয়ে দিচ্ছে। রেডিও পৌঁছে দিচ্ছে গানকে এমন শ্রোতার কাছে যিনি হয়তো কখনো জলসা ঘরে গিয়ে গান শুনতে পারেননি। রেডিও হৃদয়ের গান গেয়ে উঠছে।

সত্তরের দশক, উত্তাল বাংলা, রাজনীতি, আন্দোলন, যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শহরে অস্থির সময়। কিন্তু মানুষের জীবন থেমে থাকে না, ভালোবাসা থামে না, গান থামে না, সুরের ধারা বয়ে চলে অবিরল। গানের ভেতর তখনও ফুল আছে, বসন্ত আছে, প্রেম আছে, কারণ কঠিন সময়ও মানুষ স্বপ্ন দেখতে চায়, আর সেই স্বপ্নের পাশাপাশি এগিয়ে চলেছে বাংলা গান। আরেকটি কণ্ঠ, আরতি মুখোপাধ্যায়, সুর ওস্তাদ সাগির উদ্দিন খাঁ।

আশির দশক বাংলা গানের ঘরে ঢুকল নতুন অতিথি, ক্যাসেট। গান শুধু রেডিওর নির্দিষ্ট সময় আর শুনতে হবে না, নিজের পছন্দের গান যখন খুশি বারবার শোনা যাবে। তবু তখনও রেডিও আমাদের গান বেছে দিচ্ছে।

আশির দশক থেকে নব্বই কিছু গান একটা দশকের গন্ধ বহন করে। রেডিওর দুপুর, ক্যাসেট প্লেয়ারের শব্দ, স্কুল কলেজের প্রেম, চিঠি, অপেক্ষা। আশির দশক তেমনই এক স্মৃতির দশক। বাংলা গানের রোম্যান্টিকতা আরও ব্যক্তিগত। শ্রোতা শুধু গান শুনছেন না, নিজের পছন্দ মতো গান আলাদা করে সাজিয়ে নিচ্ছেন ক্যাসেটে, গানটিকে নিজের করে নিচ্ছেন। নতুন কণ্ঠ আসছে।

0: নব্বইয়ের দশক থেকে পরবর্তী দশক অর্থাৎ নতুন শতক এক বাংলা গানের ইতিহাসের আশ্চর্য পাক বদল। মানুষ তার নিজের জীবন, শহর, সম্পর্ক, হতাশা নিয়ে সরাসরি গান গাইতে এলো। সেখানে আছে অফিস, বাস, শহরের ক্লান্তি, একাকিত্ব থেকে সম্পর্কের ভ্রমণ, সব কিছু। নচিকেতা চক্রবর্তী, নীলাঞ্জনা হোক কিংবা সুমন চট্টোপাধ্যায়ের তোমাকে চাই, বাংলা গানের জগতে আশ্চর্য বাঁক বদল এই সব গানের সুরে কথায়। আর সেখানেও আশ্চর্যভাবে সঙ্গী হল রেডিও। বারবার সেখানে এই সব গান বেজে পৌঁছে গেল ঘরে ঘরে, সকলের অন্তরে। বাংলা গান সরাসরি যোগাযোগ করে নিতে পারল নতুন যুগের শ্রোতার সঙ্গে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম আবিষ্কার করল নতুন নতুন গান। গ্রামোফোন আমাদের শিখিয়েছিল গানকে সংরক্ষণ করতে, আর রেডিও আমাদের শেখালো গানকে ভাগ করে নিতে। আর শ্রোতা বন্ধু, আপনার স্মৃতি সেই গানকে করেছে অমর, দিয়েছে চিরকালীন আশ্রয়, অমরত্ব। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে যুগে যুগে এগিয়ে চলেছে বাংলা গান, কখনো গ্রামোফোন রেকর্ড, কখনো বেতার। আর আমাদের স্মৃতি এই সব মিলে মিশে তৈরি হয়েছে আশ্চর্য সুন্দর বাংলা গানের ভাণ্ডার। আজ হারানো দিনের গানে সেই ভাণ্ডার থেকেই ছিল কিছু মণিমুক্তর সন্ধান। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। আপনারা যারা সঙ্গে ছিলেন, আমাদের ইমেল করে অথবা ফেসবুক পেজে জানান অনুষ্ঠান কেমন লাগলো। maitribondhu23@gmail.com আমাদের ইমেল, এবং ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী। শুভরাত্রি। হারানো দিনের গান শেষ হল, এই সঙ্গে শেষ হল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় 5:56, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59, বাংলাদেশ সময় 12:30। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: পিন্টু ভট্টাচার্য।

0: এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়,
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম

বাবার মাঠে আমার কাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রোদ্রে ফাটে, বাল

ডিটিএইচ বাংলার অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের পর্ব। প্রথম গানটি দেয়ানেয়া ছবি থেকে।

সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ।

Ay, choco maco, jingle lake. Ay, choco maco, jingle lake. Arar

0: এবারে ছবির নাম বসন্ত বিলাপ।
1: আগুন, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে, দেখ সব করে

0: দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই যেতাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই চাচাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্ভা উর্বশি, কর যা খুশি কিছুতে নেবে না। না না না জোলে পু।

0: lekkertje, lekkertje, lekkertje, lekkertje, lekkertje, lekkertje, agun. Tum ta na na na na na, aay tora dekhe jana, jolche, jolche, dekh, shab pori der dana, prachanda tap, ki gando, bap, jole pule ja, jole pule ja, jole pule ja.
1: বসন্ত বিলাপ ছবি থেকেই এবারের গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়।

Mike.

0: she got the tricks. Avin is Calcutta, 1976.
1: এবারে শিল্পী মান্না দে ও সহশিল্পীরা তিন ভুবনের পারে।

0: পরের গানটি মৌচাক ছবি থেকে।
1: ঘোড়ার কি ডিম হয়, সেই ডিমের কি হয় ছানা।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর

0: আগের দিনে মান হলে তো খিল দিত সে ঘোষা ধরে
1: ঘোষা ধরে ঘোষা ধরে,
0: রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। কিষ্কা বোনের বিবি সে যে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?

0: যে বড়
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: এবারের গানটির শিল্পী মান্না দে।
1: যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, যদি জগাই মাধা

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি জগাই মাধাই।

ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। আজকের অনুষ্ঠানের তৃতীয় পর্বে এসেছি। তৃতীয় পর্বে আপনাদের নানা রঙের গান শোনাব। প্রথম শিল্পী দেবাশিস রায়চৌধুরী।

0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শেষ হলো আপকে লিয়ে এখন প্রভাতী প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল শিল্পী তিয়াশা বসু রায় রাগ বৈরাগী

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়, রাগ বৈরাগী। এরপর শুনব বাঁশি, শিল্পী সুবীর রায়, রাগ পরমেশ্বরী।

আমরা শুনলাম বাঁশি, শিল্পী ছিলেন সুবীর রায়, রাগ পরমেশ্বরী। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। একটু পরেই চিরন্তনী।

0: কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে, আজ শনিবারের চিরন্তনী আপনাদের সঙ্গে তপজা রয়েছি। চিরন্তনী সম্বন্ধে বা আজকের অনুষ্ঠানের বিষয় অথবা অনুপ্রেরণামূলক কোন বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তা লিখতে পারেন, জানাতে পারেন আমাদের নাম্বারে মেসেজ করে 9903653992। আজকের গল্প 15 বছরের এক কিশোরকে নিয়ে। ডানার উড়ান নিয়ে এসেছিলাম এক লেখক হওয়ার গল্প শোনাতে গিয়ে, বলেছিলাম ডানার কথা, ঠিক একই রকম ভাবে আজ বলব এক যে ছিল শিবম, যার হাতে ছিল, বলা যেতে পারে তাকে দেওয়া হয়েছিল বা সে জোগাড় করে নিয়েছিল একটা ভাঙা ব্যাট, উইকেটটাও ভাঙা, আর কিছু বন্ধু বান্ধব যারা তারই মতো, যাদের অর্থনৈতিক সামর্থ্য খুবই কম, যারা স্কুলে যেতে পারে না, পড়াশোনা তাদের কাছে অনেক বড় মহার্ঘ একটা ব্যাপার, কারণ তারা দুবেলা দুমুঠো ভালো করে খেতেই পায় না। সেই শিবমের চোখে ছিল স্বপ্ন, কি না সে বড় হয়ে ক্রিকেটার হবে, কারণ সেই 22 গজের পিচটা তাকে খুব টানত, তার ভালো লাগত ওই টিকে থাকার লড়াইটা, আর এই জীবনটা তো টিকে থাকারই, যে টিকে আছে সে বেঁচে গিয়েছে, যে টিকে নেই সে বেঁচে নেই, তাকে কেউ মনেও রাখবে না, সবাই ভুলে যাবে তার কথা, আর বড় হতে গেলে অনেক ঝড়, অনেক ঝাপটা, অনেক কিছু সহ্য করতে হয়, কারণ যে গাছ সব থেকে বেশি বড় মহিরুহ, সেই গাছে ঝড় বেশি আসে, সেই গাছে বেশি করে হাওয়া দিতে হয়, সূর্যের আলো সেই গাছেই বেশি পড়ে। তুমি কোনো ঝড় সহ্য করবে না, কোনো ঝাপটা নেবে না, কোনো প্রতিবন্ধকতা আসবে না, তুমি কেমন করে বড় হবে? তাহলে তো তোমার বড় হওয়াই হলো না। আর যে গাছগুলো ছোট ছোট সেখানে হাওয়া কম, ঝড় কম, তাদের কেউ মনেও রাখে না, বড় গাছের আঘাত বেশি, ঝঞ্ঝা বেশি, কারণ দুর্গমগিরি কান্তারো মনু যে পার হতে চায় তাকে অনেক বেশি সহ্য করতে হয়, অনেক বেশি সহনশীল হতে হয়, কারণ আমরা জানি সারদা মায়ের একটি কথাই আছে যে যে সহে সে রহে, তিনি বলেছেন সহ্য করো, সহ্য করো, সহ্য করো, যত বেশি সহ্য করবে তত বেশি তোমার ভেতরের শক্তি বাড়বে। অন্ধকারে যদি আলোই দেখতে হয়, যদি সূর্যোদয়ের পথে যেতে হয়, যদি উদয়ের পথে যেতে হয়, যদি রুদ্রের আশীর্বাদ পেতে হয়, তাহলে তোমাকে অনেক বেশি শক্তপোক্ত হতে হবে। তোমাকে ভালো ব্যাট দেব না, উইকেটও দেব না, তোমার যে 22 গজের পিচ তুমি চাইছ সেটা পেতে গেলে তোমাকে অনেক দূর হাঁটতে হবে, তোমাকে আমি হাঁটাবো, এমন ভাবে হাঁটাবো, এত ক্ষত বিক্ষত করে দেব যে তোমার হয়তো হাঁটতে ভয় লাগবে, কিন্তু তাই বলে তুমি পড়ে যাবে, ভেঙে পড়বে, মরে যাবে তা তো হয় না। তোমাকে যখন পাড়ি দিতেই হবে, তুমি যখন তোমার স্বপ্নকে সফল করে তুলতে চাও, তাহলে একবার না হলে দেখো বারবার, শতবার, কখনো না কখনো বন্ধ দরজা খুলবেই, খুলতে হবেই, কারণ ভেতরে যদি সেই জেদ থাকে, উদ্যম থাকে, সাহস থাকে, এগিয়ে যাওয়ার মতন দৃঢ়তা থাকে, ইচ্ছে থাকে, তাহলে কে তাকে দমায়।

এত সোজা নয় আমাদের ছোট্ট ছেলে শিবমকেও দমানো। নাইবা থাকল তার খিদে, নাইবা পেল সে দুমুঠো ভাত, কিন্তু যেটুকু তার অন্ন জোটে সেই অন্নে সে বলশালী। আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা পড়িয়া যায় পাতে। মানে এমন ভাবে খাওয়াটা হয়েছে যে পিপিলিকা এসে কেঁদে যাচ্ছে সেই পাতে, অর্থাৎ তারও কিছু খাওয়ার থাকছে না। এরকম খাবার যেন আমাদেরকে ছোটবেলায় কে খাওয়াতেন? মা। শিবমের কিন্তু সেই মাও নেই, কারণ সে খুব ছোট্টবেলায় মাকে হারিয়েছে। পিপিলিকা কাঁদিয়া যায় পাতে, অর্থাৎ পিপিলিকা এসে কিছু পাচ্ছে না। শিবমের কাছে সেই আবসত্যটা তার কাছে সোনার পাথর বাটির মতো, কারণ তো সে সামান্য কিছু খেতে পায় না, তার এতটাই দরিদ্র। মাও নেই তার, কে তাকে খাওয়াবে? এক পিসি আছে, কিন্তু মা আর পিসির মধ্যে অনেক তফাত। শিবমের বাবা আছেন, বাবা একটা ক্লাবে আছেন, সেই ক্লাবে একটা ক্যান্টিন, সেখানে উনি কাজ করেন, রান্না করেন, তার জন্য শিবম দুবেলা খেতে পায়, কিন্তু সেটাও খুব যত সামান্য। কিন্তু সেই ক্লাবে আছে একটা 22 গজের পিচ, যে পিচের টানে শিবম যায়, খেতে যায় না। খাওয়াটা তো অছিলা, খায় কম, খেলা দেখে বেশি। যতটা বেশি করে খেলা দেখা যায় ততটা বেশি করে সে শিখবে। অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ভালো ভালো খেলোয়াড়, তাদেরকে দেখে শিবম, চেষ্টা করে শেখার, অনুসরণ করার, অনুকরণ করতে সে চায় না। কারণ যিনি ক্রিকেট কোচ আছেন, প্রশিক্ষক আছেন, তাকে শিবম খুব শ্রদ্ধা করে, একদম বাবার মতন। আর ক্লাবটাও যে একটা বিশাল আহামরি তা নয়, কিন্তু তাদের প্রচেষ্টা আছে আঞ্চলিক স্তর থেকে ভালো প্লেয়ার তুলে এনে তাকে রাজ্যস্তরে খেলানোর, এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া টিমে খেলানোর, দেশের হয়ে সে খেলুক, একটা প্রচেষ্টা আছে। এখান থেকে যে সুযোগ কেউ পায়নি তা নয়, হয়তো কম, কিন্তু যারা পেয়েছে তারা কিন্তু মুখ উজ্জ্বল করেছে, শিবম তাদেরই একজন হতে চায়। দেশের জার্সি, দেশের ক্যাপ, দেশের পতাকা বহন করার জন্য সে উদগ্রীব, সে কি পারবে? সেই নিয়ে কিন্তু আজকের গল্প। এক যে ছিল শিবম, তার স্বপ্ন পূরণের গল্প নিয়ে দেখি সে আজ কতদূর হেঁটে যেতে পারে। তার সঙ্গে আজ আমরাও রাস্তা হাঁটব, দুর্গমগিরি কান্তারমরু পার হব আমরাও। চেষ্টা তো করতে ক্ষতি নেই। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নদীর ধারে শিবন্দের বাড়ি। প্রবল বৃষ্টিতে আবার সেই ঘর ভেঙে যায়, তখন আবার সেই ঘর আবার তৈরি করতে হয়, আর সেসব কাজ শিবন তার বাবার সাথে করে। মাঝে মধ্যে পিসিও থাকে, কিন্তু এসবের জন্য তার একটু সময় নষ্ট হয়, কারণ তার সবসময় মনে হয় সে স্কুলে যেতে পারছে না বটে, কিন্তু একটা পড়াশোনা সে করছে, সেটা হচ্ছে মাঠের পড়াশোনা। 22 গজের পিচে কিভাবে থাকতে হবে, ক্রিজে টিকে থাকার লড়াইয়ের একটা পাঠ কিন্তু তার চলছে। শিবন্দের নদীপাড়ের এলাকায় কয়েক ঘর মাঝি মাল্লাদের বাস। তাদের ছেলেমেয়েদের সাথে শিবম একটা দল তৈরি করেছে, ক্রিকেটের দল। ভাঙাচোরা ব্যাট, উইকেট, ক্যাম্বিস বলে শিবমরা ক্রিকেট খেলে। আর খেলতে খেলতে স্বপ্ন দেখে, মহানভ অঙ্গন পার হয়ে যাবে সে একদিন, ওই মহাসাগরে সে একদিন জাহাজ ভাসাবেই, যে জাহাজ ডুববে না কখনো। কৃষ্ণা চট্টোপাধ্যায়।

এই ক্লাব থেকে যারা বেরোয় তারাও তো তারাদেরই মতন জলজল করে মাঠের আকাশে। শিবাবের বাবার নাম অতুল, তিনি সহকারী ক্যান্টিন ম্যানেজার, আর যিনি ক্যান্টিন ম্যানেজার সে সুবল গুপ্তের তিনি খুব কাছের লোক, খুব পছন্দ করেন। ছেলের স্বপ্নের কথা অতুল জানেন, আর এই সোনারী তারা ক্লাব অর্থাৎ গোল্ডেন স্টার এটা কিন্তু সাঁতার ও ক্রিকেটের জন্য বিখ্যাত। অনেক ভালো খেলোয়াড় আঞ্চলিক রাজ্য জেলা স্তরে খেলেছে। এই মুহূর্তে দেশের হয়ে খেলছে মায়াং শেঠ বলে একজন উইকেট কিপার। ক্রিকেটের যিনি গুরু আছেন এখানে অর্থাৎ যিনি প্রশিক্ষক তিনি হচ্ছেন রামানন্দ তালুকদার, এবং রামানন্দ তালুকদার মায়াংকে অসম্ভব ভালোবাসেন। খুব ভালো ছেলে বললে কম বলা হয়, রীতিমতো পরিশ্রমী, অধ্যবসায়ী এবং ক্রিকেট ওর ধ্যান জ্ঞান, ও খেলাটা ছাড়া আর কিছু বোঝে না, মানে সবটাই ওই খেলাটিকে ঘিরে, ওর জীবনটাই আবর্তিত বিবর্তিত। মানে ওর কাছে এই 22 গজটা হচ্ছে একটা পাঠশালা, আর শিবম ওকে অনুসরণ করে। রামানন্দ যে দেশের হয়ে খেলেছেন তা নয়, উনি রঞ্জি খেলেছেন, দলীপ খেলেছেন, আঞ্চলিক স্তর খেলেছেন, রাজ্য স্তর খেলেছেন, কিন্তু হয়তো দেশের হয়ে খেলেননি, কিন্তু ওনার হাত ধরে তৈরি হয়েছে অনেকে। উনি খুব বড় মাপের, ভালো মাপের একজন গুরু, একজন প্রশিক্ষক। সবাই তো ভালো কোচ হতে পারেন না, অনেকে খুব ভালো খেলেন কিন্তু কোচ হতে পারেন না, আবার অনেকে খুব ভালো কোচিং করান, তিনি যে একটা বিরাট জায়গায় খেলেছেন তাও তো নয়, এটা এক একজনের এক এক রকম দক্ষতা। কিন্তু উনি কি শিবমের কথা জানেন, সেটাতে আসছি। রবীন বন্দ্যোপাধ্যায়,

শিবমের বাবা যে ক্লাবে ক্যান্টিনে কাজ করেন, নিজে রান্নাও করেন, আবার ক্যান্টিন ম্যানেজারও। সেই ক্লাবের নাম গোল্ডেন স্টার স্পোর্টিং ইউনিয়ন, যদি বাংলা করে বলি তাহলে সোনালী তারা স্পোর্টিং ইউনিয়ন। ক্লাবটার নামটা খুব সুন্দর, আর

দুপুরবেলা শিবম ক্যান্টিনে খেতে আসে, এটা অবশ্য তার অছিলা। খায় কম, খেলা দেখে বেশি। মাঠের ধারে রোদে তেতে পুড়ে খেতে খেতে বল ছুড়ে দেয়, সে তখন বল বয়। শিবম সব দেখে, আপার কাট, স্কোয়ার ড্রাইভ, হুক, পুল, সব, অফ ড্রাইভ, বেল, থার্ড অ্যাম্পায়ার, সুইং অফ বল, সবটাই কিন্তু সে শেখে। বল ছুড়ে দেওয়ার ফাঁকে ফাঁকে ওগুলো সে শিখছে। আর ছেলের খেলা দেখার বিষয়টা কিন্তু শিবমের বাবা জানে না, অতুল ওটা জানেন না। অনেক সময় সকালে প্র্যাকটিস থাকলে শিবম ছুট লাগায় মাঠে, আর কখন মাঠে কোন সময় প্র্যাকটিস হবে এটা কিন্তু শিবম খবর রাখে। খবর জোগাড় করে নিতে হয়, বড় হতে গেলে তো এগুলো করতেই হবে। আর মাঝে মধ্যে কি বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে। বাবা জিজ্ঞেস করলে বলে কোথায়, বাবা তো জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছিস, শিবম তখন বলে না আসিস কাকুর নৌকোয়, যাত্রী পারাপারে সহায়তা করব। আসলে সে মিথ্যে বলে, খেলা দেখার জন্য মিথ্যে কথা চলতেই পারে। যদিও মিথ্যে বলাটা খুব খারাপ, কিন্তু প্রয়োজনে তো মিথ্যে বলতে হয়, বড় কোনো কাজ করতে গেলে তো বলতেই হবে। যেমন আমরা আশাপূর্ণা দেবী অনাচার গল্পে সুভাষ কাকিমাকে দেখেছিলাম, যিনি তার স্বামীর মৃত্যুর কথা লুকিয়ে রেখেছিলেন তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে, যাতে করে তার শ্বশুর মশাই আরো দীর্ঘ জীবন পেতে পারেন। সমাজ তাকে অনেক কথা বলেছিল, অনেক, যা যা বলতে হয় সব, যেভাবে অপমান করতে হয় সেভাবেই অপমান করা হয়েছিল। যতটা অপমান করলে তিনি ক্ষতবিক্ষত হন, ততটাই অপমানিত তাকে করা হয়েছিল। কিন্তু সুভাষ কাকিমা যেটা করেছিলেন সেটা একটা অসাধারণ পবিত্রতম কাজ। একজন মানুষের জীবনদীপ তো এমনি নিভে যাবে, কিন্তু তার আগে তাকে নিভতে দেওয়া কেন? তিনি যদি আরেকটু বেশি দিন একটু থাকতে চান এই পৃথিবীতে, কি এসে যায় তাতে? এটাকে যদি অনাচার বলা হয় তাহলে অনাচার। এটুকু মিথ্যে তো প্রয়োজনে হতেই পারে, অশ্বত্থামা হত ইতি গজব। কারণ মাঠে প্র্যাকটিস দেখাটা শিবমের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটা কাজ, এর জন্য সে বাবাকেও মিথ্যে বলে, যদিও বাবাকে সে অসম্ভব ভালোবাসে, শ্রদ্ধা করে। আজকে তালুকদার স্যার ক্রিজে টিকে থাকা শেখাচ্ছিলেন, বলছিলেন ক্রিজে টিকে থাকলেই রান আসবে, তুমি যদি গেই হুটপাট করে মারতে থাকো তাহলে তুমি আউট, ধরে খেলতে হয়। ক্রিকেট কি জীবনের পাঠ দেয়, কোনো জীবন দর্শন? আমাদের এই জীবনটাও তো একটা 22 গজের পিচ, আমরাও তো টিকে থাকতেই এসেছি। যে টিকে থাকবে সে থাকবে, যে টিকে থাকতে পারল না সে আউট হয়ে গেল। প্রত্যেকটা মুহূর্তে তো চারপাশ থেকে বলা হবে তুমি আউট, তুমি আউট, তুমি লুজার, তুমি হেরে গিয়েছো। কিন্তু নিজেকে তো বলতে হয় যে না, আমি তো লুজার নই, আমি একদিন জিতবই, আমাকে উইনার হতেই হবে। আমি একবার হারতে পারি, আমি দুবার হারতে পারি, কিন্তু তিনবার আমাকে কেউ হারাতে পারবে না। তৃতীয়বারের বার আমি এমনভাবে জিতব, আমি এমনভাবে ফিরব যে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ভাববে যে এও পার পেরেছে, এর মধ্যে এত ক্ষমতা ছিল। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তুমি হয় তুমি কোয়ালিফাই করবে অথবা তুমি কোয়ালিফাই করবে না, কিন্তু সেখানে তো জীবন থেমে যেতে পারে না। যে কোয়ালিফাই করে গেল তার সামনে একটা দরজা খুলে গেল, যে কোয়ালিফাই করলো না তার সামনে আর একটা চান্স এলো পরের পরীক্ষাটা দেওয়ার, পরের বার পরীক্ষাটা দেওয়ার। কে না বলতে পারে পরের বারের পরীক্ষায় সে পারবে না, সে হয়তো আরো ভালো রেজাল্ট করে বেরোবে, দুর্দান্ত মার্কস পাবে, হয়তো সে ফার্স্ট ক্লাসও পেয়ে যেতে পারে। তাহলে আউট কোথায়, লুজার কে? এ তো আপেক্ষিক, যা আমি দেখছি স্থির তাতে একটু পরে গতিশীল হতেই পারে, আর যা আমি দেখছি গতিশীল তাতে একটু পরে স্থির হয়ে যেতে পারে। শিবমের মনে হবে কেন, সে বাবাও তো একই কথা বলে। জীবনটা, শিবমের বাবা কি বলেন, জীবনটা তো লড়াই রে, ফাইট, সেই কনির মতো ফাইট, কনি ফাইট, যেটা খিদ্দা কনিকে বলতেন। লড়তে লড়তে টিকে থাকতে হয়, আর টিকে থাকতে গেলে লড়তে হয়। শিবম সব শিখছে, মাঠের পাশে দাঁড়িয়ে বল ছুড়ে দেওয়ার ফাঁকে ফাঁকে সে সব শিখছে। শ্রীকান্ত আচার্য।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: গোল্ডেন স্টার ক্লাবে শারীরিক প্রশিক্ষণও চলে, কারণ খেলাধুলায় তো সব খুবই প্রয়োজন। তো ক্লাবে জিম আছে, শিবম জিমে গিয়ে সব পরিষ্কার করে রাখে, এটাও একটা অছিলা। কিভাবে প্রিয় খেলোয়াড়রা জিম করছে সেটা সে দেখে, যদিও তার ওখানে ওটা করার কোনো অধিকার নেই। এখানে ছেলে ও মেয়ে দুদলেরই খেলা হয় আর কি, সাঁতার ক্রিকেট দু ক্ষেত্রে। শিবম দেখে এবং বাড়িতে এসে সে বাবাকে এটা বলে। তার বাবা একটু আধটু যোগাসন জানেন, তো ফলে বাবা তাকে একটু সামান্য হলেও শিখিয়ে দেন। শিবমের কাছে ওটাই যথেষ্ট, কারণ সে জানে যে তাকে যদি বড় হতে হয়, যদি বড় মাঠে খেলতে হয়, তাহলে নিজেকে তৈরি হতে হবে, অনেক বেশি সহ্য করতে হবে, দরকার হলে খিদের জ্বালাও সহ্য করতে হবে, ঠিক যেভাবে প্রহ্লাদ সহ্য করেছিলেন তার বাবা হিরণ্যকশিপুর অত্যাচার। কিন্তু হরিনাম ছাড়েননি, এক জায়গায় এক সূত্রে নিজের প্রাণ নিজের মনকে বেঁধে রেখেছিলেন, একই মন্ত্র উচ্চারণ করেছিলেন। তার কাছে ওই নামটাই, নাম জপটাই ছিল 22 গজের পিচ। ঠিক যেভাবে ধ্রুব নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো তার রাজপ্রাসাদ থেকে।